0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா சஸ்ய

আজ শুক্রবার, 5ই আষাঢ় 1948 শকাব্দ, 26শে জুন 2026 খ্রিস্টাব্দ, 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:55 27 সেকেন্ডে, সূর্যাস্ত 6:22 20 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 25 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন দিল্লি থেকে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে। DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুভাশিত। আজ এই অনুষ্ঠানে শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: চিত্তশুদ্ধির প্রথম লক্ষণ ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম ইতিবাক্যের দ্বারা এমন বুঝিতে হইবে না যে ইন্দ্রিয় সকলের একেবারে উচ্ছেদ বা ধ্বংস করিতে হইবে। ইন্দ্রিয়গণকে সংযত করিতে হইবে, কেবল ইহাই বুঝিতে হইবে। উদাহরণ, ঔদারিকতা এক জাতীয় ইন্দ্রিয় পরতা, কিন্তু এ ইন্দ্রিয়ের সংযম বিধিতে এমন বুঝিতে হইবে না যে পেটে কখনো খাইবে না বা কেবল বায়ুভক্ষণ করিবে বা কদর্য আহার করিয়া থাকিবে। শরীর রক্ষার জন্য এবং স্বাস্থ্য রক্ষার জন্য যে পরিমাণ এবং যে প্রকার আহারের প্রয়োজন তাহা অবশ্য করিতে হইবে, তাহাতে ইন্দ্রিয় সংযমের কোনো বিঘ্ন হয় না। ইন্দ্রিয় সংযম তত কঠিন ব্যাপার নহে। ইহাও বলা যাইতে পারে যে সংযতেন্দ্রিয় পক্ষে উত্তম আহার দিও অবিধেয় নহে, যদি তাহাতে স্পৃহা না থাকে। স্থূল কথাই যে ইন্দ্রিয় আসক্তির অভাবই ইন্দ্রিয় সংযম। আত্মরক্ষার্থে বা ধর্মরক্ষার্থে অর্থাৎ ঐশিক নিয়ম রক্ষার্থে যতটুকু ইন্দ্রিয়ের চরিতার্থতা আবশ্যক, তাহার অতিরিক্ত যে ইন্দ্রিয় পরিতৃপ্তির অভিলাষ করে তাহারই ইন্দ্রিয় সংযত হয় নাই, যে না করে তাহার হইয়াছে। যাহার ইন্দ্রিয় পরিতৃপ্তিতে সুখ নাই, আকাঙ্ক্ষা নাই, কেবল ধর্ম রক্ষা আছে, তাহারই ইন্দ্রিয় সংযত হইয়াছে। এমন অনেক লোক দেখা যায় যে ইন্দ্রিয় পরিতৃপ্তিতে একেবারে বিমুখ, কিন্তু মনের কলুষ খালিত হয় নাই। লোকলজ্জার বা লোকের নিকট প্রতিপত্তির জন্য কিংবা ঐহিক উন্নতির জন্য অথবা ধর্মের ভানে পীড়িত হইয়া তাহারা সংযত ইন্দ্রিয়ের ন্যায় কার্য করে, কিন্তু ভিতরে ইন্দ্রিয়ের দাহ বড় প্রবল। আজন্ম মৃত্যু পর্যন্ত তাহারা কখনো স্খলিত পদ না হইলেও তাহারা ইন্দ্রিয় সংযম হইতে অনেক দূরে। প্রত্যহ অরণ্যে বাস করিয়া ইন্দ্রতৃপ্তির উপাদান সকল হইতে দূরে থাকিয়া সকল বিষয়ে নির্লিপ্ত হইয়া মনে করা যায় বটে যে আমি ইন্দ্রিয়জয়ী হইয়াছি, কিন্তু যে মৃৎপাত্রে অগ্নি সংস্কৃত হয় নাই সে যেমন স্পর্শমাত্রে টিকে না, এই ইন্দ্রিয় সংযমও তেমনি লোভে স্পর্শমাত্র টিকে না। যে প্রত্যহ ইন্দ্রিয় চরিতার্থের উপযোগী উপাদান সমূহের সংসর্গে আসিয়াছে, তাহাদিগের সঙ্গে যুদ্ধ করিয়া কখনো জয়ী কখনো বিজিত হইয়াছে, সেই পরিশেষে ইন্দ্রিয় জয় করিতে পারিয়াছে। কিন্তু ইন্দ্রিয় সংযম অপেক্ষাকৃত তুচ্ছ কথা। চিত্তশুদ্ধির তাহার অপেক্ষা গুরুতর লক্ষণ আছে। অনেকের ইন্দ্রিয় সংযত, কিন্তু অন্য কারণে তাহাদিগের চিত্ত শুদ্ধ নয়। ইন্দ্রিয় সুখ ভোগ করিব না, কিন্তু আমি ভালো থাকিব, আমারগুলি ভালো থাকিবে, এই বাসনা তাহাদের মনে বড় প্রবল। আমার ধন হোক আমার মান হোক, আমার সম্পদ হোক, আমার যশ হোক, আমার সৌভাগ্য হোক, আমি বড় হই আর সবাই আমার অপেক্ষা ছোট হোক, তাহারা এইরূপ কামনা করেন। ইন্দ্রিয়াশক্তির অপেক্ষাও এই আত্মাদর, এই স্বার্থপরতা চিত্তশুদ্ধির গুরুতর বিঘ্ন। পরার্থপরতা ভিন্ন চিত্তশুদ্ধি নাই। যখন আপনি যেমন পর তেমন, এই কথা বুঝিব। যখন আপনার সুখ যেমন খুঁজিব, পরের সুখ তেমনি খুঁজিব। যখন আপনা হইতে পরকে ভিন্ন ভাবিব না, যখন আপনার অপেক্ষাও পরকে আপনার ভাবিব, যখন ক্রমশ আপনাকে ভুলিয়া গিয়া পরকে সর্বস্ব জ্ঞান করিতে পারিব, যখন পরেতে আপনাকে নিমজ্জিত রাখিতে পারিব, যখন আমার আত্মা এই বিশ্বব্যাপী বিশ্বময় হইবে, তখনই চিত্তশুদ্ধি হইবে। ইহা অপেক্ষাও চিত্তশুদ্ধির গুরুতর লক্ষণ আছে। যিনি সকল শুদ্ধির স্রষ্টা, যিনি শুদ্ধিময়, যাহার কৃপায় শুদ্ধি, যাহার চিন্তায় শুদ্ধি, যাহার অনুকম্পা ব্যতীত শুদ্ধি নাই, তাহাতে গাঢ় ভক্তি চিত্তশুদ্ধির প্রধান লক্ষণ। ইন্দ্রিয় সংযমই বল আর পরার্থপরতাই বল, তাহার সম্পূর্ণ স্বভাবের চিন্তা এবং তৎপ্রতি প্রগাঢ় অনুরাগ ব্যতীত কখনোই লব্ধ হইতে পারে না। এই ভক্তি চিত্তশুদ্ধির মূল এবং ধর্মের মূল।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম শিল্পী সুশীল কুমার।

প্রথমে সুশীল কুমার ও তারপর সমবেত কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই, আজ 26 জুন 2026-এর শুক্রবার। কিছু অনুষ্ঠানের খবর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শুনছেন এখন সকাল 6:30 আজকের চাষবাস, গলা ফোলা ও বাদলা রোগ, এই নিয়ে বলবেন প্রাণী চিকিৎসক ডক্টর উৎপলেন্দু মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য, ড্রাগের নেশা সর্বনাশা, এই বিষয়ে বলবেন ডাক্তার তপব্রত গুহরায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ এবং সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা। 8:00 জানা অজানা, পাখির উড়ান, আশ্চর্য বিজ্ঞান, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর প্রদীপ্ত পঞ্চোধ্যায়। 8:05 নিরাময়, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে ঔষধ বিশেষজ্ঞ ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি, বলবেন ডক্টর রেণুপদ ঘোষ। 8:30 সঙ্গীতালেখ্য শোকের শহীদ মিনার কারবালা, রচনা ও প্রযোজনা নারুল আলম। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট। সঙ্গীত আকাদেমি পুরস্কারপ্রাপ্ত পার্বতী দাস বাউলের সাক্ষাৎকার নিয়েছেন অর্পিতা পোদ্দার, প্রযোজনা দুর্বা দে। 10:00 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণ।

0: এর স্বপ্ন উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং কিংশুক ঘোষ, বেলা ১২টায় আধুনিক গান, শিল্পী মধু ছন্দা ভট্টাচার্য, ১২:১৫ দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন, ১২:৩৩ উনজমির দুনো ফসল, ১:৪৫ মহিলা মহলে আলাপি কলম, ২:৩০ সাঁওতালি অনুষ্ঠান, গীতাঞ্জলির প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে ৫:০০ ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা, ৫:৩০ বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরে পড়াশোনা, সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনায় বিআরএ ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক কৌশিক চীনা সঙ্গে ৩ বিদ্যার্থী, ৭:০৫ সাঁওতালি অনুষ্ঠান, ৬:৩৮ কৃষি কথার আসর, ৭:৩০ সমীক্ষা, বলবেন ভাস্কর লেট, ৮:০০ বাংলা নাটক দুর্গেশ নন্দিনী, কাহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ কৃষ্ণকুমার চট্টোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, ৯:৪০ দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন, ১০:৩০ নজরুলগীতি সুর পিয়াসী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়, ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে ১:০০২৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা, ৬:৩৫ রামচরিত মানস ১৫৩ পর্ব শুনবেন, ৭:১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না, ৮:৩০ দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন, ৯:১০ রসধারা, ১০:১৫ অঞ্জুমান, ১১:০০ পাশ্চাত্য অনুষ্ঠান গোল্ডেন ওল্ডেজ, উপস্থাপনা দীপাচন্দ, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সারেঙ্গি শিল্পী উমেশ মিত্র, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে ৫:১০ রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সাহা, ৫:২০ উর্বশী, ৭:১০ আধুনিক গান শিল্পী মধুছন্দা ভট্টাচার্য, ৭:৩০ দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্তা, ৮:০০ হিন্দি ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৯:১৬ দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, এবং ১১:১০ হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে আগামীকাল সেখানে যাচ্ছেন। শ্রী মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে পৌরোহিত্য করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৮। IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে ইকুয়েডর জার্মানিকে ২-১ গোলে এবং আইভরি কোস্ট কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে ২৯ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেশেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান যে কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছে, মানুষের জীবনযাত্রা সহজ করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তাঁরা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকোডের দশম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করবেন। এই নথিতে মাদকজনিত সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তুলে ধরা হবে, যেখানে মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাস এবং মাদকাসক্তদের জীবনের মূলধারায় ফিরিয়ে পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবি বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশ করবেন এবং জম্মু ও গুয়াহাটিতে নবনির্মিত এনসিবি শাখা কার্যালয়গুলির উদ্বোধন করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে ব্রিটেন ভারত সপ্তাহে ভারত আন্তর্জাতিক মঞ্চ আইজিএফ এর ভাষণে গতকাল শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটি এর অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছেছেন। সিইটি এর অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এবং এই সুযোগকে কাজে লাগাতে দুদেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।
2: The United Kingdom Free Trade Agreement is helping our industry also evolve, go up the ladder, compete with businesses in the United Kingdom, complement businesses in the United Kingdom, where we can work together in global value chains, supporting each other's economy, and together becoming a force multiplier.
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, COVID-19, সন্ত্রাসবাদ বা আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026-এ ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়ছে, সামাজিক মাধ্যম এখন রাজনীতির চর্চা কেন্দ্র হয়ে উঠেছে। প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্বব্যবস্থাকে স্থিতিশীল করবে, সম্মিলিতভাবে গৃহীত সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব হবে। আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোরহে রড্রিগেজ জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 188তে দাঁড়িয়েছে। এছাড়া 1,520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি জানান, রাজধানী কারাকাসের প্রায় 160 কিলোমিটার পশ্চিমে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 2,927টি পরিবার গৃহহীন হয়েছে। 1900 সালের পর ভেনেজুয়েলার আঘাত হানা ভূমিকম্পগুলির মধ্যে দ্বিতীয়টি ছিল সবচেয়ে শক্তিশালী। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা উপকূলীয় অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের সংখ্যা সর্বাধিক। রড্রিগেজ আরও জানান যে মূলত লা গুয়াইরাতে 250টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও জরুরি নয় এমন সব কাজকর্ম স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে বলেছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সংহতি প্রকাশের বিষয়টি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজ কৃতজ্ঞতা জানিয়েছেন।

0: নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী ভূমিকম্পের ভয়াবহ পরিণতির প্রেক্ষিতে ভারতের সহায়তা দানে আগ্রহ প্রকাশ করেছে। উদ্ধারকর্মীরা বর্তমানে কারাকাস ও লা গুয়াইরা অঞ্চলে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়েই যাতায়াত করে সে ব্যাপারে সেদেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র নৌবাহিনী স্পষ্ট করে দিয়েছে। IRGC-র অফিসিয়াল ওয়েবসাইট সেপাহ নিউজে এই বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, নির্ধারিত জলপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তা বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO-র সঙ্গে এক চুক্তির অধীনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজ চলাচলের গাইডলাইন প্রকাশ করলে ইরান এই বিবৃতি জারি করে। এদিকে ইরান এবং ওমান এক যৌথ বিবৃতি জারি করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক আইন মেনে নিরাপদে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে এবং এ ব্যাপারে ভবিষ্যৎ রূপরেখা স্থির করতে দুই দেশ একটি যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গঠন করবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙ্গা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে IMF-এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়া সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। তিনি উল্লেখ করেন, সংঘাতের সময় তেলের দাম যে হারে বেড়েছিল তা এখন অনেকটাই কমে এসেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পরীক্ষার্থীদের জন্য নিট UG 2026-এর ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে NTA জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.neet.nta.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলি সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে এই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে গ্রুপ ই-র ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। খেলা শুরুতে দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। 9 মিনিটে নেলসন অ্যাঙ্গুলোর গোলে সমতা ফেরায় ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে 77 মিনিটে গঞ্জালো প্লাটা ইকুয়েডরের হয়ে ব্যবধান বাড়ান। গ্রুপ ই-র অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ ই থেকে 6 পয়েন্ট নিয়ে জার্মানি তালিকার শীর্ষে এবং আইভরি কোস্ট দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আজ সকালে গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড টিউনিশিয়ার বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ শেষ খবর পাওয়া অনুযায়ী 1-1 রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে আগামীকাল সেখানে যাচ্ছেন। শ্রী মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী 2টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। খবর এখন কার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন গলা ফোলা ও বাদলা রোগ। এ বিষয়ে বলছেন প্রাণী চিকিৎসক ডক্টর উৎপলেন্দু মণ্ডল।
2: আজ আমি আপনাদের এই বর্ষাকালে গবাদি পশুদের যে 2টো জীবাণু ঘটিত মারাত্মক রোগ হয় সেই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। যে ব্যাপারটা হচ্ছে গলা ফোলা যে রোগ, যেটাকে অনেকে বলে ওরা, গ্রাম বাংলায় বলা হয়, আর ইংরেজিতে বলে হেমারেজিক সেপ্টিসিমিয়া। এই রোগটা একটা ওই গ্রাম নেগেটিভ জাতীয় জীবাণু, এর কারণেই সব বয়সেরই গরু বাছুর মোষ এদের দেখা যায়। এবং এই রোগটার প্রাদুর্ভাব আজ থেকে 30-35 বছর আগে ভীষণভাবে গ্রাম বাংলায় দেখা যেত, কারণ তখন এত টিকার আবিষ্কার হয়নি। এই

0: যে গলা ফোলা বা ওরা রোগ, এই রোগটা যে জীবাণুঘটিত রোগ এবং এটা ভীষণভাবে সংক্রামক রোগ, এবং এর জন্য গ্রাম বাংলায় প্রচুর গরু বাছুর আগে মারা যেত। বর্তমানে টিকা আবিষ্কারের পর এই রোগটা অনেকটাকে নিবারণ করা গেছে। এবার জানতে হবে রোগের লক্ষণটা কী। এই রোগে গরুর 106-107 ডিগ্রি অবধি তাপমাত্রা ওঠে। গরুর স্বাভাবিক তাপমাত্রা 101.5, সে জায়গায় অনেকটা তাপমাত্রা বেড়ে যায়। আর কি হয়, চোখ মুখ নাক সমস্ত দিক দিয়ে লালা পড়ে, এবং চোখ দিয়ে জল, নাক দিয়ে লালা, মুখ দিয়ে লালা। আর যেটা মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে গলা থেকে একেবারে বুক পর্যন্ত ফুলে যায়, কারণ এই রোগ জীবাণুগুলো শ্বাসযন্ত্রটাকে বেশি আক্রমণ করে। তার ফলে এই আমাদের যে শ্বাসনালী শ্লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলো আছে সমস্ত ফুলে যায়, এবং চামড়ার নিচে জল বা ফ্লুইড জমে যায়। এই রোগের ফলে গরুর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, এবং চিকিৎসা ঠিক মতো না হলে মোটামুটি 24 ঘন্টার মধ্যে মারা যায়। তাহলে যখনই চাষি বন্ধুরা দেখবেন যে তাপমাত্রা অত্যন্ত বেশি, গলাটা ফুলেছে এবং নাক মুখ দিয়ে লালা পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, গরু খাচ্ছে না, গায়ের লোমগুলো উস্কুখুস্কো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চিকিৎসক সঙ্গে যোগাযোগ করবেন। এবং এদের চিকিৎসার জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে, প্রাচীন ওষুধ ছিল স্ট্রেপটোমাইসিন। এই স্ট্রেপটোমাইসিন 4 গ্রাম করে দিনে একবার করে করলে 3-4 দিনের মধ্যে রোগটাকে নিবারণ করা যায়। এই অ্যান্টিবায়োটিকটা অবশ্যই দিতে হবে, তার সাথে কিছু সহযোগী ওষুধপত্রও দিতে হয়, এবং সেগুলো চিকিৎসকরা ভালো করবেন। আর এই রোগটাকে নিবারণ করতে হলে আপনাকে বছরে একবার করে মার্চ মাস এপ্রিল মাসের সময় থেকে আপনাকে ওই এই রোগীর যে টিকা, গলা ফোলা বা ওরা বা এইচএস বা হেমারেজিক সেপ্টিসিমিয়ার টিকা আপনাদের দিতে হবে। আর একটা যে রোগ ভীষণভাবে গরু বাছুর আক্রান্ত করে এবং অনেক বাছুর মারা যায়, সেই রোগটি হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার বা বাদলা, কোথাও বলে বজবজে রোগ। এই রোগটা হলে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এরা 6 মাস থেকে 2 বছর বয়স্ক যে বাছুর, অর্থাৎ বাড়ন্ত বাছুরগুলোকে আক্রমণ করে। এবং কোথায় হয় রোগটার লক্ষণটা, যেখানে শরীরে মাংস বেশি আছে, পিছনের পায়ের ওপরে বা সামনের পায়ের ওপরের দিকে, বুকে, এইসব জায়গায় এই রোগের লক্ষণগুলো দেখা যায়। প্রথমে তো এরও তাপমাত্রা বাড়বে 105 ডিগ্রি মতো, খাওয়া বন্ধ করে দেবে, এবং গায়ের লোমগুলো উস্কোখুস্কো হবে। আর যেখানটায় এর আক্রমণ স্থল হবে সেইখানটা হাত দিলে দেখবেন ধানের বস্তায় ভিজে ধান ডাকলে আঙুল দিয়ে টিপলে যেমন গজগজ করে, যে জায়গাটা ফোলা আছে, যে জায়গাটা আক্রান্ত সেখানেও আঙুল দিলে গজগজ করবে। এই রোগটায় কি হয়, এই যে জীবাণুটা যেখানে আক্রমণ করে সেখানে একটা বিষাক্ত পদার্থ তার শরীর থেকে বের করে, তার ফলে মাংসগুলো পচে যায়, মাংস এবং জল মিশে সেই জায়গাটা ফুলে যায়, গ্যাস তৈরি হয়, যার জন্য আঙুল দিলে গজগজ করে। এর জন্য কেউ বলে বজবজে রোগ, এবং এমনিতে বলে বাদলা রোগ। তো এই রোগের তাহলে আমি কী করে চিকিৎসা করব, এরও চিকিৎসা না করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার গরু বা গবাদি পশু মারা যাবে, কাজে চিকিৎসা করতেই হবে। এই ক্ষেত্রে পেনিসিলিন 40 লাখ করে দিনে পারলে 3 বার 8 ঘন্টা অন্তর দিতে হবে। আর এর টিকাও আছে, প্রতি বছর বর্ষার আগে মার্চ এপ্রিল মাসে বছরে একবার করে এই বজবজে রোগের টিকা আপনাদের অবশ্যই দিতে হবে। দুটো রোগ হলেই আপনারা সত্তর বা তাড়াতাড়ি নিকটস্থ প্রাণীস্বাস্থ্য কেন্দ্র যেখানে ডাক্তারবাবু বসেন তার সাথে যোগাযোগ করবেন, এবং চিকিৎসা অতি দ্রুত শুরু করবেন, তাহলে আপনার কিন্তু এই ক্ষতিগ্রস্ত প্রাণীটি সুস্থ হয়ে উঠবে।
1: এতক্ষণ শুনলেন গলা ফোলা ও বাদলা রোগ প্রসঙ্গে। এ বিষয়ে বললেন প্রাণী চিকিৎসক ডক্টর উৎপলেন্দু মণ্ডল।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষক বন্ধুদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার দু এক জায়গায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাত এবং 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাত এবং 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন, সেই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
3: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
4: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
5: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
6: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
8: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
9: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
5: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
6: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
9: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
10: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
11: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ড্রাগের নেশা সর্বনাশা, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক তপব্রত গুহ রায়।
12: প্রতিবছর 26 জুন সারা বিশ্বের মানুষ মাদকদ্রব্য মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে একসাথে জড়ো হন, আমরা সকলেই জানি। আজকের এই দিনটি শুধু মুখে বড় বড় প্রতিজ্ঞা করা বা নামমাত্র সচেতনতা দেখানোর দিন নয়, আজ আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখার দিন, আসল পরিস্থিতিটা বোঝবার দিন, আমাদের সমাজকে বাঁচানোর প্রতিজ্ঞা নেওয়ার দিন। আজ যখন আমরা ভারতের দিকে তাকাই, আমরা এমন একটি দেশ দেখতে পাই যার সামনে এগিয়ে যাওয়ার এক বিশাল ক্ষমতা রয়েছে। আর আমাদের যুব সমাজই আজ নতুন প্রযুক্তি আনছে, দেশের অর্থনীতি বদলাচ্ছে আর সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। কিন্তু যখনই আমরা একটি উন্নত ভারতের স্বপ্ন দেখছি, তখনই একটা কালো ছায়া আমাদের এই তরুণ শক্তিকে ভেতর থেকে শেষ করে দিতে চাইছে কখনো কখনো, সেটি হল মাদকের নেশা। তাই আজ আসুন এর পেছনের আসল কষ্টটা, এই বিপদের ধরন এবং এর সমাধানের উপায় নিয়ে কথা বলি। আমরা সকলেই জানি এখন আর শুধু গাঁজা বা আফিমের মতো প্রাকৃতিক জিনিসের মধ্যে এই নেশা আটকে নেই। আজকের দিনে আসল বিপদ হল ল্যাবরেটরিতে তৈরি বিভিন্ন কৃত্রিম কেমিক্যাল ও সিনথেটিক ড্রাগস। মাদকের নেশা কোনো ধনী দরিদ্রের ভেদ চেনে না, পড়াশুনো করা ছেলে মেয়ের তফাত করে না, এটি সবার জীবনেই সমানভাবে ধ্বংস এনে দেয়। দুনিয়া যত আধুনিক হচ্ছে, মাদক পাচারের কায়দাও তত আধুনিক হচ্ছে। নতুন যুদ্ধক্ষেত্রটি এখন তাই ডিজিটাল, যা আমাদের সন্তানদের হাতের স্মার্টফোনের ভেতরেই লুকিয়ে আছে। ডার্ক ওয়েব, ইন্টারনেটের গোপন বাজার এবং বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে আজ খুব সহজেই মাদক কেনাবেচা হচ্ছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে আর সাধারণ কুরিয়ারের প্যাকেট করে মাদক সরাসরি চলে আসছে বাড়ির দরজায়। এর পাশাপাশি আরেকটি বড় সমস্যা হলো সাধারণ ব্যথা।

0: নাশক ওষুধ, ঘুমের ওষুধ আর কাশির সিরাপ, এগুলো আজ অবৈধভাবে নেশার জন্য বিক্রি হচ্ছে। এগুলো সস্তা এবং সহজে পাওয়া যায় বলে অনেকে মনে করেন এগুলো নিরাপদ, কারণ এগুলো তো ওষুধের দোকান থেকেই আসছে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। সবচেয়ে দুঃখের বিষয় হলো, খুব কম সময়ই বাচ্চারা এই নেশার জগতে পা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 11 বা 12 বছরের শিশুরাও বিভিন্ন রকম কড়া আঠা বা সিনথেটিক ট্যাবলেটের নেশা শুরু করছে বিভিন্ন জায়গায়। যদি আমরা সত্যি এই সমস্যার সমাধান করতে চাই, তবে আমাদের জনস্বাস্থ্য এবং চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে হবে। আমাদের বুঝতে হবে যে মাদকের নেশা কোনো চরিত্রের দোষ বা নৈতিক অবক্ষয় নয়, এটি আসলে মস্তিষ্কের ক্রনিক একটি অসুখ এবং যার চিকিৎসা অবশ্যই সম্ভব। এর জন্য আমাদের সঠিক উপায়ে সচেতনতার কথা ভাবতে হবে। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের শুধু ভয় দেখানো বা শাস্তি দেওয়ার কথা বলে লাভ নেই, তার চেয়ে বরং তাদের শেখাতে হবে কিভাবে মানসিক চাপ সামলাতে হয়, কিভাবে সহপাঠী বা পাড়ার সঙ্গীদের ভুল চাপের মুখে দাঁড়িয়েও না বলতে হয়। সমাজ যখন একজন নেশাগ্রস্ত মানুষকে ঘৃণা করে, তখন সে আরও একলা হয়ে পড়ে। এই ঘৃণা বন্ধ করলেই সুস্থ হওয়ার পথ খুলতে পারে। সুগার বা প্রেশার হলে মানুষ যেভাবে ডাক্তারের কাছে যায়, ঠিক ততটাই সহজভাবে যেন তারা মানসিক কাউন্সেলিং বা চিকিৎসা কেন্দ্রে আসতে পারে, সেই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে। আমাদের একেবারে তৃণমূল স্তরের ডাক্তার বা নার্সদের এই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে নিয়মিতভাবে। আমাদের আশাকর্মীরা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের চোখ আর কান। আপনাদের একটু সহানুভূতি একটা পরিবারকে কিন্তু ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। আমাদের শিক্ষক শিক্ষিকাদের বলি, আপনারা প্রতিদিন আমাদের দেশের ভবিষ্যতের সাথে সময় কাটান। কোনো ছাত্র বা ছাত্রীর পড়াশোনায় হঠাৎ অবনতি হলে, ক্লাসে খুব বেশি অনুপস্থিত থাকলে বা সে নিজেকে সবার থেকে গুটিয়ে নিলে একটু নজর দিন আপনারা। আর সব বাবা মায়েদের বলছি, বাড়ির পরিবেশ এমন করুন যেখানে সন্তানরা মন খুলে কথা বলতে পারে। এবার আসি আমাদের কেন্দ্রস্তরে বা রাজ্যের বিভিন্ন প্রচার অভিযান এবং পরিকল্পনার কথায়। প্রথমেই বলবো মাদক চাহিদা হ্রাসের জাতীয় কর্মপরিকল্পনা। এটি কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের তৈরি করা একটি বড় প্রকল্প। এর কাজ হল সচেতনতামূলক প্রচারের জন্য টাকা দেওয়া, পুনর্বাসন কেন্দ্র চালানো, স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে আর্থিক সাহায্য করা, সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের কাজ শেখানো এবং বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষভাবে নজর দেওয়া। এবার বলি নেশামুক্ত ভারত অভিযানের কথা। 2020 সালের 15ই আগস্ট শুরু হওয়া এই অভিযানটি হল মাদকের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় গণ আন্দোলন এবং এ হল সাধারণ মানুষকে সাথে নিয়ে চলা প্রচার। এর মধ্যে যুব ক্লাব বা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী, NCC এর মতো সংস্থাগুলোকে সাথে নিয়ে পাড়ায় পাড়ায় মানুষের কাছে পৌঁছানো যায়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে মাদকমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা এই নেশামুক্ত ভারত অভিযানের একটি অন্যতম অঙ্গ। এছাড়া মাদক আসক্তদের জন্য সমন্বিত পুনর্বাসন কেন্দ্র, এই কেন্দ্রগুলো মূলত সরকারের আর্থিক সাহায্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা NGO দ্বারা পরিচালিত। এখানে রোগীকে কেন্দ্রে ভর্তি রেখে শরীর থেকে মাদকের বিষমুক্তকরণ বা ডিটক্সিফিকেশন, মানসিক কাউন্সেলিং, মোটিভেশন থেরাপি এবং পরিবারের লোকেদের বোঝানো এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও তাদের খোঁজখবর নেওয়া, এই কাজগুলো চলতে থাকে। এছাড়াও আমরা বলতে পারি অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বা আসক্তি চিকিৎসা কেন্দ্রের কথা এবং সমবয়সী বন্ধুদের মাধ্যমে সচেতনতা ও আউটরিচ ড্রপ ইন সেন্টারের কথা। আর অবশ্যই বলবো জাতীয় মাদক বিরোধী হেল্পলাইনের কথা। এটি একটি 24 ঘন্টা চালু থাকা সম্পূর্ণ নিখরচায় ফোন করার ব্যবস্থা এবং মানস পোর্টাল, একটি ওয়েবসাইট বা অ্যাপ, এর মাধ্যমে যে কোনো নাগরিক নিজের নাম গোপন রেখে মাদক পাচারের খবর পুলিশকে জানাতে পারবেন, সাহায্যের খোঁজ করতে পারবেন এবং মাদক বিরোধী সচেতনতার বই বা লেখাও পড়তে পারবেন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন ড্রাগের নেশা সর্বনাশা, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক তপব্রত গুহরায়।
2: আকাশবাণী কলকাতা, এখন প্রাত্যহিকী।

0: কুসুম আপনার জন্যে ফোটে না, পরের জন্যে তোমার হৃদয়ে কুসুমটিকে প্রস্ফুটিত করিও। এই সকালে আকাশ যখন কুসুম রঙে রাঙা, তখনই তো হৃদয়ে প্রসারণের যথার্থ এই সময়। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? এই সকালে এটাই ভাবা যাক, মন প্রসারিত হোক সবার। জীবনে সুখ সে তো আসেই, কিন্তু সুখের তো সময় আছে। সুখ চলে যায়, স্মৃতি যায় না। ক্ষত ভালো হয়, কিন্তু দাগ ভালো হয় না। মানুষ যায়, কিন্তু নাম থাকে। যে কখনো রোদন করে নাই, সেই মনুষ্য মধ্যে অধম, তাহাকে কখনো বিশ্বাস করিও না। নিশ্চিত জানিও, সে পৃথিবীর সুখ কখনো ভোগ করে নাই।
1: ঠিকই, দুঃখের দহনে মানুষ হয় খাঁটি, তেমনি একটি শোকের দহনের দিন আজ। আজ পবিত্র মহরম, মহরম শোকের মাস। 61 হিজরি সনের এই মাসেই কারবালা প্রান্তরে আত্মীয় পরিজন সহ শহীদ হয়েছিলেন হযরত মুহাম্মদের দৌহিত্র ইমাম হোসেন। মহরম মাসের 10 তারিখ আশুরা নামে পরিচিত। এই তারিখেই ইমাম হোসেনকে অত্যাচারী এজিদের নেতৃত্বে নির্মম হিংস্রতায় হত্যা করা হয়। সেদিনের বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করা হয় মহরম। যখনই এই শোকের মাস ফিরে আসে, আমাদের বিবেককে নাড়া দিয়ে যায় সেই অসম যুদ্ধের ভয়াবহতা, পাশাপাশি হয়তোবা গড়ে তোলে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের দৃঢ় অঙ্গীকার।

0: ক্যালেন্ডারের পাতায় চোখ রাখতে রাখতে, আজকে তারিখটা তো 26 জুন, আর প্রাত্যহিকের সূচনায় যে উক্তিগুলো আমরা স্মরণ করেছি তাতেই ইঙ্গিত আজ কার জন্মদিন। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ঔপন্যাসিক বন্দে মাতরম মন্ত্রের উদ্গাতা এবং বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরোধা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 সালের আজকের দিন, অর্থাৎ 26 জুনে। 1865 সালের পর দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা ও মৃণালিনী প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই ইংরেজ শিক্ষিত মহলে বাংলা উপন্যাস সাহিত্যের দাবি সুপ্রতিষ্ঠিত হয়। তিনি প্রকাশ করেন বঙ্গদর্শন। দেশপ্রেমে উদ্দীপিত তাঁর উপন্যাস রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী প্রভৃতি প্রকাশিত হয়। তাছাড়া বঙ্গদর্শনে কমলাকান্তের দপ্তরের বহু নিবন্ধে তাঁর স্বদেশ চিন্তা প্রকাশ পেতে থাকে। অন্যান্য রচনাবলীর মধ্যে ললিতা, লোকরহস্য, মুচিরাম গুরের জীবনচরিত উল্লেখযোগ্য। আনন্দমঠের আদর্শ বাঙালি তথা ভারতীয় বিপ্লবীদের প্রেরণা জুগিয়েছে। তাঁর সৃষ্ট বন্দে মাতরম হয়ে উঠেছে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র। সার্ধ শতবর্ষ পেরিয়ে আজও তা মানুষকে প্রাণিত করে। 1894 সালের 8ই এপ্রিল, মাত্র 56 বছর বয়সে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে। আজ জন্মদিনে তাকে জানাই শ্রদ্ধা।
1: আজ 26 জুন, এটি উল্লেখযোগ্য দিবস। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। বহুদিন থেকেই বহু বদ অভ্যাস ধীরে ধীরে আমাদের সভ্য চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। আমাদের অজান্তেই আমরা বাধা পড়ে যাচ্ছি কোনো এক ভয়ঙ্কর দুর্বিপাকে, মাদক সেবন

ও তার পাচার শিক্ষিত সভ্য এক শ্রেণীর অল্প বয়সীদের ঠেলে দিচ্ছে এক অচেনা স্রোতের ঘূর্ণিপাকে। ভালোবাসা, তিরস্কার, শাসন, কোনো কিছুর তোয়াক্কা করছে না তারা। আজ নয়, গত প্রায় 30-40 বছর ধরে সারা পৃথিবী জুড়ে এই মারণ অভ্যাসের শিকার হচ্ছি আমরা। কত নিষ্পাপ ছেলেমেয়ে অকালে ঝরে গেছে ও অকালে বার্ধক্য এসে গেছে কতজনের। আবার অন্ধকার পৃথিবীতে হারিয়ে গেছেন কত সজীব প্রাণ। এই সব বিবেচনা করে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা 1987 সালের 7ই ডিসেম্বর ঘোষণা করে যে 1889 থেকে প্রতি বছর আজকের এই 26শে জুন দিনটি মাদকের অপব্যবহার এবং অবৈধ মাদক ব্যবসায়ের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক দিবস। মাদক ব্যবহারের কুফল, স্বাস্থ্যের অবনতি, সমাজ বিচ্ছিন্নতা ও মাদক পাচারের অপরাধ সম্পর্কে মানুষকে অবহিত করাই এই বিশেষ দিনটির লক্ষ্য। গত 32 বছর ধরে বহু প্রচার সত্ত্বেও এখনও বহু মানুষ এই চোরাবালির স্রোতে হারিয়ে যাচ্ছেন, এটা চিন্তার বিষয়। তাই জাতিসংঘ বিশ্বের সচেতন সভ্য মানুষদের এগিয়ে আসতে অনুরোধ করছেন এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। তবেই হয়তো ধীরে ধীরে এই বিষাক্ত পৃথিবীকে সুস্থ করে তুলতে পারবো আমরা।

দেশবন্ধু চিত্তরঞ্জন তাকে বলতেন মুকুটহীন রাজা। বিশিষ্ট সমাজসেবী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, 1883 সালে কলকাতায় তাঁর জন্ম। ওরিয়েন্টাল সেমিনারি থেকে এন্ট্রান্স এবং ডাফ কলেজ থেকে ইতিহাস ও অর্থশাস্ত্রে প্রথম স্থানাধিকার করে বিএ পাশ। এমএ ও ল অ্যাটর্নি পরীক্ষায় কৃতকার্য হয়ে আইন ব্যবসায় খ্যাতি অর্জন। উত্তর কলকাতার একজন বিশিষ্ট সমাজসেবী রূপে তিনি বহু দায়িত্ব পালন করতেন। বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে মুক্ত হস্তে দান করতেন। তাঁর সময়ে দেশীয় শিল্পে উন্নতিমূলক প্রতিটি প্রচেষ্টার সঙ্গে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ইন্ডিয়ান কনভেন্সিং, ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট উল্লেখযোগ্য। 1935 সালের আজকের দিন অর্থাৎ 26 জুন মৃত্যু হয় দেশব্রতী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর প্রয়াণ দিনে আমরা তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।

0: ইতিহাসের পাতা থেকে বর্তমানে ফেরা যাক। আজকের একটি অনুষ্ঠানের কথা জানাই আপনাদের, সিনে একাডেমি ও ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস এর যৌথ আয়োজনে চতুর্দশ কল্যাণ মৈত্র স্মারক বক্তৃতা আজ অর্থাৎ 26 জুন শুক্রবার বিকেল 5টা থেকে নন্দন 3 প্রেক্ষাগৃহে। বিষয় রবীন্দ্রনাথ, আকারের লীলার সন্ধানে। বক্তৃতা দেবেন সোমেশ্বর ভৌমিক। তারপরে থাকছে তথ্যচিত্র প্রদর্শন আজ 26 জুন শুক্রবার নন্দন 3 প্রেক্ষাগৃহে।
1: বৈচিত্র্যময় সুন্দর জীবন, অতীত সমৃদ্ধ, বর্তমানও উজ্জীবিত। ঠিক এই মুহূর্তে আসুন আমরা আমাদের দেশের মাটিতে হাতে হাত ধরে বেঁচে থাকি, পরস্পরের প্রতি আরও একটু বেশি সহানুভূতিশীল হই। মনে করি দেশের অগণিত মানুষের অগণিত প্রাণের বলিদান মুহূর্তের কথা। দেশ ও বন্দনা সকলে মিলে সমবেত কণ্ঠে।

0: সকলে মিলে একসঙ্গে করলাম দেশ বন্দনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: জুন মাসের প্রাত্যহিকের দ্বিতীয় পক্ষের বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ। আপনাদের চিঠিপত্র আমাদের হাতে, তুলে নিচ্ছি তার থেকে একটি।
3: হ্যাঁ, আজকের প্রথম চিঠি চচুড়া হুগলি থেকে এসেছে। লিখেছেন ছন্দা ভট্টাচার্য চট্টোপাধ্যায়। বন্ধু প্রাত্যহিকি, 4 বছর পর পর সারা বিশ্বকে কাঁপিয়ে আসে বিশ্বকাপ। কি উন্মাদনা ঘরে ঘরে! এই কদিন দরকার হলে সারা রাত জেগে মানুষ টিভির সামনে বসে। প্রিয় দলের খেলা ভালো হলে উচ্ছ্বাস ঘরের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে সারা পাড়ায়। আবার উল্টোটা হলে বিরক্তির বহিঃপ্রকাশ, সঙ্গে বিভিন্ন উপদেশ বর্ষণ চলতেই থাকে। কিন্তু বন্ধু,

0: পৃথিবী তাদের কথা মোটেই ভাবে না যারা এই জ্বরে শুশ্রূষা করে চলে সারা দিন রাত। তারা কাব্যে উপেক্ষিতা হয়ে থেকে যায় সবার অলক্ষে। খেলার সমাজদাররা যখন দলবল জুটিয়ে হই হই করে খেলা দেখতে থাকেন, তখন এরা নীরবে তাদের চা, জল, মুখরোচক খাবার পরিবেশন করে যায়। তারা খেলা দেখার সুযোগ পায় না। হোস্ট আর গেস্ট যাতে দ্বিগুণ আনন্দে খেলা উপভোগ করতে পারেন তার ব্যবস্থায় নিযুক্ত থাকেন। তাই মনে হয় বিশ্বকাপে যারা পর্দার আড়ালে থেকে সেবা করে যায় তাদেরও গুরুত্ব কম নয়। ফুটবল প্রেমীদের জ্বর উপভোগ করার শুভকামনা জানিয়ে শেষ করেছেন ছন্দা ভট্টাচার্য চট্টোপাধ্যায় চুঁচুড়া হুগলি থেকে।
1: শুভাগত গুপ্ত মোহরিপাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, প্রথম ফুটবল জ্বরে আক্রান্ত হই 1986 সালের জুন মাসে। মারাদোনা নামক ফুটবল রাজপুত্র তখন হ্যামলিনের বাঁশিওয়ালার মতো সকল বিশ্ববাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। মনে আছে 1986 সালের ফাইনাল খেলা দেখার জন্যে সন্ধে গড়াবার পরেই ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো 8 বছরের এই বালকটিকে। তারপর মাঝরাতে ঘুম ঘুম চোখে প্রতিবেশীর বাড়িতে গিয়ে টিভির সামনে বসে পড়া। বারবার ঘুমিয়ে পড়ছি তবুও জেগে থাকতে হবে। খেলার ফল 3-2, অবশেষে বিজয়ী আর্জেন্টিনা। জ্বরের অবসান। আবার 4 বছর পর বিশ্বকাপের জ্বর হানা দিল 1990 সালে, এবার মঞ্চ ইতালিতে। ততদিনে বাড়িতে টিভি এসে গিয়েছে। আমি ক্লাস 7, আমার দিদি ক্লাস 12। পত্রপত্রিকার সুবাদে আমিও তখন একজন ফুটবল বোদ্ধা। আমার পছন্দ জার্মানির লোথার ম্যাথিউস, ওদিকে দিদি আবার মারাদোনার ভক্ত। দুই ভাই বোনের চুলোচুলি থামাতে মঞ্চে অবতীর্ণা আমার মা। কিনে আনা হলো একটি ফ্লাক্স। ঠিক হলো গরম কফি সহযোগে বাবা মা দিদি ও আমি রাত জেগে ফুটবল ম্যাচ দেখা হবে। এইভাবে নরমে গরমে ফুটবল জ্বরে কাঁপতে থাকলাম আমরা। অবশেষে ফাইনাল ম্যাচে আবার মারাদোনার আর্জেন্টিনার সামনে লোথার ম্যাথিউসের জার্মানি। কিন্তু এইবার আর মারাদোনা ম্যাজিক কাজে লাগল না। পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ নিয়ে চলে গেল জার্মানি। দিদির চোখে জল, তার প্রিয় নায়কের পরাজয়ে আমাকেই তাকে দিতে হলো সান্ত্বনা। এইভাবেই সেবার ফুটবল জ্বরে কেঁপেছিলাম আমরা। এখন আবার এসেছে বিশ্বকাপ, কিন্তু একসঙ্গে বসে আর দেখা হয় না খেলা। বাবা মা বয়সের ভারে জর্জর, রাত জাগতে আর পারেন না। চাকরি সূত্রে দিদি আর আমি দু জায়গায়, 9-6 মাসে একবার ওই দেখা হয়। তাই একসঙ্গে ফুটবল ঝরে আর কাঁপতে পারি না। কিন্তু তবুও বিশ্বকাপ এলেই মনে পড়ে 1990 সালের সেই সুখস্মৃতি। একসঙ্গে গরম কফি খেতে খেতে রাত জাগা পরিবারের সবাই মিলে খেলা দেখা। তোমায় ধন্যবাদ প্রাত্যহিকী সেই ফুটবল জ্বরের স্মৃতি উস্কে দেওয়ার জন্যে। শুভাগত গুপ্ত মুছুরিপাড়া জলপাইগুড়ি থেকে আপনি চিঠি লিখেছেন। আপনার চিঠি পড়ে আমারও মনে পড়ে যাচ্ছে আমি দিদা বাবা মা একসঙ্গে বসে ওইভাবে রাত জেগে টিভি দেখতাম বছরের পর বছর।
0: 4 বছর অন্তর এই উৎসব। লিখছেন স্বপন কুমার দত্ত, সুশীল চন্দ্র আউন রোড, পোস্ট রিশরা, জেলা হুগলি থেকে। 4 বছর অন্তর শুধু ফুটবলকে নিয়ে পৃথিবীব্যাপী মানুষের এই আবেগ, এই উত্তেজনা বোধহয় সমগ্র পৃথিবীকে অনেক অশান্তির মধ্যেও একতার বন্ধনে আবদ্ধ করে দেয়। যে দেশে কোনোদিন যায়নি বা হয়তো যাওয়া হবেও না, সেই দেশের নিপুণ ফুটবলারদের খেলা শুধু টেলিভিশনে রাত জেগে দেখে কি পরম প্রাপ্তি লাভ হয়, কি প্রশান্তি আসে মনে। আমাদের পরিবার ফুটবল প্রেমী পরিবার। সংসারের খানিক অনটন থাকা সত্ত্বেও বাবা 1986 সালের ফিফা বিশ্বকাপের আগে একটা সাদা কালো টিভি কিনে নিয়ে এলেন। তখন বাড়ির সদস্য সংখ্যা 10 জন, পুরো পরিবার রাত জেগে খেলা দেখতে লাগলাম। সেই বিশ্বকাপে বিজয়ী হয়েছিল আর্জেন্টিনা। তারা পশ্চিম জার্মানিকে 3-2 গোলে পরাজিত করে বিশ্বকাপের শিরোপা অর্জন করেছিল। তখন আমার প্রিয় ফুটবলার মারাদোনা বিভিন্ন খেলায় মোট 5 গোল দিয়েও ফাইনালে কোনো গোল করতে পারেননি, তবে মারাদোনার থ্রু বল থেকে জয়সূচক গোল করেন বুরুচাগ।

0: সোজা দরজায় ধাক্কা খেল। সে এক দিন গেছে প্রাত্যহিকে, যা স্মৃতির পাতায় আজও উজ্জ্বল হয়ে আছে। আজ বাড়িতে আমি একা। বাড়ির অনেকেই চিরদিনের মতো বিদায় নিয়েছেন। ছেলেরা কর্মসূত্রে কেউ ভিন দেশে আর কেউ ভিন রাজ্যে, তবু সেই পুরনো দিনের খেলার জ্বর এখনও আমাকে মাতিয়ে রাখে, জাগিয়ে রাখে। এখনও আমার প্রিয় খেলোয়াড়রা হলেন লিওনেল মেসি, রোনাল্ডো, নেইমার, কিলিয়ান এমবাপের মতো অসম্ভব দক্ষ ফুটবলারেরা। এ জ্বর চলবে 19 জুলাই পর্যন্ত। আয়োজক 3টি দেশের 16টি শহরে অংশগ্রহণকারী 48টি দলের 104টি ম্যাচের ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে। ততদিন আমাদের পাড়াগুলো ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, পশ্চিম জার্মানি প্রভৃতি দেশের পতাকা দিয়ে সজ্জিত হতে থাকুক শুধু ফুটবলকে ভালোবেসে। এ যেন সারা পৃথিবীর এক মহামিলনের উৎসব। লিখলেন স্বপন কুমার দত্ত, সুশীল চন্দ্র আউন রোড, রিশরা, হুগলি থেকে।
1: সব দেশের পতাকাগুলো আকাশে পথপথ করে একসঙ্গে উড়লেই তো চেহারাটা, মনটা, সবটা ভালো হয়ে যায়।
0: সারা বিশ্ব এক হয়ে যায় এক উঠোনে।
1: দীপা বাগচি ব্যারাকপুর থেকে চিঠি লিখেছেন ফুটবল প্রেমী প্রাত্যহিকে। 1994 সালের ফুটবল বিশ্বকাপ ফাইনাল, বিশ্বব্যাপী 8 থেকে 80 সকলেই বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। আমার মেয়ে পাড়ার সব কাকুদের জানিয়ে দিল, আমাদের বাড়ি খেলা দেখতে এসো, রাত্রে আমি সবাইকে চা বানিয়ে খাওয়াব। কিন্তু প্রতিদিন খেলা আরম্ভ হলেই টিভির ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ত, চা করতে বললেই এক ডাকে উঠে চা বানিয়ে আবার ঘুমিয়ে পড়ত। কিন্তু জ্বরের নাম বিশ্বকাপ, সেই জ্বর খুবই ছোঁয়াচে, তাই আমিও খেলার কদিন বিশ্বকাপ জ্বরের ঘরে থাকতাম। এবারে আমেরিকাবাসী আমার ফুটবল প্রেমী নাতি রুকাইয়ের কথা বলি। রুকাই ছোটবেলা থেকেই ফুটবল খেলা দেখতে ভালোবাসে এবং খেলতেও ভালোবাসে। স্কুলে বিভিন্নভাবে ভালোই খেলত, বাড়িতে যখনই সুযোগ পেত তখনই টিভিতে ফুটবল খেলা দেখত। একবার আমি আমেরিকায় মেয়ের কাছে বেড়াতে গেছি, রুকাই টিভিতে খেলা দেখছে, আমি পাশে বসে আছি। হঠাৎ দেখি খেলা দেখতে দেখতে রুকাই হাপুস নয়নে কেঁদে যাচ্ছে। কি হয়েছে রুকাই? জানতে চাইলে বলল, আমি যে দলকে সমর্থন করি খুব খারাপ খেলছে। কেন? বললাম, তাহলে তুই ভালো দলকে সমর্থন কর। না, আমি কিছুতেই দল বদল করব না, বলে অঝরে কাঁদতে লাগল। মনে পড়ে গেল 1990 সালে বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মারাদোনা অঝরে কান্নায় ভেঙে পড়েন। আমারও চোখের জল সেদিন বাঁধ মানেনি। সেই রুকাই কলেজের বন্ধুদের সঙ্গে এবারের বিশ্বকাপ দেখতে গিয়ে যখন মাঠে বসে ভিডিও কল করেছে, আমি বললাম, কিরে রুকাই, তোর দল হেরে গেলে কাঁদবি না তো? রুকাই মুচকি হেসে বলল, কি যে বলো দিম্মা। একবার রসিক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে সবাই জিজ্ঞাসা করছে, রেডিওতে কমেন্ট্রি শুনেছেন কিনা। তো অম্লান বদনে তিনি বললেন, এখন তো হকলি বিশ্বকাপার হইতে চায়, আমাকে সময় ওই নিশ্বকাপার পিকে শুনি বলরামের খেলা দেখনের পরে এইসব শুনতেও ইচ্ছা হয় না।
2: বাগান ইস্ট বেঙ্গলে খেলা।

0: দীপা বাগচি ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে লিখলেন চিঠি।
1: এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হয়েছে এই গানটির, শুনতে শুনতেই মনে পড়ে গেল সেই বহুশ্রুত গান ফুটবল নিয়ে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, যে ছবি থেকে এই গানটি, সেই ছবির কথা দিয়েই এই চিঠিটি শুরু হচ্ছে। বিকাশ পণ্ডিত জিনন্দপুর বলাগেড়িয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, উত্তম কুমার জয়া ভাদুড়ির ধন্যি মেয়ে দেখেছি, ফুটবল নিয়ে সে কি উন্মাদনা, সে কি উচ্ছ্বাস। সিনেমায় শুধু হাওড়ার জগৎবল্লভপুর মাতিনি, সারা বাংলা মেতেছে, যেমন করে আজও মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলায় মেতে ওঠে ময়দান কলকাতা। ঘটি বাঙালের আত্মমর্যাদা রক্ষার অন্তহীন লড়াই আজও চলে, সেই খেলার জ্বরে বাঙালি কাঁপে, আর বিশ্বকাপ ফুটবলের জ্বরে কাঁপবে না তা আবার হয় নাকি? প্রাত্যহী কি এক্কা দোক্কা, রুমাল চুরি, সীতাহরণ, ডাঙ্গুলির দিন পেরিয়ে একটা সময় আসে যখন প্রথম যৌবনে কবিতা লেখার মতো প্রায় সব বাঙালি ফুটবলের প্রেমে পড়ে। আমার বেলাও তার ব্যতিক্রম হয়নি। নগেন্দ্রপ্রসাদ যেদিন পুরনো কেল্লার মাঠে ব্রিটিশ নাবিকদের ফুটবলের গায়ে পা ছোঁয়ানোর সাহস দেখালেন, সেদিন পরাধীন জাতির ক্রীড়া জীবনে সোনার কাঠির ছোঁয়া লাগল, সেই ইতিহাস সংবাদপত্রে পেয়েছি, কলকাতা ফুটবল লীগের খেলায় রেডিওতে কান পেতেছি, তারপর মাঝে মাঝে উঁকি দিয়েছি টিভির পর্দায়, বিশ্বকাপের আসর বসলে পাড়ার উঠতি ছেলেদের ভিড় উকিলবাবুদের বাড়িতে, কেউ কেউ হয়ে উঠেছেন স্বপ্নের রাজপুত্র, পেলে, সিলাচি, ম্যাথিউস, মারাদোনা, রাজার মিল্লারা আমাকে টেনেছে, ওদের খেলা আমার রক্তের নদীতে ঢেউ জাগাত, উত্তেজনার পারদে জ্বর আনত, বিশ্বকাপে আমি রাত জাগি, ঘুমের মধ্যে প্রিয় দলের জয়ের স্বপ্ন দেখি, কখনো বা নিজের অজান্তেই গোল চিৎকারে রাতের অন্ধকারকে চিরে ফেলি। আসলে এসবই সেই জ্বরের লক্ষণ। আবারও বসেছে বিশ্বকাপের আসর, সাত সমুদ্র তেরো নদীর পারে বসলেও আমি রাত জাগি, খেলা দেখি, উদ্বেগ উৎকণ্ঠা উত্তেজনার কারণে ফুটবল জ্বরে ভুগি, খেলোয়াড়দের পায়ের জাদু ক্ষিপ্রতা, গোলরক্ষকদের অতিমানবীয় তৎপরতা মুগ্ধতার আবেশ ছড়ায়, আর বিশ্বকাপ ফুটবলের জ্বরের ঘোরে ভাবতে থাকি কুরাসাওয়ের মতো দেশ খেলতে পারে আর আমরা 140 কোটির দেশ হয়েও পারছি না কেন, তবু জ্বরের ঘোরে স্বপ্ন দেখি আমার দেশও একদিন বিশ্বকাপে খেলবে। বিকাশ পণ্ডিত লিখলেন জিনন্দপুর বলাগেড়িয়া পূর্ব মেদিনীপুর থেকে।
0: অবশ্যই অবশ্যই খেলবে আমার দেশ একদিন বিশ্বকাপে। আর যারা এখন বিশ্বকাপের খেলা রাত জেগে দেখে শুনছেন প্রাত্যহী কি লিখছেন চিঠি, তাদেরকেও কুর্নিশ। মাধব হাজরা অমূল্যচরণ পাল স্ট্রিট আরিয়াদহ কলকাতা থেকে লিখেছেন, আটের দশকে 1982 আর 1986 বিশ্বকাপ টেলিভিশনে দেখানোর সময় থেকেই আমরা বিশ্বকাপ জ্বরে আক্রান্ত, চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় খেলোয়াড় পাওলো রোসি বা দিয়েগো মারাদোনার পায়ের কলা কৌশলের জাদু। তখনও সকলের বাড়িতে টিভি ছিল না, দল বেঁধে পাড়ার কারোর বাড়ির দালানে খেলা দেখতে যেতাম, সংকোচ লাগলেও সেটাকে হজম না করে উপায় ছিল না। প্রিয় খেলোয়াড় বল নিয়ে বিপক্ষের গোলের কাছে গেলে হঠাৎ ছবি ঝিরঝির করায় আনন্দে ছেদ হতো, অ্যান্টেনাকে আবার ঠিক করে পরের অংশ দেখা, ততক্ষণে একটা গোল হয়ে গিয়েছে, তবু অনাবিল আনন্দ ছিল। তারপর রঙিন টিভি, কেবলের আবির্ভাবে ছাদে অ্যান্টেনার অবলুপ্তি, প্রিয় দলের জার্সিং রং ছড়িয়ে পড়ে মাঠের দুদলের সমর্থকদের মধ্যে, কত কথা হইচই, আর তাদের আনন্দের জোয়ার আমাদের মধ্যেও সঞ্চারিত। প্রিয় দলের গোল হলে ভুলে যেতাম মাঝরাত না সন্ধে, বয়স্ক প্রতিবেশী কেউ ঘুমোচ্ছে সেই বোধটাও মাঝে মাঝে হারিয়ে ফেলতাম। কালের গতিতে একান্নবর্তী পরিবার অনুপরিবারে পরিণত হল, প্রত্যেকবার

0: বাড়ির ড্রয়িং রুমেই এখন রঙিন টিভি, কেউ কারোর বাড়ি আর টিভি দেখতে চায় না। সেই বড় দালানও আর নেই একজোট হয়ে খেলা দেখার ধুম। তবু বিশ্বকাপের জ্বর আছে। এখন আবার প্রযুক্তির কল্যাণে স্মার্ট টিভিতে যখন ইচ্ছে হয়ে যাওয়া যে কোনো খেলা দেখার সুযোগও আছে। জ্বরের মাত্রা আরও বাড়বে যদি কোনোদিন আমাদের দেশ অংশগ্রহণ করে বিশ্বকাপে। সেই প্রত্যাশায় মাধব হাজরা, অমূল্যচরণ পাল স্ট্রিট, আরিয়াদহ, কলকাতা।
1: হ্যাঁ, এবার প্রজাত মাইতির চিঠি। সল্টলেক কলকাতা থেকে লিখছেন। এই চিঠিটা যখন লিখছি তখন ধুম জ্বরে কাঁপছি আমি, আর আমার সঙ্গে গোটা দুনিয়া। না না, এ জ্বর যে সে জ্বর নয়, এর নাম বিশ্বকাপ জ্বর। আমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে, কিন্তু তার মাঝেই আমি আর আমার বন্ধুরা ঠিক করেছি ঘুম পড়া সব হবে পরে, আগে তো ফুটবল। রাত দিন এক করে শুরু হয়েছে পৃথিবীর 48টি দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সাক্ষী হওয়া। তাই বই খাতা আর টিভির রিমোটের মধ্যে চলছে অদ্ভুত এক টানাপোড়েন। ছোটবেলা থেকে পরীক্ষা এলেই কোনো না কোনো কারণে জ্বর আসে আমার। এবারও ব্যতিক্রম হল না, উল্টে বন্ধুদের সবাইকে নিয়ে ঝাঁকিয়ে এলো এই আশ্চর্য জ্বর। আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে, কে কাকে হারাবে, কে পাবে সোনার বুট, কে জিতবে বিশ্ব খেতাব। যার ভবিষ্যৎবাণী মিলে যাবে সেই হবে সেরা ভবিষ্যৎ বক্তা। যত রাত বাড়ে এই জ্বরও পাল্লা দিয়ে বাড়ে, কিন্তু থার্মোমিটারের পারদ এ জ্বর মাপতে পারে না। তখন সঙ্গে থাকে আমাদের প্রিয় খেলোয়াড় রোনাল্ডো বা মেসি, আবার কখনো সম্পূর্ণ সুস্থ নেইমারের মন মাতানো জাদু ভেলকি, যা এই জ্বর বাড়িয়ে তোলে। এবারও কত নতুন নতুন তারকার জন্ম হবে বিশ্বকাপে, যেমন আমরা পেয়েছি গত দুই বিশ্বকাপ মাতানো কিলিয়ান এমবাপ্পে। এবার সঙ্গে থাকবে হালান্ড, ইয়ামালের মতো আরও নতুন তারকারা। প্রাত্যহিক আমার খুব জানতে ইচ্ছা করে, আমরা কি পারবো একদিন এই বিশ্বব্যাপী জ্বরের পারা আরও বাড়িয়ে তুলতে? যেদিন ভারতের খেলা দেখে দেশের কোনায় কোনায় প্রতিটি নাগরিক তেরাঙ্গার ওম গায়ে মেখে গলা মিলিয়ে একসঙ্গে গাইবে জাতীয় সঙ্গীত। আমার বিশ্বাস এই অপেক্ষার অবসান একদিন ঠিক হবে। দেখো তো, সেই কখন থেকে আমার প্রিয় দলের জার্সি গায়ে বসে আছি। আপাতত মনটা খেলার দিকে ঘোরাই, রেফারির খেলা শুরুর বাঁশি বেজে উঠল যে। লিখলেন প্রজ্যোত মাইতি, সল্টলেক কলকাতা থেকে।
0: রবণী মাহাতো চিঠি লিখেছেন ঝিলিদাম, ঝাড়গ্রাম থেকে। বিয়ের আগে বিশ্বকাপ নামে জ্বর আমারও হতো। বাবা দাদা পাড়ার কাকু জেঠুদের সঙ্গে টিভি রুমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে আমিও বসে যেতাম। চিনেছি নাম করা বিখ্যাত ফুটবল খেলোয়াড়দের, মারাদোনা, মেসি, রোনাল্ডো, আরও অনেকেই। পাড়ার ব্যস্ত থাকা ফুটবল প্রেমী দাদাদের, কাকুদের যখন বিশ্বকাপের খবরাখবর দিতাম, প্রশংসাবাক্যে মন তখন ভরে যেত। বিয়ের পর সব কিছুই কেমন যেন পাল্টে গেল। আমি তখন নতুন বউ, শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল খেলা। শ্বশুরবাড়িতে টিভি ঘরে ফুটবল বিশ্বকাপ খেলা দেখতে ভিড় জমালে শ্বশুর, ভাসুর, দেওর, পাড়ার কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুরেরা। রাত ঠিক ওই 10:30-11টা মতো বাজে, টিভি রুমে গিয়ে জিজ্ঞেস করলাম কটা গোল হলো, কোন দেশে গিয়ে? সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার এসব জেনে কি হবে, সংসারের কাজে মন দাও, এসব খেলা ছেলেদের। এক লহমায় মনটা তছনছ হয়ে গেল। অপমানের আগে ক্ষোভে সারা জীবনের জন্য বিশ্বকাপ নামে জ্বর আমার কেটে গেল। প্রাত্যহিক কি তোমার এবারের বিষয় শুনে মনে মনে একটু হেসেছি, তবে কষ্টও পেয়েছি। এই খেলা ছেলেদের, এই খেলা মেয়েদের, ব্যবধান আজ রয়েই গেল। এই গল্প শুধু আমার নয়, সমস্ত নারী জাতির। রবণী মাহাতো ঝিলিদাম ঝাড়গ্রাম থেকে ছিল আপনার চিঠি।
1: হ্যাঁ, চিঠি জাপি আজ এখানেই বন্ধ করতে হচ্ছে। জানিয়ে দিই আবহাওয়ার খবর।

0: তাও তার আশপাশের অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ, হ্যাঁ কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একেবারে সর্বোচ্চ 100%, আর সর্বনিম্ন 71%। গত 24 ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে 88.8 মিলিমিটার। আর পশ্চিমবঙ্গের নদী সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই।
1: তার মানে আজকে ঝড়ঝঞ্ঝার তেমন প্রাবল্য নেই বলছো, কিন্তু বৃষ্টি হবে তাই তো?
0: হ্যাঁ বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস আছে।
1: গরমও থাকবে,
0: গরম
1: আর্দ্রতা
0: থাকবে,
1: আর্দ্রতা তাই বলছে। আজকে তারিখটা লক্ষ্য করেছো? 2/6/6/6 26/6/26 এরকম মজাদার গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে আমরা আবার পৌঁছে যাব কোনো এক প্রাত্যহিকীর ভোরে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি প্রাত্যহিকী থেকে। আমি অয়ন্তিকা ঘোষ।
0: আমি সৌরভ সাহা।
1: নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে পৌরোহিত্য করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026 ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। ভেনেজুয়েলায় বিধ্বংসী দুটি ভূমিকম্পে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারাকাস ও লা গুয়াইরা অঞ্চল। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় মহরম পালিত হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস টিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে জাপান ও সুইডেনের খেলা 1-1 গোলে অমীমাংসিত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল গণপরিকাঠামো ক্ষেত্রে বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলেছে, মানুষের জীবনযাত্রা সহজ করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তাঁরা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকোডের 10ম শীর্ষ স্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করবেন। এই নথিতে মাদকজনিত সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা রোডম্যাপ তুলে ধরা হবে, যেখানে মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাস এবং মাদকাসক্তদের জীবনের মূলধারায় ফিরিয়ে পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবি বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশ করবেন এবং জম্মু ও গুয়াহাটিতে নবনির্মিত এনসিবি শাখা কার্যালয়গুলির উদ্বোধন করবেন। মাদক নষ্ট সংক্রান্ত এক পক্ষকালব্যাপী কর্মসূচিরও সূচনা করবেন তিনি। এর আওতায় আইনি প্রক্রিয়া মেনে সারা দেশে আনুমানিক 6,000 কোটি টাকা মূল্যের প্রায় 2,09,500 কিলোগ্রাম বাজেয়াপ্ত মাদক দ্রব্য নষ্ট করা হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে গতকাল ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ, আগামী 15ই জুলাই স্বাক্ষরিত হতে চলা ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেনে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, COVID-19, সন্ত্রাসবাদ অথবা আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026 ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়ছে, সামাজিক মাধ্যম এখন রাজনীতির চর্চা কেন্দ্র হয়ে উঠেছে। প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্ব ব্যবস্থাকে স্থিতিশীল করবে। সম্মিলিতভাবে গৃহীত সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব হবে।
1: The global south should be enabled with greater capacity and greater opportunities. This would also create new factors of global growth. and provide global goods through common and shared endeavors. We cannot rely on a few to uphold rules and norms. The world must take more control over its own future.
0: Dr. Jayashankar আরও বলেন, জাহাজ নির্মাণ, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পরীক্ষার্থীদের জন্য নিট UG 2026 ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে NTA জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.neet.nta.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলির সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে এই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এছাড়া ওই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফি ফেরত পাওয়ার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নিশ্চিত করার লক্ষ্যে NTA একটি পোর্টাল চালু করেছে। ব্যাংক সংক্রান্ত তথ্য জানানোর শেষ তারিখ 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোরহে রড্রিগেস জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 188তে দাঁড়িয়েছে। এছাড়া 1,520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি জানান, রাজধানী কারাকাসের প্রায় 160 কিলোমিটার পশ্চিমে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 2,927টি পরিবার গৃহহীন হয়েছে। গতকালের দ্বিতীয়টি ছিল 1900 সালের পর ভেনেজুয়েলায় ভূমিকম্পগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়েরা উপকূলীয় অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের সংখ্যা সর্বাধিক। রড্রিগেজ আরও জানান যে মূলত লা গুয়েরাতেই 250টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন ও জরুরি নয় এমন সব কার্যক্রম স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করেছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে

ভারতের সংহতি প্রকাশের বিষয়টি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজ কৃতজ্ঞতা জানিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়ে যাতায়াত করে সে ব্যাপারে সেদেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী স্পষ্ট করে দিয়েছে। আইআরজিসি অফিসিয়াল ওয়েবসাইট সেপা নিউজে এই বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, নির্ধারিত জলপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তা বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমওর সঙ্গে এক চুক্তির অধীনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজ চলাচলের গাইডলাইন প্রকাশ করলে ইরান এই বিবৃতি জারি করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে আইএমএফ এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় আশুরা এ মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে কারবালা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিষয়গুলি তুলে ধরে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। মহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

2026 ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস তিউনিসিয়াকে 3-1 গোলে পরাজিত করেছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান ব্রোবি ও ইয়ান পল ভ্যান হেকে গোল করেন এবং ম্যাচের 3 মিনিটে টিউনিশিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। টিউনিশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিত হয়েছে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দাইজেন মায়েদা ও সুইডেনের হয়ে অ্যান্থনি আলাঙ্গা গোল করেন। এই ড্রয়ের ফলে উভয় দলই গ্রুপ পর্ব থেকে পয়েন্ট অর্জন করে নকআউট বা রাউন্ড অফ 32 এ উন্নীত হয়েছে। গত রাতে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দেয়। গ্রুপ ইর অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের দরুন উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। রাজ্য বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল, জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে চলেছে। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন কলেজে আসন বিক্রির চক্রান্ত রুখতে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও আজ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নান্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে ওই ঘটনায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল তারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দিয়ে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরবোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় তথ্য এবং নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এখন অবধি তারাতলায় ঘটনায় মৃতের সংখ্যা 11, আহত 19 জন, SSKM হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গতকালও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও দুপুরের প্রবল ঝড়বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসাব পায়নি। উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হবে। বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ হবে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা 4th বিজেপি শাসিত রাজ্য। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, অবৈধ খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত করে দোষীদের কাছ থেকে সেই অর্থ ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে রাজ্য সরকার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট আলোচনার জবাবি ভাষণে বলেন, 200 জন সদস্যকে নিয়ে এই বাহিনী তৈরি করা হবে। এর মধ্যে পাহাড়ি এলাকা ও সুন্দরবনে 50 জন করে 2টি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তাৎক্ষণিক প্রয়োজনে ব্যবহারের জন্য 100 জনের একটি বাহিনীকে ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে আগামী দিনে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় জানিয়েছেন।
1: আমরা অনেক ডিপার্টমেন্টকে এক এক করে শ্বেতপত্র, যে ধরনের দুর্নীতি হয়েছে কোনো ডিপার্টমেন্ট, অর্থনীতিতে অর্থনীতি ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ অসম্পূর্ণ হয়ে পড়ে চলল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্ট কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে যেগুলো আপনারা দেখতে পাননি, এতদিন ধরে আমরা কেউ দেখতে পাইনি, সেই দিকে আমরা
0: বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ দ্রুত কার্যকর করার লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হাতে থাকা বিভিন্ন দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ত্রাণ ও পুনর্বাসন, ভূমি ও ভূমি সংস্কার সহ বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে তিনি গতকাল নবান্নে বৈঠক করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য সরকার কলেজগুলিতে আসন বিক্রির চক্রান্ত রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত কয়েক বছরে কলেজগুলিতে ভর্তির মরশুমে আসন বিক্রিসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। দশ বছরে কলেজে ছাত্র ইউনিয়নের নির্বাচনও হয়নি। ছাত্রনেতার পরিচয় দিয়ে কিছু মানুষ সেখানে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালিয়েছে। তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এর জন্য বিভিন্ন কলেজের প্রিন্সিপাল সহ প্রশাসনিক কর্তাদের অবিলম্বে ইউনিয়ন রুমগুলি তালাবন্ধ করে সে ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরের কাছে হলফনামা দেওয়ার জন্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026 ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। সমাজ মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, উত্তরপত্রগুলি এখন www.nit.nta.in ওয়েবসাইটে দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলি সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে ওই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টি ও তজ্জনিত ভূমিধস পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, দার্জিলিং ও কালিম্পংয়ে হড়পা বানের সম্ভাবনা মোকাবিলায় এনডিআরএফ ও এসডিআরএফকে সতর্ক রাখা হয়েছে। পাশাপাশি ভুটান থেকে নেমে আসা তিস্তা, তোরসাসহ বিভিন্ন নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।

0: রহে কাম কাহাও হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তীব্রতা কম থাকার সম্ভাবনা রয়েছে। 26, 27, 28 এই তিন দিন কম থাকার সম্ভাবনা রয়েছে। 29, 30 থেকে আবার একটু তীব্রতা বাড়তে পারে বজ্রগর্ভ মেঘ সঞ্চার এবং বজ্রপাতের তীব্রতা ও বৃষ্টিপাতও কিছুটা এলাকা ওয়াইজ বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি প্রায় সমস্ত জায়গাতেই, মূলত উপরের পাঁচটা জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার কালিম্পং দার্জিলিং এই পাঁচটা জেলাতে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাত প্রায় প্রতিদিনই হচ্ছে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণটা ইন্টেনসিটি লাল সতর্কতা দেওয়া রয়েছে, যেটা 27 থেকে 29 এই সময় আরো বাড়তে পারে, সেক্ষেত্রে অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকে।
1: দেশের বিভিন্ন স্থানে আজ ধর্মীয় মর্যাদায় আশুরায়ে মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হবে। মহরম উপলক্ষে আজ মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অন্যান্য দিনের তুলনায় কম ট্রেন চালাচ্ছে। আগামীকাল ব্লু লাইনে 260টির পরিবর্তে মোট 216টি, আজ গ্রিন লাইনে 228টির পরিবর্তে 186টি এবং ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92টি ট্রেন চলবে। পার্পেল ও অরেঞ্জ লাইনের পরিষেবা অপরিবর্তিত থাকছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। রাজ্য বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানিবিধি সংক্রান্ত বিল, জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে চলেছে। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 9:15।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা, আকাশবাণী কলকাতা। একটু পরেই জানা অজানা।
1: জানা অজানা,
2: জানা অজানায় শুনছেন ধারাবাহিক পাখির উড়ান, আশ্চর্য বিজ্ঞান। আজ দ্বিতীয় পর্ব, বলছেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী।
3: পাখির ঝাঁক নিয়ে গবেষণা যত এগিয়েছে, বিজ্ঞানীরা ততই বুঝতে পেরেছেন যে এটি শুধু আচরণের প্রশ্ন নয়, এটি একটি গভীর ভৌত প্রক্রিয়া। এখান থেকেই আসে বিখ্যাত ভিচেক মডেল, যা সমষ্টিগত আচরণকে পদার্থবিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করে। একটি ময়দানের কথা ভাবুন, সেখানে অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে হাঁটছে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণে, কেউ আবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। চার দিকে যেন ছন্দহীনতা আর বিশৃঙ্খলা রাজত্ব। এখন কল্পনা করুন, প্রত্যেকে নিজের আশপাশের কয়েকজন মানুষের চলার দিকের প্রতি একটু বেশি মনোযোগ দিতে শুরু করলেন, তারপর হঠাৎ এক সময় দেখা গেল পুরো দলই প্রায় একই দিকে হাঁটছে, কেউ কোনো নির্দেশ দেয়নি, তবুও এক সমন্বয় তৈরি হয়েছে। ব্যক্তিগত সিদ্ধান্তগুলো মিলেমিশে যেন একটি সামগ্রিক সিদ্ধান্তে পরিণত হয়েছে। ভিচেক মডেলে পাখি, মাছ বা অন্য চলমান প্রাণীকে ধরা হয় স্বচালিত এক কণা হিসাবে, অর্থাৎ তারা বাইরের কোনো শক্তির দ্বারা ঠেলে এগিয়ে যায় না, নিজেদের শক্তিতেই চলাফেরা করে। প্রত্যেকে মূলত নিজের আশপাশের প্রতিবেশীদের গতিপথের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করে। শুরুতে সিস্টেমে থাকে নয়েজ বা বিশৃঙ্খলা। নয়েজ বেশি হলে প্রত্যেকে নিজের মতো দিক পরিবর্তন করে, ফলে কোনো সাধারণ অভিমুখ তৈরি হয় না এবং পুরো ব্যবস্থাটি এলোমেলো দেখায়। কিন্তু নয়েজ ধীরে ধীরে কমতে থাকলে এবং সদস্যদের ঘনত্ব বাড়লে পরিস্থিতি বদলাতে শুরু করে। এক পর্যায়ে একটি সংকট বিন্দু আসে, সেই সীমা অতিক্রম করার পর হঠাৎই পুরো দল একটি নির্দিষ্ট দিক বেছে নেয়। বিজ্ঞানীরা একে বলেন কালেকটিভ ডিরেকশন সিলেকশন বা সমষ্টিগত অভিমুখ নির্বাচন। আশ্চর্যের বিষয় হল এই পরিবর্তন প্রায় আকস্মিকভাবেই ঘটে, যেন বিশৃঙ্খলার গভীর থেকে হঠাৎ শৃঙ্খলার জন্ম হয়। এই ঘটনাটি পদার্থবিজ্ঞানের ফেজ ট্রানজিশন বা দশা পরিবর্তনের সঙ্গে তুলনা করা যায়। যেমন একটি অয়স্চুম্বক পদার্থ, তাতে তো থাকে অসংখ্য অনুচুম্বক, উচ্চ তাপমাত্রায় তারা এলোমেলোভাবে অবস্থান করে, কিন্তু তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমার নিচে নামলে তারা হঠাৎ এক মুখে সাজতে শুরু করে এবং চুম্বকত্বের জন্ম দেয়। কোনো পরিচালক সেখানে নির্দেশও দেয় না, শৃঙ্খলা যেন সিস্টেমের ভেতর থেকেই তৈরি হয়। ভিচেক মডেলে তাপমাত্রার জায়গায় থাকে নয়েজ, নয়েজ বেশি মানে বিশৃঙ্খলা, নয়েজ কম মানে শৃঙ্খলা। একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই পুরো সিস্টেম নতুন এক দশায় প্রবেশ করে। এই কারণেই ভিচেক মডেল আজ শুধু পাখির বা মাছের ঝাঁক বোঝার জন্য নয়, এটি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার সোয়ার্ম, মানুষের ভিড়, এমনকি স্বয়ংক্রিয় রোবটের দল বোঝার ক্ষেত্রেও। কারণ বার্তাটা সর্বজনীন, যখন ছন্দবদ্ধতা কমে, যোগাযোগ বাড়ে আর প্রতিবেশীর প্রভাব শক্তিশালী হয়, তখন বহু হঠাৎ করে এক হয়ে উঠতে পারে, অর্থাৎ বহুধা বিভক্ত ব্যবস্থাটি হয়ে উঠতে পারে একীভূত। এই হঠাৎ এক হয়ে ওঠা, এই আকস্মিক সমষ্টিগত সিদ্ধান্ত প্রকৃতির সবচেয়ে সুন্দর আর বিজ্ঞানের দৃষ্টিতে সবচেয়ে গভীর ঘটনাগুলোর একটি। তবে প্রকৃতি এখানেও থেমে থাকে না। বইয়ের পাতায় বা সরল মডেলে আমরা যতই ধরে নিই যে পাখির ঝাঁক একটি নির্দিষ্ট ছকে চলে, বাস্তব আকাশে সেই ছক অনেক বেশি নমনীয়, জীবন্ত এবং পরিস্থিতি নির্ভর। পাখির ঝাঁকে দূরত্ব সবসময় সমান থাকে না, বিন্যাসও সবসময় একরকম হয় না, বাতাসের গতি, দলের আকার, পরিযানের দৈর্ঘ্য সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে ঝাঁকের গঠন বদলাতে থাকে।
2: পাখির উড়ান, আশ্চর্য বিজ্ঞান ধারাবাহিক কথিকার আজ শুনলেন দ্বিতীয় পর্ব, বললেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়।
1: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মাদকাসক্তি বা ড্রাগের নেশা শুধু একটি মানুষের জীবন ধ্বংস করে না, একটা পরিবার আর সমাজকে তিলে তিলে শেষ করে দেয়। প্রথম প্রথম কৌতূহল, বন্ধুদের চাপ কিংবা সাময়িক মানসিক কষ্ট থেকে মুক্তির অজুহাতে এই বিষাক্ত পথে পা বাড়ায় অনেকে। কিন্তু তারা বুঝতেও পারে না কখন এক ফোঁটা আনন্দের লোভ তাদের এক গভীর অন্ধকারের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে। মাদক মানুষের চিন্তা শক্তি কেড়ে নেয়, বিবেককে পঙ্গু করে দেয়। নেশার টাকা জোগাড় করতে গিয়ে একজন সুস্থ স্বভাবের মানুষও জড়িয়ে পড়ে নানা অপরাধমূলক কাজে। পরিবারের যে সন্তানটি একদিন ছিল রীতিমতো মেধাবী ছাত্র বা ছাত্রী, মা বাবার চোখের মণি, মাদক তাকেই বানিয়ে তোলে এক অচেনা হিংস্র মানুষ। আমাদের তরুণ প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ, তাদের একটা বড় অংশ আজ এই নেশার নীল থাবায় বন্দি। কিন্তু এই অন্ধকার থেকে কি ফেরার কোনো পথ নেই? আলবাত আছে। আর এই কারণেই জনসমাজকে সচেতন করার উদ্দেশ্যে প্রতি বছর 26 জুন পালন করা হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আজ নিরাময় অনুষ্ঠানে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস নিয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
5: আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, আমাদের সঙ্গে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। নমস্কার ডক্টর চট্টোপাধ্যায়।
6: হ্যাঁ নমস্কার।
5: ডক্টর চট্টোপাধ্যায়, প্রতি বছরই 26 জুন দিনটিতে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়। এই দিনটি পালন করবার মূল উদ্দেশ্য কি, সেই সম্পর্কে আপনার থেকে আমরা জেনে নেব।
6: এই দিবসগুলোর প্রত্যেকটারই একটা পারপাস আছে। প্রতিটা দিনেরই একটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ বা বলা যায় অতীব গুরুত্বপূর্ণ কোনো আন্তর্জাতিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটাকে আমরা নিয়ম করে সেটাকে বারবার অনুশীলন করতে পারি, এবং প্রতি বছর এই মাদক দিবসের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসেবে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং যাতে প্রতিটা দেশের মধ্যে সেই অ্যাওয়ারনেস, সেই যে সচেতনতা, সেটা শুধুমাত্র যে একটা রাজনৈতিক লেভেলে বা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে নয়, সেটা যাতে সাধারণ মানুষের কাছেও একইভাবে প্রকাশ পায়। যেমন মাদক এমন একটা জিনিস যেটা আমাদের শরীর এবং মন দুটোকেই একইভাবে ক্ষতিগ্রস্ত করে এবং তার সাথে আমাদের আয়ু কমায়। তো এই জায়গাটা দাঁড়িয়ে নিয়ম করে শুধু যে সাধারণ মানুষকে নয়, তার সাথে প্রশাসনকে, তার সাথে এবং যারা মাদক দ্রব্যের অপব্যবহার বিরুদ্ধে কাজ করছে তাদের প্রত্যেককে নিজস্বভাবে উদ্বুদ্ধ করার জন্য একটা দিবসকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে আমরা উদযাপন করে থাকি।
5: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস

0: এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ এর এই বছরের যে থিম সেটা হচ্ছে ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম পারসিস্টিং ইস্যুস নিউ চ্যালেঞ্জেস ইনোভেটিভ রেসপন্সেস। এই বিষয়টির মূল বক্তব্য কি?
1: যেমন ধরুন সারা বিশ্বে মাদক দ্রব্যের যে ব্যবহার, ব্যবহারের বিভিন্ন ধরন আছে, কিন্তু মূলত দেখা যায় যে সমস্ত দেশে যে সমস্ত শহরগুলো বেশি জনবহুল এবং বেশি ডেভেলপ, তাদের মধ্যে মাদক ব্যবহারের প্রবণতা অনেকটা বেশি। শুধু তাই নয়, নতুন নতুন মাদক দ্রব্য ব্যবহার হচ্ছে, এই ধরনের মাদক দ্রব্য ছিলই না বা হয়তো 5 বছর আগেও ছিল না, সেগুলো আজ নতুন ধরনের তাদের সাইন অ্যান্ড সিমটম এবং তাদের মাদকের যে পার্পাস, যেটাকে আমরা বলি নেশা হওয়া বা নেশাগ্রস্ত হওয়া, তার ধরনও পাল্টাচ্ছে। অনেক ক্ষেত্রে আরো একটা সমস্যা আমরা ফেস করছি, সেটা হচ্ছে যেগুলো আমাদের লাইফ সেভিং ড্রাগস, মানে জীবনদায়ী ওষুধ, সেই ধরনের কিছু ওষুধকেও অনেক সময় মাদক দ্রব্য হিসেবে অপব্যবহার করা হচ্ছে। কখনো তার ডোজ কমিয়ে, কখনো তার ডোজ বাড়িয়ে তাকে মাদক দ্রব্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই যে টেন্ডেন্সি, এগুলো হচ্ছে নিউ চ্যালেঞ্জেস। এবং ওয়ার্ল্ড ওয়াইড যে ডিফারেন্ট এরিয়ায় যে ডিফারেন্ট ড্রাগ, যেমন ধরুন সাউথ আফ্রিকাতে কিছু বিশেষ ধরনের ড্রাগ তৈরি হয় যেটা সারা বিশ্বের কোথাও পাওয়া যায় না, এমনকি এমন কিছু বিশেষ সাপের বিষ আছে যেগুলোকে একটু মডিফাই করে মাদক দ্রব্য হিসেবে ব্যবহার হয়, সেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। যে নতুন ধরনের যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হচ্ছি, তাদের বিরুদ্ধে আমরা কিভাবে সারা বিশ্বব্যাপী মোকাবিলা করতে পারবো, তার একটা অ্যাওয়ারনেস এবারে দেয়া হয়েছে আর কি।
0: বর্তমান সময়ে আমাদের যুব সমাজের মধ্যে মাদকের দিকে ঝুঁকে পড়বার একটা প্রবণতা রয়েছে, আপনার মতে এর কারণগুলো কি?
1: আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময়টাকে বলা যেতে পারে আন্তর্জাতিক সন্ধিক্ষণ সময় আর কি। আমরা একটা সময় ছিলাম যে সময়ে আমাদের সোশ্যাল মিডিয়া বলে কি জিনিস ছিল আমরা জানতামই না, সেখান থেকে আমাদের এতটাই সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদের আকর্ষণ হয়ে গেছে যে সোশ্যাল ব্যাপারটা আমাদের মধ্যে চলে যাচ্ছে। চাকরিগত সমস্যা, ব্যবসাগত সমস্যা, মানসিক সমস্যা এবং ফিজিক্যাল সমস্যা থেকে তৈরি হওয়া মানসিক সমস্যা এমন ভাবে আমাদের চারদিকে নতুন ভাবে চলে আসছে এবং সেগুলোকে এতটা বেশি সোশ্যাল মিডিয়ার জন্য বিজ্ঞাপন আকারে আসছে, সেটা হয়তো কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট বলি সেটা নয়, কিন্তু একদম নির্ভেজাল, যাকে বলে বিনা পয়সায় আমরা কিছু জিনিস দেখছি যেগুলোর মধ্যে হয়তো সত্যাসত্য নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু মানুষের মনে এতটাই প্রভাব পড়ছে, বিশেষ করে যারা এখন প্রচন্ড ভাবে মুঠোফোন বন্দী জীবন যাপন করছে, সেই জেনারেশন জেনজি বলি আমরা, সেই জেনারেশনের উপর এতটাই প্রভাব পড়ছে যে তারা এগুলোর থেকে অনেক সময় এতটাই মানসিক অবসাদের জায়গায় চলে যাচ্ছে যে তারা মাদকের দিকে ঢুকতে চাইছে। কারণ মাদকের একটা সুবিধা হচ্ছে সে তাৎক্ষণিক একটা এমন রিলিফ দেয় যে মনে হয় সারা পৃথিবী থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, যার ফলে এই যুব সমাজের মধ্যে মাদক নেয়ার প্রবণতাটা ক্রমশ বাড়ছে। যত বেশি কারো সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ অ্যাট্রাকশন বাড়ছে, তত তার মধ্যে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে।
0: আচ্ছা, আমাদের সমাজে কোন কোন মাদক বা ড্রাগের অপব্যবহার সব থেকে বেশি দেখা যাচ্ছে এবং তার প্রভাব কতটা ভয়াবহ?
1: দেখুন, এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স হয়তো আমি বলতে পারবো না, কিন্তু সাধারণত দেখা যায় ইনহেলড যে মাদক, মানে যেগুলোকে স্ম্যাক বলা হয়, এই ধরনের মাদকের প্রবণতা বহু ক্ষেত্রে আগের চেয়ে বেড়ে গেছে। কারণ এগুলোর জন্য কোন রকমের কোনো অন্য কিছু করতে হয় না, জাস্ট গুঁড়োটাকে নাকে ইনহেল করলেই হয়ে যায়, সেটার প্রবণতা বেড়ে গেছে। এমনিতে ধূমপান মদ্যপান তো বেড়েইছে, তবে সেটাকে প্রপার মাদক দ্রব্য হিসেবে আজকালকার দিনে বলা হয় না, যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে হিরোইন, চরস, গাঁজা, হাজিজ, এইগুলোকে বলা হয়। আরেকটা হচ্ছে ইন্ট্রাভেনাস, যেগুলোকে যারা মাদক সেবন করে তারা নিজেরাই নিজেদের ভেনের মধ্যে শিরার মধ্যে নিয়ে নেয়। তবে যেহেতু শিরার ব্যাপারটা একটু স্কিল্ড টেকনোলজি শিখতে হয় এবং সেখানে যেহেতু HIV, হেপাটাইটিস বি এই ধরনের রোগের প্রবণতা বেশি, সেই জন্য লোকের মধ্যে ইনহেল যে ড্রাগ, সেই ড্রাগ নেয়ার প্রবণতা কিন্তু আগের চেয়ে অনেকটা বেড়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা।
0: ডক্টর চট্টোপাধ্যায়, একটি সন্তান মাদকের দিকে ঝুঁকে পড়ছে কিনা তা পরিবারের সদস্যরা শুরু থেকে কিভাবে শনাক্ত করতে পারবেন? মানে মাদক সেবনের বা মাদকাসক্তির প্রাথমিক যে সমস্ত লক্ষণগুলো, সেগুলো কেমন হয়?
1: প্রথম এবং প্রধান লক্ষণ যেটা সবার আগে সন্দেহের উদ্রেক করে, সেটা হচ্ছে আইসোলেশন। এই মানুষগুলো সবসময় একা থাকতে ভালোবাসে, তাই যদি প্রয়োজনের থেকে বেশি একা থাকতে চায়, ঘরের দরজা বন্ধ রাখে বেশিরভাগ সময় সে ঘুমোচ্ছে বা একটা আচ্ছন্নতার মধ্যে দিয়ে রয়েছে, এই জিনিসগুলো পরিবারের লোককে সবার আগে একটা সতর্কতার আভাস দেয় যে হয়তো তার সন্তান মাদকাসক্ত হতে পারে। এবার তারপর তার সাথে কথা বললে বা তার ঘরের বিভিন্ন জিনিসপত্র বা যে কোনো জায়গায় যদি মাদকের কোনো লক্ষণ তারা পায়, তো সেখানে তাদের আরো বেশি করে সেই ধারণাটা প্রবল হবে যে হ্যাঁ, এই হয়তো মাদক নিচ্ছে বা মাদকাসক্ত হয়ে বাড়ি ফিরছে। তারপর ছোটখাটো ইঞ্জুরি

0: বিশেষ করে যদি দেখা যায় যে সে রাস্তাঘাটে ছোটখাটো জায়গায় পড়ে গিয়ে একটুতেই অল্পেতে আঘাত পাচ্ছে, যদি তার হাতে ওই ইন্ট্রাভেনাস ড্রাগের ক্ষেত্রে হাতে ছুঁচ ফোটানোর দাগ পাওয়া যায়, এইগুলো দেখে অনেক সময় বোঝা যায় যে তার হয়তো মাদকাসক্তির জন্য সে বারবার ইঞ্জিওর হচ্ছে, কারণ সে নিজের ঘোরের মধ্যে হাঁটা চলা করছে বা বাইক চালাচ্ছে বা সাইকেল চালাচ্ছে বা ফোর হুইলার চালাচ্ছে, বারবার অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। এইগুলো কিন্তু মাদকাসক্তির দিকে আমাদের সন্দেহটা আরো দৃঢ় করে, এই ব্যাপারগুলো একটু দেখা জরুরি।
1: যারা ইতিমধ্যেই মাদকাসক্ত হয়ে পড়েছেন তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনবার ক্ষেত্রে সঠিক পুনর্বাসন প্রক্রিয়াটি ঠিক কেমন হওয়া উচিত?
0: দেখুন, এটি একটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। বেশিরভাগ ক্ষেত্রেই তিন ধরনের মানুষ এটাতে ইনভলভ হন, একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ, আরেকজন হচ্ছেন যিনি মেডিসিন মানে আমার বিভাগের চিকিৎসক, আরেকজন হচ্ছেন সাইকোলজিস্ট, তদুপরি তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, একটা সম্মিলিত প্রয়াস বলা যেতে পারে। তাদের প্রথমে দেখা হয় যে কি ধরনের মাদক সে ব্যবহার করছে, তার কি কি প্রতিক্রিয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেটি বন্ধ করে দিলে শরীরে কি কি ড্রাগ উইথড্রয়াল সিমটমস বলি, মানে আমাদের যে কোনো মাদক দ্রব্য দু ধরনের এফেক্ট করে, একটা কে বলে ফিজিক্যাল বা শারীরিক, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল বা মানসিক। যেগুলো মানসিক হয় সেগুলোর জন্য একরকমের চিকিৎসা হয়। আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি যে সিগারেট কিন্তু সম্পূর্ণ মানসিক, মানে সিগারেট ছেড়ে দিলে সিগারেটে কোনো শারীরিক কোনো সমস্যা বা উইথড্রয়াল এফেক্ট হয় না, কিন্তু অ্যালকোহল হচ্ছে শারীরিক এবং মানসিক দুটোই। সেখানে শারীরিক বহু সমস্যা হয়, হাত পা কাঁপে, সারাক্ষণ ভয় করে, ঘুম উড়ে যায়, পেটে ব্যথা হয়। বেশিরভাগ আন্তর্জাতিক যে সমস্ত মাদক দ্রব্য ইনেল বা ইন্ট্রাভেনাস দেওয়া হয় তাদের দুটো এফেক্টই থাকে, ফিজিক্যালও থাকে মেন্টালও থাকে, এবং সেইগুলো দেখে প্রথমে সাইকিয়াট্রিস্ট বিভিন্ন অ্যান্টিডোট বা উইথড্রয়াল এফেক্ট কাটানোর যে ওষুধ সেটা দেওয়া হয়, তার সাথে তাকে মাদক দ্রব্য থেকে দূরে রাখার একটা ব্যবস্থা করা হয়, দরকার হলে তাকে বন্ধ ঘরে রাখা হয়, তার সাথে তার নিয়মিত কাউন্সিলিং লাগে, বিশেষ ট্রেন কাউন্সিলার তারা সেগুলো করে থাকেন। মেডিসিন বিশেষজ্ঞরা শারীরিক সমস্যাগুলোকে বিভিন্ন ওষুধপত্রের মাধ্যমে দেখে থাকি, আর পরিবার এবং বন্ধু বান্ধবের যেটা রোল তাকে সাহস দিয়ে যাওয়া, তাকে এনকারেজ করা যাতে সে আস্তে আস্তে ওখান থেকে ফিরে আসতে পারে।
1: এই মাদকাসক্তির পেছনে মানসিক অবসাদ বা ডিপ্রেশন কতটা দায়ী বলে আপনি মনে করেন?
0: অনেকাংশে দায়ী, তার কারণ মানুষ যখন শারীরিক বা মানসিক অবসাদে ভোগে সেই সময় তার একটা ইনক্লিনেশন বা একটা আসক্তি তৈরি হয় মাদকাসক্তির দিকে, তখন তার একটা অল্টারনেটিভ লাইফ খোঁজার টেন্ডেন্সি হয়, আর এই মাদক যেন একটা সাময়িক অল্টারনেটিভ লাইফ তাকে দিতে পারে, যে লাইফ এসে চোখের সামনে দেখছে সবকিছুই ভালো, এতটাই হ্যালুসিনেশন দিতে পারে। হ্যালুসিনেশন যেটাকে আমরা বলি, যে মানুষ দেখছে এক অ্যাকচুয়ালি জিনিসটা আর এক, মানে যেরকম দড়ি খেয়ে লোকে সাপ ভাবতে পারে, কিন্তু সাপ নেই অথচ সে থেকে সাপ আছে ভাবতে পারে, ঠিক সেরকম মাদকের এমন কিছু এফেক্ট থাকে যে সে একটা অল্টারনেটিভ ওয়ার্ল্ড তৈরি করে দিতে পারে। তো সেটা মানুষ তখনই চায় যখন সে এই বর্তমান ওয়ার্ল্ড থেকে বিতর্শ্রদ্ধ বা যাকে বলে অবসাদগ্রস্ত, তো সুতরাং সে সেইটা খোঁজার চেষ্টা করে। তো তার জন্য সবার আগে মানসিক অবসাদকে পালানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এমন হয় যে শুধুমাত্র একটা এক্সপেরিমেন্টাল হিসেবে লোকে মাদকদ্রব্য ইউজ করে, যে দেখি খেয়ে বা দেখি নিয়ে জিনিসটা কেমন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক এবং মানসিক অবসাদ কিন্তু মানুষকে এই মাদকাসক্তির দিকে টেনে নিয়ে যায়। বিশেষ করে কিছুক্ষণ আগে যে আমরা ইয়াং জেনারেশনের কথা বললাম, সেই ইয়াং জেনারেশনের একটা প্রবণতা থাকে যে তারা একটু অবসাদ হলেই ভাবে তারা হয় জীবনটাকে শেষ করে দেবে, আর নইলে তারা মাদকে ডুবে যাওয়ার কথা ভাবে। এটা খুব খারাপ সাইন, কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের বর্তমান যুব সমাজের প্রতি দিকে একটা বেশি করে তৈরি হচ্ছে, সেখানে অবসাদও বাড়ছে, যার জন্য মাদক সেবনের প্রবণতাও বাড়ছে।
1: বেশ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে মাদক মুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং শিক্ষকদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?
0: দেখুন, পদক্ষেপ এই ক্ষেত্রে হবে অনেকগুলো স্তরে। প্রথম পদক্ষেপ যেটাকে আমরা বলি আইনি পদক্ষেপ, কোনোভাবে স্কুলের গণ্ডির মধ্যে যেন মাদক প্রবেশ না করে সেটা সবার আগে দেখতে হবে। সেটা বিভিন্ন রকমের স্ক্রুটিনি, যেরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেরকম সিকিউরিটি গার্ড রয়েছে, যেরকম ক্লাসের মধ্যে শিক্ষকদের কড়া প্রহরা রয়েছে, সেটা একটা দিক। দু নম্বর দিক হচ্ছে নিয়মিত মাদকের বিরুদ্ধে যে সমস্ত অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো আছে সেগুলোকে তৈরি করা, সেরকম নিয়ম করে কাউন্সিলারকে দিয়ে স্কুলের বিভিন্ন বাচ্চার সঙ্গে কথা বলানো বা কলেজের বাচ্চার সঙ্গে কথা বলানো, টিচারদের সঙ্গে কথা বলানো, প্রত্যেকটি স্কুলে একজন কাউন্সিলার থাকাটা জরুরি, যারা ছাত্রদের অবসাদ বা অবসাদের প্রবণতাকে আইডেন্টিফাই করতে পারবে, যার সাথে খুব ফ্রিলি এবং গোপন ভাবে ছাত্ররা কথা বলতে পারবে, সেরকম একজন মানুষ, মেন্টার, সাইকোলজিস্ট, কাউন্সিলার, এই জিনিসগুলোকে স্কুলের মধ্যে ইনক্লুড করা, বিভিন্ন স্কুলের যে সমস্ত এডুকেশনাল বা একাডেমিক কারিকুলামের মধ্যে মাদকের ক্ষতি, মাদকের খারাপ প্রভাব সেগুলোকে বেশি করে জানানো এবং কোন কোন মাদক থেকে কি কি সমস্যা হয় সেগুলোকে অ্যাওয়ার করা, এরা একটা খারাপ দিকও আছে। যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, এক সময় HIV বলে যে রোগটি সেটি কিন্তু গ্রামের দিকে মানুষ জানতো না, কিন্তু যখন HIV অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হলো তখন যে জিনিসটা শুধুমাত্র শহরের কিছু লোকের মধ্যে ছিল সেটা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়লো, তাদের মধ্যে একটা কিউরিয়াসিটি হলো, আচ্ছা এরকম হয় তো দেখা যায়। তো অনেক সময় যারা মাদক সম্বন্ধে কিছুই জানতো না, যে তাদের কিউরিয়াসিটি থেকেও অনেক সময় তাদের মাদক আসক্তির টেন্ডেন্সি তৈরি হতে পারে। সেটা সত্ত্বেও আমাদের কিন্তু অ্যাওয়ারনেস থেকে সবসময় গুরুত্ব দিতে হবে, অ্যাওয়ারনেস থেকে নেগলেক্ট করলে চলবে না। তারপর পিরিয়ডিক প্রোগ্রাম করা যেতে পারে, পিরিয়ডিক বিভিন্ন জায়গায় তাদের নিয়ে যাওয়া যেতে পারে যেখানে মাদক আসক্তি ছাড়ানোর পদ্ধতি চলছে, কর্মকাণ্ড চলছে, সেগুলো তাদের অনেক সময় মাদকের বিরুদ্ধে অ্যাওয়ারনেস তৈরি করতে পারে।
2: প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার নেশা মুক্ত ভারত অভিযান 15 আগস্ট 2020 শুরু করেছিলেন এবং শুরুতে স্পর্শকাতর 272 জেলা যেখানে মাদক দ্রব্যের বেশি পরিমাণ ব্যবহার হয় সেগুলোকে উদ্দেশ্য করা হয়েছিল। এটি কেন্দ্র সরকারের একটি দৃঢ় এবং সময় উপযোগী গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর চট্টোপাধ্যায়, নমস্কার।
3: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস নিয়ে নিরাময় অনুষ্ঠানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার শুনলেন। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গান্ধী চর্চা।

0: এখন পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি সম্পর্কে বলছেন ডক্টর রেণুপদ ঘোষ।
1: ব্রিটিশ শাসনের পূর্বে ভারতবর্ষের পল্লী সমাজ ছিল আত্মনির্ভর, আর্থিকভাবে স্বয়ম্ভর। ব্রিটিশ শাসন ও শোষণে ভারতের গ্রামগুলি হয়ে উঠেছিল হতশ্রী, অর্থ সম্পদ কেন্দ্রীভূত হচ্ছিল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে। গান্ধীজি ওই মুষ্টিমেয় মানুষের শোষণের হাত থেকে গ্রামীণ সমাজের মুক্তির উপায় চিন্তা করেছিলেন। গান্ধীজি জানতেন পল্লীর কল্যাণ নিহিত রয়েছে স্বাধীন স্বয়ম্ভর গ্রাম পঞ্চায়েতের অগ্রগতির মধ্যে। কৃষিভিত্তিক পল্লী সমাজের লক্ষ্য হবে নিজেদের অভাববোধকে যথাসম্ভব কমিয়ে আনা, আর যেহেতু সম্পদের প্রাচুর্য থাকবে না, তাই সম্পদ সংরক্ষণের জন্য পুলিশ বা মিলিটারির প্রয়োজন হবে না। গ্রামবাসীরা নিজেদের শাসন ও রক্ষণাবেক্ষণ নিজেরাই করবে, সেভাবেই তাদের শিক্ষিত করে তোলা হবে। রাষ্ট্র নামক যন্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজেদের প্রয়োজনীয় বিধি ব্যবস্থা তারা নিজেরাই তৈরি করে নেবে। বোঝাই যায় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সুস্থ, সবল, শোষণমুক্ত, সৃষ্টিশীল সুনাগরিক তৈরি করতেই চেয়েছিলেন গান্ধীজি। বহু যুগের পরাধীনতা গ্রাম সমাজকে ক্রমে পৃশ্য অস্পৃশ্য বিভাজনে দুষ্ট করেছে। অন্তজ মানুষ আত্মবিশ্বাস হারিয়ে মানুষের অযোগ্য জীবনযাপনে অভ্যস্ত হয়েছে। ক্ষমতার উৎস যেহেতু জনগণ, সর্বাগ্রে তাই জনসেবার যোগ্য করে তোলা চাই তাদের। সেখানে রাজনীতি নয়, স্থান নেবে লোকনীতি। সরকারি শাসন নয়, আসবে আত্মনিয়ন্ত্রণ। শক্তির পরিবর্তে স্থান নেবে স্বাধীনতা। দমনের জায়গায় নিয়মানুবর্তিতা। অধিকার অর্জনের প্রতিদ্বন্দ্বিতার বদলে আসবে কর্তব্যপরায়ণতা। এই ছিল পল্লী সমাজ সংস্কারক গান্ধীজির লক্ষ্য। অবশ্য তার এই সংস্কারমূলক কাজে অনেক বাধার কথাও জানতেন তিনি। সেগুলি দূর করতে পরিকল্পনারও আশ্রয় নেন। প্রসঙ্গত বলি, গান্ধীজির কাছে একবার জানতে চাওয়া হয়েছিল পরিকল্পনার মাপকাঠি কী, কী দিয়ে পরিকল্পনার ন্যায্যতা বিচার করা হবে। গান্ধীজির জবাব ছিল, পরিকল্পনা প্রস্তুতের আগে তোমার দেখা সবচেয়ে গরিব এবং সবচেয়ে দুর্বল মানুষটির মুখ মনে করো এবং দেখো তোমার পরিকল্পনায় তার কোনো উপকার হচ্ছে কি না। যদি হয় তবেই বুঝবে তোমার পরিকল্পনাটি সঠিক। কেবল পল্লী সমাজের সংস্কারমূলক কাজেই নয়, গান্ধীজির সকল পরিকল্পনাই ছিল প্রধানত অসহায় মানুষের দিকে তাকিয়ে। স্বাধীন ভারতে পরিকল্পনার দৃষ্টিভঙ্গি কি হবে তা নিয়ে 1945-এ গান্ধীজি জওহরলালকে একটি চিঠি লেখেন। তাতে তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে একজন যেন অপর একজনের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। সমাজের প্রাথমিক ইউনিট গ্রাম, অর্থাৎ পরিচালনযোগ্য ছোট ছোট গোষ্ঠী, মানুষের এই গোষ্ঠীগুলি জীবনের অত্যাবশ্যক জিনিসের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হলেও পরস্পরের সঙ্গে তারা সহযোগিতা ও পরস্পরের অবলম্বনের ভিত্তিতে একই সঙ্গে চলবে। পল্লী সংস্কারক গান্ধীজি প্রাচীনপন্থী ছিলেন না। প্রাচীন বর্ণাশ্রম প্রথার বিরোধিতা করেছেন তিনি। তথাকথিত অস্পৃশ্য অবহেলিত সমাজের মানুষদের জীবনে মানুষের মর্যাদা ফিরিয়ে দিতে উদ্যোগী হন। পল্লী সমাজের সংস্কারের জন্য গান্ধীজি কেবল প্রাচীন ভারতের বর্ণাশ্রম প্রথার বিরোধিতাই করেননি, ব্রিটিশ গভর্নমেন্টের বিরোধিতাও করেছেন। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড নিম্নবর্ণের মানুষদের জন্য পৃথক নির্বাচনের কথা ঘোষণা করলে গান্ধীজি নিজের জীবন দিয়ে তা আটকাতে চান। তার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী এই উদ্যোগকে তিনি মেনে নেননি, আমরণ অনশন শুরু করেন। সমগ্র ভারতবর্ষ উত্তাল হয়ে ওঠে, তুমুল আড়োড়নের সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে উদ্বিগ্ন চিত্তে বলেন, যিনি সুদীর্ঘকাল দুঃখের তপস্যার মধ্য দিয়ে সমস্ত দেশকে যথার্থভাবে গভীরভাবে আপন করে নিয়েছেন, সেই মহাত্মা আজ আমাদের সকলের হয়ে মৃত্যুব্রত গ্রহণ করলেন। ব্রিটিশ সরকার অনুন্নত শ্রেণীর পৃথক নির্বাচনের প্রস্তাব শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেন। গান্ধীজিও অনশন ভঙ্গ করেন। নীলকর সাহেবদের অত্যাচারে উৎপীড়িত চম্পারণের গরিব কৃষকদের সংঘবদ্ধ করে নীলকরদের নিষ্ঠুর তিন কাটিয়া প্রথার বিলোপ ঘটান গান্ধীজি। এর প্রভাবে সমগ্র উত্তর ভারতের পল্লী অঞ্চলের অসংখ্য অসহায় কৃষক উপকৃত হন। পল্লী সমাজকে মাদকমুক্ত করার কর্মসূচি গ্রহণ করেন গান্ধীজি। চরকা, তাঁত, খাদির প্রচলনও ছিল গান্ধীজির পল্লী সমাজ সংস্কারেরই অঙ্গ। খাদি বোনা হতো হাতে কাটা সুতোয়, হস্তচালিত তাঁতে, তুলো, রেশম এবং পশমের সুতো দিয়েও খাদি কাপড় তৈরি হতো। পল্লী সংস্কারক গান্ধীজি খাদিকে ভারতবর্ষের দারিদ্র্যমোচনের প্রধান উপায় বলে বিশ্বাস করতেন। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সমাজ ব্যবস্থার চালিকা শক্তি হিসাবে চরকাকে প্রতিষ্ঠা দেন তিনি। পল্লী সংস্কারক গান্ধীজির কাছে চরকা ছিল অহিংসা এবং শোষণহীনতার প্রতীক। গান্ধীজি গণতন্ত্রের ওপর গভীর আস্থা রাখতেন। যে গণতন্ত্র নতুন এক সমাজ ব্যবস্থার জন্ম দেবে, গ্রামকে কেন্দ্র করে ক্রমশ যা বৃহত্তর গণ্ডির সৃষ্টি করবে। এক একটি গ্রাম অন্যান্য গ্রামের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। এভাবে সব কিছুর সমবায়ে পল্লীর নতুন সমাজ জীবন গড়ে উঠবে। বুঝতে অসুবিধা হয় না গান্ধীজির এই গণতন্ত্র ও প্রকৃত সমাজতন্ত্রে কোনো ভেদ নেই। গান্ধীজি একে নাম দিয়েছেন আধ্যাত্মিক সমাজতন্ত্র। এও তার সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত। শেষ করতে চাই একটি দৃষ্টান্ত দিয়ে। 1947 দিল্লিতে আন্তর এশিয়া সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে গান্ধীজি বহিরাগত প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা যদি প্রকৃত ভারতবর্ষকে দেখতে চান।

0: তাহলে তাদের গ্রামে যেতে হবে, শহরগুলিতে ভারতবর্ষকে পাওয়া যাবে না। এই উক্তি প্রমাণ করে পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি নিজের কাজের সাফল্য নিয়ে কি প্রগাঢ় আত্মবিশ্বাসী ছিলেন। যদিও এসবই ছিল তাঁর সর্বোদয় সমাজ গঠনের অঙ্গীভূত।
1: পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি এই বিষয় কথিকাটি শুনলেন, বললেন ডক্টর রেণুপদ ঘোষ। গান্ধী চর্চা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
1: আকাশবাণী কলকাতা, এখন সঙ্গীতা লেখ্য, শোকের শহীদ মিনার কারবালা, ভাষ্য রচনা ও প্রযোজনা নুরুল আলম, গ্রন্থনা দেবাশিস বসু, সম্পাদনা অনিল বন্দ্যোপাধ্যায়।

হুসেন হুসেন কাঁদেছে আজকে ফোরাতের নীল পানে, শোকবিহ্বল ভাল আকাশ বাতাস করিতেছে কানাকানি, হায় হায় হায় ধ্বনি ওঠে বিষাদ করুণ স্বরে, নাচে বিভীষিকা ভয়াল মূরতি কারবালা প্রান্তরে।

মানুষের ইতিহাস সংগ্রামের ইতিহাস, ন্যায় ও সত্যের জন্য অতীতে অসংখ্য রক্তক্ষয়ী সংগ্রামের অক্ষয় চিহ্ন আঁকা হয়েছে ইতিহাসের পাতায় পাতায়। স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচার উৎপীড়নের বিরুদ্ধে ইমাম হুসেনের আপোষহীন সংগ্রাম এবং আত্মত্যাগ কালের বুকে একটি যুগান্তকারী ঘটনা, মানব ইতিহাসের একটি করুণতম স্মরণিকা মহর।

মহানবী হজরত মুহাম্মদের পর একের পর এক চারজন সাহাবি মুসলিম দুনিয়ার নেতা বা খলিফা হন। খলিফা হজরত আলীর পর হজরত মুহাম্মদের অন্যতম অনুগামী হজরত মাবিয়া খলিফা হন। খলিফা মাবিয়া ইহলোক ত্যাগ করে যাবার পর তার পুত্র এজিদ সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে অস্বীকার করে নিজেকে খলিফা বলে ঘোষণা করেন। ইমাম হোসেন তার প্রতিবাদ জানান, ফলে এজিদের সঙ্গে ইমাম হোসেনের বিরোধের সূত্রপাত ঘটে।

মানুষের উপর কোন রকম অত্যাচার অবিচার হচ্ছে শুনলে ইমাম হোসেন উদ্বিগ্ন হতেন, ছুটে যেতেন তাদের পাশে। কুফার মানুষদের দুর্দিনে তাই পাশে দাঁড়াবার জন্য সপরিবারে ছুটলেন যেদিন শুনলেন তাদের উপর নির্মম অত্যাচার চলছে। দীর্ঘ মরুভূমির পথে দিক হারালেন সকলে। অবশেষ উপস্থিত হলেন ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে। সেদিন হিজরি 161 সনের 2রা মহরম।

0: এজিদ এই সংবাদ পেয়ে সুবিশাল সৈন্যবাহিনী নিয়ে অবরোধ করল ফোরাত নদীর তীরদেশ। উদ্দেশ্য ইমামকে তার আনুগত্য শিকারে বাধ্য করা। সত্যাশ্রয়ী ইমাম সেই হীন চক্রান্ত ব্যর্থ করে ন্যায়ের পতাকা উচ্চে তুলে ধরতে সংকল্পবদ্ধ, তাই যুদ্ধ বাঁধল।
1: কোথায় আছে কুফা শহর কারবালা ময়দান,
2: সেথা চল রে না জোয়ান, বল কোথায় আছে কুফা শহর কারবালা ময়দান, সেথা চল রে না জোয়ান।

কুফা শহর কারবালা ময়দান সেথা চলবে নাও জোয়ান হায় নবীজির পেয়ারা নাতি আছেন পেরেশান সেথা চলবে নাও জোয়ান হায় এক হাতে আজ দুনিয়াদারি আর হাতে ঈমান সেথা চলবে নাও জোয়ান বল কোথায় আছে কুফা শহর কারবালা ময়দান সেথা চলবে নাও জোয়ান আজ দিনের তরে শহীদ হব জান দেব কোরবান সেথা চলবে নাও জোয়ান ওই ফোরাত কুলে উড়া সত্যের নিশান সেথা চলবে নাও জোয়ান।

0: জোয়ান বল কোথায় আছে কোপা শহর কারবালা ময়দান, সেথা চল রে নাও জোয়ান, সেথা চল রে নাও জোয়ান, সেথা চল রে নাও জোয়ান।
1: শত শহীদের রক্তে কারবালা রণাঙ্গন লালে লাল, ইমাম শিবিরে শতকণ্ঠের করুণ আর্তনাদ, পানীয় জলের অভাবে হাহাকার উঠল চারদিকে। শহীদ হলেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। এলো যুদ্ধের সপ্তম দিন। ইমাম হোসেনের অগ্রজ ইমাম হাসানের পুত্র বীর কাসেম চললেন যুদ্ধে।

যুদ্ধে চললেন ইমাম হোসেনের তিন পুত্র আকবর, আসগর, আবদুল্লাহ। কৃষ্ণায় ওষ্ঠাগত প্রাণ। আকবর তাঁবুতে ফিরে এলেন একটু পানির আশায়।

ইমাম হোসেন চললেন যুদ্ধে, শত্রু সৈন্যদের পরাজিত করে পথ উন্মুক্ত করে পৌঁছলেন ফোরাত নদীর তীরে। কিন্তু যে পানি না পেয়ে তার পুত্র পরিজন শহীদ হয়েছেন, সেই পানি তিনি কিভাবে পান করবেন?

হামাম পাড়ি স্পর্শ করেও পান করলেন না। এমন মুহূর্তে শত্রুপক্ষের সৈন্যবাহিনী আক্রমণ হারল, তীরবিদ্ধ ইমাম ধরাশায়ী হলেন।

সাকির ইমাম শহীদ হলেন। ইমামকে রণাঙ্গনে শেষ বিদায় জানিয়ে তার প্রিয় ঘোড়া দুলদুল ফিরে এসেছে তাঁবুতে। তাকে দেখে টুকরে কেঁদে উঠলেন শোকবিহ্বল আত্মীয় পরিজন।

ষোড়শ খ্রিস্টাব্দের অক্টোবর মাস, 61 হিজরির 10ই মহরম। ন্যায় ও সত্যের প্রতীক ইমাম হোসেন শহীদ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের এক আদর্শ স্থাপন করে গেলেন।

এই শোকস্রোতে হিজরি বর্ষ আরম্ভে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে সেই শোকের দিন, আত্মত্যাগের দিন, গৌরবের দিন মহরম। কারবালার বীর শহীদদের স্মরণে পথে নেমে আসে জনতা, জনতার মিছিল।

0: আয় শহীদ হলেন আজগর আলী এক ফোঁটা পানি বিনা,
1: শহীদ হলেন আজগর আলী এক ফোঁটা পানি বিনা,
0: নওশা কাসেম শহীদ হলেন।

শুনলেন সঙ্গীতালেখ্য শোকের শহীদ মিনার কারবালা, ভাষ্য রচনা ও প্রযোজনা নুরুল আলম, গ্রন্থ রচনা গ্রন্থনা দুঃখিত গ্রন্থনা দেবাশিস বসু, সম্পাদনা অনিল বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী কলকাতা।

0: নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। আমি পিজি হসপিটালের এন্ডোক্রিন বিভাগের হেড। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিমবাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে। প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে। চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন, সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে, এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি, এক, ডায়াবেটিস যেন না হয়। তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।
1: দিদি, দেখ দেখ,
2: হারিবদে ভাই,
1: দেখা, ওয়াও, এটা আমার প্রিয় রং।
2: সারাক্ষণ শপিং,
1: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
3: সেভিং করারও এটাই বয়স।
4: এও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো। আমি জানি তো। RBI এ কথা বলে,
5: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
6: আকাশবাণী কলকাতা, সকাল 9টা, মানে বাংলা ছায়াছবির গান গানে গানে। আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, তাই দেবী চৌধুরানী এবং কপালকুণ্ডলা ছায়াছবি থেকে শুনবেন কয়েকটি গান। প্রথমে দেবী চৌধুরানী, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে দুটি গান।

আমাদের নির্বাচনে আপনাদের জন্যে কপাল কুণ্ডলা ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুটি গান।

0: শেষ হলো গানে গানে। আকাশবাণী কলকাতা, একটু পরেই শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার মধ্যে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের বৈপ্লবিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। সরকার বাণিজ্যিক এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল, জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে চলেছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের উদ্ধারকাজ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 235, আহত 1,500-এর বেশি। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ নেদারল্যান্ডস টিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপান সুইডেন 1-1 গোলে ড্র। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছে, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তারা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মাননীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌসেনার 2টি জাহাজ অংশ নেবে। শিল্প ও বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, উদ্ভূত সংঘাতের প্রেক্ষিতে একসঙ্গে অনেক পরিমাণে বা বাল্ক এলপিজি সরবরাহের বিধিনিষেধ শিথিল করে তা সংকট পূর্ববর্তী সময় ব্যবহারের 50% পর্যন্ত করা হয়েছে। সারাদেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকর্ডের 10ম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-29 প্রকাশ করবেন। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। এছাড়াও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আরও 2টি গুরুত্বপূর্ণ বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

আজ বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় আশুরায় মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গাম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে বিহার, পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশেও আজ ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ওমানের উপকূলে গতকাল একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলিকে উদ্ধারের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। তেহরানের অনুমতি ছাড়া ওই জলপথের রুট ব্যবহার না করার বিষয়ে জাহাজগুলোকে সতর্ক করে ইরান। এরপরই ব্রিটিশ সেনাবাহিনী এই হামলার খবর জানায়। IMO-র মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ জানিয়েছেন, ওই অঞ্চলে চলাচলকারী অন্যান্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রসংঘ তাদের এই পরিকল্পনা স্থগিত রাখবে। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনার খবর মেলেনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙ্গা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে IMF-এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235, আহত 1500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারতসহ বেশ কয়েকটি দেশ উদ্ধারকাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি সমভ্রে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ওই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তার প্রশাসন সীমান্ত এলাকায় প্রাচীর তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা করছে। এর পাশাপাশি মেক্সিকোর মাদক পাচারকারী চক্রগুলির মোকাবিলায় অত্যাধুনিক পদ্ধতিতে প্রাচীর তৈরি, ড্রোন এবং নজরদারি প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস টিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান রোবিও ইয়ান পল ভ্যান হেকে গোল করেন। ম্যাচের 3 মিনিটে টিউনিশিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। টিউনিশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে গ্রুপ এফ এর আরেকটি খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। টেক্সাসের ডালা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দায়ান মাইদা এবং সুইডেনের হয়ে অ্যান্থনি এলাঙ্গা গোল করেন। এই ড্রয়ের ফলে উভয় দলই গ্রুপ পর্ব থেকে পয়েন্ট অর্জন করে রাউন্ড অফ 32 এ উঠেছে। জার্মানির সুলে আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত 7টি সোনা, 8টি রূপো ও 10টি ব্রোঞ্জ সহ মোট 25টি পদক জয় করেছে। এর ফলে টানা দ্বিতীয়বার ভারত পদক তালিকার শীর্ষে উঠে এল। উল্লেখ্য, পেরুর লিমায় অনুষ্ঠিত আসরেও 24টি পদক জিতে ভারত শীর্ষস্থান দখল করেছিল। ক্রিকেটে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে গতরাতে ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 136 রান করে। ভারতের পক্ষে রাধা যাদব 3টি এবং শ্রীশারানি 2টি উইকেট নেন। জবাবে শেফালি ভার্মার 34 বলে করা 53 রানের সুবাদে ভারত 16 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেফালি ভার্মা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই জয়ের ফলে গ্রুপ এ তে ভারতের সংগ্রহ এখন 6 পয়েন্ট। সেমিফাইনালে নিজেদের জায়গা করতে হলে রবিবার হরমনপ্রীত কাউরের নেতৃত্বাধীন জাতীয় দলকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। অন্যদিকে গ্রুপ এর অপর ম্যাচে ব্রিস্টলের নেদারল্যান্ডসকে 88 রান

0: হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা জিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ক্রিকেট আন্তর্জাতিক ম্যাচে আজ মাঠে নামবে ভারত। বেলফাস্টে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে ছটায়। আগামী রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। উল্লেখ্য, এই দুটি ম্যাচের পর আগামী পয়লা জুলাই থেকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল ইংল্যান্ড সফরে যাবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার মধ্যে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের বৈপ্লবিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। সরকার বাণিজ্যিক এলপিজি সরবরাহের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের উদ্ধার কাজ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 235, আহত 1,500-এরও বেশি। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 10:10। আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, পালস পোলিও খাওয়ান। লিখেছেন রীনা সামন্ত। অঙ্গবৈকল্য কিশোরীকে দেখে জিজ্ঞাসা করে জানলাম প্রচণ্ড জ্বর, বমি। ডায়রিয়া থেকে ওঠার পর একদিন ডাক্তারবাবুই বললেন ও পোলিও রোগে আক্রান্ত। সে অনেক দিনের কথা, 1954 সালে বিশ্ববাসীর কাছে এলো পোলিও ভ্যাকসিন, আর 1988 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি বিশ্বকে পোলিও মুক্ত করার সিদ্ধান্ত নিল। পোলিও নির্মূল করার বিশ্বব্যাপী এই উদ্যোগটি ছিল এযাবৎকালের বৃহত্তম আন্তর্জাতিক রোগ নিয়ন্ত্রণ প্রচেষ্টা। হাসপাতাল, হেলথ সেন্টার, ক্লাব, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রেল স্টেশন, বাজার, জনসমাগমের সংযোগস্থলে বছরের নির্দিষ্ট দিনে পোলিও রবিবার উদযাপন হল। মায়েরা, অভিভাবকরা তাদের জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের এনে দুফোঁটা পোলিও টিকা খাওয়ালেন। সেটাই 1995 সাল, ভারত নিল পালস পোলিও কর্মসূচি। এই উৎসব সর্বভারতীয় উৎসব হয়ে উঠল। নব উদ্যোগের উদ্দীপনায় জনমানসে বিপুল সাড়া জাগিয়েছিল। প্রতিটি শিশুকে জন্মের পর থেকে 15 দিনের মধ্যে জিরো ডোজ পোলিও টিকা খাওয়ানোর সঙ্গে নিয়মিত টিকাকরণে অংশগ্রহণ বাধ্যতামূলক হল। 2011 সালে পশ্চিমবঙ্গের হাওড়ায় শেষবারের মতো পোলিও ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। তাই নিয়মিত টিকাকরণ, পালস পোলিও খাওয়ানো, সঙ্গে এএফপি কেসের উপর নজর পড়ল প্রবল। এই অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস বা এএফপি কেসের নজরদারিতে শরীরের কোনো একটি অঙ্গ হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া বা পেশি দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ প্রকাশ পেলে তার স্টুল পরীক্ষার জন্য পাঠানো এই কর্মসূচির অন্তর্ভুক্ত। 2011 সাল, এরপর দেশে আর কোনো পোলিও সংক্রমণ পাওয়া যায়নি। পরপর 3 বছর কোনো সংক্রমণের ইতিহাস না থাকায় 2014 সালের 27 মার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক পোলিওমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায় ভারত। 2015 সালে নভেম্বর মাসে আইপিভি বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন চালু হয় শিশুদের অতিরিক্ত সুরক্ষার ভাবনায়। আমাদের দেশে নতুন করে পোলিও রোগী না পাওয়া গেলেও ভয় এখনও পুরোপুরি কাটেনি। এই দুরন্ত পোলিও ভাইরাস অনায়াসেই আসতে পারে বিদেশ ভ্রমণের মাধ্যমে। পোলিও মুখে খাওয়ালে এই ঔষধ প্রথমে খাদ্যনালী, তারপর ক্ষুদ্রান্ত এবং আরও পরে রক্তে মিশে গিয়ে শরীরে ক্ষতিকর জীবাণু ধ্বংস করে, যা পোলিও ইঞ্জেকশনের দ্বারা সহজে সম্ভব নয়। এই ভাইরাস মুখ বা দূষিত খাবারের মাধ্যমে প্রবেশ করার পর গলা ও অন্ত্রে অবস্থান করে, বংশবৃদ্ধিও করে, বিশেষ করে মেরুদণ্ড এবং মস্তিষ্কের স্নায়ুগুলোকে আক্রমণ করায় ক্ষতিগ্রস্ত হয়। এর পরিণতিতে বিকলাঙ্গ হয়ে পড়ে শিশু। এবার আমরা 28 জুন 2026 পোলিও রবিবার উদযাপন করব। জন্ম থেকে 5 বছর পর্যন্ত সমস্ত শিশুকে দুফোঁটা টিকা অবশ্যই খাওয়াবো বাড়ির সবচেয়ে কাছের কেন্দ্রটিতে নিয়ে গিয়ে। গুরুতর অসুস্থ ছাড়া সমস্ত শিশু এই কর্মসূচিতে সামিল হবে। নারীর স্পন্দনের মতো একই দিনে সমস্ত শিশুকে পোলিও খাইয়ে আমরা ওদের অতিরিক্ত সুরক্ষা দেব। আমাদের ষড়ঋতুর এদেশ বৈচিত্র্য সমৃদ্ধ। শীত আর বর্ষা ঋতু পোলিও ভাইরাসকে বেঁচে থাকতে ও বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেয়। আজ আমাদের দুয়ারে বর্ষা, তাই পালস পোলিও খাওয়ানোর মতো বিশেষ উদ্যোগকে অবহেলা করার কোনো উপায় নেই, যতই নিয়মিত টিকাকরণ হোক না কেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করব, এই হোক অঙ্গীকার। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন রীনা সামন্ত।
1: অনেক তুচ্ছ কারণেও আজকাল আমরা ধৈর্য হারিয়ে ফেলি। রাস্তাঘাটে যত্রতত্র শুরু হওয়া সামান্য তর্কাতর্কি শেষ পর্যন্ত হাতাহাতি মারামারির চেহারা নেয়। আমরা ভুলে যাই আমরা প্রত্যেকেই মানুষ, সামাজিক জীব। আইনের চোখে গণপিটুনি এক শাস্তিযোগ্য অপরাধ। এর মতো হিংসামূলক আচরণ থেকে দূরে থাকুন, নয়তো কঠোর শাস্তি পেতে প্রস্তুত থাকুন। তাই হিংসার পথ নয়, বেছে নিন ভালোবাসার পথ।

0: এখন শুনবেন আকাশবাণী কলকাতার পডকাস্ট। আজকের অতিথি পার্বতী দাস বাউল, তার সঙ্গে আলাপচারিতায় অর্পিতা পোদ্দার।
1: আমাদের সঙ্গে মা পার্বতী দাস বাউল, আপনাকে স্বাগত। ভিজুয়াল আর্ট নিয়ে পড়তে এলেন শান্তিনিকেতনে, গানে যা প্রকাশ করতে পারেন সেটা কি ছবিতে প্রকাশ করা যায়?
2: হ্যাঁ, ওটাই তো ছোটবেলা থেকে খুঁজেছি, কারণ আমি ছোটবেলা থেকে এটুকু জানতাম যে এটাই আমার রাস্তা এবং এর মাধ্যমেই আমাকে যা খুঁজে পাবার, জীবনের সত্যকে উপলব্ধি করা বা জীবনের মধ্যে সেই প্রেমের আস্বাদনকে পাওয়া, ঐশ্বরিক প্রেমের আস্বাদন, সেটা শিল্প আর কলার মাধ্যম আর সঙ্গীতের মাধ্যমেই আমার হবে, এইটুকুই আমি জানতাম ছোটবেলার থেকে। এবং সেটা খুঁজতে খুঁজতে অনেক রকম মিডিয়ামে আমি কিন্তু কাজ করেছি, যেমন গান তো বটেই ছোটবেলার থেকে, এবং নৃত্য, তারপরে থিয়েটার, ছবি আঁকা, বিভিন্ন মূর্তি গড়া, এ সমস্ত অনেক কিছু করে করে খুঁজে বার করার জন্য যে একই বিষয়বস্তুকে কত রকমভাবে প্রকাশ করা যেতে পারে,
1: বিভিন্ন মাধ্যমে প্রকাশটাও বিভিন্ন।
2: হ্যাঁ, বিভিন্ন রকমের কিন্তু প্রকাশ করা সম্ভব। আমি একটা চেষ্টাও করেছিলাম একটা নতুন ফরম্যাট, যেটা আমি অনুষ্ঠান করেছি কলকাতাতে, সেটা হচ্ছে চিত্রকথা গীতি বলে। এবং সেখানে আমি বাউল গানের যে একটা ভিজুয়াল প্রেজেন্টেশন বা তার রূপের, বাউল গানের তো একটা একটা দৃশ্য রয়েছে,
1: দৃশ্যকল্প,
2: সেই দৃশ্যকল্পটাকে আর কি ছবির মাধ্যমে এঁকে এবং সেটাকে গাওয়া, সেটা এরকম কিছু কিছু জিনিস আমি তৈরি করেছিলাম, যেগুলোর মধ্যে লীলা তত্ত্ব, কারণ বাউলের তো অনেক তত্ত্ব গাওয়া হয়, তো তার মধ্যে লীলা তত্ত্ব যেগুলো গাওয়া হতো সেগুলোকে নিয়ে এরকম ছবির চিত্রকথা গীতি বলে তৈরি করেছি, এখনো গাই। এবং খুব রিসেন্টলি এই গত বছরেই নতুন একটা কাজ যেটা ছিল হচ্ছে গোষ্ঠকে নিয়ে, গোষ্ঠ গাওয়া হতো বাউল গানেতে, কিন্তু সময়ের সাথে সাথে এই গোষ্ঠ গানগুলো, যেটা কীরকমভাবে গানগুলো হতো বাউলের, সেটা হচ্ছে এই সাধু সবার যখন শুরু হতো সন্ধ্যেবেলাতে, সন্ধ্যা আরতি, গুরু বন্দনা, এগুলো দিয়ে শুরু হতো, তারপরে তত্ত্বর মাধ্যমে গান হতো এবং শেষ হতো লীলা তত্ত্ব দিয়ে, তারপরে আবার যখন সূর্য উঠত তখন কুঞ্জভঙ্গ হতো, তারপরে হরিনাম সংকীর্তন হতো, তারপরে যখন সূর্যটা উঠে গেছে তারপরে হতো গোষ্ঠ। তো এই গানগুলো সেইগুলো কেউ ফলো করে না খুব একটা, এখন খুবই রেয়ার কেউ যদি ফলো করে থাকে, আর খুব কম মানুষই গোষ্ঠ গান গেয়ে থাকেন। তো ওইটাকে আবার রিভাইভ করার জন্য করেছিলাম, তো তাতেও আমি ছবির ব্যবহার করেছি, মানে পেইন্টিংটাকে ব্যবহার করেছি।
1: সেটাও তো মানে একেবারেই একটা নতুন ধরনের কাজ, কারণ এই ধরনের কাজ তো সাধারণত দেখা যায় না।
2: পুরনো এবং নতুন,
1: পুরনো এবং নতুন, মানে খুব পুরনোগুলোই তো এখন আবার নতুন,
2: আবার নতুন। হ্যাঁ, সত্যি তাই। যেমন আলমিরাতে শাড়িগুলো পুরনো হয়ে যাবে, যখন ভালো লাগে না দু তিন বছর না দেখে, তারপরে আবার যদি বার করা যায় তখন নতুনই লাগে,
1: তখন আবার নতুন লাগে। ঠিক এভাবেই একটা আমাদের যে কোনো জিনিসই যত প্রাচীন, এই যে বাউল আজকে এত বহুদিনের পুরনো, সেটা যখন আবার করে গাইছে, আপনি গাইছেন বা নতুন প্রজন্ম গাইছে, তখন একেবারে নতুন হয়েই আসছে আমাদের কাছে।
2: যেমন ডুগি একতারাতে যখন আমি গান করতে শুরু করলাম, আমি তো তখন আর কিছু নিতাম না, বাউলের আদি দাদা ধারা যেটা ছিল তাতে এত মিউজিক ইনস্ট্রুমেন্ট কিছু থাকতো না, এবং সেখানে ডুগি একতারা নিয়েই গোসাইরা গান করতেন। তো যখন ওটা গাইতে শুরু তখন সবার কাছে বলছি কত নতুন জিনিস, হ্যাঁ, কিন্তু আমার গুরুজি বলতেন ওটাই তো আদি ভাব বাউলের, কেন ওটা না করতে করতে অন্যটা মানে এস্টাবলিশ করে গেছে, প্রাধান্য পেয়ে গেছে,
1: সেটাই।
2: কিন্তু রবীন্দ্রনাথের প্রভাব আমার মধ্যে

0: আছে, অনেক আছে, এবং বিশেষ করে ওনার যে দর্শন এবং বাউলের যে প্রতি যে আমার ভালোবাসা, ভালো লাগা, সেটার মূলে তো উনি আছেন। তার কারণ আমি যদি শান্তিনিকেতন না যেতাম তাহলে আমি কী করে জানতাম বাউলের কথা, এবং উনি যদি ওনার মাধ্যমে এবং উনি যে জায়গাটা বা যে স্থানটা বাউলকে দিয়েছিলেন সেই স্থানটা যদি উনি না দিতেন তাহলে আমাদের মতো ছোট মেয়েদের পক্ষে বোঝা সম্ভব না যেটা কত গভীর এটার একটা ধারণা। তো সেই জন্য রবীন্দ্রনাথের প্রভাব ভীষণভাবে আমার মধ্যে আছে, কিন্তু গান যখন আমি গাইছি, যখন যে বিষয়বস্তুটাকে নিয়ে গেছি সেটার প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে, সুতরাং সেটাকে মেশাবার চেষ্টা করিনি। বাউলের একটা ভাব রয়েছে, আদি একটা ভাব, এবং বাউল মানে কয়েক সেঞ্চুরি ধরে আমাদের গাওয়া হচ্ছে এবং তার ভাবধারাটা আলাদা, সুতরাং সেইভাবে আমি গাই, বা বাউলের পরম্পরার যে ভাবধারা সেটা আমাকে বজায় রাখতেই হবে একজন বাউল হিসেবে। তো সেখানে কিছু কিছু ক্ষেত্রের থেকে রবীন্দ্রনাথ উনি নিয়েছিলেন ওনার জীবনে, মানে প্রেরণা ওনাকে দিয়েছিল এবং সেটা উনি সবার মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন, যেটা উনি পেয়েছিলেন বাউলের কাছ থেকে। তো সেইটা থেকে আমি এসেছি, কিন্তু আমি তখন বাউল হয়ে গেছি, তখন আমাকে তো বাউলের রাস্তায় চলতেই হবে, কিন্তু রবীন্দ্রনাথ মনে প্রাণে একজন বাউল, এতে কোনো সন্দেহ নেই। অনেক গান আছে যেটা রবীন্দ্রসঙ্গীতের মতো শোনায়, এবং অনেকে তো অনেক গান গেয়েছেন, হ্যাঁ, যেমন একলানি তাই যদি তোর ডাক শুনে, এগুলো তো আছেই, হ্যাঁ। তারপরে এরকম গানগুলো, ওই গানটা, কিছু কিছু গান আছে যেটা মানে এভাবে গাওয়া হয় না এখন আর, কিন্তু একটা ওই রবীন্দ্রনাথের কিছু গান আছে না যেগুলোকে খুব ঢিমে তালে গাওয়া,
1: তালে গাওয়া হয়,
0: হ্যাঁ, যেমন বাউলের মধ্যে জনম

0: এরকম, এটা হাওড়ে গোসাইয়ের গান, কিন্তু এগুলো মানে ভাবটা ওই ছোট ছোট করে ছোট ছোট করে ওটা রবীন্দ্রনাথের
1: সঙ্গে মেলে। আরেকটা প্রশ্ন করি যে দুই বাংলার বাউলের মধ্যে কি কোনো পার্থক্য আছে দুই বাংলার বাউল গানে?
0: হ্যাঁ, অনেকটাই আছে, গায়কিতে গায়ন শৈলীতে পার্থক্য আছে এবং প্রচুর পার্থক্য আছে, প্রচুর। মানে বাংলাদেশের গলা আর ভারতীয় গলার মধ্যে অনেক তফাত, অনেক অনেক তফাত।
1: এর কারণ কি বাংলাদেশ নদীমাতৃক দেশ সেই জন্য?
0: সেটা বলতে পারছি না, কিন্তু বাংলাদেশের একটা ধারা চলেই আসছে এবং উচ্চারণ, আমাদের বাংলার এদিকের উচ্চারণ, বাউলের উচ্চারণ আর ওদিকের উচ্চারণ একদমই আলাদা। এটা একটা, যেমন আমি বলি, আমি আমার অনেক বাংলাদেশের স্টুডেন্ট আছে এবং তাদেরকে আমি বলি যে বাংলাদেশে একটা যখন কথা বলে, যখন আমরা যখন বলছি আমাদের কথাগুলো সেন্টেন্সগুলো ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট করে বলছে, কিন্তু ওখানে আমরা আমি গেছিলাম, আমি তো ওইখানে দেখা এলাম, মানে ওটা লম্বা করে বড় করে বিস্তার করে বলে। তো গানের মধ্যেও ওই বিস্তারটা লক্ষ্য করা যায়, ওটা একটা জিনিসকে খুব লম্বা করে বলে। আমরা এখানে যেমন রাগদারি বা সুরতাল এদিকে বেশি নজর দিই, ওরা ভাবটাকে অনেক বেশি নজর দেয়। সেটা
1: বাউল সাধনা গুরুমুখী
0: একদম।
1: আপনি প্রথম আপনার গুরুদেবের কাছে কি গান শিখলেন?
0: প্রথম গান ছিল

0: যে গান আপনি গুরুর কাছে প্রথমে শিখেছিলেন, যে গান গেয়ে শোনালেন আমাদের, তার ভাব তো ভীষণ গভীর। তো আজকে ধরুন আপনার যে গুরুরা ফুলমালা দাসী থেকে সনাতন দাস বাউল হয়ে শশাঙ্ক গোসাই হয়ে তারপরে এখন আপনি যাদেরকে শেখান, তারা এত গভীর ভাব বুঝতে পারে?
1: আছে তো, আসলে আমাদের সবার মধ্যেই সেই গভীরতার মধ্যে পৌঁছাবার ক্ষমতা আছে, সবার মধ্যে। কেউ সেই সময়টা দেয় বলে গভীরতাটা ফুটে ওঠে, আর কেউ সেই সময়টা দিয়ে উঠতে পারে না, সেজন্য সেই জায়গাটাতে সে পৌঁছতে পারে না। কিন্তু সবার মধ্যেই সেইটা, সেই জায়গাতে পৌঁছবার ক্ষমতা আছে, ঈশ্বর সেটা দিয়েই দেন। আর আমার যার কাছে যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই অনেক বছর ধরে রয়েছে এবং তারা লেগে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিদিন লেগে থাকা এবং মনকে বদলে না দেওয়া, এটাই সবচেয়ে বড়।
0: এই সাধনার মধ্যে থাকা,
1: সাধনার মধ্যে যখন পৌঁছে গেছি আর কি পাবার আছে? আর তো কিছু পাবার নেই, ওটার মধ্যেই থাকতে হবে প্রতিদিন। এবং এই যে প্রতিদিন যে অভ্যাস করা বা সাধনা করা, এটার মধ্যেই আনন্দ পেতে হবে। আনন্দটা এটাতে নেই যে আমি কটা কনসার্ট করলাম বা কোথায় কোথায় আমার নাম ছড়ালো বা কতজন আমার কাছে এলো, সেটা নয়। আমি যে প্রতিদিন করতে পারছি নির্বিঘ্নে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
0: আনন্দটা অন্তর্মুখী, বহির্মুখী নয়।
1: আর বিঘ্ন যেটা আসে সেটা শুধু বাইরের বিঘ্ন না, আমার ভেতরের বিঘ্ন, যে বিশ্বাস থাকা শেষ অবধি, শেষ দিন অবধি, যে আমি কোনোদিন নিজের রাস্তা থেকে সরে যাব না, এটাই তো অনেক বড় প্রাপ্তি, এটাই ঈশ্বরের আশীর্বাদ,
0: বিরাট প্রাপ্তি। তার মানে এখন যে আপনি শেখাচ্ছেন তাতে আপনার মনে হয় না যে ট্র্যাডিশন পাল্টানোর দরকার আছে? যেভাবে আপনি শিখেছেন সেভাবেই এখন ছাত্রছাত্রীদের শেখাতে?
1: গুরুমুখী না হলে না, গুরুর সেই গুরুর কাছে পুরোপুরি সমর্পণ না করলে পরে এই ধরনের আধ্যাত্মিক শৈলী বা আধ্যাত্মিক পরম্পরার জিনিস শেখা খুব মুশকিল। তার কারণ এটা হচ্ছে আমাদের গুরুর কৃপা, আমরা বলি কৃপা মানে করে পাওয়া। গুরু দিয়ে রেখেছেন কিন্তু করে নিতে হবে, সুতরাং এটা পুরোপুরি কৃপা নির্ভর। তো সেই জন্য এটা গুরুর কাছে না থাকে, গুরুর সান্নিধ্য না বলে আমি দেখেছি লোকজন হয়তো গান কিছু শিখে নিয়ে চলে গেল, তারা প্র্যাকটিস করলো, খুব ভালো হলো, কিন্তু যে সান্নিধ্যে রয়েছে, যে গুরুর সঙ্গে রয়েছে, সেটা তার শরীরের মধ্যে, মনের মধ্যে, অন্তরের মধ্যে প্রবেশ করে যায়। আর ওই সৌজন্য, ওই যে একটা ফিজিক্যাল প্রক্সিমিটি বা গুরুর সান্নিধ্যে থাকা, সেটা খুব ইম্পর্ট্যান্ট, নইলে এই ধরনের মানে এই ধরনের পরম্পরা কখনো প্রকাশ করতে পারে না।
0: এই যে দেশ বিদেশে এত যান, এত জায়গায় অনুষ্ঠান করেন, শ্রোতারা কি ধরনের গান শুনতে চান?
1: সবাই আধ্যাত্মিক গান শুনতে চান। শ্রোতা আছে, এটা বলা যাবে না যে শ্রোতা নেই, একদমই আছে। কিন্তু মানে আমার গুরুজির গানের একটা কথা আছে, হ্যাঁ, ঠোক দেখি মন রাগের চক, মানে তামাক খাওয়ার আয়োজন কর, হ্যাঁ, পেয়ে তামাকের গন্ধ, ভাবের সঙ্গী যারা মাদবে তারা পাবে আনন্দ। মানে যদি আমি জোগাড় করি সব কিছু একসঙ্গে, মশলাপাতি সব, যারা সুগন্ধর লোভে, ঠিক চলে আসবে। যেমন যেখানেই হোক না কেন ফুল ফুটুক, সেখানে ভ্রমর আসবেই, সুতরাং রসিক সুজন সে চলেই আসবে,
0: আসবেই,
1: হ্যাঁ, আছে। সুতরাং সবটাই এখনো বর্তমান, সেটাকে শুধু প্রকাশ করা, প্রকাশ করতে হবে।
0: হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করছি যে আপনি অনুষ্ঠান করেছিলেন কলকাতায় যে চর্যাপদ নিয়ে, চর্যাপদের এতদিনের পুরনো বাংলারই সংস্কৃতি, তাকে বাংলা ঐতিহ্য, যেখান থেকে বলা যায় বাংলার জন্ম, তাকে নিয়ে এসে তাকে গানের মাধ্যমে প্রকাশ করার মধ্যে যে চিন্তাভাবনা, সেটা যদি একটুখানি আমাদেরকে বলেন।
1: হ্যাঁ, আমি যখন খুব ছোট ছিলাম, যখন শুরু করলাম, তখন আমি ভাবতে শুরু করলাম যে বাউল গান এলো কোথা থেকে। যখন আমি আমার গুরুজিকে জিজ্ঞাসা করলাম, সনাতন বাবাকে, যে বাবা প্রথম বাউল কে, তখন বলল শিব হচ্ছেন প্রথম বাউল।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তাহলে যদি এত পুরনো হয় তাহলে তার আগে, আমার এখন যে গান আমরা জানি তার আগেও নিশ্চয়ই গান ছিল, সে গানগুলো কি? এগুলো খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতেই আমি চর্যাগীতির খোঁজ পেলাম। সেটা তখন আমার মানে সবে বাউল গান শিখছি ওই সময়টাতে, আর প্রচুর রিসার্চ করার আগ্রহ তখন। তো এই সমস্ত করে খুঁজে পেলাম, তখনও কিন্তু অতটা ভাবে আমি জানতে পারিনি যে অনেক অনেক মানুষ চর্যাকৃতিকে নিয়ে কাজ করেছেন, অনেক বড় বড় স্কলার তারা কাজ করেছেন, এবং তাদের মধ্যে কেউ কেউ অনেকে বিশ্বভারতীর প্রফেসরও ছিলেন, তারা প্রত্যেকেই বলেছিলেন যে চর্যাগীতি হচ্ছে বাংলার পুরনো গান এবং পুরনো বাউল গান, বাউল গানের আদিরূপ। সেটা আমার জানা ছিল না, আমি সেগুলো এখন ডিসকভার করি, কিন্তু আমার চর্যাগীতি পড়েই মনে হয়েছিল, আমি বই পড়ে বলিনি, চর্যাগীতি পড়েই মনে হয়েছিল যে এই চর্যাগীতি বাউল গানের আদিরূপ, এবং তাহলে এই আমরা তাহলে চর্যাগীতি গাইব না কেন, কারণ চর্যাগীতির মধ্যে সহজ তত্ত্বের প্রকাশ আছে। তো আমি সেগুলোকে তৈরি করতে শুরু করলাম, কিন্তু কিভাবে গাওয়া হতো কোনো ধারণা নেই। বাউল গান প্রতি মানে আমার গুরুজি যেরকম করে গাইতেন, এখন অলরেডিও ভাবে

0: কেউ গায় না, ঠিক আছে? সুতরাং ক্রমাগত চেঞ্জ হতে থাকে ট্র্যাডিশন। হ্যাঁ, সেইখানে কিরকম হতে পারে, কিভাবে গাইতে পারে সেটা ভাবতে ভাবতে তারপরে তো ধ্রুপদের অঙ্গে গানগুলোকে ওই রাগ আশ্রয় করে তারপরে সেগুলো রাগাশ্রয়ী করলেও কিন্তু রাগের রাগকে আশ্রয় করে তৈরি করে, কারণ বাউল গান বা ভক্তি বা সাধন মার্গের গান যেটা সাধুদের গান সেটা এত, বিশেষ করে বাউলের কথা আমি বলতে পারি, এত কঠিন শাস্ত্রবদ্ধ রাগ কিন্তু ব্যবহার হয় না,
1: ব্যবহার হয় না,
0: একটুখানি বিভিন্ন রকমের ভাব প্রকাশের জন্য তারা বিভিন্ন নোট একটু নিয়ে চলে আসেন,
1: রাগের আশ্রয় নেন।
0: হ্যাঁ, সুতরাং আমি বলতে পারি ভাব আশ্রিত করে এই কাজগুলো করা হয়েছে এবং সেটা করতে এখন বোধহয় আমার 20 বছর হয়ে গেল।
1: 20 বছর ধরে পরিশ্রম করে তারপরে যে আপনি অনুষ্ঠান করলেন, আপনার গেয়ে কিরকম মনে হয়েছিল?
0: এটা যে কি একটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, তার কারণ এটা একটা আমার সংকল্প ছিল যে চর্যাগীতিটাকে কোনো রকম করেই হোক সুরে নিবদ্ধ করে তালে নিবদ্ধ করে গাইতে হবে। সেটা আমার 20 বছর লেগেছে, কারণ আমার কোনো রেফারেন্স ছিল না।
1: তো এটা বললেন আপনি,
0: হ্যাঁ,
1: যে কিভাবে গাওয়া হতো তার কোনো
0: কিছু জানি না,
1: কোনো ডকুমেন্টেশন তো নেই,
0: অসম্ভব। তো সেই জন্য মানে একটা আমি বলবো একটা সংকল্প নেওয়া, সেটা 20 বছর লেগেছে। আমি যে বলছি না যে নির্বিঘ্নে করতে পারে, বিশ্বাস না হারানো, এখনও চর্যাগীতি প্রত্যেকটা লাইন প্রতিদিন নতুন লাগে আমার, ওই ওই ভালোবাসাটা বা ওই ওই বিশ্বাসটা থাকা শেষ অবধি, আর শেষ অবধি করতে পারাটা ওটা ঈশ্বর কৃপা, এর থেকে বেশি কিছু না। আর এই সংকল্পটা যে পূর্তি হলো এটাতে একটা ভীষণ বা ভীষণ একটা রিলিফ ভেতরে, যে হ্যাঁ ঠিক আছে, আমাদের পুরনো গানটা ছিল সেটা গাওয়া যেতে পারে এবং আমার ইচ্ছে যে এই গানটা আমার পরবর্তী লোকেরাও গাক, আমার স্টুডেন্টদেরকেও আমি শেখাবো এবং অন্যান্যরাও গাও, মানে এটা আবার আমাদের রেপোর্টার অন্তর্গত হয়ে যায়। কারণ সহজের যে ব্যাখ্যা যেভাবে বাউল দেয় এবং সেই সহজের গভীরতম ব্যাখ্যা সেটা একমাত্র চর্যাগীতিতে আছে, সুতরাং চর্যাগীতি গাওয়াটা উচিত যে কোনো বাউল যারা শিখছেন বা বাউলের গভীরে প্রবেশ করতে চান, বাউল সাধনার গভীরে, তাদের চর্যাগীতি গাওয়া উচিত বলে আমার ধারণা। আমি একটা চর্যাই গাইছি, এই চর্যার অর্থটা হচ্ছে যে একতারাটা কি, একতারার গভীর অর্থ রয়েছে, সেই একতারার অর্থ হচ্ছে যে সূর্যটা হচ্ছে লাউ, চন্দ্র হচ্ছে বাঁশ, আর মাঝখানে তার যে লাগানো হয়েছে সে তারটা হচ্ছে অনাহত, তাতে যে শব্দ সৃষ্টি হচ্ছে সেটা ওম, ওমকার।

0: সনাতন সিদ্ধাশ্রম আপনার গুরুর স্বপ্ন, আপনি এটাকে রূপ দিয়েছেন। এখানে যারা আসেন, আমার যে প্রশ্নটা, যে বাউল মাত্রেই কি গান গাইতে পারেন? গান গাইতে না পারলে কি বাউল হতে পারবেন না?
1: অনেক বাউল রয়েছেন, মহাজন রয়েছেন, যারা কেউ বাউল গান করেন না। বাউলের বিভিন্ন স্তর রয়েছে। আমরা যাদেরকে দেখতে পাই অনেকে, তাদেরকে আমরা শিল্পী বাউল বলি, যারা বাউল গানটাকে প্রস্তুত করেন এবং গান। কারণ বাউল গান হচ্ছে আমাদের বাউলের শাস্ত্র, এবং বাউলের শাস্ত্রের মধ্যে সমস্ত কিছুই রয়েছে। ভক্তি রয়েছে, মনোশিক্ষা রয়েছে, দেহতত্ত্ব রয়েছে, বায়ুতত্ত্ব রয়েছে, বায়ু মানে আমাদের শ্বাস প্রশ্বাস প্রণালী ইত্যাদি, সাধনা তত্ত্ব, রসতত্ত্ব, প্রেম তত্ত্ব, এরকম অনেক রকমের তত্ত্ব রয়েছে, সহজ তত্ত্ব। তো সেই সহজানন্দ

0: যে যেটা আলটিমেট ডেস্টিনেশন সেটা হচ্ছে সহজানন্দ। সহজানন্দকে পৌঁছাবার জন্য যেই যেই ধাপে ধাপে মানুষকে এগোতে হবে সেগুলো এই তত্ত্বের মাধ্যমে বাউলরা এক্সপ্লেন করেন, এবং এক্সপ্লেন করার সময় তারা নৃত্য আর গীতকে নেন। এটা একটা প্রাচীন পদ্ধতি, প্রাচীন ধারা। নৃত্যগীত এবং বাউলের যে পুরো এই যে নির্বাণ নাটক আমি বলি, এটা একটা রিচুয়ালের মতো। এবং প্রত্যেকে যখন সাধু গান হয়, যখন সাধুরা বসে শোনেন, তখন তারা কি আস্বাদন করেন, কি শোনেন, সেই বাউলের বাণীকে শোনেন। এবং সেই বাণীর মাধ্যমে মানে সাধনার কোন স্তরের কথা বলা হচ্ছে তার মধ্যে তারা ধ্যান করেন, সেটার মধ্যে তাদের মন দেন, এবং সেখানে শিক্ষাও লাভ হয়। কারণ প্রত্যেকটা গানের মধ্যে এক একটা সাধনার অঙ্গকে প্রকাশ করা আছে, প্রকাশিত, এবং সেটার মাধ্যমে যদি কোনো সাধক বা অনুরাগীর কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছুকে আরো জানবার ইচ্ছে থাকে, গানের মাধ্যমে সে তার উত্তর পেয়ে যাবে।
1: গান শুনলেই,
0: গান শুনলে তা গানের অর্থ বুঝতে হবে, সে অর্থকে বুঝতে পারে তার মধ্যে নতুন রেভেলেশন হবে, যেটাকে জ্ঞানযোগ বলা হচ্ছে। মানে বাউল জ্ঞানযোগীও, জ্ঞান ভক্তি বৈরাগ্য, সেই জ্ঞান ভক্তি কর্ম, কর্ম বলতে সেবা এবং বৈরাগ্য, এই তিনটে না থাকলে পরে তো বাউল কমপ্লিট হলো না। সুতরাং যারা এই গানগুলোকে বেশি সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন তারা বাউল শিল্পী। বাউল গান কারা লেখেন? শিল্পীরা শুধু লেখেন না, বাউল গান লেখেন বাউল গোসাইরা। যেমন ভবা পাগলা তো বাউল গায়ক ছিলেন না, তো উনি গান লিখে গেছেন। হাউরে গোসাই তো উনি গায়ক ছিলেন না, উনি লিখে গেছেন এবং বলে গেছেন, পদ্মলোচনও তাই। আবার এরকমও আছে যে বাউল গান করেনও, তিনি আবার নিজেও একজন গোসাই, উনি কম্পোজও করেন গানও এবং উনি একজন আধ্যাত্মিক জগতের। সুতরাং এই লেয়ারগুলো থাকার জন্য সবাইকে যে গান করতে হবে এমন কোনো কথা নেই।
1: একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা এই সাক্ষাৎকারে। আমাদের যে কি অসাধারণ ভালো লেগেছে সে বলাই বাহুল্য। একটা ছোট্ট অনুরোধ করব, যদি একটুখানি সামান্য আমাদের শ্রোতা বন্ধুদের জন্য শেষের গানটুকু গেয়ে দেন, যদি কিছুদিন মনে মনে গানটা গান।
0: ঠিক আছে, কিছুদিন।

0: এ গান আমাদের সম্মোহিত করে। আজকের এই সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে মা, আপনাকে অনেক ধন্যবাদ। এত ব্যস্ত সময়ের মাঝখান থেকে আপনি খানিকটা সময় বার করে আমাদের সঙ্গে এতক্ষণ কাটালেন, এত ভালো, এত কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে, আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতার পডকাস্ট। আজকের অতিথি ছিলেন পার্বতী দাস বাউল, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন অর্পিতা পোদ্দার।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

গত পর্বে বলেছিলাম হেমন্ত মুখোপাধ্যায় ভর্তি হলেন কলকাতায় এসে নাসিরুদ্দিন স্কুলে। সেই নাসিরুদ্দিন স্কুলে বেশ কয়েক বছর পড়লেনও, তারপর গিয়ে ভর্তি হলেন মিত্র ইনস্টিটিউশনে। বন্ধু জগদীশ ওই মিত্র ইনস্টিটিউশনেই পড়ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বাবা কালিদাস মুখোপাধ্যায় তখন জগদীশের বন্ধু জগদীশের গৃহশিক্ষক। চাকরি ছাড়া কিছু বাড়তি রোজগারের জন্য বাবা তখন দু একজন ছাত্র পড়াতেন। জগদীশ আর হেমন্ত মুখোপাধ্যায় একই ক্লাসে পড়েন, তাই জগদীশকে পড়াবার সময় কালিদাস মুখোপাধ্যায় ছেলেকেও সঙ্গে করে নিয়ে যেতেন, যাতে এক পড়ানোতেই দুজনের হয়ে যায়। সেভাবেই জগদীশের সঙ্গে হেমন্তর ঘনিষ্ঠতা হয়। তারপরই ওই দুজনের একই স্কুলে পড়া সেই প্রসঙ্গ উঠেছিল। এবার মিত্র ইনস্টিটিউশনে মাইনেটা একটু বেশি, কিন্তু কালিদাস মুখোপাধ্যায়ের আর্থিক অবস্থা সেরকম নয়, কিন্তু তবু ছেলের আগ্রহ দেখে বাবা ইচ্ছে পূরণ করলেন ছেড়ে। স্কুল কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন নিবেদন করে হাফ ফ্রি করিয়ে নিয়েছিলেন কালিদাস মুখোপাধ্যায়। জগদীশ আর হেমন্ত মুখোপাধ্যায় তো আগে থেকেই বন্ধু ছিল, মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হয়ে সহপাঠীদের মধ্যে আরে কয়েকজনকে বন্ধু হিসেবে পেলেন হেমন্ত মুখোপাধ্যায়। কাদের পেলেন বন্ধু হিসেবে? সমরেশ রায়, পরিমল সেন, রামকৃষ্ণ মৈত্র আর পেলেন সুভাষ মুখোপাধ্যায়কে। এই বন্ধুত্বের আয়ু দীর্ঘদিন ছিল এবং এই বন্ধুত্ব যে পরবর্তী জীবনে তার কতখানি প্রভাব রেখেছে সে কথা আমরা ক্রমশ জানতে চেষ্টা করব, শুনতে চেষ্টা করব। কিন্তু তার আগে বন্ধুত্বের আরও গভীরে প্রবেশ করার আগে শুনে নেব আরও একটি গান। অনুষ্ঠান আমরা শুরু করেছি একটি গানে, যে গান 1970 সালে রিলিজ করেছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নিজের সুরে গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর এবারে আমরা যে গান শুনব এই গানটি 1943 সালের গান, প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তর সুর।

মিত্র ইনস্টিটিউশনের যে সহপাঠীদের কথা বললাম, তারা ছাড়াও আরও একজন সহপাঠীর সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের খুব গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল এবং বন্ধুত্ব একটু বেশিই ছিল। প্রায়ই যেতেন ওদের বাড়িতে, তার নাম শ্যামসুন্দর। আসলে শ্যামসুন্দরের বাড়িতে হারমোনিয়াম, তবলা, গ্রামোফোন রেকর্ড এসব কিছু ছিল। ওখানে গিয়ে, শ্যামসুন্দরের বাড়িতে গিয়ে রেকর্ডের গান শুনতেন বসে বসে হেমন্ত মুখোপাধ্যায়। খুব ভালো লাগতো স্বাভাবিকভাবেই, এবং গান শুনে ওদের বাড়ি থেকে বেরিয়ে নিজের মনে গুনগুন গুনগুন করে সেই গান গাইতেন, এবং গান গাইতে গাইতে কখন যে নিজের বাড়ি পৌঁছে যেতেন শ্যামসুন্দরের বাড়ি থেকে বুঝতেই পারতেন না, খেয়ালই হতো না, খেয়ালই থাকতো না। হঠাৎ চমকে দেখতেন, আরে এ তো বাড়ি পৌঁছে গেছি। কলকাতায় যখন এসেছেন, সেখানে ওই গ্রামের বাড়ি ছেড়ে আসার একটা শোক তো ছিলই, মাঝে মাঝেই সেই শোকটা হু হু করে উঠত, কিন্তু সেই শোকটাও মাঝে মাঝে মিইয়ে যেত। কিভাবে? আসলে সেই যে শোক, সেটা অনেকটাই পুষিয়ে যেত আরও কয়েকটা দিক দিয়ে। যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যাত্রা গান। এই কলকাতায় মাঝে মাঝে এখানে ওখানে যাত্রা গান লেগে থাকতো। এই সব কিছু দেখার একটা সুযোগ এসে গিয়েছিল কলকাতায় বাস করার ফলে, যা ওই গ্রামের জীবনে ততটা সহজলভ্য ছিল না। মীরাবাই পালা দেখে তো একেবারেই অভিভূত হয়ে গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। মীরার ভজন শুনতে শুনতে তন্ময় হয়ে যেতেন। শুনতে শুনতে তার মনে হয়েছিল যে কী করে এত সুন্দর গাইতে পারে কেউ। গানের কলিগুলো সুর করে যে কতবার কতবার করে আওড়াতেন নিজের মধ্যেই একা একা। এবং তখন একটা জিনিস খুব লক্ষ্য করতেন, যে গান শুনলেই সুরটা যেন একেবারে চুম্বকের মতো তার গলায় চলে আসে। প্রথমে যে ঠিক ততটা বুঝতে পেরেছেন তা না, পরে একদিন একটা গান শুনে পুরো গানটা যখন গেয়ে ফেললেন, কথাটা মুখস্থ হয়নি তাই কথাটা তিনি বলতে পারছেন না, কিন্তু সুরটা একেবারে হুবহু তিনি আওড়ে যেতে পারছেন। এইটা দেখে কোথাও একটা নিজের মধ্যে নিজের চমক লেগেছিল। সেই সময় ওই শ্যামসুন্দরের সঙ্গে বন্ধুত্বটা খুব মানে ফলপ্রসূ হয়েছিল বলা যায়, কারণ শ্যামসুন্দরের বাড়িতে হারমোনিয়াম ছিল। হারমোনিয়ামে গান তোলার ব্যবস্থা ওই শ্যামসুন্দরই করে দিয়েছিল, বলেছিল সময় পেলেই চলে আসিস, এন্তার বসে গান কর, কেউ কিচ্ছু বলবে না। এই যে এন্তার বসে গান কর, কেউ কিচ্ছু বলবে না, আর

হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে যেন একেবারে হাতে চাঁদ পাওয়ার মতন হয়েছিল এই অবস্থাটা। তাই করতেন তিনি, নতুন গান শুনলেই হারমোনিয়ামে তোলবার জন্য তিনি চলে যেতেন শ্যামসুন্দরের বাড়ি, ওখানে বসে প্র্যাকটিস করতেন। আর গান গাইতে গাইতে মনটা একেবারে আনন্দে ভরে উঠত, ভাবতেন যে পারছি তো, গান তো গাইতে পারছি, যদি অন্তত ছোটোখাটো কোনো আসরেও শোনাতে পারি লোকজনদের গান তাহলে মন্দ হতো না। কিন্তু সেই সুযোগ আর তার কিছুতেই আসছিল না। একটু বিষণ্ণ হচ্ছিলেন, অপেক্ষায় থাকছিলেন, ভিতরে ভিতরে একটু অস্থির হচ্ছিলেন। যদিও হেমন্ত মুখোপাধ্যায় একেবারেই স্বভাব চঞ্চল নন, তবুও ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। কিন্তু তারপর নিশ্চয়ই কোনো এক সময় সে সুযোগটা এসেছিল, এসেছিল বলেই তো হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম। আসবো ক্রমে ক্রমে সেই গল্পে, তার আগে আমরা এখন গান শুনব, পরপর দুটি গান এবারে আপনাদের জন্য। প্রথম গান মুকুল দত্তর কথায় নিজের সুরে, এবং পরের গান আমরা যেটি শুনতে চলেছি সেটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, শিল্পীর নিজের সুরে। আসুন।

0: বললাম বটে, পরপর দুটি গান আমরা শুনব, কিন্তু আমাদের টেলিফোনের হলদে সবুজ আলো জানান দিচ্ছিল যে কেউ একজন আছেন আমাদের টেলিফোন লাইনে, কিন্তু এখন আবার এই মুহূর্তে কথা বলতে বলতে দেখছি তিনি নেই। তাহলে দেখা যাক, অপেক্ষা করি পরের বন্ধুর জন্য। কিন্তু এই মুহূর্তে যে গান শুনব বলে আপনাদের কথা দিয়েছিলাম, আমার বন্ধু এসে গেছেন। চলুন তাহলে ছোট্ট করে একবার দেখিয়ে নেওয়া যাক কে আছেন। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: দেখাল আছে কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন দাদা।
1: অনেকদিন পরে আপনার অনুষ্ঠানটা শুনতে পাচ্ছি, আজকে ছুটি আছে বলে।
0: ও আচ্ছা।
1: প্রথম থেকে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে এবং হেমন্ত মুখোপাধ্যায় শিল্পী হিসেবে আমার কাছে যতখানি আকর্ষণীয় তার সুর, মানে তার রচিত সুর আমার কাছে ঠিক ততখানি আকর্ষণীয়। তার কারণ হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের মধ্যে কোন বিদেশি সুরের প্রভাব নেই, অথচ সুরগুলো অত্যন্ত আকর্ষণ করে আমাদেরকে। আমরা এখানে সঙ্গীত নিয়ে চর্চা করি, আমরা সেই সমস্ত সুরগুলো শুনে দেখেছি যে বিদেশি প্রভাব না থাকলেও সুরগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং মনে একটা মনের মধ্যে একটা আপনার ইমেজ রেখে যায়। আপনার এই অনুষ্ঠানে আপনি তার সুরের কিছু গান শোনাচ্ছেন, খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠান উপস্থাপনার জন্য আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
0: অনেক ধন্যবাদ, আপনিও কৃতজ্ঞতা জানবেন।

এইরকম উথালপাথাল তখন হেমন্ত মুখোপাধ্যায়ের মনেও, এবং উথালপাথাল শুধু তার মনেই নয়, তার বন্ধুদের মনেও। কেন? আসলে মিত্র ইনস্টিটিউশনে প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন একটা উৎসবের মতো হতো। এই উৎসবে গান বাজনাও হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কিন্তু কোনো উৎসবেই স্কুল কর্তৃপক্ষ হেমন্ত মুখোপাধ্যায়কে গান গাইবার জন্য বলেননি। এবার বন্ধুদের যে কথা বলেছিলাম, সেই বন্ধুদের মধ্যে তো সমরেশও ছিল, সমরেশ রায়, পরিমল সেন, রামকৃষ্ণ মৈত্র আর সুভাষ মুখোপাধ্যায়ের কথা তো বলেইছি। এই সমরেশ রায়কে গান গাইতে বলতো স্কুল কর্তৃপক্ষ। সমরেশ রায় ভালো গান গাইতেন, কিন্তু সুভাষ মুখোপাধ্যায়, যাকে আমরা পরবর্তীকালে কবি হিসেবে চিনেছি, কবি সুভাষ মুখোপাধ্যায়, সেই সুভাষ এসব দেখে শুনে একেবারে খেপে যেত। বলতে, কি জমিদারি ব্যাপার নাকি, যা খুশি তাই করবে, তুই এত ভালো গান করিস আর তোকেই কিনা বাদ দেয় সব ফাংশানে, এসব চলবে না। কিন্তু চলবে না বললেই কি আর হয়, স্কুল কর্তৃপক্ষের একটা নিজস্ব সিদ্ধান্ত আছে। সেখানে দুজন ছাত্র তাদের কথা তাদের কানে পৌঁছচ্ছেও না, তারা বুঝতেও পাচ্ছেন না বিষয়টা। তো তখন হেমন্ত মুখোপাধ্যায় সুভাষকে বলতেন, সুভাষ মুখোপাধ্যায়কে বলতেন যে কে বললে আমি ভালো গান করি, ভালো গান করলে কি ওরা আমাকে বাদ দিত, নিশ্চয়ই ওরা আমার থেকেও ভালো গায় তাই ওরা চান্স পাচ্ছে। এর উত্তরে সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, চান্স পাচ্ছে বলেই ওরা ভালো গাইয়ে, তুই কিন্তু হাসালি হেমন্ত, চেষ্টা করলে চান্স পাওয়া যায়, কিন্তু চান্স পেলেই কিন্তু বড় গায়ক হওয়া যায় না। এ তো আর মামার অফিস নয় যে কাজে ঢুকেই ভাগ্নে চড়চড় চড়চড় করে প্রমোশন। শিল্পীদের কিন্তু অনেক মনিব, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মন জয় করে তবে তাকে সেই জায়গাটায় পৌঁছতে হয়, সেটা কিন্তু এত সোজা কথা নয়। এরকম অনেক কথাই সুভাষ মুখোপাধ্যায় বলতেন হেমন্ত মুখোপাধ্যায়কে, এবং সেই সময় ওরা দুজন, হেমন্ত মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় বা আরও অন্যান্যরা সেকেন্ড ক্লাসের ছাত্র। সেকেন্ড ক্লাস মানে এখনকার ক্লাস নাইন। সেই বয়সেও কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার হাত বেশ পাকা হয়ে গেছে, এবং চিন্তাধারা যেমন স্বচ্ছ তেমনি স্বতন্ত্র। এই জায়গায় কিন্তু সুভাষ মুখোপাধ্যায় বন্ধু মহলে নিজের জায়গা তখন একটু একটু করে প্রতিষ্ঠা করে ফেলেছেন। কিন্তু তারপর কি হলো, সুভাষ মুখোপাধ্যায় কি সংগ্রাম করলেন বা সংগ্রাম করে কোন জায়গায় পৌঁছলেন, সে কথা শুনব। কিন্তু তার আগে অবশ্যই আরও একটি গান আমরা শুনব। এই গান 1946 সালের অমিয় বাগচির কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুর।

এরকমই এক সময় বন্ধু সুভাষ একদিন বললেন যে চল তোকে এই স্কুলের ফাংশানে মোটেই গান গাইতে হবে না, ওরা ভালো গাইয়েদের নিয়ে ফাংশন করুক, তুই আমার সঙ্গে চল রেডিও স্টেশনে, চল অডিশনের ব্যবস্থা আমি তোর জন্য পাকা করে এসেছি। তখন অল ইন্ডিয়া রেডিওর নাম ছিল ব্রডকাস্টিং কর্পোরেশন এবং সেই সময় স্টেশন ডিরেক্টর ছিলেন স্টেপলটন সাহেব, এবং সেই সময় ওই ব্রডকাস্টিং কর্পোরেশনের ঠিকানা ছিল 1 নম্বর গার্স্টিন প্লেস। সুভাষ মুখোপাধ্যায় একদিন ব্রডকাস্টিং কর্পোরেশনে নিয়ে হাজির হেমন্ত মুখোপাধ্যায়কে, হেমন্ত মুখোপাধ্যায়কে অডিশন দিতে হবে। তো সুভাষ মুখোপাধ্যায় জিজ্ঞাসা করছেন, কিরে ভয় পাচ্ছিস না তো? হেমন্ত মুখোপাধ্যায় বলছেন, না না ভয় পাবো কেন, এই ব্যাপারে আমার নার্ভ একদম খুব বাধ্য, একেবারে সব সময় আমার বসে থাকে। তো সেদিন হেমন্ত মুখোপাধ্যায় অডিশন নিল, অডিশন নিয়েছিলেন মিস্টার বি কে নন্দী, এবং কী গান তিনি সেদিন অডিশনে শুনিয়েছিলেন সে কথা তিনি পরবর্তীকালে লিখেছেন তার স্মৃতিচারণায়। লিখেছেন যে তিনি গেয়েছিলেন আজও পড়ে গো মনে এই গানটি, সন্তোষ সেনগুপ্তর গাওয়া গান তিনি শুনিয়েছিলেন অডিশনে। গান শেষ করে তিনি বেরিয়ে এলেন, দেখছেন যে সুভাষ অডিশন রুমের বাইরে বসে আছে। তাই হেমন্ত মুখোপাধ্যায়কে দেখেই জিজ্ঞেস করলেন যে কিরে কেমন হলো অডিশন? হেমন্ত মুখোপাধ্যায় বলছেন, কেমন হলো আমি কেমন করে বলবো, আমি গাইলাম দরদ দিয়ে আমার মতো করে, এখন কর্তার মর্জি। সুভাষ মুখোপাধ্যায় বললেন, ও ঠিক আছে, ভালো যখন গেয়েছিস তখন ঠিক হয়ে যাবে, চল এখানে আর দাঁড়িয়ে থেকে দরকার নেই। তো রেডিও স্টেশন থেকে বেরিয়ে এসে অডিশনের ব্যাপারটা, অডিশন দেওয়ার কথা দিয়েছেন কিন্তু অডিশনটা আর মাথা থেকে বেরিয়ে গেল, আর সেরকমভাবে যে অডিশনের বিষয়টাকে আলাদা করে খুব গুরুত্ব দিচ্ছেন দিন রাত সেটাই ভাবছেন এমনটা একেবারেই হলো না। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের চরিত্রই সেটা ছিল, যে কাজ একবার করে ফেলেছেন, করে ফেলে সেটা নিয়ে অনবরত ভেবে যাওয়া, এইটা হেমন্ত মুখোপাধ্যায়ের ধাতেই নেই, তিনি পরের কথা ভাবেন। তো এই জন্য মানে তিনি যে কোনো কিছু পাওয়ার জন্য সেটার জন্য তিনি তার দিকে এগিয়ে যাচ্ছেন ঠিকই, দরকার মতন সেই কাজটা করেছেনও, কিন্তু তার ফল কি হবে বা এটার ফলে এটা হয়েছিল কেন হলো এইসব নিয়ে তিনি একেবারেই মাথা ঘামাতেন না, যে হলে ভালো আর না হলে আর কী হবে, মন খারাপ করে লাভ নেই, ঠিক এই রকমই একটা ভাবনা নিয়ে রেডিও স্টেশন থেকে বেরিয়ে এলেন। এবং এইটা তো হেমন্ত মুখোপাধ্যায়ের একটা বেসিক চরিত্র, এ কথা তিনি নিজেও যেমন বলেছেন, তার পরিচিত বন্ধু বান্ধবরা, তার ঘনিষ্ঠজনেরা তারাও বলেছেন। এবং এই যে একটা তার চরিত্রের একটা দিক, এজন্য

তিনি নিজে স্বীকার করেছেন যে অযথা হাহুতাশের যে একটা কষ্ট সেটা তার মধ্যে কখনো হয়নি, তার মন বরাবর এই হাহুতাশ থেকে মুক্ত ছিল। এরপর রেডিওতে অডিশন দিয়ে চলে এসেছেন, দেখতে দেখতে এক মাস পেরোলো, দু মাস পেরোলো, তিন মাসও পেরিয়ে গেল। হঠাৎ একদিন একটা চিঠি এসে পৌঁছলো, চিঠিতে লেখা তার প্রোগ্রাম এসেছে, শুনব সে কথাও। কিন্তু তার আগে আবারও ওই গান, এবারে 1966 সালের একটি গান, সুবোধ পুরকায়স্থর কথা, হিমাংশু দত্তর সুর। তার সঙ্গে আরও একটি গান আমি পরপর রেডি করে রাখলাম আপনাদের জন্য, এটি 1971 সালের গান, মুকুল দত্তর কথা, নিজের সুর।

221-3134 টুতে এক বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলে নিই সরাসরি। কি কাণ্ড দেখুন, এতক্ষণ তিনি ছিলেন, যে মুহূর্তে আমি তাকে সরাসরি টেলিফোনে নিতে চাইলাম সেই মুহূর্তেই তিনি আর নেই।

0: নমস্কার নমস্কার,
1: হ্যালো নমস্কার,
0: কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? আমরা শুনতে পাচ্ছি আপনাকে।
1: আমি শাসন থানা অন্তর্গত শাসন পালপাড়াতে গণেশ পাল বলছি।
0: বলুন দাদা।
1: হ্যাঁ দাদা, দিদিভাই বলছি অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে, খুব শুনছি। আমি সেই সকাল থেকে লাইন পাচ্ছিলাম না, এখন পেলাম।
0: বেশ,
1: যাক আপনি অনুষ্ঠানটা চালিয়ে যান, আমি শুনছি। হ্যাঁ
0: আচ্ছা বেশ,
1: নমস্কার নেবেন।
0: নমস্কার নমস্কার।
1: আচ্ছা আচ্ছা।

বাড়িতে চিঠি এলো অডিশন দেবার 3 মাস পর। দেখা গেল অডিশন পাস করেছেন এবং গান গাইবার কথা বলা হয়েছে সেই চিঠিতে। অসম্ভব আনন্দ, দারুণ আনন্দ, কিন্তু পাশাপাশি মনে ভয়, বাবাকে কি করে বলবেন কথাটা। বাবা তো এসব ব্যাপারে অসম্ভব গোড়া, ছেলে গান গাইবে এ তিনি ভাবতেই পারেন না। আর তখনকার দিনকালটাও কিছুটা এই রকমই ছিল, গান গাওয়াকে খুব একটা ভালো চোখে দেখতেন না কেউ, একটা বিশেষ সম্প্রদায়ের মধ্যেই এই গান বাজনাগুলো সীমাবদ্ধ ছিল সেই সময়। সেই সময় রেডিওতে ছেলে গান গাইতে যাবে তাও আবার সে এক নেহাতি স্কুলের ছাত্র, বাবা কিছুতেই মানবেন না। আজকের সময় দাঁড়িয়ে ভাবলে মনে হয় যে সত্যি

সময় কত পাল্টে গেছে, কাল পাল্টে গেছে। এখন কোনো ছেলে মেয়েরা গান করলে বাবা মা তো গর্ববোধ করেনি, স্কুলও গর্ববোধ করেন, এবং তার জন্য কত রকম চেষ্টা থাকে, কত তদারক থাকে বাবা মায়ের। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় যে সময় বড় হয়ে উঠছেন, যে সময় নিজেকে শিল্পী হওয়ার পথে নিজেকে এগিয়ে নিয়ে চলেছেন, সেই সময়টা কিন্তু একেবারেই এরকম ছিল না। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবার যেখান থেকে হেমন্ত মুখোপাধ্যায় উঠে এসেছেন, সেখানে তো একেবারেই নয়। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত তিনি মাকে বললেন কথাটা, ভেবে দেখলেন যে এটাই একমাত্র জায়গা হতে পারে যেখানে বলা যায়। তো মা শুনে বললেন তার খুব একটা আপত্তি নেই, কিন্তু বাবা তো গান গাওয়া টাওয়া খুব একটা পছন্দ করেন না, দেখ একবার বুঝিয়ে বলে দেখ কি বলেন। বাবাকে তো বলা হলো, শুনে তো বাবা অসম্ভব রেগে গেছেন। বাবা কালিদাস মুখোপাধ্যায় বললেন, না না, ওসব রেডিওতে গান টান গাওয়া চলবে না, এখন লেখাপড়ার সময়, সেটাই করো মন দিয়ে। সেই সময় বাবা কালিদাস মুখোপাধ্যায় অফিসে যাচ্ছিলেন, একদম দাঁড়ালেন না, একেবারে হনহন করে বেরিয়ে গেলেন অফিসের দিকে, খুব রেগে গেছেন। হেমন্ত মুখোপাধ্যায় খুব মুষড়ে পড়লেন, গেলেন বন্ধুর বাড়ি, বন্ধু সুভাষের বাড়ি। সেখানে যেমন সুভাষ ছিল, তেমনি পরিমল ছিল, আরও দু চারজন বন্ধুবান্ধব সেখানে ছিল। সুভাষ বললেন যে না, এ সুযোগ ছাড়া যাবে না, রেডিওতে তোকে গাইতেই হবে, চল আমরা সবাই মিলে তোর বাবাকে বুঝিয়ে বলি। কিন্তু সেটার আর সেই পর্যন্ত যাওয়ার দরকার পড়েনি। সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফেরার পর মা কিছুটা বুঝিয়ে বাবাকে বললেন যে কিরণবালা দেবী বলছেন যে এত কষ্ট করে অনুষ্ঠান পেয়েছে, যাক না একবার করুক না গান রেডিওতে, রেডিওতে এমন কিছু খারাপ জায়গা নয়, কত ভালো ভালো লোক সেখানে যান, যাক না ও। তো মার এই বোঝানোতে বাবা কালিদাস মুখোপাধ্যায় একটু নরম হলেন, রাজি হলেন, বললেন ঠিক আছে যাক একবার গান করুক রেডিওতে, একবার গান করুক রেডিওতে। তখন তো তিনি জানতেন না যে একসময় এই গান গেয়েই এতজনকে মুগ্ধ করে রাখবেন তার ছেলে। এবারে 1941 সালের রেকর্ডের একটি গান, সুবোধ পুরকায়স্থর কথা, শৈলেশ দত্তগুপ্তর সুর।

বাবার অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গে একেবারে ছুটতে চলে গেলেন সুভাষের বাড়ি। সুভাষকে বললেন, বাবা রাজি হয়েছেন, এখন গান ঠিক করতে হবে, 10 মিনিটের প্রোগ্রাম, তার মানে দুটো গান গাইতেই হবে, কি করব বল। সুভাষ তো শুনে একেবারে আনন্দে লাফিয়ে উঠেছে, বলে ঠিক আছে গান ঠিক করে ফেল। তখন কমল দাশগুপ্ত সুরে একটা নতুন রেকর্ড বাজারে বেরিয়ে দিয়েছে, গেছেন যোথিকা রায়। সেই গানটা খুব মনে ধরেছিল হেমন্ত মুখোপাধ্যায়। গানের প্রথম লাইন ছিল, তোমার হাসিতে জাগে। সুভাষ মুখোপাধ্যায়কে বললেন, সুরটা এরকম থাক, তুই এই গানের কথা পাল্টে একটা নতুন গান লিখে দে। সুভাষ বললেন যে, এ বাবা আমি গান লিখব কি, ও গান আমার দ্বারা হবে না। হেমন্ত মুখোপাধ্যায় বললেন, কেন হবে না, তুই তো এত ভালো কবিতা লিখিস, তাহলে গান লিখতে পারবি না কেন, ঠিক পারবি, বসে যা গান লিখতে। সেদিন সারা দুপুর ধরে গান লেখার পর্ব চলেছে। একটা সময় গান লেখা শেষ হলো, সুভাষ মুখোপাধ্যায় লিখলেন এবং হেমন্ত মুখোপাধ্যায় পড়লেন, পড়ে বললেন, বাহ খাসা লেখা হয়েছে। এই গানের প্রথম লাইনটা ছিল এরকম, আমার গানেতে এলে নবরূপে চিরন্তনী, বাণীময় নীলিমায় শুনি তব চরণধ্বনি। এবার একটা গান তো হলো, আর একটা, আর একটা গান কোথায় পাওয়া যাবে? না বললেই তার সঙ্গে সঙ্গে গান পাওয়া যাবে না, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এবারে আমরা শুনব 1973 সালের রেকর্ডের একটি গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, শিল্পীর নিজের সুর।

ঘড়িতে এখন সময় 10:56 হয়ে 10 সেকেন্ড। কাজেই আর তো খুব বিস্তারে কোনো কিছু বলবার সময় সুযোগ নেই, পরিস্থিতি নেই। কাজেই গল্পের যে অংশটুকু বাকি রইল, সে অংশটুকু আগামী দিনের জন্য তোলা থাক। আজ বরং একটি গান শুনতে শুনতেই শেষ করি। এবারের যে গান আজ আমরা শেষ করব যে গানে, সেটি শৈলেশ দত্তগুপ্তর সুরে শিল্পী গিয়েছিলেন। আসুন শুনি এই গান।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সে

0: কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: কনস্ট্যান্ট স্নিজিং অর ব্লক নোজ, ওয়াই ইজ ইট বিকজ অফ ডাস্ট, স্মোক, পারফিউমস অর ওয়েদার চেঞ্জেস? দিজ মে বি অ্যালার্জি ট্রিগার্স। লেটস হিয়ার এক্সপার্ট অ্যাডভাইস ফ্রম সিটিজ রেনাউন্ড ডক্টর।
2: I am Dr. Kollan Kumar Rai, Paramashivan Ali, Nodia. Your allergy may be getting triggered by simple things around you and like dust, smoke, strong perfume, pet hair, pollution or even weather changes. If you notice sneezing or nose blockage happening again and again, try to find what is causing it and avoid that trigger as much as possible.
1: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content. Constant sneezing or blocked nose. Are you also using nasal sprays again and again for blocked nose relief? Be careful. It may actually worsen congestion. Come, let's hear expert advice from city's renowned doctor.
3: আমি ডক্টর অভিষেক ঘোষ, ফিজিশিয়ান, কৃষ্ণগড় শহর থেকে বলছি। অনেকেই নাক বন্ধ হলে বারবার নেজাল স্প্রে ব্যবহার করেন। শুরুতে এটি আরামদায়ক মনে হলেও আসলে এটি উল্টো প্রভাব ফেলতে পারে। নাক ওই স্প্রে উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং এর প্রভাব কমে গেলে আরও বেশি নাক বন্ধ হয়ে যায়। অনেকেই এটাকে অ্যালার্জি বাড়ার লক্ষণ হিসেবে মনে করেন। এটিকেই রিবাউন্ড কনজেশন বলা হয়। নিজে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা করুন। অ্যালার্জির সমস্যাকে অবহেলা করবেন না।
1: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
4: এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং

0: আচ্ছা কিংশুক,
1: হ্যাঁ বলো,
0: ব্যাপারটা ভিজুয়াল না ফাইন না অ্যাপ্লাইড, কিসের কথা বলছি বলো তো? বুঝতে পারছো কিসের কথা বলছি?
1: তুমি শিল্পকলার কথা বলছো কি? বাই এনি
0: চান্স শিল্পকলার কথা বলছি, আমি ক্রিয়েটিভিটির কথা বলছি। যদি ক্রিয়েটিভিটি কারোর ভাইব হয় আর সেই ভাইবটাকে সে জীবনে প্রফেশন হিসেবে নিতে চায়, তাহলে তার কি করা উচিত? তাহলে কি নিয়ে পড়াশোনা করা উচিত? কনফিউজ হয়ে তোমার মতো ভাবা উচিত যে আমি এটা করবো না, এটা করবো না, ওটা করবো, মানে কিংশুক তো জ্যাক অফ অল ট্রেডস।
1: এই রে, না না না না,
0: লাইনটা আমি আর বলছি
1: না না না, হ্যাঁ মানে বিষয়টা ওঠাই, কিন্তু ওই যে যখন এই কনফিউশনটা চলে আসে এবং সেই কনফিউশনগুলোকেই ঠিক করে দিতে, সলিউশন দিতেই কিন্তু আমরা চলে আসি। এবং তাহলে আজকের এই তরুণের স্বপ্ন অনুষ্ঠানে আমরা তরুণ প্রজন্ম যারা স্বপ্ন দেখছো, তোমরা শিল্প নিয়ে কিছু করতে চাও, তোমরা আর্ট নিয়ে কিছু করতে চাও, তোমরা কিভাবে পড়াশোনা করতে পারো, কোথায় পড়াশোনা করতে পারো, এবং অবশ্যই যেটা সবচেয়ে প্রধান প্রশ্ন থাকে যে পড়াশোনা তো করে নিলি, এরপর
0: এরপর কি করবে?
1: এরপর বেকার নাকি কোনো কাজকর্ম পাবে?
0: আচ্ছা সে তো কি করবে কিভাবে করবে, তবে তারও আগে এটা বন্ধুদেরকে বলাটা খুব দরকার যে আজকে তরুণের স্বপ্ন অনুষ্ঠানে আমরা ঠিক কোন বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে তুমি শুধু ওই বইমুখ পড়াশোনা নয়, তার সঙ্গে কিন্তু হাতে কলমে পড়াশোনাও আছে এবং সেই কাজটাও তোমাদের করতে হবে। আজকে আমরা কথা বলবো ভিজুয়াল আর্টসের একটা পার্ট, অ্যাপ্লাইড আর্ট নিয়ে।
1: হ্যাঁ, এই বিষয়টা
0: হচ্ছে আমি আর কিংশুক দুজনেই এইখানে ওই নাম দুটোই জানি, তার বেশি খুব বেশি হলে আমরা জানি ছবি আঁকতে হয়, স্কাল্পটিং করতে হয়, এরপরে আমি আর কিংশুক, এরপরে তোমাদেরকে রাস্তা দেখাতে
1: পারি না না, মানে এরপরে আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি সেটা হয়তো কোনো একটা এক্সিবিশনে গিয়ে আঁকা দেখে আসতে পারি বা দাঁড়িয়ে কিছু ভাবতে পারি ম্যাক্সিমাম, সেই জন্য আমি আর শ্রীপর্ণা ছাড়া তোমাদেরকে একদম

0: সঠিকভাবে ঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন স্যার। স্যার আমাদের সবটা বলে দেবেন তাহলে সুপর্ণা।
1: সঙ্গে আজকে আমাদের বিশেষ অতিথি তরুণের স্বপ্নের অনুষ্ঠানে রয়েছেন কৃষ্ণেন্দু সিনহা স্যার, গেস্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড আর্ট, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। স্যারকে স্টুডিওতে স্বাগত। স্যার নমস্কার।
2: নমস্কার।
1: তো স্যারের কাছে আজকে আমরা বেশ কিছু প্রশ্ন রাখবো, যেগুলো কিংসুক বলছিল যে কিভাবে পড়বো, কোথায় পড়বো, কি ডিগ্রি হয়, বা অ্যাপ্লাইড আর্ট পড়তে গেলে আমাকে কোথায় যেতে হবে, বা কোনো এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে কিনা, আর ওই যে পড়ে কি হবে, তারপরে ঠিক কি করা যেতে পারে।
0: আরো একটা জিনিস আমি অ্যাড করবো জানো তো সুপর্ণা, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস এটা অনেকের ক্ষেত্রে শুনে এসেছি, আমি জানি না এটা কতটা সত্যি, সেটা হচ্ছে সবাই বলে যে সবার জন্য সব কিছু নয়। এবার এটার একটা খুব ফাইন টিউনড ভার্সন আছে, সেটা হচ্ছে যে কিছু মানুষ যে যেটা করতে ভালোবাসে তাকে যদি সেই দিকেই ঠেলে দেওয়া যায় তাহলে সে সেটা আরো ভালো করে করতে পারে। সেই জন্য আরো একটা কোয়েশ্চেন, আমি এখনই স্যারকে সব কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি না, কিন্তু আরো একটা কোয়েশ্চেন যেটা আমি অ্যাড করতেই চাইবো অবশ্যই, সেটা হচ্ছে স্যার কাদের জন্য এই বিষয়টা পড়া বেশি ভালো, যে তারা এই বিষয়টা নিয়ে ভালোভাবে এগোতে চায়। কিন্তু কিন্তু কিন্তু একদম প্রথমেই শিবর্ণা, একদম প্রথমেই আমরা খুব সহজ বিষয়টা যেটা নিয়ে যাবো, তা বিষয়টা কি?
1: হ্যাঁ, এটা শুরুতেই স্যারের কাছে জানার যে স্যার আমরা অনেকগুলো শব্দ বললাম, ভিজুয়াল আর্টস, ফাইন আর্ট, অ্যাপ্লাইড আর্ট, এর পার্থক্যটা কি, নাকি জিনিসগুলো লিঙ্কড, নাকি এর কোনো ভাগ আছে, আপনি একটু আমাদেরকে যদি বুঝিয়ে বলেন।
2: বিষয়টা তো লিঙ্কড বটেই, কেননা ভিজুয়াল আর্টস হচ্ছে একটা মানে অনুষদ, আমাদের দৃশ্যকলা অনুষদ, তার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো হয়, তার মধ্যে অ্যাপ্লাইড আর্ট একটা। এবারে প্রত্যেকটা বিষয়ই অবশ্যই একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে, যেহেতু পুরোটাই আর্ট, পুরোটাই ছবি আঁকা সম্পর্কিত। কিন্তু সবার আগে এটা খুব সত্যি কথা যে অ্যাপ্লাইড আর্ট বা ফলিত কলা বিষয়টা কি, বা কমার্শিয়াল আর্ট আমরা যেটা শুনেছি অন্য জায়গাতেও, আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী আছে যাদের কাছে এটা একদম পরিষ্কার নয় যে অ্যাপ্লাইড আর্ট বিষয়টা কি।
0: আচ্ছা,
2: তো সেক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো যে কমার্শিয়াল আর্ট আর অ্যাপ্লাইড আর্টের মধ্যে কিন্তু সামান্য একটা পার্থক্য আছে। কমার্শিয়াল আর্ট হচ্ছে বাণিজ্যিক শিল্প,
0: ওকে,
2: অ্যাপ্লাইড আর্ট হচ্ছে ফলিত কলা।
0: আচ্ছা,
2: অ্যাপ্লাইড আর্ট আসল বিষয়টাই হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সমস্ত বিষয়বস্তুর মধ্যে আসি আর কি, সেইগুলোর মধ্যে শিল্পের কি ছোঁয়া রয়েছে।
0: আচ্ছা,
2: তো যদি ঘরে একটা ফুলদানিও কেউ সাজায়, সেটার মধ্যেও তার একটা শিল্প ভাবনা কাজ করে
0: একদম।
2: আর সেই জন্যই অ্যাপ্লাইড আর্টের মধ্যে অনেকগুলো আবার রাস্তা রয়েছে, যারা অ্যাপ্লাইড আর্ট নিয়ে পাস করছে তারা বিভিন্ন দিকে দেখেছি তাদের কাজ করতে, যেমন ইন্টেরিয়ার ডিজাইনিং করছে, ফ্যাশনে রয়েছে তারা, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনিংয়ে রয়েছে, কেন তারা ডিজাইনিং নিয়ে কাজ করছে।
1: আচ্ছা,
2: কমার্শিয়াল আর্ট বলতে আমরা বুঝি যেটা বাণিজ্যিক শিল্প, বাণিজ্য নিয়ে যারা কাজ করছেন তাদের যখন একজন শিল্পীকে প্রয়োজন হয়, সেটা সরাসরি বিজ্ঞাপনই বলবো আমি, সেই বিজ্ঞাপন শিল্প নিয়ে কাজ করা। আর্ট কলেজে আমরা এই দুটোই শেখাই।
0: আচ্ছা,
2: আর প্রসঙ্গত একটা কথা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এখানে বলা, আমি যে প্রচুর এরকম ছাত্রছাত্রী দেখেছি যাদের উচ্চ মাধ্যমিকের পর মনে হয় অনেক হয়েছে জীবনে পড়াশোনা, আর দরকার নেই, এইবারে আমরা ছবি আঁক
0: প্লাস ওয়ান।
2: তো এই ধারণাটা অত্যন্ত ভুল। আমি দীর্ঘদিন শিক্ষকতা করছি একটা কলেজে, এবং নিজে যখন ছাত্র ছিলাম তখনও বুঝেছি আর্ট কলেজ কিন্তু প্রচুর পড়াশোনার জায়গা।
1: ও, মানে পড়বো না মনে করে ভর্তি হলে
2: একদমই নয়, যাদের এরম ধারণা আছে, অনেক অভিভাবকদেরও ধারণা আছে যে আমার ছেলে মেয়েটার পড়াশোনা হবে না, তো ওকে আর্ট কলেজে ভর্তি করে দিই।
1: আচ্ছা,
2: তারা কিন্তু ভীষণভাবে অসুবিধে পড়ে আর্ট কলেজে ভর্তি হওয়ার পর। আমরা দিনের পর দিন দেখেছি তারা থিওরি বিষয়গুলোতে আর কি পাশ করতে পারছে না, উত্তীর্ণ হতে পারছে না, তাদের দীর্ঘায়িত হচ্ছে তাদের শিক্ষা। তো সবার আগে সেটা সবাই জানতে হবে, কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো হতে হয়, পড়াশোনাটা যথেষ্ট ভালো করে করতে হয় ওখানে। সেটা
1: থিওরি ব্যাপারগুলো যে বলছেন, মানে আমরা তো এই আমার বা কিংসুকের অবস্থা একই রকম, যে ছবি আঁকবো বা স্কাল্পটিং করব, বা হয়তো এই যে আপনি বললেন যে অ্যাপ্লাইড আর্টে যা যা দেখতে পাচ্ছি সেগুলোই তৈরি করব, থিওরির ব্যাপারটা কি থাকছে যে পড়াশোনা করতে হবে, এই ভাবনাটা কিরকম?
2: পড়াশোনার দুটো বিষয় আছে, এক হচ্ছে শিল্প ইতিহাস।
1: আচ্ছা,
2: সেটা পড়তেই হয়, আমরা কি করছি তার ইতিহাস কি, কোথা থেকে আজকে এই জায়গায় এসেছে শিল্প। তার সঙ্গে আমাদের আরেকটা বিষয় থাকে মেথডস অ্যান্ড মেটেরিয়ালস বলে,

0: আচ্ছা,
1: সেটা হচ্ছে কিছু প্রযুক্তিগত দিক আর কি, মানে যে আমরা যে টুলস নিয়ে কাজ করি সেগুলো কিভাবে ব্যবহার করব।
2: আচ্ছা,
1: এই সমস্ত আর কি আমাদের পদ্ধতিগত, যেটা একদম বিষয় ভিত্তিক হয়, মানে আমাদের পেইন্টিং এর তার যে মেথডস সেটা আলাদা, আমাদের অ্যাপ্লাইডের মেথডস আলাদা, স্কাল্পচারের মেথডস আলাদা, তারা যেরকম মাটি পাথর ব্রোঞ্জ নিয়ে পড়াশোনা করছে অ্যাপ্লাইড।

0: করে করব বা আরো অনেক যে
1: কোনো বিজ্ঞাপন তৈরি করতে
0: পণ্য আমাদের যেগুলো পাই আমরা দোকানে, সে বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি করতে গেলে কারা কেনে, কেন কেনে, তাদের কি পছন্দ, কিভাবে আমরা তাদের বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষিত করতে পারি যে তারা জিনিসটা কিনবে, তো এইগুলো তাদের পড়তে হয়।
2: তার মানে শ্রীপর্ণা, মানে বিষয়টা কিছুটা আমার কাছে এরকমভাবে আসছে যে আমরা এই সব কিছু পড়েছি মার্কেটিং এর আন্ডারে, ঠিক আছে, বা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, আমরা অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে ছিলাম,
1: যে জিনিসটা এখন আমরা সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং বলে এখন খুব বেশি করে জানি, সেটার কিন্তু একটা পূর্বতন বা ওই বলা হয় যে ধরো যেটা একদম শুরুটা, মানে ওই সব বাচ্চারই একটা বাবা, মানে বাবার যে ব্যাপারটা, মানে বাবা মা প্যারেন্টাল যে ব্যাপারটা, সেই প্যারেন্ট রক যেটা বলা হয়, আমি যদি জিওগ্রাফির দিক থেকে বলি তাহলে প্যারেন্ট রকটা কিন্তু অ্যাপ্লাইড আর্ট, সেখান থেকে হয়তো কোথাও গিয়ে ডিজিটাল মার্কেটিং এর ভাবনাটা এসেছে।
2: নিশ্চয়ই তাই, আমরা আরো অনেক কোয়েশ্চেন করব, কিন্তু বিষয়
1: পড়তে গেলে কি কি পড়তে হবে বা তোমাকে কিভাবে সেই পড়াশোনার মধ্যে আসতে হবে, তোমরা সেই প্রশ্নগুলো নিয়ে চলে আসতে পারো 0332213 1342 এই নাম্বারে। যদি ফোনে না পাও তাহলে কি করবে, কিন্তু
2: আমাদের ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে আজকে একটা সুন্দর খুব সিম্পলিস্টিক পোস্টার রয়েছে, একদম সিম্পল পোস্টার রয়েছে, অ্যাস্থেটিক পোস্টার রয়েছে, সেই পোস্টারের তলে কিন্তু তোমরা কমেন্ট করে তোমাদের কোয়েশ্চেনগুলো জানাতে পারো। আর আমার মনে হচ্ছে যে স্যারের কাছে কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা তো অনেক কোয়েশ্চেন করব, কিন্তু এই যে খাতা পেন আঁকা এই সব কিছু নিয়ে একটা খুব আমার ফেভারিট একটা গান আছে, সেই গানটা আমার মনে হয় সবাইকে শুনিয়ে তারপরে ফিরে এসে আবার আলোচনা করি অ্যাপ্লাইড আর্ট নিয়ে, নাকি?
1: একদম। তাহলে স্যারের কাছে তোমাদেরও যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা গুছিয়ে নাও, তারপর চটপট গানের পরে ফোনেও চলে এসো, তারপরে তোমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন সবটা নিয়ে আড্ডা হবে তরুণের স্বপ্ন অনুষ্ঠানে। এখন তোমাদের জন্য রইল পাপনের কণ্ঠে এই গানটা।

0: না না না, আমি ফিলোসফিক্যাল হয়ে যায়নি। বিষয়টা হচ্ছে যে আমাদের সবাইরই তো কোথাও গিয়ে সেই শুরুটা থাকে যে আমরা ছোটবেলা থেকেই আঁকিমুকি করি, সেখান থেকেই আমাদের ভালোবাসা জন্মায়। সেরকমই পড়াশোনার ক্ষেত্রেও একদম প্রথমে চলে যাব, হ্যাঁ, শুরু থেকে শুরু করাটা দরকার। স্যারের কাছে চলে আসব যে কেউ যদি অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশোনা করতে চায় তাহলে ক্লাস টেনে বা ইলেভেন টুয়েলভে কি এরকম কোনো বিষয় আছে যেটা নিয়ে পড়াশোনা করা উচিত, যার জন্যে তার সুবিধে হবে ভবিষ্যতে পড়াশোনা করা?
1: না, তেমন কিছু আছে বলে আমার মনে হয় না। কিছু অবশ্যই ইলেভেন টুয়েলভে আর্ট নিয়ে পড়াশোনার অপশান আছে এখন আমাদের বিভিন্ন বিদ্যালয়ে।
0: আচ্ছা,
1: কিন্তু সেটা বাধ্যতামূলক এটা আমি বলবো না, কিন্তু বাধ্যতামূলক যেটা সেটা হচ্ছে যে একটা শিল্পের পাঠ নেওয়া, সেটা অনেক ছাত্রছাত্রীরা আজকাল একদম ছোটবেলা থেকেই শুরু করে, সেটা বিভিন্ন আঁকার স্কুলে ভর্তি হওয়া, আঁকা শেখা, এবং সেটাই আমার মনে হয় সবথেকে ভালো শিল্প শিক্ষার জায়গা, এবং তারপরে অভ্যাস করা রীতিমতো প্রতিদিন। কিন্তু আর্ট কলেজে কেউ যদি গিয়ে মনে করে যে ছবি আঁকাটা শিখবে, বিষয়টা ঠিক তেমন নয়।
0: আচ্ছা,
1: কেননা মোটামুটিভাবে একটা পাঠ নিয়েই সেখানে যেতে হয় আর্ট কলেজে গিয়ে। না, যেটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে শিল্প নিয়ে একটু গবেষণা, একটু ভাবনা চিন্তা, নিজের মতো করে রিসার্চ করা, বাকি বড় দাদারা কেমন ছবি আঁকছে, বিভিন্ন এক্সিবিশনে কী ধরনের ছবি আঁকা হচ্ছে সেগুলো নিয়ে।
0: এবার
1: যদি অ্যাপ্লাইড আর্টে আসি, আমার বিষয়ে, সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড আর্ট কিন্তু ওখানে গিয়ে আমাদের ড্রয়িং শেখানো ঠিক হয় না।
0: আচ্ছা,
1: অ্যাপ্লাইড আর্টের যে বিভিন্ন ধারা যেগুলো, সেই রাস্তাতেই আমাদের শিক্ষাটা একদম শুরু থেকেই হয়। আর্ট কলেজের ফার্স্ট ইয়ার থেকেই তাদের প্রচ্ছদ আঁকা, আলপনা, লোগো ডিজাইন, যেগুলো সরাসরি ব্যবসার সঙ্গে জড়িত,
0: আচ্ছা,
1: সেগুলো দিয়েই আঁকানো শুরু হয় সেগুলো। সুতরাং সেখানে গিয়ে কেউ একটা ফিগার ড্রয়িং শিখবে বা কোনো কম্পোজিশন করবে, সেটা কিন্তু হয় না।
2: সেটার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে,
1: সেটা আলাদা। কিন্তু তাও আমি বলবো যে ছাত্রছাত্রীরা কিন্তু স্কুল লাইফেই তাদের শিল্প শিক্ষার একদম ধারণাটা, ভিত্তিটা তৈরি করে নিলে ভালো হয়।
0: ওকে,
1: আর্ট কলেজ কখনোই তাদের সেই জায়গাটা তৈরি করে দেবে না।
2: মানে একটা দেখার চোখ থাকাটা খুব দরকার, যেটা দিয়ে এসে যে আমি উচ্চতর শিক্ষার যে পড়াশোনা বা বাণিজ্যিকভাবে যে পড়াশোনাটা আমি করতে চাইছি সেটা করতে পারবো।
1: দেখার চোখ তো অবশ্যই দরকার, কেননা ভিজুয়াল আর্টস এটা, সেই জন্যই নাম যে যারা ঠিক ঠিক দেখে বা ভালো দেখে তারাই ভালো সৃষ্টি করে।
2: স্যার, আমরা এখন একটা কথা খুব বলি, আমাদের এই জেন আলফা বা জেন জি যারা, যে আর্ট অফ নোটিসিং ওয়ার্ডটা,
0: ইয়েস ইয়েস, দা আর্ট অফ নোটিসিং,
2: সেটা কোথাও গিয়ে ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে সবথেকে
1: সরাসরি ভাবে যুক্ত, যে আগে ভালো করে দেখতে হবে, নইলে সে আঁকবে কি করে?
0: হ্যাঁ, মানে আমরা সবাই দেখি কিন্তু আমরা নোটিস করি না। আমি একটু ফিরে আসি স্যার পড়াশোনাতে, সেটা হচ্ছে যে প্রবেশিকা পরীক্ষা, যে ধরুন তার মানে ইলেভেন টুয়েলভে এরকম কোনো স্পেসিফিক সাবজেক্ট নেই বিশেষভাবে পড়াশোনা করার জন্য, তাহলে সেই ইলেভেন টুয়েলভের পরে সে ভাবলো যে না, আমি আর্ট মানে এই বিষয়গুলো নিয়েই পড়াশোনা করব। তাহলে তার কাছে কী কী সুযোগ রয়েছে আমাদের এখানেই ভারতবর্ষে এবং বিদেশে, আর তার জন্য কী কী প্রবেশিকা পরীক্ষা বা কোনো অন্যভাবে যদি পড়াশোনা করা যায়, যে যদি ডিপ্লোমা এরকম কিছু থাকে, এইগুলো যদি আপনি একটু ভালো করে বলেন।
1: আর্ট কলেজে যাবার জন্যে প্রবেশিকা পরীক্ষা সব জায়গাতেই আছে, সেটা সরকারি বা বেসরকারি কলেজ স্কুল হোক, যাই হোক না কেন, প্রবেশিকা পরীক্ষা সব জায়গাতেই হয়।
2: মানে এগুলো প্রত্যেকটা আর্ট কলেজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের প্রবেশিকা পরীক্ষা,
1: এখনো আমি তাই বলবো, কেননা সিইউইটি একটা পদ্ধতিতে এখন পরীক্ষা হয়, কিন্তু ভারতবর্ষের সব সরকারি কলেজ এখনো সেটা গ্রহণ করেনি।
0: আচ্ছা,
1: তাই বেশ কিছু আর্ট কলেজ আছে যারা নিজেদের মতো করে তাদের পরীক্ষা ব্যবস্থা রাখে।
0: ওকে,
1: মোটামুটিভাবে আমি ছাত্রছাত্রীদের বলবো যে আমরা সবসময় জানি যে সমস্ত ছাত্রছাত্রীকে আমরা নিচ্ছি তারা ক্লাস টুয়েলভ পাশ করে আসছে, তাই তারা তো শিল্পী নয়, শিল্পী হতে আসছে,
0: একদম,
1: তাই অবশ্যই তাদের আমরা সেই চোখেই দেখি।
2: আচ্ছা,
1: যে তাদের ভাবনাটা কতটা উন্মুক্ত, হ্যাঁ, আর কতটা তারা ড্রয়িং করতে পারে, এই দুটোই দেখা হয়। আর কিছু আর্ট কলেজ আছে যাদের একটা থিওরি এক্সামও হয়, একটা লেখা পরীক্ষা, সেটাও কিন্তু মোটামুটিভাবে ক্লাস টুয়েলভ অনুযায়ী ওই একটা রচনা লেখো তোমার অভিজ্ঞতার উপর, এরমই হয় যে টুকটাক লিখতে পারে কিনা দেখা, যে কারণটা আমি বললাম যে যেহেতু থিওরি আছে তাই একটু তো তাদের পড়াশোনাটা জানতে হবে, তো সেই কথাটা ভেবেই তাদের একটা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়। তবে আমি ছাত্রছাত্রীদের বলবো যে ভর্তি হওয়ার আগে তারা যেন ওয়েবসাইট ভালো করে দেখে, কারণ অনেক কলেজ আছে যাদের পরীক্ষা ব্যবস্থা প্রতি বছর পাল্টায়।
2: আচ্ছা,
1: এরম নয় যে এবছর একটা জায়গায় একটা পরীক্ষা হলো,

0: দেখো শ্রীপর্ণা, আমরা কিন্তু ছোটবেলা থেকে সবাই একদম ছেঁড়া ড্রয়িং খাতায় আঁকা করেছি, মানে এঁকেছি, আমরা লিখেছি অনেক কিছু, মানে বিষয়টা তখন ছেঁড়া ছিল না, কিন্তু ওই হয় না, সময়ের সঙ্গে ধুলো খেতে খেতে বিষয়গুলো ছিঁড়ে যায়, স্মৃতি হয়ে যায়। কিন্তু মানে এই যে শুরু থেকে আমি শুরু করলাম এই কারণেই, কারণ স্যার আমি বুঝতে পারছি তোমার কনফিউশনটা।
1: না, আমার কনফিউশন হচ্ছে না, আমি হচ্ছে তুমি ফিলোসফিক্যাল হয়ে গেছো।

0: একটা পদ্ধতিতে, তার মানে পরের বছর সেই পদ্ধতিতেই হবে।
1: পদ্ধতি পাল্টাচ্ছে, প্রশ্ন পাল্টাচ্ছে, প্রশ্নের ধরনও পাল্টাতে পারে।
0: সুতরাং এটা কিন্তু তাদের ওয়েবসাইট দেখতে হবে, একটু জানতে হবে।
2: আচ্ছা,
0: বিভিন্ন আর্ট কলেজ। আচ্ছা, এবার বাইরের ব্যাপারটা বলি। বিদেশের কলেজে ভর্তির ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে তারা কিছু কাজ দেখতে চায়।
2: আচ্ছা,
0: অবশ্যই ক্লাস টুয়েলভের পরে কেউ যদি গ্র্যাজুয়েশনের জন্য যায়, সে তো তার পোর্টফোলিও দেখাতে পারবে না আর্টের উপর, মোটামুটি যতটুকু সে স্কুলে শিখেছে বা প্রাইভেটলি কোথাও শিখেছে সেটা। এরপরে যেটা হয়, একটা ইন্টারভিউ হয়, সেটা অনলাইনে অবশ্যই।
2: ওকে,
0: এবং তারপরে তারা চেষ্টা করে যে তার থেকেই বাছাই করে নিতে যে কাকে নেবে কাকে নেবে। বিদেশের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেল হোক বা পোস্ট গ্র্যাজুয়েশন হোক, দুটোর ক্ষেত্রে একই পদ্ধতিতে হয়।
2: আচ্ছা স্যার, আপনি যেটা বললেন এই প্রশ্নতেই আসবো, যে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে গেলে কীরকম কোর্সেস আছে? মানে ধরুন ডিপ্লোমা হয়ে গেল বা ব্যাচেলার্স হয়ে গেল বা মাস্টার্স হয়ে গেল, তো কী কী কোর্সেস রয়েছে যার আন্ডারে পড়াশোনা করা যায়?
0: ডিপ্লোমা কোর্স সামান্য একটা দুটো জায়গায় আছে, কলেজগুলোতে সব জায়গাতেই ডিগ্রি দেয়।
2: আচ্ছা,
0: সেটা গ্র্যাজুয়েশন ডিগ্রি, একদম যেটা আমাদের অন্যান্য পড়াশোনাতে গ্র্যাজুয়েশন ডিগ্রি হয়, অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি সেটাই। আমাদের নিজস্ব ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, ফাইন আর্টস ডিপার্টমেন্ট আলাদা, ভিজুয়াল আর্টস আলাদা, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যে ডিগ্রি নিয়ে বেরোয় সেটার নাম কিন্তু ফাইন আর্টস।
1: আচ্ছা,
0: সেটা ইউজিসির কিছু নর্মস আছে, সেই অনুযায়ী এরকম ভাবে চলে।
1: আচ্ছা স্যার, এক্ষেত্রে এই যে ডিগ্রির যে বিষয়টা, যে ধরুন রবীন্দ্রভারতী থেকে কেউ হয়তো পড়াশোনা করে বেরোলো ব্যাচেলার অফ ফাইন আর্টস নিয়ে, সে হয়তো পরবর্তীকালে ভারতবর্ষের বা ভারতবর্ষের বাইরে কোথাও হয়তো মাস্টার্স করতে চাইছে, সেক্ষেত্রে কি তার এই ডিগ্রিটা অ্যাপ্লিকেবল প্যান ইন্ডিয়াতে, মানে সমগ্র ভারতের যে কোনো জায়গাতে সে ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে পারবে, মানে উচ্চতর শিক্ষায়?
0: হ্যাঁ, 100%। তার কারণ যে কোনো বিষয়ে যেভাবে গ্র্যাজুয়েশন হয়, সেই একইভাবে আমাদের আর্ট কলেজের গ্র্যাজুয়েশনও ভ্যালু একই।
2: আচ্ছা,
0: সুতরাং সে মাস্টার্সের জন্য অবশ্যই যে কোনো জায়গায় চেষ্টা করতে পারবে।
2: ওকে স্যার, একটা ছোট্ট কোয়েশ্চেন, যেটা অনেক বিষয় আমাদের অনেকের মনেই আসে যে গ্র্যাজুয়েশন তো করে নিলাম, ব্যাচেলার্স করে নিলাম, মাস্টার্সটা না করেই আমি কাজের ক্ষেত্রে ঢুকে যাই বা কাজের দিকে চলে যাই, তো কেউ যদি অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশোনা করে তার ক্ষেত্রে মাস্টার্সটা কতটা ইম্পর্টেন্ট, নাকি মাস্টার্স না করেও সে যদি কাজের দিকে ঢুকে যায় তার জন্য বেশি ভালো হবে সেটা?
0: এটা সম্পূর্ণ নির্ভর করছে সে কোন সেক্টরে কাজ করছে।
2: আচ্ছা,
0: অ্যাপ্লাইড আর্টের সব থেকে বড় একটা জায়গা আছে, সেটা হচ্ছে এত রকম কাজ করা যায়, এতভাবে, যে সেগুলোর জন্য অনেক কাজ আছে যেগুলো গ্র্যাজুয়েশন যথেষ্ট।
1: স্যার, এগুলো কোন কোন সেক্টর যদি বলেন?
0: যেমন ধরো বিজ্ঞাপন শিল্পে সে যদি যায়, কোনো অ্যাড এজেন্সি, অ্যাড এজেন্সি মাস্টার্স সবসময় চাই সেটা নয়।
1: আচ্ছা
2: আচ্ছা,
0: যদি সে ফ্রিল্যান্স করতে চায় তাহলে তো তার সেটার মাস্টার্স করার প্রয়োজনই পড়বে না। আবার যদি সে শিক্ষক হতে চায়, সে যদি এডুকেশন লাইনে থাকতে চায়, তাহলে অবশ্যই মাস্টার্স তো করতেই হবে, তার সঙ্গে নেট এবং পিএইচডিটাও করতে হবে,
1: নেট কোয়ালিফাই করারও একটা ব্যাপার
0: অবশ্যই। কারণ এখন তো যে কোনো অধ্যাপনার জন্য নেট এবং পিএইচডি বাধ্যতামূলক হয়েছে, সুতরাং সেগুলো করতেই হবে। আবার গ্র্যাজুয়েশন করার পর অনেককে আমি চিনি যারা বিভিন্ন সরকারি বেসরকারি সরকারি বলবো না বেসরকারি জায়গাতেই চাকরি করছে, কেননা অ্যাপ্লাইড আর্ট নিয়ে পাশ করে, কিন্তু স্কুলে প্রচুর শিক্ষক শিক্ষিকা আছেন যারা অ্যাপ্লাইড আর্ট নিয়েই পাশ করেছেন।
2: আচ্ছা
1: স্যার, স্কুলের কথা যখন বলছেন, এখানে কি আমরা তো জানি এখন এই মুহূর্তে বিএড একটা খুবই ম্যান্ডেটরি জায়গা স্কুলে পড়ানোর ক্ষেত্রে, স্কুল টিচিং লেভেলে, তো যারা অ্যাপ্লাইড আর্ট নিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলো, স্নাতক করার পরে, তারা সেক্ষেত্রে কি তাদেরকে বিএডটা করতে হচ্ছে কোনোভাবে? না,
0: সরকারি ক্ষেত্রে করতে হয়, সরকারি ক্ষেত্রে করতে হয়। কিন্তু বেসরকারি বলতে, আমি অনেক এরকম কলকাতা শহরে ইংরাজি মাধ্যমের স্কুল আছে যেখানে অনেক আমাদের ছাত্রছাত্রীরা চাকরি করছেন এবং ভালো ভালো চাকরি, ভালো স্কুলে ঠিকঠাক করেই করছেন তারা।
1: আচ্ছা,
0: তাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি যথেষ্ট হয়েছে, অনেকের মাস্টার্স থাকলে তো ভালোই, শিক্ষা তো কখনো ফেলা যায় না,
2: নিশ্চয়ই
0: উচ্চ শিক্ষা সবসময় ভালো। এবং এটাও বলবো, অনেকে মনে করেন যে গ্র্যাজুয়েশন করেছি উপার্জনে যাই, পরে হয়তো আমি
2: উচ্চ শিক্ষাটা দেখব,
0: সেটাও আমি বলবো যে হয়তো সবসময় হয় না সেরকম ভাবে, পড়াশোনা সবসময় একটানা করে নেওয়া ভালো,
1: একটানা করে নিয়ে তারপরে কাজের জায়গায় বা কাজ করতে চাইলে কাজের দিকেই চলে যাওয়া,
0: দুটো বছরে

0: তো ব্যাপার, তো করে নেওয়ার জন্যই বলবো আমি ছাত্রছাত্রীদের যে করে নিক।
1: একদমই তাই স্যার, যেটা বললেন তোমাদের আই গেস ক্লিয়ার হয়ে গেছো যারা তোমরা পড়াশোনা করতে চাও বা তোমাদের কিউরিওসিটি ছিল যে কী হয় বিষয়টা, যে তোমরা চাইলে কিন্তু পুরো পড়াশোনা একসঙ্গে কমপ্লিট করে নিতে পারো। আর যদি তোমরা এডুকেশন সেক্টরেই থাকতে চাও তাহলে কিন্তু তোমাদের পিএইচডিও তোমাদের করতে হতে পারে। আর তোমরা
2: যদি হ্যাঁ কাজের দিকে চলে যাও, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি একদম ওয়ার্ক ফিল্ডে সরাসরি ঢুকে পড়তে চাই,
1: তাহলে সেটাও কিন্তু তোমরা করতে পারো,
2: তোমরা চলে যেতে পারো।
1: এইবার আরো কিছু কোয়েশ্চেন আসেই, মানে স্যার কিছুটা বলে দিয়েছেন কোন কোন সেক্টরে কাজ করতে তোমরা পারবে, সেই কোয়েশ্চেনে কিন্তু আরো আসবো, যে আরো ডিটেইলসে জানবো যে কোন কোন সেক্টরে কাজ করতে পারবে। এবং তার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জানো তো প্রশ্ন যেটা আমার মাথায় আসছে, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই এআই নিয়ে কথা বলি, আমরা সবাই ডিজিটাল আর্ট নিয়ে কথা বলছি, তো যারা পড়াশোনা করছে তাদের কাছে এই ডিজিটাল বিষয়টা কতটা এখন প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে স্কোপ? কিন্তু এই সব কিছুর মাঝখানে দেখো এই যে বিষয়টা, এটা তো সাজিয়ে রাখার বিষয়। আমরা সবসময় সেটা তুলিতে সাদা কাগজেই সাজিয়ে রাখি বা আমরা স্কাল্পচার দিয়েই সাজিয়ে রাখি বা আমরা টুকরো টুকরো কিছু জিনিস দিয়ে কিছু একটা ক্রিয়েটিভ তৈরি করি।
2: আর অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে স্যার যেভাবে বিষয়টা আমাদেরকে বোঝাচ্ছেন যে কী কী বিষয় নিয়ে পড়তে হয় বা কী কী সেক্টর রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমার খেয়াল করে দেখো বাণিজ্যিকভাবে খুবই জড়িত।
1: একদম,
2: তার মধ্যে সেখানে কিন্তু আরও যে জায়গাগুলো রয়েছে বা আমি কীভাবে একটা মানুষকে দেখছি বা কীভাবে একটা ছবিকে দেখছি সেই বিষয়টা কিন্তু ফুটে উঠছে বা আসছে কোথাও গিয়ে সেটার ধারণাটা
1: নিশ্চয়ই। কিন্তু এই যে সবকিছু আমরা সাজাই, সাজানো জিনিস দেখতে ভালো লাগে, সেরকমই একটা আমার খুব প্রিয় গান, আমি জানি তোমারও খুব প্রিয় গান ঝিপর্ণা, তো শাহানা বাজপেয়ীর কণ্ঠে তোমাদের সবার জন্য রইল এই গানটা, ফিরে আসছি গানের পর।

0: তাহলে মোটামুটি সব সাজিয়ে টাজিয়ে ফেললে, তোমরা সব কিছু সাজিয়ে নাও। আর সাজাতেই তোমরা যদি চাও, তোমরা যদি ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করতে চাও, তাহলে তোমাদের জন্য অবশ্যই অ্যাপ্লাইড আর্ট বিষয়টা, তোমরা কী করে পড়াশোনা করবে, কোথায় পড়াশোনা করবে, এতক্ষণ কিন্তু স্যার আমাদের সব কিছু জানিয়ে দিয়েছেন। তাহলে সুপর্ণা, এরপরে কী প্রশ্ন আসে?
1: এরপরে স্যারের কাছে আমার যে প্রশ্নটা, যে স্যার এই যে সাজানো গুছানোর কথা হচ্ছে, সেখান থেকেই একটা শব্দ আমরা অনেকেই হয়তো শুনে থাকি বা হয়তো কলেজে উঠে শুনলাম যখন আমরা পড়তে যাচ্ছি বিএফ এর ডিগ্রিটা, যে পোর্টফোলিওর একটা ব্যাপার থাকে। এই পোর্টফোলিও জিনিসটা কি, আর এটা কিভাবে একজন ছাত্র বা ছাত্রী তৈরি করবে যে অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশোনা করছে, আর এটা ঠিক কতটা গুরুত্ব চাকরির ক্ষেত্রে বা নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে?
2: চাকরির ক্ষেত্রে বা নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে তো পোর্টফোলিও অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভর্তির ক্ষেত্রে নয়। আমি আবার বলবো যে আসলে কি হয়, আমরা যখন ক্লাস 12 পাস করে আসা কোনো ছাত্রছাত্রীকে আমাদের ভর্তি নিচ্ছি, তখন আমরা জানি যে তার পোর্টফোলিওয়ে খুব একটা ছবির ব্যাপার থাকবে না, সেই জন্যই আমাদের পরীক্ষার ব্যবস্থা হয়।
0: আচ্ছা,
2: কিন্তু তখন তারপরে যখন মাস্টার্সের এন্ট্রিটা হয়, তখন একটা পোর্টফোলিও থাকে, তখন আমরা জানি যে তারা 4 বছর শিল্প নিয়ে পড়াশোনা করেছে। খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে একটা পোর্টফোলিও থাকবে, তাদের 4 বছরের যত কাজ তারা করেছে তার মধ্যে নিশ্চয়ই ভালোগুলো নিয়ে তারা একটা ভালো পোর্টফোলিও বানাবে, যেখানে তারা তাদের পছন্দের কাজ দেখাবে যে আমি গত 4 বছর কলেজে কী করেছি না করেছি। সুতরাং সেটা ইম্পর্টেন্ট হয় তখন, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে ভর্তির জন্য আমরা পোর্টফোলিওকে অতটা গুরুত্ব দিই না।
0: আচ্ছা, তাহলে তোমাদের কাছে যদি পোর্টফোলিও
1: ব্যাপারটা হচ্ছে যে আমার এত বছর মানে আমি পড়াশোনা করেছি, কাজ করেছি, সেটার একটা ওই ওয়ার্কবুক টাইপের বলা যেতে পারে,
2: থেকে বাছাই করা কিছু ভালো কাজ,
1: বাছাই করা ভালো কাজ
2: দেখাবো।
0: আমার ভাবনা চিন্তাকে তুলে ধরে, মানে আমার ওয়ে অফ থিঙ্কিং বা ওয়ে অফ একটা বিষয়কে দেখাকে আরো পরিষ্কারভাবে তুলে দেয়। তাহলে তোমাদের যদি এখনো পর্যন্ত পোর্টফোলিও না হয়ে থাকে এবং তোমরা ভাবো যে তাহলে পড়াশোনা কি করতে পারবো না, একদমই না, তোমরা পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করতে করতে একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করো, যাতে তোমাদের অবশ্যই দুটো দিকেই হেল্প হবে। স্যার যেরকম বললেন, মাস্টার্সের ক্ষেত্রে সুবিধা হবে, বা তোমরা যদি গ্র্যাজুয়েশনের পরেই কাজ করতে চাও, সেখানে আমার মনে হয় যে পোর্টফোলিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যায় বাইরে কাজের ক্ষেত্রে। এইবার চলে আসি কাজের ক্ষেত্রে। স্যার পড়াশোনা হয়ে গেল, প্রধান সবচেয়ে প্রধান প্রশ্ন যেটা সবাইকে জিজ্ঞেস করা হয় যে ঠিক আছে পড়াশোনা করে নিবি, বুঝতে পারছি যে আর্ট নিয়ে পড়াশোনা করতে চাইছিস, কিন্তু তারপর কি, মানে পড়া কাজকর্ম করতে পারবি না, এটা ছাড়া আর কি করিস? এইটাই প্রশ্ন যে আর কিছু না করেও এই প্রফেশনেই এই ফিল্ডে কীরকমভাবে কাজ করা যায়, কোন কোন সেক্টরে কাজ করা যায়।
2: এটা একটা খুব ভালো প্রশ্ন, তার কারণ হচ্ছে যে শিল্প নিয়ে পড়াশোনা করতে গেলে এখনও আমাদের সমাজের অনেকের কাছে প্রশ্ন তৈরি হয় যে ভবিষ্যতে কি করবে, তার কারণ এখনও এটা এতটা গ্রহণ হয়নি আমাদের সমাজের কাছে।
0: একদমই,
2: সবাই মনে করছে যে অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো নিয়ে, বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে তার ভবিষ্যৎ শেষ,
1: তথাকথিত পড়াশোনা যেগুলো রয়েছে
2: তো না হলে হবে না। তো না, বিষয়টা একদমই তা নয়। শিল্পের যারা আর্ট কলেজ থেকে, বিশেষ করে সরকারি কলেজ থেকে পাস করছে, তাদের চাকরির অনেক জায়গা আছে এবং তার বেশ কিছু আছে সরকারি জায়গায়। আমি অধ্যাপনার কাজ বাদ দিয়েই বলবো, অধ্যাপনা তো রয়েছে, তার সঙ্গে প্রচুর মিউজিয়াম আছে যেখানে কিন্তু শিল্পীদের নেওয়া হয়।
1: মিউজিয়াম?
2: হ্যাঁ।
1: আচ্ছা,
2: আমাদের মিউজিয়ামগুলো সবগুলোতেই লাগে এবং সেখানে কিছু ডিসপ্লে করার যে জায়গাগুলো সেখানে শিল্পীদের কাজ থাকে।
0: আচ্ছা,
2: অন্যান্য আরও ব্যাপার থাকে। তো এছাড়া আমাদের সরকারি বিভিন্ন বিজ্ঞাপন, আমাদের সরকারি DAVP বলে একটি সংস্থা আছে।
0: আচ্ছা,
2: তো তার নামটা এখন অবশ্য পাল্টে CBC হয়েছে।
0: ওকে,
2: সেটা সরকারি অ্যাড এজেন্সি বলতে আমরা যদি কিছু বুঝি আর কি, তাহলে ব্যাপারটা তাই।
0: আচ্ছা,
2: সরকারের সমস্ত বিজ্ঞাপন সেখানকার শিল্পীরা
1: করে। হ্যাঁ,
2: তো

0: এছাড়া রেলের যে বিজ্ঞাপন আমরা দেখি সেটাও কিন্তু সরকারি বিজ্ঞাপন, সুতরাং সেখানেও সরকারি ছেলে মেয়েরা চাকরি করে।
1: আচ্ছা,
0: তো সরকারি চাকরির অনেক জায়গা আছে যেখানে সরকারি কলেজ থেকে পাশ করা যারা তাদের ব্যবস্থা হয় চাকরি। তবে হ্যাঁ, শিল্পীদের অনেককে দেখেছি আমি যে ওই সরকারি চাকরির জায়গায় না থেকে তারা নিজেদের মতো কাজ করতে চায়, সেখানে বিজ্ঞাপন তো রয়েছে। সুতরাং আমার সত্যি কথাই এরম দেখা কোনো বিদেশে আমাদের আর্ট কলেজ থেকে পাশ করা মানুষ নেই যারা খুব একটা সেরকম কিছু কাজ করছে না, সবাই নিজেদের মতো করে নিয়েছে। এবং তার এতগুলো সেক্টর, আমি সেটাই বলছি যে আমার আর্ট কলেজেরই এমন অনেক মানুষ আছেন আমার পরিচিত যারা মুম্বাইতে সেট ডিজাইনিং এর কাজ করছেন বিভিন্ন, এবং বিভিন্ন ভালো জায়গায় কাজ করছেন,
2: অসাধারণ।
0: তো এরকম আছে অনেক জায়গায় যে তারা আর্ট নিয়েই পড়াশোনা করেছে এবং তাদের মতো করে।
2: অর্থাৎ স্যার, চাইলে যে কেউ বেসরকারি জায়গাতেও কাজ করতে পারে, নিজের মনের মতো প্রায় 24 ঘন্টাও কাজ করতে পারে, বা কোনো সরকারি জায়গাতে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়েও কিন্তু এগোতে পারে। শিল্পী
0: হওয়ার প্লাস পয়েন্ট,
1: এই যে ইন্ডিপেন্ডেন্স,
2: ইন্ডিপেন্ডেন্স একদম।
1: আমরা সবাই যেটা চাই, ফ্রিডম চাই আমরা কাজের ক্ষেত্রে, সেখানে গিয়ে তোমরা যদি ফ্রিডম ভালোবাসো, তোমরা আর্ট ভালোবাসো, তোমরা অনেক সেক্টরেই কাজ করতে পারবে। স্যার যেরকমটা বললেন,
2: লাইভে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি, সৌভিক সরকার অভি স্যারের কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে কোন কোন সফটওয়্যার শেখাটা অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে জরুরি, এবং তার সঙ্গে কলেজে পড়ার সময় কিভাবে নিজের নেটওয়ার্ক ও অভিজ্ঞতা বাড়ানো যায়। অর্থাৎ এটাও কাজের ক্ষেত্রে অনেকটা অ্যাপ্লিকেবল, কিন্তু তারও আগে কিংশুক তুমি বলছিলে যে এই যে সফটওয়্যারের যে ব্যাপারটা বা এআই এর যে একটা খুব যুগোপযোগী একটা সময়ে চলছে, এইগুলোকে স্যার আমরা কিভাবে, মানে যারা পড়ছে তারা কিভাবে বিষয়টাকে ব্যবহার করবে।
0: আমি প্রথমেই বলবো যে সফটওয়্যার জেনে আর্ট কলেজে যেতে হবে এরম বিষয়টা নয়।
2: আচ্ছা
1: আচ্ছা,
0: কিন্তু কম্পিউটারটা জানতে হবে। সে যদি কম্পিউটার ব্যবহার করতে জানে ঠিকঠিক করে, সেটা আজকাল সবাই জানে, যারা মোবাইল ব্যবহার করে সে তো এখন স্কুল লেভেল থেকেই সবাই মোবাইল ব্যবহার করে, সুতরাং কম্পিউটার ব্যবহার করা তাদের কাছে খুব একটা কঠিন হবে না, বিভিন্ন অ্যাপ্লিকেশনস তারা মোবাইলে ব্যবহার করছে। এরপরে যে প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো, যেগুলো অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে তো পুরোটাই সফটওয়্যার নির্ভরই আমি বলবো, সেটা পুরোটাই কলেজে শেখানো হয়।
1: আচ্ছা,
0: যতটা তাদের প্রয়োজন।
1: ওকে,
0: তবে হ্যাঁ, সরকারি কলেজে ক্লাস করানোর চাপটা শিক্ষকদের এত বেশি থাকে, শুধু সফটওয়্যারের ক্লাস তো করানো যায় না, তো ফলে এটা হতে পারে যে ছাত্রছাত্রীদের আলাদা কোনো জায়গা থেকে হয়তো আরেকটু বেশি সফটওয়্যারে ভালো হওয়ার জন্যে তারা শিখতে পারে, এটা প্রয়োজন হতেই পারে।
1: ওকে,
0: কিন্তু সফটওয়্যার আমাদের কলেজে শেখানো হয়।
1: বুঝলাম। এখন যারাই শিখতে চাও, তোমরা সবাই জানো যে এখন প্রচুর ফ্রি প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে তোমরা শিখে নিতে পারো, সেটা ছাড়াও অবশ্যই অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তোমরা অবশ্যই টাকা দিয়ে কোর্স করতে পারো, কিন্তু কোনো কারণে যদি তোমরা টাকা দিয়ে কোর্স নাও করতে পারো, এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে কিন্তু তোমরা অবশ্যই ভিডিও দেখে, প্রসেস দেখে নিজেরাই শিখে নিতে পারো। স্যারকে আমি একটা, মানে একটা কোয়েশ্চেন জানাতে চাই, বরং আমার মাথায় হঠাৎ করে আসলো, সেটা হচ্ছে যে আজকের দিনে সব কিছুরই একটা ডিজিটাইজেশন হয়েছে, তো আমরা ডিজিটালি এখন অনেক জানি যারা আর্টিস্ট বা ইলাস্ট্রেশন, এখন অনেকটাই ডিজিটালি হয়ে গেছে, আমরা ট্যাব ইউজ করছি বা অনেক সময় আমরা কিছু রাইটিং প্যাড ইউজ করছি যেখানে আমরা ডিজিটালি ড্র করছি স্টাইলাস বা পেন দিয়ে, র্যাদার দ্যান খাতা কাগজ বা কাগজ পেন দিয়ে ড্রয়িং করা। তো এই ক্ষেত্রে এই ডিজিটাইজেশনটা কতটা এই আর্ট সেক্টরে প্রয়োজন এবং মানে কাউকে শেখার প্রয়োজন?
2: আমি বলে দিচ্ছি তোমার প্রশ্নটা, সেটা হচ্ছে যে মানে একই রকমের প্রশ্ন যে স্যার, অনেকেই আঁকতে ভালো পারে না, তারা অনেকেই অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশোনা করে কিন্তু খুব ভালো জায়গায় কাজ করছে, তো এই যে ক্রিয়েটিভ যে থিঙ্কিং বা পোস্টার বানানো বা বিজ্ঞাপন তৈরি করা, এই আঁকতে না পারাটাকে কোনোভাবে ঢেকে দিচ্ছে খামতিটাকে, এবং সেটা কি খুব হেল্প করছে কোথাও গিয়ে অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়ার ক্ষেত্রে?
0: হয়তো কম্পিউটার বা ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক মানুষকে সাহায্য করেছে, যে যারা যাদের ততটা স্কিল নেই, ততটা কোয়ালিটি নেই, কিন্তু কোথাও থেকে আমার মনে হয় যে তাদের একটা জায়গায় গিয়ে থেমে থাকতে হবে, তারপরে হয়তো তারা আর এগোতে পারবে না, কেননা ডিজিটাল প্ল্যাটফর্ম সবটা তাকে হেল্প করতে পারবে না।
1: আচ্ছা,
0: এক্ষেত্রে একটা খুব বিষয় ইম্পর্টেন্ট হয়ে পড়ে যে সে আগে নিজেকে বুঝুক যে সে কতটা ড্রয়িং জানে বা কতটা ডিজিটালি স্ট্রং, সেই অনুযায়ী সে তার ভবিষ্যৎটাকে তৈরি করুক যে আমি এইটা করব যেখানে আমার ড্রয়িং অতটা স্ট্রং না হলেও চলবে,
2: না হলেও চলবে, বাকিটা দিয়ে আমি সুন্দরভাবে কাজ করতে পারব।
0: অ্যানিমেশন ফিল্মেও কিন্তু অনেক সেক্টর থাকে যেখানে আর্টিস্ট লাগে, মানে ড্রয়িং করতে হয়,
2: ড্রয়িং করতে হয়,
0: আর্টিস্ট লাগে, তাদের চিন্তা ভাবনা।
1: ওকে, মোটামুটি সবটাই হয়ে গেল। আমি একটা

0: ফেসবুকে আমাদের পোস্টার তোলা একটা কমেন্ট পেয়েছি, সেখানে সৌমেন দাস টোমাপাড়া থেকে বলছেন যে গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করা ছেলেমেয়েরা কীভাবে যোগাযোগ করতে পারবে, এবং এই বিষয়ে যদি স্যার একটু বলে দেন যে যারা গ্রাম থেকে আসছে, মানে শহর কলকাতায় যারা থাকে না, শহর কলকাতা থেকে একটু দূরে থাকে, তারা কী করে কন্ট্যাক্ট করতে পারবে এবং তারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনার জন্য এগোতে পারবে।
1: কন্ট্যাক্ট করার একটাই জায়গা, সেটা হচ্ছে ওয়েবসাইট।
2: কলেজের
1: সমস্ত কলেজ তাদের বিজ্ঞাপন দেয় ওয়েবসাইটের মাধ্যমে, সেখান থেকেই তাদের দেখে নিতে হবে। তাদের বারবার আসারও দরকার নেই, আজকাল ফর্ম ফিল আপ সমস্ত সে ঘরে বসেই করতে পারবে।
2: আচ্ছা,
1: পরীক্ষা দিতে আসতে হবে সেটা তো হবেই, এবং তারপরে আমাদের এখানে অনেক থাকার জায়গা আছে আর্ট কলেজের কাছাকাছি, তারা থেকে এখানে পড়াশোনা করতেই পারে। এরকম অনেকেই আসেও, আমাদের গ্রাম থেকে আসা প্রচুর ছাত্রছাত্রী আছে যারা এখানে পড়াশোনা করছে।
0: আচ্ছা, তাহলে মোটামুটি অ্যাপ্লাইড আর্ট বিষয়টা আমরা বুঝে গেলাম আজকে। ভিজুয়াল আর্টস যেটা আমাদের প্রথমে সিপোর্টারের আমার একটা খুবই ডাউটের বিষয় ছিল, যে
2: আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল এবং সেটা আমরা ঠিকই করেছিলাম যে
0: স্যারের কাছ থেকে আমরা জেনে নিয়েছিলাম,
2: এবং বাকি শ্রোতা বন্ধুদের জন্য আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করব।
0: তাহলে আজকের এই যে ধরো এতক্ষণ ধরে আমরা আড্ডা দিলাম, যে অ্যাপ্লাইড আর্টস স্যার আমাদের অনেক কিছু বলে দিলেন যে অ্যাপ্লাইড আর্ট নিয়ে কি করে পড়াশোনা করব,
2: কোথায় পড়াশোনা করব, কিভাবে করবে, পড়ার ক্ষেত্রে কি কি থিওরি এবং প্র্যাকটিক্যাল থিওরিটা নিয়েও তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, যে বইপত্র পড়বো না বললে হবে না, এই ব্যাপারটাও কিন্তু থাকছে। তার পাশাপাশি কাজের জায়গায় তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, তুমি সরকারি বেসরকারি যে কোনো জায়গাতে তুমি কিন্তু ভবিষ্যতে তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তথাকথিত পড়াশোনার বাইরেও রয়েছে, সেটা কিন্তু স্যার খুব সুন্দরভাবে তোমাদেরকে বলেছেন। তাই চিন্তার কিছু নেই, যারা সদ্য সদ্য টুয়েলভ দিলে তারা কিন্তু চাইলেই
0: তোমরা আর্ট নিয়ে পড়াশোনা করতে পারো একদম। মানে আমি বুঝতে পারছি কিছুটা সময় রয়েছে, কিন্তু যারা আমাদের সঙ্গে শোনো, তোমরা জানো যে এখন এই সময় একটা খুবই স্পেশাল একটা সেগমেন্ট চলছে,
2: আমরা সেই সেগমেন্টে আমরা আসবো,
0: কিন্তু স্যারের কাছে আমরা ক্লোজিং জিনিস জানবো, যে স্যার যারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চাইছে বা যারা স্বপ্ন দেখছে পড়বে, তাদের সবার জন্য যদি আপনি কিছু বলে দেন যে বিষয়টা নিয়ে পড়াশোনা করা তাদের জন্য কি ঠিক হবে, তারা তাদের বাবা মাকে কি করে কনভিন্স করবে যে তথাকথিত কোনো বিষয় নিয়ে পড়াশোনা না করে আমি এই বিষয় নিয়ে গব।
1: বাবা মাকে কনভিন্স করা খুব কঠিন, চেষ্টা করতে হবে, কেননা আমার যেটা মনে হয় যে সবার আগে এটা বোধহয় বোঝানো দরকার যে অ্যাপ্লাইড আর্ট নিয়েও অনেক মানুষ জীবনে সফল হয়েছে, তারা তাদের মতো করে চেষ্টা করছে জীবনে উন্নতি করার, প্রচুর পরিমাণে সরকারি বেসরকারি জায়গায় চাকরি আছে। এই ব্যাপারগুলো অনেক অভিভাবকরা জানেন না, তো ছাত্রছাত্রীদের প্রথম দায়িত্ব হবে প্যারেন্টসকে এটা জানানোর যে এই এই ভাবে এগোনো যায়, এবং তথ্যগুলো দিলেই ভালো। আমার মনে হয় অভিভাবকরা যদি এই তথ্যগুলো জানেন, নিশ্চয়ই তারা সম্মতি দেবেন যে হ্যাঁ তোমরা তোমাদের মতো করে এগো, কেননা কর্মক্ষেত্র যদি নিজের ভালো লাগার কাজের সঙ্গে জুড়ে যায় তাহলে সফলতা আসে
2: অনেকটাই। আর স্যার একদম, মানে আজকে যে বাকি সময়টা রয়েছে সেখানে আমাদের স্পেশাল জিনিসপত্রগুলো তো আমরা করবোই, তবে তার আগে আপনার কাছে যে প্রশ্নটা অফ এয়ার আমরা আড্ডা দিচ্ছিলাম, অন এয়ার একবার জানার যে কেমন লাগলো।
1: ভালো লাগলো, অনেক অনেকটা বলতে পারলাম বলে ভালো লাগলো। প্রশ্নগুলো তো আমরা সবসময় পাই না, তো কিছু প্রশ্ন এলো যখন মনে হলো হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা হলে ভালো লাগবে, সব থেকে বেশি ভালো লাগবে ছাত্রছাত্রীরা অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশোনা করবে।
2: অবশ্যই অবশ্যই, নতুন যারা আছে, নতুন প্রজন্ম যারা রয়েছে, স্যারের মেসেজটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়াই আমার এবং কিংশুক, আমার শ্রীপর্ণা এবং কিংশুক, আমাদের কাজ তরুণের স্বপ্ন অনুষ্ঠানে, যে তোমরা যে কোনো বিষয় নিয়ে যারা নতুন নতুনভাবে পড়াশোনা করতে চাইছো, কাজের জায়গায় যেতে চাইছো, তোমাদের কাছে কীভাবে তোমরা ভবিষ্যতে এগোবে সেইটা তুলে ধরা বা সেইটাতে গাইড করার যে কাজটা, সেটা না হয় আমরা দুজনের সারথি হিসাবে করছি। এবং আজকে অবশ্যই আমাদের সঙ্গে তরুণের স্বপ্ন অনুষ্ঠানে ছিলেন আমাদের বিশেষ অতিথি স্যার কৃষ্ণেন্দু সিনহা, গেস্ট লেকচারার ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড আর্ট, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। স্যারকে অনেকটা থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সমস্ত প্রশ্নগুলোর গুছিয়ে উত্তর দেওয়ার জন্য।
1: তোমাদেরকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো।
0: একদমই তাই, স্যার আমাদেরকে সব কিছু মোটামুটি বলে দিয়েছেন। এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ জীবনী কলকাতা, সেখানে যে পোস্টার রয়েছে সেই পোস্টারের তলায় তোমরা কমেন্ট করে জানাতে পারো। এটা ছাড়াও তোমরা যদি অন্য কোনো বিষয় নিয়ে জানতে চাও সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। কিন্তু এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর।
3: Constant sneezing or blocked nose? Are you also using nasal sprays again and again for blocked nose relief? Be careful. It may actually worsen congestion. Come, let's hear expert advice from city's renowned doctor.
4: আমি ডক্টর শুভঙ্কর কোয়েল, কনসালট্যান্ট ফিজিশিয়ান, রামপুরহাট থেকে বলছি। অনেকেই নাক বন্ধ হলে বারবার নেজাল স্প্রে ইউজ করেন। শুরুতে এটি আরামদায়ক মনে হলে

0: আসলে এটি উল্টো প্রভাব ফেলতে পারে। নাক ওই নেজাল স্প্রের উপরে নির্ভরশীল হয়ে পড়ে এবং এর প্রভাব কমে গেলে নাক আরো বেশি বন্ধ হয়ে যায়। অনেকে এটাকে অ্যালার্জি বাড়ার লক্ষণ হিসেবে মনে করেন, কিন্তু এটি আসলে রিবাউন্ড কনজেশন। নিজে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা করান। অ্যালার্জির সমস্যাকে অবহেলা করবেন না।
1: এই শো ইন পাবলিক ইন্টারেস্ট বাই ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ। দিস ইনফরমেশন ইজ নট আ সাবস্টিটিউট ফর মেডিকেল অ্যাডভাইস। প্লিজ কনসাল্ট ইওর ডক্টর ওয়াইল প্রিপেয়ার্ড উইথ কেয়ার। ডক্টর রেড্ডিজ অ্যাজিউমস নো লায়াবিলিটি ফর ইটস কন্টেন্ট।
2: ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আর যেটা বলা, সেটা হচ্ছে আমাদের চলছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। সেখানে ওয়ার্ল্ড কাপ তো চলছে, আমরা সবাই ওয়ার্ল্ড কাপ দেখে দেখে মোটামুটি শিপর্ণা দেখতেই পাচ্ছি, মানে আমি বুঝতে পারছি শিপর্ণা চোখের তলায় কালি নেই, কিন্তু আমরা যারা
3: মোটামুটি ধরো অত রাত জাগা আমার পক্ষে সম্ভব, হাইলাইটস গুলো সকালে উঠে দেখে নিচ্ছে। আর এই যে যুববাণী, যে এই যে আমাদের যে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের যে সেগমেন্টটা চলছে, সেটা শোনার জন্যই আমি উদগ্রীব হয়ে থাকছি, এবং আমিও কিন্তু তোমাদের সাথে প্রত্যেকদিনই শুনছি।
2: একদমই। তাহলে আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে তোমাদের জন্য আছে সৌরিক, তোমাদেরকে শুনিয়ে দিই, তারপর আর যা বাকি রয়েছে আজকের যা ম্যাচ এই সব কিছু নিয়ে ফিরে আসছি আমি। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের যুবাণীর বন্ধু কিংসুক, এবং আমার সঙ্গে
3: আমি শ্রীপর্ণা।
2: আর এখন তোমাদের জন্য ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে রয়েছে সৌরিক।

0: World Cup Roundup.
1: উত্তর আমেরিকার তিন দেশে মহাযজ্ঞের দামামা বেজে উঠেছে এবং ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বের রোমাঞ্চ এখন চূড়ান্ত মুহূর্তে। প্রতিটা গোল, প্রতিটা পয়েন্টের ব্যবধান এখন হয়ে উঠেছে কোটি টাকার প্রশ্ন। কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, আর কাকে বিদায় নিতে হবে এই রঙ্গমঞ্চ থেকে? কাউন্টডাউন শুরু হয়ে গেছে ফুটবল রোমাঞ্চের অংশ নিয়ে। আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের এপিসোডে রয়েছি আমি সৌরিক। আজ ফিলাডেলফিয়ার মাঠে ইতিহাস গড়ল কোথ দ্য ভয়েড টিম। কুরাচাওকে 2-0 গোলে হারিয়ে ফুটবল ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল আফ্রিকান জায়ান্টরা। ম্যাচের ঠিক 7 মিনিটে ডিফেন্স থেকে বল বিল্ড আপ করতে গিয়ে মারাত্মক ভুল করে বসে কুরাচাওয়ের ডিফেন্ডার ইউরি গারি ও জশুয়া ব্রেনেট। সেই ভুলের ফায়দা তুলে বল কেড়ে নেয় কোথ দ্য ভয়েড 19 বছর বয়সে তরুণ তুর্কি ইয়ান দিওমান্দে। খেলা যখন 1-0 জমজমার ঠিক তখনই ম্যাচের 64 মিনিটে মাঝমাঠ থেকে থ্রো পাস করে ইব্রাহিম সাঙ্গারে। অফসাইডের ফাঁদ ভেঙে সেই পাস বুক দিয়ে রিসিভ করে কুরাচাও ডিফেন্সের ফাঁক গোলে বল জালে জড়িয়ে দেয় পেপে। নিখুঁত কার্লিং শটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে এই ফরওয়ার্ড। কোথ দ্য ভয়েডের ঐতিহাসিক জয় তাদের এনে দেয় বহুকাঙ্ক্ষিত শেষ 32 টিকিট, যেখানে তারা মুখোমুখি হবে ফ্রান্স ভার্সেস নরওয়ের ডিফিটিং টিমের সঙ্গে। অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে লড়াকু দেশ এবং ছোট দেশ হয়েও কুরাচাও বুক চিতিয়ে লড়াই করে বিদায় নিল রঙ্গমঞ্চ থেকে। আর ঠিক একই সময়ে মেটলাইফ স্টেডিয়ামে অবিশ্বাস্য এক মহাকাব্য লেখা হচ্ছে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 ব্যবধানে স্তব্ধ করে শেষ 32 জায়গা করে নিল ল্যাটিন আমেরিকার অদম্য লড়াকু দল ইকুয়েডর। মাত্র 2 মিনিটে ফ্লোরিয়ানের পাস থেকে নিখুঁত কার্ল শটে বল জালে জড়ায় লেরোয়েন সানে, 1-0 এগিয়ে যায় জার্মানি। পিছিয়ে পড়েও দমে যায়নি ইকুয়েডর। জার্মানির ফেলিক্স ম্যাকার ভুল বল পেয়ে এক দুর্দান্ত ডান প্যাড বুলেটের মতো শটে ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করে নিলসন অ্যাঙ্গুলা। 1-1 সমতায় ফেরে স্কোর লাইন। সেকেন্ড হাফে হাই ভোল্টেজ ড্রামা। জার্মানি অ্যাটাক রুখে পাল্টা কাউন্টার অ্যাটাকে যায় ইকুয়েডর। একটা কর্নার কিকে কেভিন রুদ্রিগেজের হেড থেকে বল পেয়ে ক্লোজ রেঞ্জ থেকে ম্যানুয়েল নয়ারকে বোকা বানিয়ে বল জালে ঠেলে দেয় গঞ্জালো প্লাতা। 2-1 এগিয়ে যায় ইকুয়েডর। আর শেষ 10 মিনিটে জার্মানি তাদের ডেনজি উন্দাভ সহ পুরো অ্যাটাকিং মোড নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইকুয়েডরের ডিফেন্স ছিল আজ চীনের প্রাচীর। বিশেষ করে ময়েসেস কাইসোডের দুর্দান্ত মিডফিল্ড হোল্ডিং এবং পিয়েরো হিনকাপের নেতৃত্বে ব্যাকলাইন জার্মানির প্রতিটা আক্রমণকে রুখে দেয়। ইঞ্জুরি টাইমে উন্দাভের শর্ট সাইড নেটে লাগলেও জার্মানির শেষ আশাটুকু শেষ হয়ে যায় এবং ইকুয়েডর তাদের ঐতিহাসিক 2-1 স্কোরের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। অন্যদিকে কানসাসের মাঠে যা ঘটল তা এক কথায় বলা যায় ওলন্দাজের রাজকীয় আধিপত্য। গ্রুপ এফ এর এই হাই ভোল্টেজ ম্যাচে টিউনিশিয়াকে 3-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে

0: গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 32-তে পা রাখল ডাচরা। ম্যাচের ঠিক 3 মিনিটের মাথায় ডাস্টের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসল টিউনিশিয়ার ক্যাপ্টেন এলিস কিরি। এক আত্মঘাতী গোলে 1-0-তে এগিয়ে যায় নেদারল্যান্ডস। টিউনিশিয়া সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই 7 মিনিটে দ্বিতীয় আঘাত। কোডি গাকপোর পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিং এ স্কোর লাইন 2-0 করে ডাচ স্ট্রাইকার ব্রায়ান ব্রবি। তবে সেকেন্ড হাফে একটা কামব্যাকের চেষ্টা করেছিল টিউনিশিয়া। 54 মিনিটে হ্যানিবল মেজবডির মাপা কর্নার থেকে উড়ে এসে বুলেট হেড গোল করে ব্যবধান 2-1 কমিয়ে আনে হাজেম মান্তারি। 62 মিনিটে টিজানি রেয়ানজের বাঁদিক থেকে নেওয়া নিখুঁত কর্নার কিকে লাফিয়ে উঠে এক অনবদ্য হেডে বল জালে পাঠায় ডাচ ডিফেন্ডার ইয়ান পল ভ্যান হেকে। বাস, আর তাতেই স্কোর লাইন দাঁড়ায় 3-1 এবং টিউনিশিয়ার সব প্রতিরোধ ভেঙে চুরমার করে দেয়। শেষ বাঁশি বাজা পর্যন্ত ডাচরা এই লিড ধরে রেখে গ্রুপ সেরা হিসেবে মাঠ ছাড়ে। আর ব্লকবাস্টার থ্রিলার তো হয়েছিল অন্য জায়গায়, যেখানে মুখোমুখি হয়েছিল ব্লু সামুরাই জাপান এবং ব্লু ইয়েলো ফাইটিং অ্যাপ সুইডেন। ম্যাচটা শেষ পর্যন্ত 1-1 গোলে রোমাঞ্চকর ড্রতে শেষ হয়েছে এবং দুই দলই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। ফার্স্ট হাফে সুইডেন কিছুটা চড়া হয়ে খেললেও জাপানি ডিফেন্স ছিল দেওয়ালের মতো শক্ত। গোটা ফার্স্ট হাফ জুড়ে একটা মিডফিল্ডের ডমিনেশন চলেছে দুই দলের মধ্যেই, কোনো দলই ডেডলক ভাঙতে পারেনি, তাই স্কোরলাইন ছিল 0-0। সেকেন্ড হাফের শুরুতেই ম্যাচের রং বদলে গেল। ডান প্রান্ত থেকে সুগাওয়ার পাস, সেখান থেকে রিটসু দেওয়ানের নিখুঁত কিক, সুইডিশ ডিফেন্ডারকে ছিটকে দিয়ে এক দারুণ কোনাকুনি শটে গোল করল মায়েদা। কিন্তু আনন্দের রেশ কাটতে না কাটতেই সুইডেনের দুর্দান্ত প্রত্যাবর্তন। ঠিক 5 মিনিট পরেই বক্সের বাইরে বল পেয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা। ডান পায়ের এক বুলেট গতি ট্র্যাকিং শটে জাপানি গোলকিপার জিওয়েন সুজুকিকে পরাস্ত করল সে, স্কোরলাইন 1-1। খেলার শেষ মুহূর্তে সুইডেনের আলেকজান্ডার ইসাক এক দুর্দান্ত হেড করেছিল, কিন্তু গোলকিপার সুজুকি অবিশ্বাস্য রিফ্লেক্সে সেফটা করে জাপানের ভাগ্য লিখে দিল। অ্যাটাক আর কাউন্টার অ্যাটাকের এক অবিশ্বাস্য এবং ক্লাসিক এক্সাম্পল দেখল গোটা বিশ্ব। দুই দলের এই 1-1 ড্রয়ের ফলে গ্রুপ টেবিলের দ্বিতীয় দল হিসেবে জাপান এবং অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে সুইডেন উভয় দলই নিজেদের নিয়ে গেল শেষ 32-এর মঞ্চে। হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ! রঙ্গমঞ্চের রোমাঞ্চ কিন্তু জমজমাট। দেখা যাক 32-এর পর কার পালা হয় নকআউট 16-এ যাওয়ার। এতক্ষণ তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এপিসোড নিয়ে ছিলাম আমি সৌভিক।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: তাহলে মোটামুটি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে যে ম্যাচগুলো হয়েছে সেটা নিয়ে তো শৌরিক তোমাদের জানালোই, কিন্তু তারপরে আজকে সকালেও কিন্তু আরও দুটো ম্যাচ ছিল, সেটা হচ্ছে টার্কি আর ইউএসএ, যেখানে টার্কি কিন্তু ইউএসএকে হারিয়ে দিয়েছে, মানে টার্কি 3 গোল করেছে, মানে 1 গোলে হারিয়েছে, আর ইউএসএ 2 গোল দিয়েছিল, যেখানে কিন্তু টার্কির হয়ে 10 মিনিটের মাথায় গোল দিয়েছে গুলার, তারপর 31 মিনিটের মাথায় গোল দেয় ইয়ালমাজ, এবং 90+8 মিনিট, মানে একদম +8 মিনিটে যখন এক্সট্রা টাইমের খেলা হচ্ছিল সেখানে 3 নম্বর গোলটা দিয়ে টার্কিকে জিতিয়ে দেয় ইয়াহান। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জিতেও কিন্তু তাদের খুব একটা লাভ হয়নি, কারণ আমরা অলরেডি জানি যে ইউএসএ কিন্তু 2 ম্যাচ জিতেই রাউন্ড অফ 32-তে অলরেডি কোয়ালিফাই করে গেছে। সেই ক্ষেত্রে ইউএসএর হয়ে 2 গোল দেয়, একটা 3 মিনিটের মাথায় দেয় ট্রাস্টি এবং 49 মিনিটের মাথায় দেয় বেরহাল্টার। তো মোটামুটি এই ছিল এই ম্যাচটা, যে টার্কি ভার্সেস ইউএসএ। আর একটা ম্যাচ ছিল, সেটা ছিল একদম সকালে, মানে একই সময় 2 ম্যাচ চলছিল, সেটা হচ্ছে প্যারাগুয়ে আর অস্ট্রেলিয়ার মধ্যে গ্রুপ ডি এর খেলা, যেখানে কিন্তু কেউ কোনো গোল দেয়নি। এবার যদি আমি স্ট্যাটসে আসি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে অস্ট্রেলিয়া কিন্তু অনেকটাই ডমিনেট করেছে, যেখানে কিন্তু অস্ট্রেলিয়া প্রায় চেষ্টা করেছে 56% পজিশন নিজের কাছে রাখার, তার সঙ্গে কিন্তু 12টা শট নিয়েছে এবং 3-3 কর্নার নিয়েছে, কিন্তু সেখানেই চলে আসে প্যারাগুয়ের ডিফেন্স এবং প্যারাগুয়ের গোলকিপার, যেখানে কিন্তু তারা একটাও গোল পায়নি এবং সেখানে গোল শূন্যভাবেই খেলা শেষ হয়ে যায়, প্যারাগুয়ে 0 এবং অস্ট্রেলিয়া 0। এটার পরে গ্রুপ ডির মোটামুটি এরকম বিষয়টা দাঁড়িয়ে যায় যে অস্ট্রেলিয়া এখন সেকেন্ড পজিশনে রয়েছে, প্যারাগুয়ে কিন্তু রয়েছে 3rd পজিশনে। এইটা হয়ে গেছিলো যে আজকে পর্যন্ত যে খেলাগুলো হয়ে গেছে। এইবার চলে আসি যে আজকে যে খেলাগুলো রয়েছে সেটা

0: একদম প্রথমেই রয়েছে, কিন্তু নরওয়ে আর ফ্রান্সের খেলা সেটা তোমরা দেখতে পারো। সেটার পরে আরও একটা ইন্টারেস্টিং খেলা, সেটা হচ্ছে সেনেগাল আর ইরাকের খেলা। তারপরে রয়েছে কাবো ভার্দেয়া সৌদি আরেবিয়ার খেলা, এবং লাস্টের দুটো ম্যাচ সকালবেলা উরুগুয়ে স্পেন, নিউজিল্যান্ড বেলজিয়াম, আর একদম 8:30 সময় রয়েছে ইজিপ্ট আর ইরানের খেলা। মোটামুটি একদম প্যাকড কিন্তু, হ্যাঁ আজকেও কিন্তু প্রায় ছখানা ম্যাচ তোমরা অবশ্যই দেখো। আর এই সব ম্যাচের আপডেট নিয়ে কিন্তু অবশ্যই কালকেও শুনবে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। তাহলে শ্রীপর্ণা, মানে আমি এতক্ষণ বলছিলাম শ্রীপর্ণা একদম পুরো সুন্দর করে শুনছিল,
1: মন দিয়ে শুনছিলাম, কারণ মন দিয়ে শোনাটা খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ম্যাচের আপডেট মিস হয়ে যেতে পারে। তাই ম্যাচের আপডেট মিস করা যাবে না, সেরকমই মিস করা যাবে না রোজ 11:12 থেকে যুববাণী শোনা, এবং অন্যান্য টাইমেও শুনতে হবে, আর 11:12 থেকে স্পেশালি শুনতে হবে, কারণ এখন চলছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আর এইবার তো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের মোটামুটি যা খবর সব তোমাদেরকে আমরা জানিয়েই দিলাম। এবার না হয় তোমাদের জন্য যেতে যেতে একটা গান, এতক্ষণ তরুণের স্বপ্ন অনুষ্ঠান নিয়েছিলাম আমি শ্রীপর্ণা, এবং তোমার সঙ্গে ছিল, আমার সঙ্গেও ছিল কিংশুক। এবার তোমাদেরকে বলতে হচ্ছে টাটা, রইল যেতে যেতে ক্যাকটাসের কণ্ঠে এই গানটা তোমাদের জন্য।

0: শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন শ্রীপর্ণা পাল এবং কিংশুক ঘোষ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা

0: বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান, শিল্পী মধু ছন্দা ভট্টাচার্য। প্রথম দুটি গানের রচয়িতা জটিলেশ্বর মুখোপাধ্যায়।

প্রথমে জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং পরে দীনেন্দ্র চৌধুরী রচিত আধুনিক জ্ঞান শুনলেন মধুছন্দা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন দোতরায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী স্বপন কুমার বর্মণ।

0: শুনলেন দোতারায় লঘুসঙ্গীতের সুর, বাজিয়ে শোনালেন স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: অনেক তুচ্ছ কারণেও আজকাল আমরা ধৈর্য হারিয়ে ফেলি। রাস্তাঘাটে যত্রতত্র শুরু হওয়া সামান্য তর্কাতর্কি শেষ পর্যন্ত হাতাহাতি মারামারির চেহারা নেয়। আমরা ভুলে যাই আমরা প্রত্যেকেই মানুষ, সামাজিক জীব। আইনের চোখে গণপিটুনি এক শাস্তিযোগ্য অপরাধ। এর মতো হিংসামূলক আচরণ থেকে দূরে থাকুন, নয়তো কঠোর শাস্তি পেতে প্রস্তুত থাকুন। তাই হিংসার পথ নয়, বেছে নিন ভালোবাসার পথ।
0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। উত্তরাখণ্ড, গুজরাত ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ হবে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা চতুর্থ বিজেপি শাসিত রাজ্য। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে জন এবং ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতি দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে।

0: প্রাকৃতিক দুর্যোগ আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে রাজ্য সরকার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী অসীম স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট আলোচনায় জবাবি ভাষণে বলেন, 200 জন সদস্যকে নিয়ে এই বাহিনী তৈরি করা হবে। এর মধ্যে পাহাড়ি এলাকা ও সুন্দরবনে 50 জন করে দুটি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তাৎক্ষণিক প্রয়োজনে ব্যবহারের জন্য 100 জনের একটি বাহিনীকে ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে আষাঢ় মাসের 11 দিন পার হয়ে গেলেও বৃষ্টির দেখা নেই পুরুলিয়ায়। গত 5 বছরের গড় হিসেব অনুযায়ী পুরুলিয়া জেলায় এখনই বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে 10% বেশি। বৃষ্টি কম হওয়ার জন্য চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। পুরুলিয়া জেলা কৃষিকেন্দ্রিক জেলা হলেও এখানে চাষের জন্য বর্ষার জলই ভরসা। জেলায় সেচ প্রায় নেই বললেই চলে। বৃষ্টির দেখা না মেলায় ধান চাষে প্রভাব পড়তে পারে। বৃষ্টি না হওয়ায় জেলায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। বর্ষার কারণে আগামী 3 মাস ডুয়ার্সের সমস্ত নদীতে বালি ও পাথর তোলার কাজ বন্ধের ফলে সংকটে পড়েছে নদীকেন্দ্রিক কাজে যুক্ত শ্রমিকরা। এই সমস্যা নিরসনে প্রশাসন বালি পাথরের পুরনো মজুদ ব্যবহারের অনুমতি দিয়েছে। পশ্চিম বর্ধমানের বারাবণীতে তৃণমূল নেতা অসিত সিং সহ 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের আসানসোল আদালত চত্বরে নিয়ে আসা হলে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায়। গতরাতে ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্ট থেকে পুলিশ অসিত সিং ও তার ভাই পানুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করে। জামশেদপুর থেকে ধরা পড়ে এদের সহযোগী অপর এক তৃণমূল নেতা আকবর আলম। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক ব্যক্তিকে মারধর করে বলপূর্বক কয়েকজন দুষ্কৃতী গাড়িতে তুলে নিয়ে পালায়। ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুল যোশী ঘটনাটি দেখতে পেয়ে অপহরণকারীদের গাড়ির পিছু নেন এবং পুলিশকে খবর দেন। ডিমডি এলাকায় পুলিশের গাড়ি সন্দেহভাজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায়। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। রাজ্যের সর্বত্র মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এই উপলক্ষে ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে একটি অনুষ্ঠান। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অংশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় আশুরাই মহরম পালিত হচ্ছে। পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হুসেন ও তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে দিনটি পালন করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গ্রামবাংলার যুববন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের মূলত এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটার যদি একটু গভীরে যাওয়ার চেষ্টা করি তার গভীরতা কিন্তু অনেক। কেননা একবিংশ শতাব্দীতে একদিকে যেমন আমরা বিজ্ঞানকে হাতিয়ার করে উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে দিচ্ছি, আমাদের জীবন হয়ে উঠছে সুখকর আনন্দদায়ক, ঠিক তেমনি আধুনিক সভ্যতার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সমাজে তৈরি করছে এক অমোঘ শূন্যতা, যা মানুষের মন থেকে মনন সব ক্ষেত্রেই ক্রিয়াশীল। আজকাল যৌথ পরিবার ভেঙে গিয়ে ঘরে ঘরে দেখা যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলির সংস্কৃতি। সেই যে একসঙ্গে বসে সুখ দুঃখ মিলেমিশে ভাগ করে নেওয়ার যে প্রবণতা, সেটা কোথাও হলেও ভেঙে ছারখার হয়ে গেছে, যার ফলে আমাদের এই যে মূল্যহীন শিক্ষা ব্যবস্থা বা মূল্যহীন সংস্কৃতি, রুচিশীল অসুস্থ একটা পরিবেশ পরিস্থিতি আমাদের কোথাও হলেও যেন টেনে নিয়ে যাচ্ছে এক অমাবস্যার কোনো তিমিরে, যেখান থেকে ফিরে আসা এতটা সোজা নয়, প্রবেশটা অনেক সোজা। বিশেষ করে আমাদের যুব সমাজ যারা দেশ গড়ার কারিগর, তারা কিন্তু বর্তমানে বিপদগামী। তারা একসময় লক্ষ্যহীন শিক্ষা ব্যবস্থা, রুচিশীল সাংস্কৃতিক পরিবেশের অভাব, কর্মসংস্থানের অভাব সব মিলিয়ে আমাদের জীবনে এখন দেখা দিয়েছে নিঃসঙ্গতা, হতাশা, একাকিত্ব। আর সেই সমস্ত একাকিত্বের সুযোগেই কিছু দুষ্টু চক্র সক্রিয় হয়ে উঠছে, তুলে দিচ্ছে যুব সমাজের হাতে ড্রাগের মতো মারণাস্ত্র। মারণাস্ত্র বললাম এই কারণে, যদি কোনো একটা মানুষের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া যায়, সমাজের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া যায়, তাহলে সমাজ ব্যবস্থাটা যে কোনোভাবেই ধ্বংসের মুখে পতিত হবে, এটা তারা ভালোভাবেই জানে। তাই এই গভীর চক্রান্ত থেকে কিভাবে বের হওয়া যেতে পারে বা বের করা যেতে পারে আমাদের যুব সমাজকে, সেই নিয়ে আজকের আমরা আলোচনা করব। ড্রাগের নেশা সর্বনাশা, আর এই বিষয়ে আলোচনা গল্প করতে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমন্ত্রিত অতিথি হিসাবে, যারা সমাজের বিভিন্ন মাধ্যমে, সে গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরাঞ্চলে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে মিলেমিশে একাকিত্ব হয়ে কাজ করেন, তাদের খুব কাছে থেকে দেখেন। আমি বলছি আমাদের সংবাদ মাধ্যমের যে সমস্ত বন্ধুরা রয়েছে, তেমন পেয়েছি দুজন সাংবাদিককে। দেবব্রত মিত্র, যিনি গ্রামীণ এলাকার মূলত কৃষি সাংবাদিকতা করে থাকেন, আর একজন সাংবাদিক বন্ধু পেয়েছি অনন্ত কুমার রায়। দেবব্রতদা এবং অনন্তদা, আপনাদেরকে আকাশবাণীতে স্বাগত,
1: নমস্কার।
0: আর রয়েছেন আমাদের মধ্যে স্পিচ থেরাপিস্ট, আমার বন্ধু পার্থ সারথি রাউত। পার্থ, তোমাকেও স্বাগত,
2: নমস্কার।
0: রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। শুরুতে যে কথা বলছিলাম যে বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের যুব সমাজ একেবারেই এই ড্রাগের নেশায় আসক্ত এবং সেখান থেকে চাইলে তারা বের হতে পারছে না। আমি প্রথমেই দেবব্রতদা আপনার কাছে আসি, যেহেতু আপনি একেবারেই গ্রামীণ এলাকাতে বহু মানুষের সঙ্গে, বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে গিয়ে মিশে থেকে কাজ করেন, সেখানে আপনার কীরকম কী চোখে পড়ে, অভিজ্ঞতা ধরা পড়ে?
1: হ্যাঁ দেখো সুব্রত, আমার এই কৃষি সাংবাদিকতা করার জন্য আমাদেরকে তো বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতে হয়, কৃষকদের সঙ্গে সঙ্গেই মূলত থাকতে হয়। আমরা গিয়ে একদম কৃষকের সঙ্গে গিয়ে দেখেছি, গিয়ে একজন কৃষক সারা দিন সকাল থেকে রাত্রির অবধি জমিতে কাজ করছে, সে ফলত সে বিড়ি সিগারেট খৈনি, তারপরে সেই বিভিন্ন রকম গুটকা তামাক, মানে বিভিন্ন রকম নেশা সে করছে এবং রেগুলার করছে, মানে নিয়মিতভাবে সে সেগুলো নিয়ে যায়।
0: আচ্ছা,
1: তার অতিরিক্ত পরিশ্রম যাতে করতে পারে সেই জন্য সেগুলোকে নিয়ে যাচ্ছে।
0: আচ্ছা আচ্ছা।
1: আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কি তার ছেলে একটা বাবার দেখে দেখে শুরু করেছে, আজকে সেই শুরু করার পরে সে এত মাত্রাধিক্ত সে করে ফেলছে, সে এখন এত অসুস্থ, তার বাবা

0: মানে কৃষি কাজ করে যা আয় করছে সর্বশান্ত হয়ে যাচ্ছে তার চিকিৎসা করাতে, ছেলেকে সুস্থ করতে সর্বশান্ত হয়ে যাচ্ছে। মানে ড্রাগের এমন নেশা মানে আক্রান্ত হয়ে যাচ্ছে যে কিছুতেই তাকে আর মানে উদ্ধার করে আনতে পারছে না।
1: এবং বাবাও নেশাগ্রস্ত হলেন এবং তার দেখা দেখি তার পরিবারের সেই তরুণ প্রজন্মটা সেও কিন্তু সেই নেশাগ্রস্ত হয়ে পড়ল। অনন্তদা, আপনিও তো আপনার অভিজ্ঞতা প্রচুর, বিভিন্ন প্রান্তে ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করেন, এক্ষেত্রে আপনার কীরকম চোখে পড়ে?
2: দেখুন সুব্রতদা, সেটা হচ্ছে যে গ্রাম থেকে শহর যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে যারা বলা যায় যে এই সময়ে নতুন কিছু করার চেষ্টা করে সেই সময়তে, যে বিশেষ করে এই 13-19 এই যে বয়স সন্ধিকাল, এই সময়তে যেন নতুন কিছু করার একটা ভাবনা থাকে এবং এই যে একটা যৌবনের উদ্দীপনা, কিছু করার একটা মানসিকতা, যেটাকে আমরা বলতে পারি যে কবি সুকান্তের ভাষায় যে 18, সেই 18-র এই সময় কিন্তু একটা সমাজ জীবনে কেউ বিপ্লব করে, কেউ পরিবর্তন করার কথা ভাবে, কেউ নিজে কিছু করে সফল হওয়ার চেষ্টা করে। কিন্তু এই সময়তেই কিন্তু দেখা যাচ্ছে কোথাও যেন একটা যুব সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে তাদের একটা হতাশা এবং তাদের হচ্ছে চিন্তার দৈন্যতা। তার মূল যে কারণ আমরা যদি আমরা দেখি সব দিক থেকে ভেবে, সেটা যে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো উপায় অনেক সময় থাকছে না। এবং যে গ্রামীণ অঞ্চলে সেখানে কী হয়, সেখানে দেখা যায় যে তোমার যে কোথায় গেলে তাদের প্রকৃত একটা বলা যায় যে সুন্দর জীবন গড়ে উঠবে, কীভাবে তারা শিক্ষিত হয়ে প্রকৃত একটা কর্মসংস্থান হবে, রোজগার হবে, চাকরি পাবে, এটা যেমন তাদের অনেক সময় দিশা থাকে না। তারা কী হয় এই এমন কিছু অসৎ সঙ্গে তারা মেলামেশা করে, যার ফলে এই সময়তেই তারা কিন্তু সেই মানে ড্রাগের নেশায় তারা আক্রান্ত হয়ে পড়ে। এবং যেটা সবথেকে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে এই গ্রাম থেকে শহরের যে ছেলেমেয়েরা, তারা আগে যেমন কী করতো, তারা ফুটবল খেলতো, তারা খেলাধুলায় থাকতো এবং ময়দানের যে আনন্দ সেটাকে তারা চেটেপুটে উপভোগ করতো, তাদের একটা আলাদা আবেগ ছিল। কিন্তু এখন কী হয়, সেই সমস্ত ছেলেমেয়েরা ফুটবল বা ক্রিকেট এই যে খেলার প্রতি তাদের ঝোঁক অনেক কমে গেছে। গুটি কয়েক ছেলেমেয়ে যারা ভাবে যে পেশাদার কিছু পড়বে তাদের কথা বাদ দিলে গড়পড়তা যারা যুবক আছে তারা কিন্তু শুধুমাত্র এই তোমার যে অসৎ সঙ্গের তারা সময় কাটায়। এবং এই যে আড্ডা আলাপন যেখানে তোমার মূল বিষয়
1: হচ্ছে আড্ডা আলাপন, এটা একটা সময় ছিল, আড্ডাটা থাকবেই, পৃথিবী যতদিন থাকবে আড্ডা গাল গপ্প এগুলো সব থেকেই থাকবে, কিন্তু আড্ডার ধরনটা বোধহয় পাল্টে গেছে।
2: একদমই, আড্ডার যে মূল বিষয়টা হয়ে উঠেছে এখন সেটা হচ্ছে যে তাদের একটা নেতিবাচক ধারণা এবং হচ্ছে যে সাময়িক আনন্দ, এই যে মানে ক্ষণিকের আনন্দ, এই আনন্দ পাওয়ার জন্য তারা কি করছে, তারা হাতের কাছে যেটা পাচ্ছে সেটাই তারা সেখানে তখন গ্রহণ করছে। এবং এই গ্রহণ করতে গিয়ে তারা হেরোইন, কখনো চরস, কখনো তাদের মারিজুয়ানা, ব্রাউন সুগার, ইয়াবার, এরকম যেগুলো বলা যায় যে ক্ষতিকর ড্রাগ, যেটা বলা যায় তারা নিঃশব্দ ঘাতক, এই ঘাতকগুলোকে তারা শরীরে সেবন করছে এবং এই আনন্দের পরেই কিন্তু পরক্ষণে তারা জীবনটাকে নিরানন্দ করে।
1: একদম, সেই সঙ্গে রয়েছে আমাদের বন্ধু পার্থ, যেহেতু স্পিচ থেরাপির কাজ করে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রোগী বা বিভিন্ন বলা ভালো তাদেরকে হ্যান্ডেল করতে হয়, এবং বাস্তব অভিজ্ঞতাটা অনেক যে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা ঠিকঠাকভাবে কথাবার্তা বলতে পারছে না বা তাদেরকে জন্ম দিচ্ছেন যে সমস্ত বাবা মায়েরা, তাদেরকে অনেকাংশে পার্থ তাদের সঙ্গে চলাফেরা করে। পার্থ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে সমস্ত রোগী বা পেশেন্ট যাদেরকে তুমি দেখাশোনা করো বা তুমি বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াও, সেক্ষেত্রে তোমার কী মনে হয় এর বিশেষ কোনো কারণ?
3: সুব্রত, প্রথমেই আমি বলবো যে ভালো ড্রাগ আর খারাপ ড্রাগ এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। আমার জ্বর হয়েছে, আমাকে একটা মেডিসিন ডক্টর প্রেসক্রাইব করলেন, আমি খেলাম, সুস্থ হয়ে গেলাম, সেটা ভালো ড্রাগ। আমি বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও একটা বেড়াতে গেলাম, সেখানে এমন একটা ড্রাগ আমি নিলাম যেটা যার রাসায়নিক বিক্রিয়া আমার মস্তিষ্কে হওয়ার ফলে আমি কিছু সময়ে বাস্তব জগৎ থেকে বাইরে থাকলাম, সেটা আলটিমেটলি আমার শরীরে কোনো সহায়তা লাগলো না, সেটা আমার ক্ষতিই করলো।
1: আর অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বিজ্ঞান বা বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন কোনো ব্যাধির নাশক হিসাবে ড্রাগ,
3: একদম,
1: তার সেই সুন্দর আবিষ্কার থেকে সরে এসে চলে গেল সম্পূর্ণ একটা অন্ধকারের দিকে।
3: একদম, তো সেটা হচ্ছে খারাপ ড্রাগ। আমি অনন্তদার কথা শুনছিলাম, উনি বললেন কতগুলো ড্রাগের নাম, তো এরকম তো ড্রাগের নাম আমরা প্রচুরই জানি, আমাদের যারা অনুষ্ঠান শুনছেন তারাও প্রতিনিয়ত এই সমস্ত

0: নামগুলো শুনে থাকেন। এবারে আমি বলবো একটা মানুষের জীবন চক্রের কথা। আমরা যদি দেখি যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তাকে সুস্থভাবে পৃথিবীতে টিকে থাকাটা তার কাছে প্রথম, মানে প্রথম লড়াই
1: একদম।
0: তারপরে হচ্ছে তাকে শিক্ষা গ্রহণ করতে হবে, কেননা শিক্ষাই একমাত্র চালিকা শক্তি। শিক্ষা গ্রহণ করার পরে সে যখন বড় হলো, তাকে সম্পর্কের জালে আবদ্ধ হতে হবে, এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম। তারপরে হচ্ছে তাকে কর্মজীবনে প্রবেশ করতে হবে। সম্পর্কের জালে বলতে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছেন, কথায় কথায় আপনারা বলছিলেন, দাদারা বলছিল নিউক্লিয়ার ফ্যামিলির কথা, বর্তমান দিনে যেটা খুব বেশি বেশি করে চোখে পড়ছে। এখন ওই আড্ডার কথা হচ্ছিল, যদ্দূর আমার মনে পড়ছে যে আজ থেকে 50-60 বছর আগে আড্ডা তো চিরকালই আছে, আজও আছে, কালও থাকবে। তখন যখন আড্ডা হতো, আড্ডা স্থলে একটু হয়তো চপ মুড়ি বাদাম ভাজা এইসব নিয়েই আড্ডা হতো। এখনকার আড্ডার সংজ্ঞা কিন্তু আলাদা সুব্রত। আমাদের বয়সী ছেলেমেয়েরা বা কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয় পড়ুয়ার ছেলেমেয়েরা যারা আছে, তারা কিন্তু যখন আড্ডা দিতে যায়, তাদের আড্ডার সঙ্গী সাথে যারা যায়, তাদের কিন্তু খাওয়ার দাওয়ার বিষয়টা সম্পূর্ণই আলাদা থাকে।
1: এখন সেটা
0: তো সেটা কেন, সেটা কেন প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে এটা কেন। এখানে আমরা গবেষণায় দেখেছি বা আমরা কথা বলতে গিয়ে এদের সাথে দেখেছি যে কাউকে একটা দেখে তারা কপি করছে, মানে অনুকরণ করছে, যে ওই লোকটা না সিগারেটটা এইভাবে হাতে ধরে, আচ্ছা লাগে না, দারুণ স্টাইল। আমাদের নবীন প্রজন্ম
1: আমি এই কথাটাই বলতে চাই,
0: যারা সচরাচর ফেসবুকে বিভিন্ন ইনস্টাগ্রামে তাদের ছবি, তাদের রিলস, তাদের বিভিন্ন ডেইলি অ্যাক্টিভিটি আপলোড করতে করতে তারাও নিজেদের কখনো কখনো সেই আমির খান বা শাহরুখ খানের জায়গায় পৌঁছে যান তারা। স্বপ্নেও তো আমাদের স্বপ্নের নায়করা ঘোরাফেরা করেন। তো উত্তম কুমারের সেই সিনেমাটার কথা তোমার নিশ্চয়ই মনে আছে, যে সিগারেট খেয়ে ধোঁয়াটা যেমন ছেড়ে দিচ্ছেন, গোল হয়ে চলে যাচ্ছে নায়িকা,
1: কিছু মানুষের কাছে একসময় তখন
0: আমাদের নবীন প্রজন্মরা ধীরে ধীরে এখানে পা বাড়াচ্ছে। আর এটা এমনই একটা সমুদ্র, এখানে একবার নামা যায় কিন্তু উঠে আসাটা ততোধিক, মানে যতটা সহজভাবে নামা যায় উঠে আসাটা ততোধিক কঠিন
1: একদম। তো মানে সেই বাংলা গানটার মতো, ফুলকলি দিয়ে ফুলকলি বলতে এটা কোন গলি, এই গুলিতে যে আসে সেই ফাঁসে, এবং এখানে যে আসে সে সহজে ফিরে যেতে পারে না।
0: একদমই তাই।
1: এই ড্রাগের জগৎ বা নেশার জগৎটা এমন অপরাধের, এরা তো এক প্রকার আস্তে আস্তে এখান থেকে অপরাধীও হয়ে যাচ্ছে।
0: একদমই তাই। দেখো এগুলো তো প্রচন্ড দামি একটা জিনিস, যে হেরোইন বা ব্রাউন সুগার, ব্রাউন সুগার, কোকেইন, কস্টলি একটা বিষয়। একটা সাধারণ 1 গ্রামের দাম হয়তো কয়েক শত টাকা। তো এবারে একটা সাধারণ মানুষের পক্ষে সবসময় তো, ধরো আমার বাবা প্রচন্ড বিলিয়নিয়ার, আমার কাছে প্রচুর পয়সা আছে, আমি কিনলাম খেলাম ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে যে 5 জন ঘরে তাদের তো অত পয়সা নেই, তারা কিনতে পারছে না, কিন্তু তারা খেতে চাইছে। তারা একদিন টেস্ট আমি বুঝিয়ে দিয়েছি, তারা তখন কি করছে, চুরি করছে, ডাকাতি করছে, অসৎ উপায় অবলম্বন করে সেখান থেকে পয়সা রোজগার করে সেখান থেকে এখানে কিনছে।
1: অনন্তদার কাছে একটু আসি।
2: সুব্রতদা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে যারা এই আধুনিক যুগে যারা ড্রাগে আসক্ত হয়ে পড়ছে, শুনলে অবাক হবেন, সেটা হচ্ছে তারা ডার্ক ওয়েবের মতো যে অপরাধ, সাইবার অপরাধ, তাতে যুক্ত হয়ে পড়ছে। এই যে আমরা শুনি না প্রায়শই সংবাদ মাধ্যমে যে জামতারা গ্যাং, কখন আমরা শুনছি তোমার মহারাষ্ট্রের কোনো গ্যাং, এই যে এরা যে অপরাধে করে, এরা কিন্তু অধিকাংশই মাদকাসক্ত থাকে, এবং এই যে ড্রাগের যে যে তাদের যে নেশা, সেই নেশা মেটানোর জন্যে তারা কোথায় এত টাকা পাবে, তাই তারা জালিয়াতি করছে, অর্থাৎ মানুষকে ঠগবাজি করছে। যে করেই হোক অর্থ উপার্জন করতে হবে, এই অর্থ উপার্জনের জন্য এই তোমার কায়েমী স্বার্থচক্র,
1: শিক্ষা দীক্ষা কোনো কিছুই কিন্তু কাজ করছে না
2: একদমই। দেখো আমরা যদি স্বামীজির কথা বলি, তিনি বলেছিলেন যে তুমি যদি ভাবো, তুমি যা ভাবো সেটাই তাই হবে, তুমি যদি নিজেকে দুর্বল মনে করো তাহলে তুমি দুর্বল থাকবে, আর যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে তুমি শক্তিশালী হবে। কিন্তু এই যে যুব সমাজের যারা বিপদগামী হয়েছে, তারা নিজেদের ক্রমশ দুর্বল করে ফেলছে। একদিকে তাদের যেমন মনের দিক থেকে ক্রমশ তারা ধীরে ধীরে ভেঙে পড়ছে, ঠিক তেমনই আবার এই অপরাধ জগতে যুক্ত হয়ে এক আধুনিক যুগে যে সাইবার অপরাধে তারা যখন কারবারই হয়ে পড়ছে, তখন তারা বলা যায় যে তারা সমাজের শুধু অপরাধী নয়, তারা সমাজ নিজেকে ধ্বংস করছে, অন্যকেও ধ্বংস করাচ্ছে।
0: একদমই তাই। যেমনভাবে তারা নিজেদের ক্ষতিও করছে, পাশাপাশি পরিবারের ক্ষতি করছে, সোসাইটিরও ক্ষতি করছে।
3: হ্যাঁ, ব্যাপারটা সুব্রত কি জানো তো, আজকের সমাজে মানে ড্রাগ বা মাদক দ্রব্য নেশা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে।

0: এটা হচ্ছে পরিষ্কার কথা। এর ফলে কি হচ্ছে, যুব সমাজ যারা দেশের ভবিষ্যৎ তাদের একদম পুরো সর্বনাশ হয়ে যাচ্ছে এই ড্রাগের নেশার ফলে। মানে ড্রাগ শুধু একজনের শরীরে শুধু মানে মনকে ধ্বংস করছে না, সঙ্গে সঙ্গে একটা পরিবার একটা সমাজ একদম ধ্বংস হয়ে যাচ্ছে।
1: একদমই তাই। আমরা এই স্পিচ থেরাপি করতে গিয়ে দেখেছি, মানে যে সমস্ত আমরা দেখছি যে এখন সমাজে প্রচণ্ড পরিমাণে মানে প্রতিবন্ধকতা যুক্ত বাচ্চারা জন্মগ্রহণ করছে, তার কারণ খুঁজতে গিয়ে দেখেছি যে অন্যতম কারণ হচ্ছে যে মেয়েটি আজকে মেয়ে আছে সে তো আগামীকাল মা হচ্ছে, সে যখন কলেজে পড়ছে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তা সেও নানান ধরনের ড্রাগের আসক্তির কারণে ভবিষ্যতে দেখা যাচ্ছে সে যখন মা হচ্ছে সে একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারছে না।
2: এখন হামেশায় রাস্তাঘাটে বিশেষ করে শহরতলির কথা যদি ধরি, হামেশায় আপনারা তো বিভিন্ন গণমাধ্যমের কাজের সঙ্গে যুক্ত যেহেতু আপনাদের চোখে প্রায় ধরা পড়বে নিশ্চয়ই যে মহিলাদের মধ্যে বিশেষ করে কলেজ পড়ুয়া যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের মধ্যে কিন্তু বা অফিস যাত্রী যারা রয়েছেন
3: একদমই সুব্রত তুমি যেটা বলছো
2: কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগ অ্যাডিক্টেড বা স্মোক করার প্রবণতা প্রচুর।
3: কথা সূত্র ধরে একটা বলি, সেটা হচ্ছে যে বর্তমান সমাজে আমরা দেখছি যে এই ড্রাগের ব্যবসা বেশি কিন্তু ছড়িয়ে পড়ছে বেশি উত্তর পূর্বাঞ্চলে, আসাম অরুণাচল প্রদেশ, তারপর তোমার হচ্ছে যে মণিপুর মেঘালয় এই সমস্ত জায়গায় এই যে যত হিংসা হচ্ছে তার পিছনে কিন্তু কারণ একটা হচ্ছে ড্রাগের ব্যবসা। এবং আরও একটা যেটা বিষয় সেই যে মহিলারা যারা উত্তর পূর্বাঞ্চল থেকে এই পশ্চিমবঙ্গে এসেছে আমরা দেখেছি যারা তথ্য প্রযুক্তিতে কাজ করে, কেউ বিপিওতে তথ্য প্রযুক্তির অধীনে বিপিওতে রয়েছে, তোমার বিজনেস প্রসেসিং আউটসোর্সিংয়ে আছে, এই সমস্ত কাজে যারা যুক্ত আছে তাদের একাংশের মহিলারা তারা আমরা দেখতে পাচ্ছি তারা সবসময় হয়তো তারা সিগারেট মদ এগুলো তো থাকছেই, এই সমস্ত মাদক এই যে ড্রাগ যেটা ভয়ঙ্কর মাদক সেই ভয়ঙ্কর মাদকেও তারা কিন্তু কখনো কখনো আসক্ত হয়ে পড়ছে, কারণ তাদের যে তারা উপার্জন করছে তাদের একটা ভবিষ্যৎ কিছু তারা মানে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছে, কিন্তু তারা যেটা মূল বিষয় তাদের ওই যে চক্রগুলো নানাভাবে তাদের মগজ ধোলাই করে যে নানাভাবে তাদের স্বপ্ন দেখায় যে তুমি যদি এই যে তুমি যে টাকায় উপার্জন করছো তার থেকে এই যদি তোমার বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে তুমি যদি এত টাকা পাও তোমার ক্ষতিটা কোথায়, ফলে তাদেরকেও কিন্তু এই মগজ ধোলাই করে বিপদগামী করার একটা চক্র।
1: আমার মনে হয় অন্তত এর পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে দেখুন পারিবারিক অশান্তি একটা বড় কারণ, তার পাশাপাশি এই যে আপনি বলছিলেন বিপিওতে যারা চাকরি করছে যারা এই তথ্য প্রযুক্তিতে আছেন তারা জানেন যে কতটা প্রেসারে তাদের কাজ করতে হয়,
0: চাপ নিতে পারছে না,
1: এত একটা মারাত্মক চাপ। আরে মানুষের তো কোথাও না কোথাও একটা এন্টারটেইনমেন্টের দরকার আছে, মানুষের একটা রিল্যাক্সেশনের প্রয়োজনীয়তা
2: এই জোগাড় করছে
1: একদম এই মাধ্যমে কিছু, এটা একটা হ্যালুসিনেশন তৈরি হয়, এটা ড্রাগ নেওয়ার পরে একটা খানিক সময় আমি জগতে থাকবো না,
2: হ্যালুসিনেশন তৈরি হবে,
1: তখন মনে হবে যে আমি
2: ডিপ্রেসমেন্ট করে
1: একদম
2: নিজেকে খুব সুন্দর লাগে মনে হয় স্বর্গে আছি
1: একদম, আমার নার্ভাস সিস্টেমটা যদি ডাউন হয়ে যায় তো স্বাভাবিকভাবে এটা মনে হবে। আমরা যখন কোনো ছোট অপারেশন করি তখন কি হয় আমাদেরকে তো ইঞ্জেকশন দিয়েই সেই জায়গাটাকে এ করা হয়, তো এটাও জাস্ট লাইক দ্যাট। তো সেই সেই জন্য কি হচ্ছে ব্যাপারটা, এই যে অত্যন্ত চাপ এই যে মানসিক প্রেশার এর জন্যও কিন্তু মানুষজন আকৃষ্ট হচ্ছে শুধু কৌতূহল থেকে নয়। কিন্তু
2: কিন্তু সেটাই কি আমাদের সমাধান, যে এরকম মানসিক প্রেশার তো থাকবেই, যারা নেশাগ্রস্ত হয়ে পড়ছেন তারা অজুহাত দেখাচ্ছেন যে আমাদের প্রচণ্ড কাজের প্রেশার ওয়ার্কলোড বেড়ে যাওয়ার কারণে হয়তো আমরা নেশা করছি করে কিছুটা মেন্টালিভাবে ফ্রি হওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটা তো আর সব নয়
0: না একদমই। সুব্রত একটা কথা বলি, ওই তুমি বলছিলে যে মানসিক চাপ, একটা জিনিস লক্ষ্য করবে তুমি আমাদের এখন কলকাতায় এই যে বড় বড় কলেজগুলো ইউনিভার্সিটিগুলো আছে এদের এখানে বাবা মারা তাদের কৃতি ছাত্র মানে ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার করানোর জন্য তারা এখানে নিয়ে এসে ভর্তি করছে এবং বহু বহু টাকা খরচ করে তাদের সমস্ত নিঃসম্বল হয়ে তারা খরচ করে করে তাদের ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য এই সব জায়গায় নিয়ে এসে ভর্তি করছে, কোথাও কলেজের হোস্টেলে কোথাও বিভিন্ন প্রাইভেট জায়গাতে ছেলে মেয়েকে রাখছে, যেখানে সম্ভব হচ্ছে না যে বাবা মা পাশে এসে থাকবে বাড়ি ভাড়া করে, এত টাকাও সম্ভব না পরিবারের পক্ষে, তার জন্য সেইখানে তার বন্ধুদের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে পিছিয়ে পড়ছে যেসব ছেলে মেয়েরা তারাই আস্তে আস্তে ড্রাগে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে।
2: অনেক মানে ভবিষ্যৎ যেটা রয়েছে যাদেরকে যাদের হাত ধরে হয়তো
0: অনেক ভবিষ্যৎ যাদের হাতে
2: করতে পারতো তাদের হাত থেকে অনেক কিছু বের হতে পারতো সেটা না হয়ে তারা একটা
1: এর ফলে অনেক
3: একদমই যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে যুবকরা যারা যাচ্ছে এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা স্বপ্ন সন্ধানী।

0: এই স্বপ্ন সন্ধানী যুবকরা এরা কিন্তু এক সমাজকে অনেক কিছু উপহার দিতে পারে, তাদের প্রতিভা, মেধা, মনন, তাদের মগজের যে চিন্তাধারা সেটা দিয়ে। কিন্তু এই সমস্ত শ্রেণীর যে যুবকরা, তারা যে বিপদে চলে যাচ্ছে, সমাজ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাবা মা হচ্ছে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই যে বলছিল না বা আমাদের বন্ধুরা, সেটা হচ্ছে যে যে কি আমরা কি যে যে কাজের পেশার ওয়ার্ক পেশার, যে আমরা দেখলাম যে নারায়ণমূর্তি ইনফোসিসের চেয়ারম্যান, তিনি বললেন কি সপ্তাহে ছুটিটা না দিলেই হয়, মানে সারা সপ্তাহে কাজ করতে হবে, মানে শুধু কাজটাই যেন মানুষের একটা, এই যে একটা পেশাদারিত্বের নামে একটা যান্ত্রিক বোঝা, এটা যেমন একটা কারণ, ঠিক তেমনি যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে ইতিবাচক কিছু ভাবনাও আমাদের থাকতে পারে। যেমন আমরা যদি খুব কাজের চাপ হয়, আমাদের মানসিক চিন্তা, আমাদের যদি মানসিক টেনশন বাড়ে, তাহলে আমরা একটা করতে পারি, আমাদের ভারতের যে ঐতিহ্য যেটা এমন হচ্ছে, আমরা যদি যোগ ধ্যান এগুলো আমরা করি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা স্বস্তি পেতে পারি। এবং আমরা হচ্ছে সামাজিক যে ভালো কাজ আছে, সেবা সেবামূলক কাজ, যেমন আমরা যদি বলি ঋষি বঙ্কিমচন্দ্র কি বলেছিলেন যে নিজের সেবা করা, এটার থেকে যত আমরা যা শান্তি পাই, স্বস্তি পাই, তার থেকে অন্যের উপকার করা, সমাজের সেবা করা, সেটার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। এবং এই সমাজের বা দেশের কাজে অনেক মানুষ যে নিজেকে যুক্ত করতে পারে, ভালো কাজ করতে পারে,
1: এটা খুব ভালো মানুষকে কথা বললেন যে এভাবে আমরা তরুণ প্রজন্ম যদি অন্য কাজে নিজেদেরকে নিয়োগ করতে পারি, তাহলে বোধহয় সাময়িক এই নেশা থেকে বা নেশাটা যখন করে, এটা তো একটা ব্রেনের মধ্যে একদম সেট হয়ে থাকে যে আমি আজকের 9টার সময় ড্রাগটা নিলাম বা কোনো একটা ওই কোকেন হেরোইন ট্রেন যেটা নিলাম, সেটা ঠিক আবার কালকের ওই ওই সময় একদম যেন ব্রেনের মধ্যে স্ট্রাইক করতে থাকে যে এই সময় নাও, এবার আমাকে কিছু দিতেই হবে, দিতেই হবে এরকম। এবং এটা নিয়ে একটা সমীর মজুমদারের খুব আমার মনে পড়ছে খুব বিখ্যাত একটা নাটক রয়েছে, ছেলেটা কীভাবে ড্রাগের প্রতি ওই সময় অ্যাডিক্টেড হয়ে গিয়ে ঠিক ঘড়ির কাঁটায় যখন 9টা বাজবে তাকে ড্রাগ না দিলে সে মানে পুরো ঘরের জিনিসপত্র একেবারে ওলট পালট করে দেয়, ভাঙচুর করে, যে কীভাবে হয়ে যায়। আচ্ছা, অনেকক্ষণ আমাদের একটা গুরুগম্ভীর আলোচনা হচ্ছে, আমি একটা মজার কথা বলি আমাদের যুব বন্ধুদের জন্য। খুব সাম্প্রতিক একটা জিনিস আমি পড়লাম যে একটা ছেলে সে বারে যায়, বিভিন্ন রকম যেগুলো নেশাগ্রস্ত জিনিস হয় আর কি সেগুলো নেয়, তা সে সেখানে তিনটে করে গ্লাস নেয় এবং তিনটে গ্লাসেই এক প্যাক করে ওই কোনো তরল পানীয় সেগুলো নেয়। তা যখন যিনি বারে রয়েছে তিনি একবার খুব কৌতূহলবশত, এটাও কিন্তু কৌতূহলবশত তিনি জানতে চাইলেন যে আচ্ছা আপনি তিনটে করে পেগ নেন কেন, আপনি তো একটা গ্লাসেই তিন পেগ নিতে পারেন, নিয়ে খেতে পারেন। সে তখন বলছে যে আমরা তিন বন্ধু ছিলাম, খুব কাছের বন্ধু, আর তা দুই বন্ধু বিদেশে চলে গেছে, কিন্তু তাদের তো আমি মিস করতে পারি না, তাদের আমি মিস করি এই মানে এর মধ্যে দিয়ে তাদেরকে অনুভব করি যে আমরা তিনজনে বসে যেন একসঙ্গেই খাচ্ছি। একদিন এসে সে দু গ্লাস নিল, দুটো পেগ নিল, নেওয়ার পরে বলছে আজকে কি আপনার কোনো বন্ধুর কিছু অসুবিধা হয়েছে? বলো না, আমার বাড়িতে জানতে পেরেছে, জানতে পারার ফলে বাড়িতে বিশাল ঝামেলা হয়েছে, সেই জন্য আজ থেকে আমি নেশা করাটা ছেড়ে দিলাম, কিন্তু আমার দুই বন্ধুর নেশাটা আমি করে যাচ্ছি। তাই এটা একটা মজার কথা বললাম এই কারণে যে নেশাটা এমনভাবে আমাদের ব্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে বা আমরা তার প্রতি এতটাই আসক্তি হয়ে পড়ছি, আসক্ত হচ্ছে।
2: অনেকগুলো কারণের পেছনে কিন্তু আরও একটা কারণ আছে, এখন তো দেখো এত উচ্চশিক্ষিত হয়ে ছেলেমেয়েরা চাকরি বাকরি পারছে না,
1: একটা হতাশা
2: ঢুকে যাচ্ছে, কোনো কিছু ধরে তো একটা বাঁচতে হবে, তো এটাকেই একটা অবলম্বন হিসেবে ধরে নিচ্ছে অনেকে।
1: মোটামুটি আমরা প্রায় শেষের দিকে এগিয়ে এসেছি, আমাদের খুব একটা সুন্দর আলোচনা চলছিল। এই যে যুব সমাজ যেভাবে বেছে নিচ্ছে, কিন্তু এটা তো সমাধানের রাস্তা নয়, কিন্তু তো তাদের তো বের করে আনতে হবে, তার জন্য কি কিছু সরকারি বা বেসরকারি কোনো প্রকল্প বা কিছু এরকম জানা রয়েছে আপনাদের?
0: একদমই সুব্রতদা, আমি একটা কথা বলি, ইতিমধ্যে আমরা জানি যে কলকাতা পুলিশ শুদ্ধি নামে একটা প্রকল্প চালু করেছে, যার মূল লক্ষ্য যে যারা এই নেশাগ্রস্ত হচ্ছে সেই সমস্ত যুবকদের উদ্ধার করে এনে তাদের জীবন যে একটা নতুন করে যাতে শুরু করতে পারে, তাদের সেই জন্য তারা একটা পুনর্বাসনের মতো একটা ব্যবস্থা নিচ্ছে যাতে তারা সুস্থ সমাজে ফিরে আসতে পারে এবং সেই জীবন ছন্দ স্বাভাবিকভাবে শুরু করতে পারে। সেই জন্যে কলকাতা পুলিশের একটা মহান উদ্যোগ, এবং সেই উদ্যোগে তারা যেমন সবাইকে যুক্ত হওয়ার মানে যার নেশাগ্রস্ত তাদেরকে যুক্ত করার চেষ্টা করছে, ঠিক তেমনই এই আমরা মনে করি যে সমাজসেবী যে সংগঠনগুলো আছে তাদেরও কিন্তু এই এবং এগিয়ে আসা, এবং আমরা সামাজিক জীব হিসেবে আমরাও যদি এই কাজটাকে এগিয়ে আসি তাহলে কিন্তু আমরা এই সার্থক রূপ।
3: সুব্রত, একটা কথা বলি, কেন্দ্রীয় সরকারের একটা এরকম একটা প্রকল্প আছে, নেশামুক্ত ভারত অভিযান। এই প্রকল্পে ভারত সরকার কিন্তু বিভিন্ন এনজিওকে দিয়ে প্রচুর কাজ করাচ্ছে।
1: আচ্ছা বেশ, কেন্দ্র এবং রাজ্যের উভয় তো মোটামুটি শুনলাম।
2: এই দেখো সুব্রত, এই সর্বনাশার নেশা থেকে সমাজকে রক্ষা করতে গেলে শুধুমাত্র কিন্তু প্রশাসনের এগিয়ে আসলে হবে না, এগিয়ে আসতে হবে সেই পরিবারকে, স্কুলকে সর্বোপরি আমাদের সমাজকে, কেননা একটা বাচ্চা সে যখন জন্ম

0: জন্ম নেয় সে কিন্তু তার পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে।
1: একদম
0: তাকে
1: একদম
0: যদি পরিবারেই শিক্ষা দেওয়া যায় যে এটা নেওয়া যাবে না, তাহলে কিন্তু সে নেবে না। স্কুলে যদি একটা নানান সেমিনার করে ছোট ছোট করে তাকে
1: এবং
0: বোঝানো যায় যে এটা হলে ভবিষ্যতে খারাপ হতে পারে, তাহলে অবশ্যই সে বুঝবে।
1: সেক্ষেত্রে
0: এবং পাশাপাশি মিডিয়াকেও কিন্তু
1: মিডিয়ার একটা বড়
0: বড়
1: ভূমিকা
0: ভূমিকা
2: একদম, গণমাধ্যমকেও এই
1: রেডিও,
2: সচেতনতার পাঠ দিতে হবে।
1: গণমাধ্যম তাহলে বোধহয় আমাদের ড্রাগ ড্রাগনের কালো থাবা থেকে আমাদের
0: একদম বলা যেতেই পারে যে জীবন একবারই মেলে, তাকে ড্রাগ নয় ভালোবাসা দিয়ে রাঙাতে হবে।
1: বাহ, খুব সুন্দর বললে। আর যদি আমরা এইভাবে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের তরুণ প্রজন্ম বোধহয় আরও নতুন সূর্য দেখতে পারবে এবং নতুন ভবিষ্যতের মধ্যে দিয়ে নতুন পৃথিবী গড়তে পারবে। আজকে আমরা শেষ করলাম, আমাদের আলোচনা করছিলাম ড্রাগের নেশা সর্বনাশা এই শিরোনামে, এবং আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছিলাম দুজন সাংবাদিক, দেবব্রত মিত্র এবং অনন্ত কুমার রায়, এবং সেই সঙ্গে ছিল আমাদের সঙ্গে পার্থ সারথি রাউত, স্পিচ থেরাপিস্ট। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ,
3: নমস্কার।
1: নমস্কার, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
4: উনজমির দুনো ফসল এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন একক শিল্পীর আধুনিক জ্ঞানের অনুষ্ঠান গীতিকা, আজকের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

0: গীতিকা অনুষ্ঠানে আজ শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
2: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
3: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
4: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে তিন দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আগামী 15 জুলাই থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হতে চলেছে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ভারত সহ 34টি দেশ প্যাক্স শিলিখা শিখর সম্মেলনে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনী দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমানির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ এবং সেখানে বসবাসরত ভারতীয়

0: ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর উইমেন্স ফোরাম 2026 মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিরগিজস্তানের বিশ্কেকে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, মহিলারা কেবল উন্নয়নের সুবিধাভোগী নন, বরং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তাঁরাই সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় 10 কোটি মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের মধ্যে প্রায় 3 লক্ষেরও বেশি মহিলা লখপতি দিদি হয়ে উঠেছেন। তিনি জানান, মিশন শক্তি ও মিশন পোষণ 2.0 মতো প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান বলেছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারত ও জার্মানির মধ্যে পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক অংশীদারিত্বের সাফল্যের ওপর জোর দেন। রাষ্ট্রদূত দীর্ঘপ্রতীক্ষিত ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেন। উত্তরপ্রদেশে অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকা 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মুনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তরাখণ্ডের রুদ্রপুরে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা, একাধিক জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত থাকবেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে আজ সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় আসুরায় মুহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হযরত মুহাম্মদের নাতি হযরত ইমাম হোসেন এবং তার সঙ্গী শহীদদের স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। মুহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মুহরম উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় হযরত ইমাম হোসেনের সততা ও ন্যায়ের জন্য আত্মবলিদানের কথা স্মরণ করেছেন। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বত্র মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক বিরোধী দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা, এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, লন্ডনে তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল একথা জানিয়ে বলেন, আগামী মাসের 15 তারিখ থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ এবং ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি কার্যকর হতে চলেছে। উদ্ভাবন, বিনিয়োগ এবং উভয় দেশের সামগ্রিক বিকাশকে ত্বরান্বিত করার উপযোগী পরিবেশ গড়ে তুলতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স শিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন।
1: We're incredibly excited to partner with India. India was one of the first top 10 countries to join Pax Silica. The U.S.-Indian relationship, we believe, is one of the single most consequential bilateral relationships in the world in the 21st century. We were able to cover a lot of very timely issues in our bilateral exchanges with India yesterday, including on the Quad, on the trust initiative.

0: representative, and we're really, really excited to have India along with so many representatives of the Indian business sector at this summit.
1: সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন এবং ভারতীয় শিল্পক্ষেত্রের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি শ্রোম্ব্রে হাউস ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটি অন ইস্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের সামনে সাক্ষ্য দেওয়ার সময় বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে আনুমানিক ২৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের FA-18F সুপার হর্নেট এবং E-18 গ্রাউলার যুদ্ধবিমানের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি সংক্রান্ত অনুমোদনের কথা জানালো মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর। এই বিক্রয় সংক্রান্ত চুক্তি যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলেও জানিয়েছে তারা। ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫, আহত ১৫০০রও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লাগুহাইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারত সহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছে। এই তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ফ্রান্স এই সপ্তাহে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা সাক্ষী থেকেছে। সেদেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত বুধবার ছিল ব্রিটেনের ইতিহাসে জুনের উষ্ণতম দিন। এখানে সেখানে পারদ চড়েছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্পেন, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলেও জুনের তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত ১২:৩০টায় গ্রুপ আই এর ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ডির ম্যাচে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। অন্য ম্যাচে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে গ্রুপ ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং গ্রুপ এফ থেকে জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুরুষদের FIH প্রো হকি লিগ সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত ১০:২০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে ৩ দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শুভ্রা চক্রবর্তী। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আহত 19 জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন। তারাতলার ঘটনায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সেট। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনার তথ্য নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি উদ্ধার কাজও চলছে আজ জোর কদমে। এদিকে তারাতলা বিপর্যয়ে উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের কদমতলার বাসিন্দা স্বপন মণ্ডলের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার তার বাড়িতে গিয়ে সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসেব এখনো পায়নি। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ECL এর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেস কার্যালয় গতকাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে কলিয়ারি কর্তৃপক্ষ।

0: নিমচাফানির পুলিশ এবং আসানসোল জেলা প্রশাসনের উপস্থিতিতে চাপুই কলিয়ারি এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস নেতা বিনোদ দুনিয়া এই কার্যালয়টি ব্যবহার করতেন। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার টাকিতেই ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা দুটি গেস্ট হাউস ভাঙার নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। টাকি পুরসভাকে আগামী পয়লা জুলাইয়ের মধ্যে এই দুই গেস্ট হাউস ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটির মধ্যে একটি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল এবং অপরটি গরু ও সোনা পাচার চক্রে অভিযুক্ত বারিক বিশ্বাসের মালিকানাধীন বলে জানা গেছে। পশ্চিম বর্ধমানের বারাবণীতে তৃণমূল নেতা অসিত সিং সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের আসানসোল আদালত চত্বরে নিয়ে আসা হলে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বচসা বাধে। গতরাতে ঝাড়খণ্ডের সীমান্তের ডুবুরডিহি চেকপোস্ট থেকে পুলিশ অসিত সিং এবং তার ভাই পানুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করে। জামশেদপুর থেকে ধরা পড়ে এদের সহযোগী অপর এক তৃণমূল নেতা আকবর আলম। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিশুধরকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতেই তাকে দিনহাটায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে শিশুমঙ্গল সমিতি নামে একটি সংস্থার নাম করে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। তবে ওই তৃণমূল নেতার দাবি, তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে। বাংলা সাহিত্যের অবিসংবাদী ব্যক্তিত্ব ও ভারতের জাতীয় স্তোত্রের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মজয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গ সহ সারাদেশে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তাঁর স্মরণে আয়োজিত হয়েছে নানান অনুষ্ঠান। আকাশবাণীর সংবাদের একটি প্রতিবেদন।
1: বাংলা সাহিত্যের হাজার বছরের পথ চলায় এমন কিছু নতুন পথের দিশারি ছিলেন যারা ভাষা ও সাহিত্যের বুনিয়াদকে প্রতিষ্ঠিত করেছেন ঋজু গদ্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এমনই এক ভগীরথ। উপন্যাস নামে বাংলা সাহিত্যের যে স্রোতধারায় আমরা সমকালকে ছুঁতে চাই, তার প্রামাণ্য আদর্শটি রূপ পেয়েছিল তাঁরই লেখনীতে। উপন্যাস ছাড়াও প্রবন্ধ, সমালোচনা, রসসাহিত্য ও কাব্যরচনাতেও ছিল তাঁর পরিচালিত মননশীলতার ছোঁয়া। জাতীয় পুনর্জাগরণের মন্ত্রে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁর কলমে সৃষ্টি হয়েছিল বন্দে মাতরমের মতো মহাসঙ্গীত। আকাশবাণী সংবাদের জন্য প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
0: তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ কলেজ স্ট্রিটের বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যিকের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখন থেকে সাহিত্যিককে সরকারি মর্যাদায় সম্মান জানানো হবে। সাহিত্য সম্রাটের স্মৃতিতে রাজ্যে একটি আধুনিক মানের মিউজিয়াম গড়ে তোলার কথাও জানান তিনি। তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতার বাবুঘাটে সাহিত্যিকের আবক্ষ মূর্তিতে মালা দেন। বিকেলে বিধানসভা ভবনের প্ল্যাটিনাম জুবিলি স্মারক ভবনের অডিটোরিয়ামে সাহিত্যিকের জন্মবার্ষিকী পালনের পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। অধ্যক্ষ রথীন্দ্র বসু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় পালন করা হচ্ছে মহরম। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। মুর্শিদাবাদ জেলার কান্দি, ডোমকল, জঙ্গিপুর ছাড়াও বহরমপুর ও লালবাগে সকাল থেকেই শোভাযাত্রা বেরিয়েছে। মহরমের শোভাযাত্রা নিয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই দিন কোনোরকম অস্ত্র প্রদর্শন করা যাবে না, শোভাযাত্রায় ডিজে বাজানোর ওপরেও থাকছে নিষেধাজ্ঞা, তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। কলকাতার শ্যামবাজারের কাছে গতকাল রাতে ঝড় বৃষ্টির জেরে পিছল ট্রাম লাইনে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। মৃতদের নাম নীরাজ কুমার এবং উত্তম মালিক। পুরুলিয়ার বড়াবাজার থানার পুলিশ গতরাতে আগাঝোড়া গ্রামে অভিযান চালিয়ে একটি ভ্যান সহ দুই ব্যক্তিকে আটক করেছে। ওই ভ্যান থেকে প্রায় 338 কেজি পোস্তর, খোসার গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়। বৈধ নথিপত্র না থাকায় পুলিশ বিকাশ সাঁতরা ও গোপাল বাগ নামে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। মহিলা মহল একটু পরেই।
3: তিনটে কলেজেই
4: অত ভেবো না,
3: ফিস তো দেখো।
5: কি খবর,
6: কি হলো কি?
4: ফিস নিয়ে টেনশন।
5: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না।

0: ও কোথায়? মিষ্টি।
1: আরবিআই একথা বলে,
2: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
3: আর ইউ কনস্ট্যান্টলি স্নিজিং, হ্যাভ আ ব্লক নোজ অর আর সাফারিং ফ্রম অ্যালার্জি প্রবলেমস? কাম, লেটস হিয়ার এক্সপার্ট অ্যাডভাইস ফ্রম সিটিজ রেনাউন্ড ডক্টর।
4: আমি ডাক্তার এ জামান বীরভূম থেকে বলছি। অনেকে অ্যালার্জিকে ছোট সমস্যা বলে মনে করে, কিন্তু এটি দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলতে পারে। নাক বন্ধ থাকলে ঘুমের সমস্যা হয়, ক্লান্ত লাগে, মাথা ব্যথা হতে পারে এবং কাজ বা পড়াশোনার মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। কিছু মানুষের ক্ষেত্রে ঠিকভাবে শ্বাস নিতে না পারায় অস্বস্তি অনুভূত হয়। এই সমস্যাগুলো বারবার হলে এগুলোকে অবহেলা করবেন না। আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সময় মতো সঠিক চিকিৎসা নিন।
3: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
5: Olivia Nursing Home. Olivia Nursing Home, Domdom, Nagir Bazar. Operation chadai piles, fissure, fistula, varicose vein theke shusto hoye ek dine bari firun. Laser poddhutir madhyome laser procedure korchen prokhyato surgeon Dr. Prosenjit Chowdhury. Jogajog 9830468136. Abaro boli 9830468136. Olivia Nursing Home.
6: মহিলা মহল উপস্থাপনায় সোমা সাহা।

বন্ধুরা নমস্কার সকলকে, আজকের মহিলা মহলকে মহলা জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ মাসের চতুর্থ শুক্রবার। তো আপনারা জানেন যে আজকে আমাদের অনুষ্ঠান আলাপি কলম, আর এটাও জানেন যে এই অনুষ্ঠানে সুযোগ থাকে আপনাদের স্বরচিত গল্প পাঠ, কবিতা পাঠ কিংবা কোনো ভ্রমণ কাহিনী শোনানোর, তাই না বন্ধুরা? একদম। আজও কিন্তু তার একটুও ব্যতিক্রম হবে না। আজও আমরা শোনাব এমনই একটি গল্প, স্বরচিত গল্প এবং স্বরচিত কবিতা। আজ শুনুন, প্রথমে আসুন শোনা যাক তিস্তা চক্রবর্তীর স্বরচিত গল্প পাঠ ঘটক বিদায়।

গল্পের নাম ঘটক বিদায়। প্রথম পর্ব। সোহাগ বসুকে আমি ভালোবাসি। আমার এই 28 বছর 7 মাস 21 দিনের নাতি দীর্ঘ জীবনে যে মানুষটা আমায় সবচেয়ে বেশি বিব্রত করেছে তাকেই আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি। অবশ্য আমার মতো একটা গুড ফর নাথিং মানুষকে বিব্রত করা যায় কি না সেটাও একটা লাখ টাকার প্রশ্ন। ডালহৌসির অফিস পাড়ার একটা সেকেন্ড গ্রেড বিমা কোম্পানির থার্ড ক্লাস কেরানিকে একজন সুন্দরী অধ্যাপিকা ঠিক কতটা বিব্রত করতে পারে সেটা নিয়ে অবশ্য তর্ক চলতেই পারে। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবার মতো দুঃসাহস আমার কোনো কালেই ছিল না। প্রচলিত প্রবাদখানা যে কতটা আক্ষরিক সত্য হয়ে উঠতে পারে সেটা আমাকে আর সোহাগকে পাশাপাশি রাখলেই দিব্যি বোঝা যায়। ভদ্রমহিলা আমার থেকে পাক্কা 3 বছর 5 মাস 10 দিনের বড়। উচ্চতা এই 5 ফুট 7 ইঞ্চি, অর্থাৎ এক্ষেত্রেও আমার চাইতে 2 ইঞ্চি বেশি। আর রইল বাকি গায়ের রং, সে

0: ওই বিখ্যাত দৈনিক সংবাদপত্রের পাত্রপাত্রী বিজ্ঞাপন স্বীকৃত, মানে প্রকৃত গৌরবর্ণা আর কি। নিজেকে চুপি চুপি পাশাপাশি রেখে দেখেছি কবির কলমে উঠে আসা জলপাই রঙের চিকন ত্বক বা গম ভাঙা বাদামি মেদুরতা কোনোটাই ঠিক আমার ক্ষেত্রে খাটে না। মনকে প্রশস্তি দিই, বলি না মিলস অ্যান্ড বুনের স্বপ্নাদিষ্ট নায়কদের জন্য যে নির্দিষ্ট তিনটে বাঘা বাঘা বিশেষণ রাখা আছে তার মধ্যে একটা তো অন্তত মিলে গেছে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। এই যে এত লম্বা ফিরিস্তি দিলাম নিজের অপদার্থতার, এই সব কিছুর পরেও সোহাগ বসু আমার প্রতি কেন জানি একটু বেশি মনোযোগী। মাঝে মাঝে তিনি তার পলিসির ছুতোয় হানা দেন আমার টেবিলে, কখনো সখনো তো অকারণেও। আমার মতো একজন অতি সামান্য কেরানির ওপর একজন অসামান্যার এমন কৃপাবর্ষণের ফলস্বরূপ অফিসের অনেকেই বেশ টেরা চোখে দেখছে আজকাল। এতে বুকের পাটা প্রচ্ছন্ন অহংকারে খানিক ফুলে ফেঁপে উঠলেও মন থেকে সন্দেহ পুরোপুরি যাচ্ছে না যে এই চরম বৈপরীত্য দেখে আড়ালে হয়তো বেজায় স্থূল রসিকতাও চলছে। এহেন সোহাগ সুন্দরীকে সোহাগ করার লোকজন এই দুনিয়ায় যে কম নেই তা বলাই বাহুল্য, আমার বিড়ম্বনা সেখানেই। এই তো যেমন সেদিন লাঞ্চ আওয়ার সবেমাত্র শেষ হয়েছে, হঠাৎই আমাদের ব্রাঞ্চ ম্যানেজার সুকুমার রক্ষিত জরুরি তলব করলেন তার কেবিনে। ভাবলাম নির্ঘাত কোনো হৃষ্টপুষ্ট কেস দিয়েছি কেঁচিয়ে। শিবরাত্রির সলতের মতো এই 12,500 স্যালারি চাকরিটা টিমটিম করে হলেও জীবনে টুনি বাল্বটা জ্বেলে রেখেছে, সেটাও যদি ফুরুত হয় তাহলে তো আর অগত্যা দুরু দুরু বক্ষে আদালত কক্ষে মানে ম্যানেজারের কেবিনে উঁকি দিলাম। ম্যানেজারের বয়স 40-এর সামান্য উপারেই, প্রায় 6 ফুট লম্বা চওড়া মানুষ, মেজাজখানাও তেমনই বাঁচ খাই ভদ্রলোকের। অতঃপর গলায় যতটা সম্ভব মধু ঠেলে বললাম, আসবো স্যার। আরে পবিত্র যে, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, প্লিজ বি সিটেড। এমন গদগদ স্বরে ওনাকে শেষ কবে কথা বলতে শুনেছি মনে করতে না পেরে ভেতরে ভেতরে আরও নার্ভাস হয়ে পড়লাম। কোনো বড়সড় ঝড়ের পূর্বাভাস নয় তো এই সাদর আমন্ত্রণ? গলাটলা খাঁকারি দিয়ে সবে জিজ্ঞেস করতে যাব এই হঠাৎ তলবের কারণ। ঠিক তখনই রক্ষিত সাহেব গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বলে উঠলেন, আচ্ছা পবিত্র, মিস বাসু কি তোমার পূর্ব পরিচিতা? শুকনো বিষম খেলাম এক চোট, এখানেও যে সেই একই কৌতূহলের মুখে পড়তে হবে আন্দাজ করতে পারিনি। আমতা আমতা করে বললাম, না মানে ওই আর কি, ওর একটা হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে সামান্য সাহায্য করেছিলাম বছরখানেক আগে, সেই থেকেই উনি আমাকে কিঞ্চিত স্নেহ করেন, যোগাযোগ রাখেন টাকেন, এটুকুই। কিন্তু কেন স্যার, হঠাৎ ওর প্রসঙ্গ আসছে কেন এখানে? একটা ফোঁস করে দীর্ঘশ্বাস, মুহূর্তের নীরবতা। এমন দুর্দণ্ড প্রতাপশালী ম্যানেজার, অথচ সোহাগের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন খাবি খাচ্ছে কেন কে জানে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি।

বুঝলে পবিত্র, যতদিন মা বেঁচে ছিলেন প্রায় রোজই বায়না করতেন আমার বিয়ের জন্য। আসলে খুব একা অনুভব করতেন, এখন বুঝি সেটা। ওদিকে আমার তখন আবার জীবনকে রঙিন চশমা পরে দেখার নেশা। বিয়ে, সংসার, দায় দায়িত্ব এসব ঝুটঝামেলায় পড়তে চাইনি একেবারেই। কিন্তু মা চলে যাওয়ার পর থেকে দেখছি একটা অদ্ভুত শূন্যতা গ্রাস করছে আমায়। দিনের শেষে ওই ফাঁকা বাড়িটা যেন গিলতে আসে। তাই ভাবলাম, মানে ওই মিস বাসুকে দেখার পর আরো সিরিয়াসলি ভেবে দেখলাম যে অনেকটা দেরি করে ফেলেছি অলরেডি। আই শুড সেটল ডাউন নাও, ইউ নো। আমি খুব বোকা বোকা একটা হাসি টাঙিয়ে রেখেছি ঠোঁটের ডগায়। এমনিতেও আমার যে কোনো অবস্থাতেই বুক ফাটে, কিন্তু মুখ ফোটে না। রোখাচোখা মানুষটাকে এমন নরম সরম হয়ে যেতে দেখে কেমন জানি বেশ মায়াও হচ্ছে। বললাম, এ তো খুব ভালো ডিসিশন স্যার, অসুবিধে কোথায়? আহা, তুমি বুঝতে পারছো না পবিত্র, আমি এর আগে কখনো কাউকে এমন প্রস্তাব দিইনি, আর বাড়িতে এমন কেউ নেইও যার মাধ্যমে অ্যাপ্রোচ করা যায়। তাই ভাবলাম, তোমার সঙ্গে যখন ওর এত হৃদ্যতা, তাহলে তোমার মাধ্যমেই না হয়। বুঝতে পারছো নিশ্চয়ই কি বলতে চাইছি? আমি যত বড় আকাটি হই না কেন, এই সোজা সাপটা ঘটকালির বরাত পাওয়ার ব্যাপারটা হৃদয়ঙ্গম হবে না এতটাও হাবাগোবা নই। ঘাটটা হ্যাঁ আর নায়ের মাঝামাঝি অবস্থানে রেখে কিছু একটা বলার ব্যর্থ চেষ্টা করছিলাম, কিন্তু তার আগেই রক্ষিত সাহেব আমার হাতটা খপ করে ওনার বাঘের মতো পাঞ্জায় বন্দি করে মাখন মসৃণ গলায় বললেন, থ্যাংক ইউ সো মাচ পবিত্র, বাঁচালে আমাকে। আই এম রিলিভড নাও। তুমি কোনো চিন্তা করো না, তোমার দিকটা আমি নিজে দেখব। শুধু মিস বাসুর দিক থেকে একবার ইয়েস আসুক, তোমার ডাবল প্রমোশন আটকায় কে দেখি। জোড়া প্রমোশনের সম্ভাবনা নাকি বিয়ের সম্বন্ধ, সোহাগকে কোন খবরটা যে আগে শোনাই। মাঘমাসের কনকনে শীতেও এই মুহূর্তে আমার দুই কানে যেন লু বইছে। সোহাগ বসু, তোমায় ভালোবাসি, আমি খুব খুব ভালোবাসি, আমার কোনো প্রমোশন চাই না। মনে মনে অনেকবার বললাম কথাগুলো, সোহাগ শুনতে পাবে না জেনেও। দ্বিতীয় পর্ব। প্রায় আধ ঘন্টা হতে চলল সোহাগ আমার মুখোমুখি বসে, থমথমে মুখ, সামনে রাখা কফির কাপে বারতিনেক বড় জোর চুমু দিয়েছে। ব্ল্যাক কফি উইদাউট মিল্ক অ্যান্ড সুগার, আমারটাই অবশ্য দুধ আর চিনি দুটোই বেশ চড়া। কলেজ থেকে সরাসরি এসেছে, নিশ্চয়ই খিদেও পেয়েছে বেচারির, কিন্তু জিজ্ঞাসা করার সাহস কুলোচ্ছে না এই মুহূর্তে। সোহাগের এরকম থমথমে মুখ দেখে আমার পেটের ভেতর একটা অকারণ হাসি গুরগুর করে উঠছে থেকে থেকেই। খেয়াল করে দেখলাম এ সময় ওর সামান্য ফুলো ফুলো গাল দুটো কেমন জানি লালচে হয়ে ওঠে। ভুরু আর নাকের ডগাও হেসে ফেললেই সমূহ বিপদ। অগত্যা আমি মন দিয়ে সামনে রাখা মেনু কার্ড পড়ি, যে যে খাবারগুলো একেবারেই খাই না সেসব ডিশের নাম দাম মুখস্থ করি। সোহাগের রাগ আরও খানিকটা বেড়ে যায় আমার এই নির্লিপ্ত ভাব দেখে। সেটাই স্বাভাবিক, ভাবতে না ভাবতেই বিস্ফোরণ। টেবিলের ওপর সজোরে চাপড় দিয়ে সোহাগ চেঁচিয়ে উঠল আমার নাম ধরে। আমি শশব্যস্ত হয়ে তাকে বললাম, করেন কি, চারপাশে এত মানুষজন, একটু আস্তে সোহাগ দেবী। টু হেল উইথ ইওর দেবী, আমি কোনো দেবী টেবী নই। এই, আপনি কি সত্যি একটা ইডিয়েট নাকি ভান করেন বলুন তো? ভান? এসব কি বলছেন? ছিছি, ন্যাকা সাজা হচ্ছে না? সবটা জেনে বুঝেও আপনি এরকম একটা প্রস্তাব বয়ে আনেন কি করে? একটা আকাশি রঙের সিল্কের শাড়ি পরে আছে সোহাগ, ম্যাচিং স্টোল,
কানে মুক্তদানা।

কপালে একটা ছোট্ট কালো টিপ, ডান হাতের কবজিতে একটা দামি ঘড়ি, চোখের কাজল সারাদিনের ক্লান্তিতে ঈষৎ ঘেঁটে গেছে, গোলাপি ঠোঁট লিপস্টিকের আদরে ভিজে নরম। এর চেয়ে বেশি সাজগোজ করতে কখনো দেখিনি সোহাগকে, প্রয়োজনও নেই। আমি চেষ্টা করেও চোখ সরাতে পারছি না সোহাগের ওপর থেকে। এত সুন্দর কেন হয় মানুষ? হাঁ করে কি দেখছেন, আপনার বস ওই বুড়ো ভামটাকে আমি এক কথায় বিয়ে করতে রাজি হয়ে যাব এমনটা ভাবার সাহস হলো কি করে আপনার? কফির তলানিটুকু এক চুমুকে শেষ করে ধীরে সুস্থে মুখ মুছলাম টিস্যুতে। ঠান্ডা চা কফির চেয়ে জঘন্য আর কিছু হয় না। আপনার একটা হ্যাঁ আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে ম্যাডাম। আপনি আমার প্রতি বরাবরই যথেষ্ট সহানুভূতিশীল, খানিকটা সেজন্যই বলতে পারেন, সাহস করে বলেই ফেললাম। মানে? সোহাগ সামান্য হাঁফাচ্ছে কথা বলতে বলতে, উত্তেজনায় নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। মুছে দেবার প্রবল ইচ্ছে সংবরণ করতে করতে বললাম, বাদ দিন, ওসব আপনার না জানলেও চলবে। তাহলে আপনি এই প্রস্তাবে রাজি নন, তাই তো? বেশ, আমি রক্ষিত সাহেবকে জানিয়ে দেবো আপনার ডিসিশন। প্লিজ কিছু মনে করবেন না, আপনাকে অকারণে অনেকটা অস্বস্তিতে ফেললাম। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ক্রিকেটের স্কোরবোর্ডের মতো ঘন ঘন মুড বদলে যায় সুন্দরী মহিলাদের। একটু আগেই যে মেয়ে রাগে ফুঁসছিল, এখন হঠাৎই তার দু চোখ টলটলে দিঘি। জল যাতে বিপদ সীমা অতিক্রম করতে না পারে তার জন্য অবশ্য আপ্রাণ লড়াই করে চলেছে। আমি ব্যাগ গুছিয়ে রওনা দেব দেব করেও আর এগোতে পারলাম না। বুকের বাঁদিকটা টনটন করছে আচমকাই। চারপাশটা একবার চকিতে দেখে নিয়ে একটা বৈপ্লবিক কাণ্ড ঘটিয়ে বসলাম। টেবিলের ওপর অলস ভঙ্গিতে পড়ে থাকা সোহাগের বাঁ হাতটার ওপর আমার ডান হাতটা আলতো চাপ দিতেই সোহাগদানা গাল বেয়ে অসময়ের বৃষ্টির মতো টপটপ করে ঝরে পড়তে শুরু করল। কি ভীষণ ইচ্ছে করছে ওই কান্না ভেজা মুখটা দুহাতের তালুতে নিয়ে, ছিচি ছিচি কি সব যে ভাবছি। আচ্ছা, প্রেমে পড়লে সব মানুষই কি এরকম নির্লজ্জ হয়ে যায় মনে মনে? এটা মনে হতেই নিজেকে প্রচণ্ড রকম শাসন করলাম। টেবিলে পরিবাটি সাজানো টিস্যু র‍্যাক থেকে একগোছা টিস্যু নিয়ে এগিয়ে দিলাম সোহাগের দিকে। সোহাগও যথারীতি সেটাকে উপেক্ষা করে নিজের রুমাল দিয়ে আলগোছে চোখ মুছে নিল। আমি গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রেখে বললাম, এভাবে কান্নাকাটি করবেন না প্লিজ, পাবলিক প্লেস, বুঝতেই তো পারছেন গুজব ছড়াতে সময় লাগে না বিশেষ। সোহাগ আহত চোখে তাকালো আমার দিকে, তারপর ধরা গলায় বলল, আপনি সত্যিই কিছু বোঝেন না পবিত্র, সবটাই কি তবে আমার মনের ভুল? বেশ বুঝতে পারছি, আমার হাতের তালু ঘামছে, দুই হাঁটুতে অদ্ভুত এক কাঁপুন, ধরা পড়ে যাব নাকি শেষমেশ? না, এত সহজ নয় আমাকে এ খেলায় হারানো। হাসলাম অল্প, শান্ত গলায় বললাম, মিস বাসু, আপনার মতো একজন এলিগ্যান্ট লেডির জন্য সুকুমার রক্ষিত হলেন আইডিয়াল ম্যাচ, মানে ওই রাজ্য টোক যাকে বলে। আমার মতো একজন ছাপোষা কেরানির এর চেয়ে বেশি কিছু বোঝার চেষ্টা করা শোভা দেয় না হয়তো। বেশ, যদি হ্যাঁ বলি আপনার এই প্রস্তাবে, তাহলে লাভটা কোথায় আপনার জানতে পারি? খুব স্বাভাবিক এই জিজ্ঞাসা, খরগোশের মতো গর্তে মুখ লুকিয়ে রেখে তো আর বিপদ এড়ানো যাবে না, বরং বুক চিতিয়ে লড়াই করাই শ্রেয়। বললাম, জীবনে পদোন্নতি কে না চায় বলুন, তাই আবার ডাবল প্রমোশনের মতো দুর্লভ হাতছানি। সোহাগ খুব গভীর দৃষ্টিতে জরিপ পড়ছে আমায়।
আমি যদিও নির্বিকার থাকার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছি,

আর ঠিক তখনই, চাকরিটা ছেড়ে দিন না পবিত্র, পারবেন না, ডাবল প্রমোশন মনে হয় আটকাবে না তাতে আপনার। আর কেউ এই কথাটা বললে হয় জোর বিষম খেতাম, নয়তো বা ভীষণ বিরক্ত হতাম। কিন্তু সোহাগের মুখে এই কথাটা শুনে বুকের ভেতর একটা সবুজ জল ফরিং নেচে উঠল। কথাটা নিজেও নিজেকে বলে উঠতে পারিনি কখনো দুঃসাহস করে। সোহাগ, তুমি বাঁচিয়ে দিয়েছো আমায়। মিস বাসু, ডাকটা পাল্টাতে হবে যে এখন থেকে। আর শুনুন, জীবনে আর যাই করুন, ভুলেও ঘটকালি করতে যাবেন না, বুঝলেন মিস্টার রাজ্যটোক?

বাহ, কেমন লাগলো বন্ধুরা এই মিষ্টি ঘটকের বিদায়? বেশ মজার না? এতক্ষণ আমরা শুনছিলাম তিস্তা চক্রবর্তীর স্বরচিত গল্পপাঠ ঘটক বিদায়।

বন্ধুরা, ঋষি পাণ্ডার কণ্ঠে এই গানটি শুনতে শুনতে ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। এবার শুনব রীনা গিরির স্বরচিত কবিতা পাঠ।

সহজ মানুষ, সহজ মানুষ তাকেই বলে যে নিঃশব্দে পাশে থাকার ভাষা জানে, যখন চারিদিক মুখ ফিরিয়ে নেয় অসময়ের অন্ধকারে, তখন একটি হাত আলতো ছুঁয়ে বলে ওঠে, ভয় কিসের, আমি তো আছি। সহজ মানুষেরা রোদের মতো নিঃশব্দে আলো দেয়, বৃষ্টির মতো চুপি চুপি মন ভিজিয়ে যায়। দুঃখের দিনে যাদের মনে পড়ে তারাই আসলে জীবনের সত্যি।

চিরকালের আপনজন। সময় বদলায়, মানুষ বদলায়, তবু কিছু মানুষ থেকে যায়। মাটির গন্ধের মতো সহজ, নদীর জলের মতো স্বচ্ছ, তাদের জন্যই পৃথিবী এখনও এতটা সহজ।

কষ্ট, ভিজে শাল পিয়াল বন, আকাশে খেয়ালি উড়োমেঘের খেলা, ছাতা মাথায় লাল মাটির পথে জোড়া পা হাঁটে রুপি বাউলের দেশে, শ্রাবণের মাদলের তালে সাঁওতালি মেয়ে নাচে, প্রকৃতির অপরূপ সাজ দুজনে গুনগুন করে গাইছে গান, পাতা থেকে ঝরে পড়ে জল, তাল বেতালে নবদম্পতি নাচে, মুঠোফোনে ধরা নজর কাড়া মুহূর্তরা ভাইরাল হবে বলে, চুপচাপ বকুলের ঘ্রাণে ভিজে বনভূমি হিয়ার মাঝে, খোলা জানালা শান্ত পাঠশালা, মাটির গন্ধে মায়াময় বিকেল, আকাশ থেকে মন হারায় ভরা বর্ষায় শান্তিনিকেতন, গানের ধ্বনি ওঠে আবছা মেঘের আলো ছায়া, এই শ্রাবণে বাদল মেঘে ঢাকা। না পদ্মের অভিযান, পর্দায় প্রথম দেখা অপুর সংসার, বড় মায়াময় চোখ, আপনি এখন তিন ভুবনের পারে, এই যাওয়া তো যাওয়া নয়, হৃদয় মাঝারে চারুলতা, নীল অক্ষরে মালার বিন্দু বিন্দু আলো নিয়ে শীত সন্ধ্যের রূপকথা লেখা শুরু হলো বেলা শেষে, আপনাকে ঘিরে কত স্বপ্ন ঘরে ঘরে, আসা যাওয়ার মাঝখানে জীবন নাট্যশালায় আলো অন্ধকার আশা নিরাশা স্তব্ধতা স্বদেশ আসল নকল সোনা চেনা অচেনা স্বপ্ন বিলাস, দিন রাতের সীমারেখা মেরুন রঙের পাঞ্জাবি সবই তো পড়ে আছে বেলা শেষের কবিতা আর গল্পের মতো, কড়িকাঠ পেরোনো এক স্বপ্ন পুরুষ আপনি, জলকাদা মাটি গন্ধমাখা হাসি মুখখানি বড়ই প্রিয়, সত্যের অভিযান মনে থাকবে চিরকাল, যাত্রাপথে হেমন্তের বিষণ্নতায় চোখের জলে শ্রদ্ধা ও ভালোবাসা, সামান্য চাওয়া মুখোমুখি হলে জেনে নিতাম অসুখের পর কেমন আছেন, জল অক্ষরে লিখে রাখতাম আপনার।

সমুদ্র, সমুদ্র তোমাকে ভালোবাসি, তুমি কি জানো? জলের সৌন্দর্যের সঙ্গে মিশে যায় আকাশের নীল দিগন্ত, তোমার তরঙ্গের সুর কখনো মৃদু শীতল বায়ু, কখনো তীব্র শব্দের ঝাঁজ সুস্বাদু, তোমার তরঙ্গ থেকে উদাস হলো মন, সমুদ্রের অসীম গভীর স্বপ্নের জান। সমুদ্র, আমি ভালোবাসি তোমাকে, তুমি কি জানো? প্রেমে ডুবে থাকি সৃষ্টির মায়াজালে, সমুদ্রের স্বপ্ন তরঙ্গে মন ভাসে। সমুদ্র, ভালোবাসি তোমাকে।

সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে এলে মনে হয় পৃথিবী নেমে এসেছে এক নিমেষে, ঢেউয়ের ভাজে ভাজে। অচেনা এক সুর যেন দূর থেকে ডাকছে নাম ধরে, যেন কেউ ফিরে যেতে বলছে সেই বিস্মৃত দিনে। বালির উপর পায়ের ছাপ ফেলে চলো হেঁটে যাই, তারপর দেখি ঢেউ এসে মুছে দেয় আমাদের সমস্ত চিহ্ন। বোধ হয় জীবনও তাই, যতটুকু রাখি তার চেয়েও দ্রুত হারিয়ে যায় অনন্তের

0: স্রোতে। নোনা হাওয়ায় ভেসে আসে কত গল্পের রূপকথা, কারো ভাঙা প্রেম, কারো নিঃসঙ্গতা, আর আমি চুপচাপ বসে শুনি। সমুদ্রের গভীরতা যেন আমার মনের গভীরতার প্রতিধ্বনি। সূর্য যখন ডোবে আকাশে ছড়িয়ে পড়ে রঙের নরম আলো, সেই আলোয় আমি দেখি নিজেকে, একটুখানি ক্লান্ত, একটুখানি মুক্ত আর ভালোবাসায় ভেজা। সমুদ্রের কাছে এসে সব কিছু মুছে যায়, শুধু থেকে যায় ঢেউয়ের সেই চিরন্তন উচ্চারণ। সব কিছু ফিরে আসে যেমন আমি ফিরে আসি তোমার তীরে। ঘুম, বৃষ্টি ছড়িয়ে পূব আকাশে সূর্য, বাদল রোদে আসমান সোহাগ চাদর, সুর দরিয়ায় পবনদাস বাউলের ফিউশন, ভিজে চুলে জুই গন্ধরাজ, সর্বাঙ্গে জল তরঙ্গ, ঠোঁটে তর্জনী, দুচোখে স্বপ্ন বিলাস, স্তব্ধতা ভাঙা নির্জন হৃদি, চেনা চৌহদ্দির নাগাল ভেঙে সুনন্দ সকাল নাগরিক ভিড়ে, আর এক অনিবার্য ঘুম। রথযাত্রা, আষাঢ় মাসে আকাশে বাতাসে ধ্বনির উল্লাসে কাঁপে পুরীর রথ। রথযাত্রা ভক্তির চলমান সমুদ্র, হাজার হাজার মানুষের প্রার্থনার ঢেউয়ে ভেসে যায় জগন্নাথের বিশাল রথের চাকার ঘূর্ণন। কাঠের রথ, রঙিন চুন্নি, সাজানো ছাতা, সিংহাসনে বসে আছেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিন ভাই বোনের এই একসঙ্গে পথে নামা যেন মানুষের জীবনে এক ঐশ্বরিক আনন্দের স্পর্শ। এই দিনে দেবতা মন্দির ছেড়ে মানুষের মাঝে আসেন, রাজপথ হয় পূজোর প্রাঙ্গণ, ধুলে মিশে যায় দুঃখ ক্লান্তি অভাব, সেই রশ্মিতে জড়িয়ে থাকে বিশ্বাস ভালোবাসা আর চোখের জল। সব বয়সের মানুষ মিশে যায় রথের মেলায়, গান মন্ত্র শঙ্খ উলুধ্বনিতে জেগে ওঠে অপার উৎসব। রথযাত্রায় ঈশ্বরের হাতে নিজেকে তুলে দেওয়া, উৎসব শুধু পুরীতে নয়, প্রতিটি হৃদয়ে একটি নতুন শুরু, যে শুরু হয় এক টান, এক ডাকে, এসো প্রভু আমাদের মাঝেই, থাকো চিরকাল।
1: বন্ধুরা, কেমন লাগলো রীনা গিরির স্বরচিত কবিতা জানাবেন আমাদের। আপাতত যাওয়ার পালা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

0: শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় ছিলেন সোমা সাহা।
1: Are you constantly sneezing, have a blocked nose, or are suffering from allergy problems? Come, let's hear expert advice from city's renowned doctor.
2: আমি ডক্টর এ জামান বীরভূম থেকে বলছি। অনেকে অ্যালার্জিকে ছোট সমস্যা বলে মনে করে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে জানানো হয়েছে, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখন অনেকটাই শান্ত। বিহারের কিছু জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি বজায় রয়েছে। অতি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সিকিমে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কলকাতায় এবং বিহারের দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। অতি হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ঝাড়খণ্ড ওড়িশার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঝোড়ো হাওয়া বয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে বিহারের ভাবুয়ায় 43 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি এলাকার কালিম্পংয়ে 28.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ আলিপুরদুয়ার, আলিপুর, কলকাতা জেলার আলিপুরে 9 সেন্টিমিটার, সল্টলেক 7 সেন্টিমিটার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে 6 সেন্টিমিটার, হাওড়ার উলুবেরিয়ায় 5 সেন্টিমিটার, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে 3 সেন্টিমিটার, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে 3 সেন্টিমিটার, পশ্চিম মেদিনীপুরের কন্টাইয়ে 3 সেন্টিমিটার, পূর্ব বর্ধমানের বর্ধমানে 3 সেন্টিমিটার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সিকিমের ন্যাশনাল হাইওয়ে 31 নম্বর ব্রিজের 13 সেন্টিমিটার, নিউল্যান্ড টি গার্ডেন 10 সেন্টিমিটার, কালিম্পংয়ের ঝালংয়ে 10 সেন্টিমিটার, পাতকাপাড়া টি এস্টেটে আলিপুরদুয়ারের 10 সেন্টিমিটার, জলপাইগুড়ির গাজলডোবায় 8 সেন্টিমিটার, ময়নাগুড়ি কলেজ জলপাইগুড়ি 7 সেন্টিমিটার, আলিপুরদুয়ার 7 সেন্টিমিটার, আলিপুরদুয়ারের চেপানে 3 সেন্টিমিটার এবং পশ্চিম চম্পারণের মধুবনে 4 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে আজকের জন্য জানানো হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতেও। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে এবং কোচবিহার জেলার কয়েকটি জায়গায়। পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপপুঞ্জ, সিকিম এও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায়, ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, বিহার, সিকিম এবং দার্জিলিং, কালিম্পং জেলার দু একটি জায়গায়, ঝোড়ো হাওয়া বইতে পারে 50-60 কিলোমিটার ঘণ্টায় বিহার এবং ঝাড়খণ্ডে, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,

বাঁকুড়া, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কীকরণ বার্তা জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 7 থেকে 20 সেন্টিমিটার। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং জেলাতে, সেক্ষেত্রেও বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 7 থেকে 20 সেন্টিমিটার। বিহার, ওড়িশা এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। কলকাতা এবং তার আশপাশের পূর্বাভাসে জানানো হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নদী বা সমুদ্রে উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্ক বার্তা নেই। তবে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের আগামী 7 দিন ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তারা জানিয়েছেন নৌকাগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

আজম কেতাবনাপে রাহা রূপলি হুলে হুল আঠেরোশো পঞ্চান্ন সাঁওতাল হুল তেহেন্দপে আজম কেদা পৈলো হাটিং সাপড়াওরেদায় পরিমল হেমব্রম নিতোদ আজমাপে আর মিটটাং হুল সেরিং সেরিং দায় কার্তিক মুর্মু

আজম কে তাবনাপে হুল সেরিং সেরিং কেদায় কার্তিক মুরমু নিয়ে সাঁতাকে নিতগা সাঁতারি আখড়া নোডেগে মুচাদ হয়েক আরহ নাপাম হয়ে সিঙ্গড় বেড়ারিয়া সাঁতারি আখড়ারে আপেক সাঁতে তাহেকানি ইন আল্লাদি মুরমু।

0: এতক্ষণ সাঁওতালি অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: Are you constantly sneezing, have a blocked nose, or are suffering from allergy problems? Come, let's hear expert advice from city's renowned doctor.
2: আমি ডাক্তার এ জামান বীরভূম থেকে বলছি। অনেকে অ্যালার্জিকে ছোট সমস্যা বলে মনে করে, কিন্তু এটি দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলতে পারে। নাক বন্ধ থাকলে ঘুমের সমস্যা হয়, ক্লান্ত লাগে, মাথা ব্যথা হতে পারে এবং কাজ বা পড়াশোনার মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। কিছু মানুষের ক্ষেত্রে ঠিকভাবে শ্বাস নিতে না পারায় অস্বস্তি অনুভূত হয়। এই সমস্যাগুলো বারবার হলে এগুলোকে অবহেলা করবেন না। আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সময় মতো সঠিক চিকিৎসা নিন।
1: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
0: Akashvani Kolkata Medium Wave 456.6 meter arthat 657 kHz ebong News on Air app e prochalito Gitanjali prochar taronger prothom adhibeshoner ekhon samapti. Ditiyo adhibeshon shuru hobe bikel 5tay. DTH বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 1 মিনিট হয়ে 42 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:11। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে। একটু পরেই ক্রীড়াঙ্গন।
1: Are you constantly sneezing, have a blocked nose, or are suffering from allergy problems? Come, let's hear expert advice from city's renowned doctor.
2: আমি ডাক্তার এ জামান বীরভূম থেকে বলছি। অনেকে অ্যালার্জিকে ছোট সমস্যা বলে মনে করে, কিন্তু এটি দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলতে পারে। নাক বন্ধ থাকলে ঘুমের সমস্যা হয়, ক্লান্ত লাগে, মাথা ব্যথা হতে পারে এবং কাজ বা পড়াশোনা মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। কিছু মানুষের ক্ষেত্রে ঠিকভাবে শ্বাস নিতে না পারায় অস্বস্তি অনুভূত হয়। এই সমস্যাগুলো বারবার হলে এগুলোকে অবহেলা করবেন না। আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সময় মতো সঠিক চিকিৎসা নিন।
1: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
0: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় মিতুল সাহা।

0: বসুবে।
1: নমস্কার, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রথমেই দেখে নেওয়া যাক আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রীড়া সংবাদ এক ঝলকে। জার্মানিতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতে দেশকে

আজ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি হবে ভারত ও আয়ারল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করাই লক্ষ্য দুই দলের। ফিফা বিশ্বকাপে নকআউট পর্বের লড়াই আরও জমে উঠেছে। শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করতে আজও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ, যার দিকে নজর থাকবে ফুটবল প্রেমীদের। উইম্বলডন শুরুর আগে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত বিশ্বের প্রথম সারির টেনিস তারকারা ঘাসের কোর্টে নিজেদের ঝালিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তারা। আসন্ন কলকাতা লিগ পর্বেই গ্রুপ পর্বেই ডার্বি হতে চলেছে। বৃহস্পতিবার এফএ অফিসে গ্রুপ বিন্যাসের জন্য লটারি হলো। দেখা যাচ্ছে গ্রুপ এতে রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর শুনবেন আতশ কাচের তলায়। এছাড়াও রয়েছে বিশ্বকাপের রঙ্গমঞ্চ, এছাড়াও শুনব ফুটবল বিশ্বকাপ নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

বিশ্বকাপের অজানা অধ্যায়, ভাগ্য, বিশ্বাস ও তুকতাকের রহস্য। ফিফা বিশ্বকাপ কেবল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতায় নয়, এটি আবেগ, বিশ্বাস এবং কুসংস্কার এবং নানা রহস্যময় গল্পেরও এক বিশাল ভাণ্ডার। প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ এলেই মাঠের লড়াইয়ের পাশাপাশি আরও একটি বিষয় আলোচনায় উঠে আসে, তুকতাক বা অলৌকিক শক্তির প্রভাব। অনেক সমর্থক, এমনকি কিছু প্রাক্তন খেলোয়াড়ও ফুটবল বিশেষজ্ঞ বিশ্বাস করেন এগুলি নিছক কাকতালীয় ঘটনা বা মানুষের বিশ্বাসের প্রতিফলন। তবুও বিশ্বকাপ ইতিহাসে তুকতাকের গল্প কখনো ফুরিয়ে যায়নি। আফ্রিকার বিভিন্ন দেশের ফুটবলে বহু বছর ধরেই জুজু নামে পরিচিত এক ধরনের আধ্যাত্মিক বিশ্বাস প্রচলিত রয়েছে। অনেক সময় অভিযোগ উঠেছে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষের ওপর মানসিক চাপ সৃষ্টি বা নিজেদের সৌভাগ্য বাড়াতে বিশেষ আচার অনুষ্ঠান করা হয়। বিশ্বকাপের মঞ্চেও এমন অভিযোগ একাধিকবার শোনা গেছে। যদিও এসবের সত্যতা প্রমাণিত হয়নি, তবুও এই ঘটনাগুলি বিশ্বকাপের রহস্যময় আলোচনার অংশ হয়ে রয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এমন অনেক ম্যাচ রয়েছে যেখানে শক্তিশালী দল হঠাৎ দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেছে, তখনই শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলেন ভাগ্যের খেলা, কেউ বলেন অশুভ শক্তির প্রভাব, আবার কেউ মনে করেন এটি কেবল ফুটবলের অনিশ্চয়তা। বাস্তবে ফুটবল এমনই একটি খেলা যেখানে এক মুহূর্তের ভুল, একটি গোল অথবা একটি লাল কার্ড পুরো ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে, কিন্তু দর্শকদের আবেগ প্রায়ই এসব ঘটনাকে রহস্যের রঙে রাঙিয়ে তোলে।

মনোবিজ্ঞানীরা অবশ্য এই বিষয়টিকে ভিন্নভাবে দেখেন। তাঁদের মতে, কোনো খেলোয়াড় যদি বিশ্বাস করেন যে কোনো বিশেষ রীতি বা আচার তাকে সাফল্য এনে দেয়, তবে তাঁর আত্মবিশ্বাস বাড়তে পারে। সেই আত্মবিশ্বাস কখনো কখনো মাঠের পারফরমেন্সেও ইতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ তুকতাকের প্রকৃত শক্তি অলৌকিক নয়, বরং মানুষের মনেই লুকিয়ে থাকতে পারে। ফুটবল বিশ্লেষকদের অধিকাংশের মত এখানে স্পষ্ট। তাদের মতে, বিশ্বকাপের ম্যাচের ফল নির্ধারণ করে দলের কৌশল, খেলোয়াড়দের দক্ষতা, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, কোচের পরিকল্পনা এবং ম্যাচের পরিস্থিতি।

0: nations are here. One ball, one rhythm, one soul.
1: হ্যাঁ, তুকতাক নিয়ে যত গল্পই প্রচলিত থাকুক না কেন, এর পক্ষে কোনো বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য প্রমাণ আজও পাওয়া যায়নি। তবুও বিশ্বকাপের আকর্ষণের অন্যতম কারণই হলো এই রহস্যময় আবহ, সমর্থকদের মুখে মুখে ঘুরে বেড়ানোর নানা কাহিনী, সৌভাগ্য দুর্ভাগ্যের গল্প এবং অলৌকিক বিশ্বাস বিশ্বকাপকে আরও রঙিন করে তোলে। বাস্তবতা ও কল্পনায় এই মিশ্রণই ফুটবলের সর্ববৃহৎ আসরকে শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতায় নয় বরং এক বৈশ্বিক সাংস্কৃতিক উৎসবে পরিণত করেছে। সবশেষে বলা যায়, ফিফা বিশ্বকাপে তুকতাক নিয়ে আলোচনা যতই জনপ্রিয় হোক না কেন, ম্যাচের ফল নির্ধারণে এর প্রমাণিত কিন্তু ভূমিকা নেই। তবে মানুষের বিশ্বাস, আবেগ এবং লোককথা বিশ্বকাপকে ঘিরে যে রহস্যময় পরিবেশ সৃষ্টি করে, সেটি এই আসরের অন্যতম বৈশিষ্ট্য। তাই তুকতাকের গল্প হয়তো কখনো শেষ হবে না, কিন্তু বিশ্বকাপের আসল নায়ক সবসময় থেকে যাবে মাঠের লড়াই, ফুটবল দক্ষতা এবং খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স।

0: আতশ কাঁচের তলায়।
1: ফিরে যাবো আতশ কাঁচের তলায় আর জেনে নেব বিস্তারিত খেলার খবর। গত 24 ঘন্টায় বেশ কিছু বড় ম্যাচ হয়েছে ফুটবল বিশ্বকাপে এবং যার প্রভাবও পড়েছে আসন্ন বিভাগে। কুরাসাও বনাম আইভারি কোস্ট ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ ইর শেষ ম্যাচে কুরাসাওকে 2-0 গোলে পরাজিত করে ইতিহাস গড়েছে আইভারি কোস্ট। এই জয়ের ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে শেষ 32 নকআউট রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকা দেশটি। ম্যাচ শুরুর থেকেই বলের দখল এবং আক্রমণে এগিয়েছিল আইভারি কোস্ট। কুরাসাও রক্ষণাত্মক কৌশলে খেললেও আইভারি কোস্টের ধারাবাহিক আক্রমণ সামাল দিতে পারেনি। দলের অভিজ্ঞ ফরওয়ার্ড নিকোলাস পেপে দুর্দান্ত নৈপুণ্যে 2টি গোল করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন। তাঁর জোড়া গোলেই 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে আইভারি কোস্টের। কুরাসাও কয়েকটি আক্রমণ গড়ে তুলেছিল, তবে শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। তাদের বিশ্বকাপ প্রথম বিশ্বকাপ অভিযান শেষ হলেও লড়াকু ফুটবল দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে এই জয়ে গ্রুপ ই থেকে দ্বিতীয় স্থান নিশ্চিত করে আইভারি কোস্ট নকআউট পর্বে উঠে যায়। চলে যাব অন্য ম্যাচে, জার্মানিকে হারিয়ে শেষ 32-এ ইকুয়েডর। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ ইর গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে হারিয়ে চমক সৃষ্টি করেছে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেভাই সানের গোলে এগিয়ে যায় জার্মানি, তবে সপ্তম মিনিটে নিলসন অ্যাঙ্গুলো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া ইকুয়েডর 77 মিনিটে গনসালো প্লাতার গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে ঐতিহাসিক জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। মাইসম কাইসেদোর মাঝমাঠের নিয়ন্ত্রণও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই পরাজয় সত্ত্বেও জার্মানি গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউটে ওঠে। অন্যদিকে ইকুয়েডর এই জয়ে সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলির একটি হিসেবে শেষ 32 জায়গা করে নিয়েছে। চলে যাব অন্য ম্যাচে, তিউনিশিয়া বনাম নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডস দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে তিউনিশিয়াকে 3-1 গোলে হারায় এবং ম্যাচে শুরু

শেয়ার হয়ে হাজম মাস্তুরি একটি গোল করে শোধ করলেও ম্যাচ ফেরার সুযোগ পায়নি দলটি। এই জয়ে গ্রুপ এফের শীর্ষস্থান দখল করে নকআউট পর্বে ওঠে নেদারল্যান্ডস। এদিকে জাপান এবং সুইডেনের ম্যাচটি এক এক গোলে অমীমাংসিত হয়। জাপান ও সুইডেন ম্যাচ এক এক গোলে ড্র হয় এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই দাইজেন মায়াদার গোলে এগিয়ে যায় জাপান। তবে মাত্র কয়েক মিনিট পর অ্যান্থনি এলেঙ্গার দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফেরান সুইডেন। শেষ পর্যন্ত আর কোনো গোল শোধ না হওয়ায় দুই দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন। চলে যাবো অন্য ম্যাচের খবরে। তুরস্ক বনাম যুক্তরাষ্ট্র রুদ্ধশ্বাস লড়াই। তুরস্ক 3-2 গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে। যুক্তরাষ্ট্র শুরুতে এগিয়ে গেল, তুরস্ক দারুণভাবে ম্যাচে ফিরে আসে। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় কান আইহানে জয়সূচক গোলে নাটকীয় জয় পায় তুরস্ক। তবে পরাজয় সত্ত্বেও গ্রুপ শীর্ষ থেকে নকআউট পর্বে উঠে যায় যুক্তরাষ্ট্র।

0: প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার ম্যাচের খবরও আপনাদের জন্য। গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে গোল শূন্য ড্র হয়। দুটি দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। এক পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করে তারা। এই ফলের পর যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হয়। শ্রোতা বন্ধুরা, আদর্শগাছের তলায় বিস্তারিত খেলার খবরে আমরা আবারও থাকব, তবে তার আগে চলে যাব একটি বিশেষ বেতার প্রতিবেদনে। ফিফা ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গেই রয়েছে এই বিশেষ বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। ফুটবল বিশ্বকাপ টান টান উত্তেজনার মধ্যে একদিকে যেমন লিওনেল মেসির ম্যাজিক, একই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজের জাত চেনাচ্ছেন, আর এমবাপ্পে তো নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন। তথাকথিত ছোট নামের দলরাও নিজেদের মেলে ধরছে। এখন আমরা জেনে নেব ফুটবল বিশেষজ্ঞরা কিভাবে এবারের বিশ্বকাপ। প্রথমেই শুনে নেব বিখ্যাত খেলো ইন্ডিয়া জয়ী ফুটবল কোচ বাংলার রঞ্জন ভট্টাচার্য কি বললেন।
1: যদি আপনি দেখেন একটা ট্রেন্ড হচ্ছে ছোট দলগুলোকে, মানে কেউ আর কি ধারাবাহিক এক একটা টিম বাদ দিলে ধারাবাহিক যে ডমিনেট করছে, হ্যাঁ ইজি জিতে যাবে এরকম বলা যাচ্ছে না, ঠিক আছে। কারণ ছোট দলগুলো ভীষণভাবে তৈরি হয়ে এসেছে, তো সেখানে কি বলে এবারে ওয়ার্ল্ড কাপ একটা অন্য মাত্রায় যোগ করবে আশা করছি। আমরা যদি সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে বেশ কিছু অনামী দলকে দেখি, অবাক হওয়ার কিছু থাকবে না, এটা আমি বুঝতে পারি। হ্যাঁ, নক আউট খেলায় সম্পূর্ণ অন্যরকম খেলা, ওই চাপ গুলো এখন দেখার যে ছোট দলগুলো যেগুলো নক আউট পর্যায়ে পৌঁছাবে, 32টা টিমের মধ্যে আসবে, চাপটা ওরা কিভাবে হ্যান্ডেল করে ওটা একটা চ্যালেঞ্জ। তা যদি হ্যান্ডেল করতে পারে ঠিকঠাক, তাহলে কিন্তু অনেক বড় দলের বিপদ আছে এটুকু বলা যায়। আমরা যাদেরকে তথাকথিত ভাবি যে কি বলে আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, আমরা জার্মান, হ্যাঁ ইংল্যান্ড, তো সেরকম আমি বলি যে এইভাবে কিন্তু এবছর যদি ওই একটা ব্যাপার বললাম, ছোট দলগুলো একটা কি হয় নক আউট পর্যায়ে গিয়ে বড় দল আর ছোট দলের একটা ডিফারেন্স মানসিকতা হয়, সাইকোলজিক্যাল। এই সাইকোলজিক্যাল ব্যাপারটা যদি ম্যানেজ করতে পারে তাহলে আমার মনে হয় এবারের কোয়ার্টার ফাইনালে বেশ কিছু অনামী টিমকে দেখা গেলেও দেখা যেতে পারে।
2: আর জার্মানি আর ব্রাজিলের খেলা রঞ্জন কেমন লাগছে?
1: এখন ইম্প্রেসিভ। ব্রাজিল নিয়ে আমি সেভাবে এখনই বেশি কিছু বলবো না। ব্রাজিল কি বলে ওই মানে ভিনিসিয়াস বেস টিম, যেটা দেখছি ভিনিসিয়াস যে সবজা সেদিন কিভাবে কি ম্যানেজ করে সেটা একটা দেখা, হয়তো পরে নেইমার যোগ হবে, সব ঠিক আছে। তা সত্ত্বেও এই মুহূর্তে যা ব্রাজিল কিভাবে ফুটবল ডিসপ্লে করেছে তাতে বিশাল কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে আমার ব্রাজিলকে নিয়ে। কিন্তু জার্মান খুব ইম্প্রেসিভ ফুটবল খেলছে। জার্মান এবছর নক আউটে আসছি, এখন এখানে কি বলে জার্মান কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে সেটাই বলতে পারি। হ্যাঁ, জার্মান, ফ্রান্স এবং মেসিকে, যেটা আর্জেন্টিনার, আমি আগেরবারও এত মেসিকে ভয়ঙ্কর দেখি। মেসি যে মেসির মধ্যে যেটা মেসি মেসির ওয়ার্ল্ড কাপ হতে পারে হয়তো দিদি, হ্যাঁ, তো যেভাবে মেসি মেসি ময় প্রত্যেকটা ম্যাচে ও যেভাবে নিজেকে মেলে ধরছে, হ্যাঁ, এবং ফুটবল দেবতা আমার মনে হচ্ছে ওর সাথেই রয়েছে, তো সেই জন্যই এটা কিন্তু একটা। আর বাকি যদি বলা যায় তাতে এবছর বেশ একটা টিম যেটা মানে কাপ নেওয়ার কাপের দাবিদার, ফ্রান্স, জার্মান, আর্জেন্টিনা, পর্তুগাল, ইংল্যান্ড, হ্যাঁ, এবং মরক্কো টিমটা খুব ইম্প্রেসিভ ফুটবল খেলছে মরক্কো।

0: আর দেখা যাক এবারে নকআউট পর্যায়ের থেকে কিভাবে ছোট দলগুলো যেগুলো আসবে সেগুলো কিভাবে তাদের ডিসপ্লে করছে, সেই নকআউটের চাপ কিভাবে নিচ্ছে বড় দলগুলো এগিয়েছে, সেটা একটা চ্যালেঞ্জিং আছে, দেখা যাক।
1: প্রাক্তন ফুটবলার শুভ কুমার বললেন,
2: আমার মনে হয় বিশ্বকাপের মতনই শুরু হয়েছে। আমাদের যেটা প্রত্যাশা, রোনাল্ডো সেকেন্ড ম্যাচটা কামব্যাক করলো, মেসি তো প্রথম থেকেই সেই নিজের জায়গাতেই রয়েছে, এমবাপেও তাই। বা 2026 যেভাবে বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার কথা, আমার ধারণা সেইভাবেই শুরু হয়েছে। টিমগুলো আস্তে আস্তে আস্তে আস্তে পিকে আসছে। হ্যাঁ, স্পেনও ফার্স্ট ম্যাচটা ড্র করার পর সেকেন্ড ম্যাচটায় জিতেছে। ইংল্যান্ড কালকে আটকে গেছে, ঘানা অসাধারণ একটা ফুটবল খেলেছে। হ্যাঁ, ইংল্যান্ড সেকেন্ড ম্যাচটা হয়তো আটকে গেছে, প্রথম ম্যাচটা জিতিয়েছে, মানে ক্রোয়েশিয়ার মতন টিমকে 4-2 গোলে হারিয়ে, ক্রোয়েশিয়া আবার কালকে 1 গোলে জিতেছে। ঠিক আছে, ক্রোয়েশিয়াও কিন্তু লাস্ট ইয়ারে মনে রাখতে হবে আমরা সেমিফাইনালিস্ট একটা টিম। হ্যাঁ, মরক্কো খুব ভালো ফুটবল খেলছে। তো মোটামুটি এবং ওভারঅল টিমগুলোর মধ্যে ছোট টিমের মধ্যে আমি তোমাকে বলছি হেরে যায়, তাহলে জিলবার্তে যদি ম্যাচটা জিতে যায় বেরিয়ে যাবে। হ্যাঁ, তো ওভারঅল আবার কিন্তু দেখো আবার একটা পরিসংখ্যান, নেদারল্যান্ডসকেও কিন্তু 2014 পর থেকে 90 মিনিটসে কিন্তু নেদারল্যান্ডসকে কেউ হারাতে পারেনি 90 মিনিটসে 2014 সালের পর থেকে। নেদারল্যান্ডসও খুব ভালো, একটু তুলনামূলকভাবে বড় টিম আমরা যদি ধরি, বেলজিয়াম একটু তথাকথিত একটু চাপে আছে, এখনো 60 পয়েন্টে 2 পয়েন্ট নিয়ে আছে। জাপান অসাধারণ ফুটবল খেলছে, কোরিয়াও তাই, এবং হোস্ট কান্ট্রি হিসাবে আমেরিকা এবং মেক্সিকোর কথা আমি বলবো। তো ওভারঅল মোটের ওপর দিয়ে কিন্তু ঠিকঠাকভাবেই রাউন্ড অফ 32 যাচ্ছে। আর রাউন্ড অফ 32 মানে তো আমাদের নকআউট স্টেজে চলে গেলাম। এবার নকআউট স্টেজটা দেখতে হবে যে ফার্স্ট সেকেন্ড পজিশন এবং থার্ড পজিশনে কোন 32টা টিম কার সাথে কার খেলা পড়ছে, সেটা একটা মূল মেইন ফ্যাক্টর। তো সেখানে কার সাথে কি খেলা পড়ছে সেটা ওই পিকচারটা আজকের থেকে যখন থার্ড রাউন্ড আরম্ভ হবে, তারপর থেকে আমরা খানিকটা ক্লিয়ার পিকচার পাবো। এমনি ওভারঅল বিশ্বকাপের মতনই আছে।
1: 2014 সালে প্রথম আইএসএল জয়ী এডিকে দলের নায়ক মোহাম্মদ রফিক কি বলছেন শুনে নিন।
3: আমার দেখা এবারের ওয়ার্ল্ড কাপ এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে, যদি বলো কেন, কারণ হচ্ছে কিনা ছোট দলগুলো তাদের শক্তি অনুযায়ী অনেক ফাইট দিচ্ছে বড় দলগুলোকে। আর সব থেকে বড় বড় পাওনা থাকবে এবারে ওয়ার্ল্ড কাপে যে যে বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ার যারা, যে মেসি বলো, রোনাল্ড, নেইমার বলো, তাদের এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। তো মেন্ডি আছে এদের, এটা কাসিমেরো আছে ব্রাজিলের, এদের এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের উন্মাদনাটাই আলাদা, সেখানে দাঁড়িয়ে কোনো ম্যাচই মিস করার মতো ম্যাচ নেই, যে কোনো ম্যাচ, ছোট ম্যাচ হোক বড় ম্যাচ হোক, মানে ওয়ার্ল্ড কাপ আসলে এটা একটা অসাধারণ একটা ম্যাচ হচ্ছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে ছোট টিম গুলো দারুণ ফাইট দিচ্ছে, দারুণ মানে অসাধারণ একটা ফাইট দিচ্ছে। কারণ লাস্ট ম্যাচ ঘানার সঙ্গে ইংল্যান্ড ড্র করেছে, এটা একটা ইংল্যান্ডের এই হেভিওয়েট টিম সেটা ঘানার সঙ্গে ড্র করেছে, এটা একটা বড় পাওনা যে ছোট টিম পিছিয়ে নেই, তারাও ফাইট দিতে পারে, তারাও কোয়ালিফাই করে নেক্সট রাউন্ড যেতে পারে। এটা মানে লিগের লাস্ট ম্যাচ বাকি সব সবগুলো টিমে এটা একটা বড় পাওনা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের জন্য। আমি আশা করব যে শেষ 16-তে যাতে সব কিছু ছোট টিমও আসুক, তারা গিয়ে উপভোগ করুক যে ওয়ার্ল্ড কাপের আসরে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল কেমন হয় সেটা উপভোগ করুক। কারণ যেরকম এর আগের বছর মরক্কো এসেছিল, সেখানে দাঁড়িয়ে এবারেও যদি কোনো টিম আসে, এটা কোনো আশ্চর্যজনক ব্যাপার না, এটা একটা ফুটবলের পাওনা হবে যে প্রত্যেকটা ফুটবলের জন্য লড়াই করছে যে ওয়ার্ল্ড কাপ আসর নিজেকে মেলে ধরার জন্য। আমি আমি একটা জায়গায় বলবো, মেসি আর রোনাল্ডোকে ধরে এমবাপেকে ধরা হচ্ছে না, কারণ মেসি রোনাল্ডো এই প্রজন্মের সেরা প্লেয়ার। এমবাপে এখন 27, নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে, ডেফিনেটলি অনেক রেকর্ড গড়বে, অনেক রেকর্ড ভাঙবে, কিন্তু আমার মনে হয় না যে এই এই যে মেসি বা রোনাল্ডোর ওই ক্রেজ বা এই যে একটা দেশ খেলতে নামছে যে আর্জেন্টিনা নামছে লোকে মেসির জন্য দেখছে, পর্তুগাল নামছে যে রোনাল্ডোর জন্য দেখছে, এটা একটা উন্মাদনা, ব্রাজিল নামছে নেইমারের জন্য দেখছে, এই উন্মাদনাটা হয়তো নেক্সট বছর না থাকলেও কিন্তু এবছর এই উন্মাদনাটা অত্যাধিক পরিমাণে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে একই কথা, রোনাল্ডো, মেসি, নেইমার, এমন একটা উত্তেজনা মানে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের মতন।
1: এতক্ষণ আমরা শুনে নিলাম ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশেষজ্ঞদের মতামত। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ

0: নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম আবারও আদর্শকাছি তলে বিস্তারিত খেলার খবর। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বে শেষ দিকে লড়াই আজ 26 জুন এবং আগামীকাল 27 জুন ভোরে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। নক আউট পর্বের আগে এই দলগুলির অবস্থান নির্ধারণে ম্যাচগুলির গুরুত্ব অনেক। আমরা জেনে নেব কী কী ম্যাচ রয়েছে। নরওয়ে এবং ফ্রান্স মুখোমুখি হবে রাত 12:30 ভারতীয় সময়। একই সময় মুখোমুখি হবে সেনেগাল বনাম ইরাক। এছাড়াও রয়েছে আগামীকাল ভোর 5:30 দুটি ম্যাচ, যাতে প্রথমটায় রয়েছে কেপ ভার্দ বনাম সৌদি আরব এবং একই সময় মুখোমুখি হবে উরুগুয়ে বনাম স্পেন। গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই শুনবেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন মিতুল সাহা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষ

0: শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: Are you constantly sneezing, have a blocked nose, or are suffering from allergy problems? Come, let's hear expert advice from city's renowned doctor.
2: আমি ডক্টর ইন্দ্রজিৎ গুপ্ত, কনসালটেন্ট ফিজিশিয়ান, রামপুরহাট মেডিকেল কলেজ থেকে বলছি। অনেকে অ্যালার্জি রাইনাইটিসকে ছোট সমস্যা বলে মনে করেন, কিন্তু এটি দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলতে পারে। যেমন নাক বন্ধ থাকলে ঘুমের সমস্যা হতে পারে, ক্লান্তি লাগতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং কাজ বা পড়াশোনায় আমাদের প্রবলেম হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে সঠিকভাবে শ্বাস নিতে না পারায় অস্বস্তি হয়, ঘুমের প্রবলেম হয়। এই সমস্যাগুলি বারবার হলে এগুলোকে অবহেলা করবেন না, আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সময় মতো সঠিক চিকিৎসা
1: নিন। Information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
3: Akashbani Kolkata, Gitanjali, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
0: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা। সঙ্গে আছেন আমতা বিআরএ ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক কৌশিক চীনা ও তিনজন শিক্ষার্থী।
4: আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের পাঠ একক হিসেবে 4টি অধ্যায়কে বেছে নিয়েছি, ভূমিরূপ, নদী, শিলা ও মাটি এবং আফ্রিকা মহাদেশ। প্রতিটি অধ্যায় থেকেই কিছু না কিছু প্রশ্ন থাকবে। আমার সঙ্গে আজ উপস্থিত আছে, প্রথমে আছে অভিনিবেশ মহিষ, মাঝে রোহন রায়, তারপর আছে অনিক দে। আমরা আজকের যে পড়াশোনা করব সেখানে প্রশ্ন তো থাকবে, তা প্রতিটি প্রশ্নের যে সঠিক উত্তর দেবে সে কিন্তু 10 নম্বর পাবে। আর যদি উত্তর দিতে না পারে বা ভুল উত্তর দেয় তাহলে পরের জন কিন্তু সুযোগ পাবে সেই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি সঠিক উত্তর সে দিতে পারে তাহলে বোনাস নম্বর হিসেবে সে 5 নম্বর পাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার অভিমুখ অনুযায়ী প্রশ্ন করব। আমার বাম দিকে আছে অভিনিবেশ, মাঝে রোহন, তারপর অনিক। আমাদের সপ্তম শ্রেণীতে নদী তো একটা অধ্যায়। নদী বলতে আমরা বুঝি কোনো প্রাকৃতিক জলধারা যা বরফ গলা বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে ভূপৃষ্ঠের ঢাল বরাবর প্রবাহিত হয়ে সাগর বা কোনো হ্রদে এসে মেশে। তা এখন প্রশ্ন অভিনিবেশকে, নদীর উৎস কাকে বলে?
5: সাধারণভাবে নদী যে উচ্চ পর্বতমালা বা মালভূমি থেকে সৃষ্টি হয় সেই অঞ্চলকেই নদীর উৎস বলে।
4: একদম সঠিক বলেছ। এক কথায় বলতে পারি যে নদী যেখান থেকে সৃষ্টি হয় তাকে নদীর উৎস বলে। যেমন গঙ্গা নদীর উৎস হচ্ছে যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা। অভিনিবেশ তুমি 10 নম্বর পেলে। এবার আমার প্রশ্ন যাবে রোহনের কাছে। রোহন তুমি বলো তো, নদীর মোহনা কাকে বলে?
6: নদী যেখানে গিয়ে শেষ হয় অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে নদীর মোহনা বলে। যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদীর মোহনা।
4: বাহ, একদম সঠিক উত্তর দিয়েছ। এবার যাবে অনেকের কাছে। অনেক তুমি বলো তো উপনদী কাকে বলে?
7: অন্য কোন নদী যখন এসে কোন মূল নদীতে এসে মেশে তখন তাকেই উপনদী বলা হয়।
4: যখন কোন প্রধান নদীর সঙ্গে অন্য জায়গা থেকে কোন অপেক্ষাকৃত ছোট নদী এসে মেশে তখন তাকে আমরা উপনদী বলি।
7: যেমন গঙ্গার উপনদী হলো যমুনা।
4: হ্যাঁ, গঙ্গার উপনদী যমুনা। এছাড়া গোমতী, ঘরঘরা, কোশী, গণ্ডক, এগুলো হচ্ছে সবই গঙ্গার উপনদী। অভিনিবেশ তুমি বলবে শাখা নদী কাকে বলে?
5: নদীর বদ্বীপ অঞ্চলে

0: বা মূল নদীর মোহনা অঞ্চলে মূল নদী থেকে যখন ছোট ছোট নদী বেরিয়ে গিয়ে সাগর বা উপসাগরে এসে মিলিত হয়, তখন সেই ছোট নদীকে নদীর শাখা নদী বলে। যেমন ভাগীরথী হুগলি হলো গঙ্গা নদীর একটি শাখা নদী।
1: বেশ, সঠিক বলেছ। এবার রোহন বলবে, নদীর উপত্যকা কাকে বলে?
2: উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মতো অংশ দিয়ে নদী প্রবাহিত হয়, সেই অঞ্চলকেই নদী উপত্যকা বলে।
1: অর্থাৎ তুমি যেটা বলতে চাইছো যে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে বয়ে যায় যে খাতটার মধ্যে দিয়ে, সেটাই হচ্ছে যে নদীর উপত্যকা।
2: উপত্যকা।
1: তুমি রোহন তাহলে 10 নম্বর পেলে। আচ্ছা অনেক, তুমি বলবে নদীর অববাহিকা কাকে বলে?
3: নদী সমগ্র যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকেই নদীর অববাহিকা বলা হয়।
1: দেখো তুমি নম্বর পাবে, কিন্তু এটা বলতে হবে এইভাবে যে একটা প্রধান নদী গেছে, যেমন সেই নদীর কিন্তু অনেক শাখা নদী থাকে, উপনদী থাকে, এবং সমগ্র এলাকার যে জল, ওই এলাকার জল সমস্ত প্রবাহিত হয়ে সাগর বা মহাসাগরে গিয়ে পড়ছে যেখানে, সেটাই হচ্ছে যে পুরো অঞ্চলটাই হচ্ছে যে নদীর অববাহিকা। বেশ, এবার অভিনিবেশ বলবে নিত্যবহ নদী কাকে বলে?
0: সাধারণত বরফকালা জলে পুষ্ট যে নদীগুলিতে সারা বছরই জল থাকে সেই নদীকে বলা হয় নিত্যবহ নদী। একটি উদাহরণ হলো গঙ্গা নদী।
1: আর রোহন তুমি বলো তো অনিত্যবহ নদী কাকে বলে?
2: মালভূমি বা অন্য কোনো কম নিচু অঞ্চল থেকে নদীগুলোর জলের উৎস বৃষ্টির জল, তাই বর্ষাকাল ছাড়া এই নদী বছরগুলির আর অন্য কোনো সময় জল থাকে না, এই নদীগুলিকে অনিত্যবহ নদী বলে, যেমন বাঁকুড়ার গন্ধেশ্বরী।
1: আমরা যখন মানচিত্রে দেখাই নিত্যবহ নদী আর অনিত্যবহ নদী, নিত্যবহ নদীর জন্য আমরা নীল রং ব্যবহার করি আর অনিত্যবহ নদীর জন্য আমরা কালো রং ব্যবহার করি। রোহন তুমি তো বললে, এবার অনিক তুমি বলবে অন্তর্বাহিনী নদী কাকে বলে?
3: যে সকল নদী কোনো দেশের মধ্যে উৎপত্তি হয়ে ওই দেশের কোনো সাগর মহাসাগর বা কোনো ছোট হ্রদে গিয়ে মেশে, সেই নদীকেই বলা হয় অন্তর্বাহিনী নদী।
1: যেমন হচ্ছে যে আমাদের
3: লুনি ভারতের,
1: হ্যাঁ ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া, এরা হচ্ছে যে অন্তর্বাহিনী নদীর উদাহরণ। অভিনিবেশ তুমি বলবে আন্তর্জাতিক নদী কাকে বলে?
0: যে সকল নদী একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেই নদীগুলিকে আন্তর্জাতিক নদী বলে। যেমন পৃথিবীর সবথেকে বড় নদী নীল নদ।
1: হ্যাঁ নীল নদ তো,
0: নীল নদ একটা আন্তর্জাতিক নদী।
1: আচ্ছা নীল নদ কোন কোন দেশের উপর দিয়ে গেছে বলতে পারবে? বলতে পারবে না। আচ্ছা তুমি নম্বর পুরো পাবে। দেখো আমাদের ভারতের ব্রহ্মপুত্র চীন, ভারত এবং বাংলাদেশের কাছে, তিনটে দেশের উপর দিয়ে গেছে। ব্রহ্মপুত্র একটা আন্তর্জাতিক নদী, আর নীল সবথেকে পৃথিবীর দীর্ঘতম নদী, 6650 কিমি দীর্ঘ, এ মোট 11টা দেশের উপর দিয়ে গেছে। মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ইরিত্রিয়া, এই 11টা দেশের উপর দিয়ে নীল নদ প্রবাহিত হয়েছে। তা নীল একটা খুব বড় সড়ো আন্তর্জাতিক নদীর উদাহরণ। কিন্তু নদী হিসাবে আবার আমাজন, এটাও একটা আন্তর্জাতিক নদী, এর অববাহিকা সবথেকে বড়, প্রায় 70,50,000 বর্গ কিমি হচ্ছে যে এর আয়তন, এবং সবথেকে পৃথিবীর যতগুলো নদী আছে সবথেকে বেশি জল পরিবহন করে কিন্তু এই আমাজন। এটা দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া, ইকুয়েডর, এই দেশগুলোর উপর দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিকে মিশেছে। এবার আমাদের রোহন বলবে আদর্শ নদী কাকে বলে?
2: যে সকল নদীতে উচ্চ প্রবাহ, নিম্ন প্রবাহ এবং মধ্য প্রবাহ, এই তিনটি প্রবাহ স্পষ্টভাবে বোঝা যায় তাকে আদর্শ নদী বলে। যেমন ভারতের গঙ্গা আদর্শ নদী।
1: হ্যাঁ ঠিকই বলেছ, হিমালয় পর্বতের গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গা নদীর উচ্চ গতি, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্য গতি, আর রাজমহল পাহাড় থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত হচ্ছে যে গঙ্গার নিম্ন গতি। এই তিনটে গতি, বিশেষ করে যে নদীগুলো খুব বড় বড়, সেই নদীগুলোর ক্ষেত্রে এই গতিগুলো স্পষ্টভাবে বোঝা যায়, এরকম নদীকে বলা হয় আদর্শ নদী। এবার অনেক বলবে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কি?
3: গিরিখাত সাধারণত সমভূমি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে দেখা যায়, এবং শুষ্ক ও আর্দ্র অঞ্চলে যে সকল গিরিখাত দেখা যায় তাদেরকে বলা হয় ক্যানিয়ন।
1: না হয়নি। অভিনিবেশ তুমি বলো তো গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে পার্থক্য কি?
0: গিরিখাতের আকৃতি সাধারণত ভি আকৃতির হয়ে থাকে, এবং ক্যানিয়নের আকৃতি সাধারণত ইংরাজি আই অক্ষরের মতো হয়ে থাকে। গিরিখাত অনেকটা উর্বর অঞ্চলের উপর দিয়ে হতে পারে, কিন্তু ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে দেখো।
1: হ্যাঁ তুমি ঠিকই বলেছ। দেখো গিরিখাত এবং ক্যানিয়ন দুটি নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ, এবং নদীর উচ্চ গতিতে

0: এই দুটো ভূমিরূপ গঠিত হয়। যেখানে সামান্য হলো বৃষ্টি হয় সেখানে নদী পুরোপুরি ভি আকৃতি হয় এবং কিছুটা উপর দিকটা প্রশস্ত হয়। কিন্তু ক্যানিয়নের ক্ষেত্রে সাধারণত বৃষ্টিহীন অঞ্চল যেখানে মরুপ্রায় অঞ্চল এরকম কোনো জায়গা সেখানে কিন্তু কোনো মানে প্রশস্ত ভি দেখা যায় না, একদম সংকীর্ণ হাইয়ের মতো আকৃতির গ্রহণ করে, তখন সেটাকে ক্যানিয়ন বলা হয়। যেমন দেখো গিরিখাতের উদাহরণ হচ্ছে পেরুর এল ক্যানন দা কলকা, আর কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবী বিখ্যাত ক্যানিয়নের উদাহরণ। এবার রোহন বলবে সব নদীতে কিন্তু বদ্বীপ হয় না, আমাজন নদীর বদ্বীপ নেই কেন বলতে পারবে?
1: আমাজন নদীর মোহনায় প্রবল ভাবে স্রোত নদীর মোহনায় গিয়ে মেশে।
0: কি স্রোত বলতে পারবে? দেখো আমাজন আটলান্টিকে যেখানে গিয়ে মিশেছে তার পাশ দিয়ে খুব তীব্র বেগে উত্তর নিরক্ষীয় স্রোত প্রবাহিত, তার ফলে যেখানে পলি সঞ্চিত হওয়ার সম্ভাবনা হয় না, যেটুকু পলি নিয়ে আসে আমাজন সেটাকে কিন্তু ওই স্রোত ধুয়ে নিয়ে চলে যায়, তার ফলে আমাজন নদীর মোহনার কাছে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। এবার অনেক বলবে গ্রানাইট এবং ব্যাসল্ট এরা কোন ধরনের শিলা?
2: গ্রানাইট ও ব্যাসল্ট প্রধানত আগ্নেয়শিলার উদাহরণ।
0: প্রধানত না, এরা আগ্নেয়শিলাই। অভিনিবেশ বলবে বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর এরা কোন ধরনের শিলা?
3: বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর ইত্যাদি হলো পাললিক শিলার উদাহরণ।
0: সঠিক বলেছো। এবার রোহন বলবে মার্বেল, যে মার্বেল পাথর দিয়ে তাজমহল তৈরি, সেই মার্বেল কোন ধরনের শিলার উদাহরণ?
1: মার্বেল হলো রূপান্তরিত শিলার উদাহরণ।
0: একদম সঠিক উত্তর বলেছো। অনেক বলতো জীবাশ্ম কোন ধরনের শিলা দেখা যায়?
2: জীবাশ্ম পাললিক শিলা দেখা যায়।
0: হ্যাঁ ঠিকই বলেছো। জীবাশ্ম জিনিসটা কি বলতো?
2: জীবাশ্ম হলো কোনো প্রাণীর দেহ অংশ যা পাললিক শিলায় ছাপ রেখে যায়।
0: শুধু প্রাণী নয়, কোনো উদ্ভিদও হতে পারে, সামুদ্রিক উদ্ভিদ বা কোনো হ্রদে থাকা কোনো প্রাণী বা উদ্ভিদ, যে কোনো জীবের দেহাংশ যখন পাললিক শিলা পলি জমে জমে তৈরি হয় সে সময় তার যদি ছাপ থেকে যায়, সে যদি আটকে থাকে তখন সেটা কিন্তু স্তরীভূত হয়ে যায় এবং পরবর্তীকালে সেই প্রাণীর একটা ছাপ কিন্তু পাওয়া যায়। একমাত্র পাললিক শিলাতেই জীবাশ্ম দেখা যায়। আচ্ছা অভিনিবেশ বলবে কেন পাললিক শিলায় শুধু জীবাশ্ম দেখা যায়, আগ্নেয় বা রূপান্তরিত শিলা কেন দেখা যায় না?
3: পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কারণ পাললিক শিলা অনেক বছর বা অনেক দিন ধরে সমুদ্র গভীরে তৈরি হয়, আর কিন্তু আগ্নেয় শিলা প্রচন্ড উত্তপ্ত হওয়ার কারণে এখানে জীবাশ্ম ঠিক লক্ষ্য করা যায় না। আর আগ্নেয় শিলা বা পাললিক শিলা চাপ ও তাপের ফলে তৈরি হয়, যেহেতু চাপ ও তাপের ফলে তৈরি হয় বলে এই শিলা তো জীবাশ্ম লক্ষ্য করা যায় না।
0: ওই প্রাণী বা উদ্ভিদের ছাপ থাকলেও সেটা নষ্ট হয়ে যায়। একদম সঠিক উত্তর বলেছ। রোহন তুমি বলবে মাটির দানার মাপ বড় বা সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটিকে কটা ভাগে ভাগ করা যায় এবং সেই ভাগগুলো কি কি?
1: তিনটে ভাগে ভাগ করা যায়, বেলে মাটি, দোআঁশ মাটি আর এঁটেল মাটি।
0: বেলে মাটিতে হচ্ছে দানার মধ্যে ফাঁক বেশি থাকে এবং তার জল ধারণ ক্ষমতা খুব কম, খুব ভালো ফসল কিন্তু বেলে মাটিতে হয় না। এঁটেল মাটিতে আবার দানার মধ্যে ফাঁক একেবারেই কম এবং এখানে জল দাঁড়িয়ে থাকে, এখানেও কিন্তু ফসল হয়, কিন্তু সবথেকে ভালো ফসল হয় দোআঁশ মাটিতে কারণ এখানে বালি আর কাদার ভাগ সমান সমান থাকে, সেই জন্য সব ধরনের ফসল দোআঁশ মাটিতে কিন্তু ভালো হয়। রোহন তুমিও কিন্তু এই প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো। এবার প্রশ্ন যাবে অনেকের কাছে, আমাদের এই পৃথিবীর উপরটা অর্থাৎ ভূপৃষ্ঠ সব জায়গায় কিন্তু একই রকম নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও আবার সমতল, এই বৈচিত্র্যকে তো আমরা ভূমিরূপ বলি, তা এই ভূমিরূপকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় এবং সেই ভাগগুলোর নাম কি কি?
2: ভূমিরূপকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যথা পর্বত, মালভূমি ও সমভূমি।
0: বাহ, তুমি পর্বত বা মালভূমি বা সমভূমি দেখেছো, এর একটা করে উদাহরণ দিতে পারবে?
2: হ্যাঁ, পর্বতের উদাহরণ ভারতের আরাবল্লী পর্বত, মালভূমির উদাহরণ ভারতের ছোটনাগপুর মালভূমি এবং সমভূমির উদাহরণ গাঙ্গেয় সমভূমি।
0: সঠিক উত্তর। অভিনিবেশ তুমি বলবে পর্বতকে উৎপত্তি অনুসারে কয়টি ভাগে ভাগ করা যায়?
3: পর্বতকে উৎপত্তি অনুসারে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়, একটি হলো ভঙ্গিল পর্বত, দ্বিতীয়টি হলো স্তূপ পর্বত ও তৃতীয়টি হলো আগ্নেয় পর্বত।
0: যেমন ভারতের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকা আন্দ্রিজ, পৃথিবীর সমস্ত বড় বড় যে পর্বতগুলো আছে সেগুলো হচ্ছে সবই ভঙ্গিল পর্বতের উদাহরণ। আবার ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এর হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ, ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুচিয়ামা, আফ্রিকার কিলিমানজারো, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এরা হচ্ছে যে আগ্নেয় পর্বতের উদাহরণ। অনেক তুমি বলতো ভারতে আছে এরকম আগ্নেয় পর্বতের উদাহরণ, অনেক কি পারবে? ঠিক আছে তুমি এবার রোহন বলবে, তুমি বলো যে ভারতের আগ্নেয় পর্বতের উদাহরণ, তুমি কি পারবে?
2: না।
0: আচ্ছা অভিনিবেশ তুমিও পারবে না। দেখো

0: ভারতের আগ্নেয় পর্বত হচ্ছে যে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে, তাদের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে ব্যারেন আর একটার নাম হচ্ছে নরকোন্ডাম। যাই হোক, এবার সরাসরি প্রশ্ন আসবে অনেকের কাছে। অনেক, তুমি বলো তো পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি?
1: মাউন্ট এভারেস্ট।
0: হ্যাঁ, আমাদের হিমালয় পর্বতের
1: মাউন্ট
0: এভারেস্ট হচ্ছে সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। এই পর্বতশৃঙ্গ প্রথম জয় করেছিলেন কারা? কারা উঠেছিলেন এই পর্বতশৃঙ্গে? প্রথম উঠেছিলেন এডমন্ড হিলারি, উনি নিউজিল্যান্ডের মানুষ, আর নেপালের তেনজিং নোরকে 1953 সালের 29শে মে তারা প্রথম এভারেস্টে পা রাখেন। তারপর অনেক বছর পেরিয়ে গেছে এবং অনেক পর্বতারোহী কিন্তু এভারেস্ট পর্বতে পা রেখেছেন। এবার অভিনিবেশের কাছে প্রশ্ন। অভিনিবেশ, তুমি বলবে পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়?
2: পামির মালভূমিকে।
0: আচ্ছা, কেন বলা হয় বলতে পারবে? রোহন তুমি বলো।
3: কারণ পামির মালভূমি সব থেকে উচ্চতম মালভূমি।
0: মালভূমি সাধারণত কি হয়, টেবিলের মতো আকারের, অনেক উঁচু হয় এবং পামিরের উচ্চতা প্রায় 4,873 মিটার এবং মূলত এটা আসলে একটা পর্বত গ্রন্থি। এখান থেকে হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, তিয়েনশান এই সমস্ত বড় পর্বত শ্রেণী এসে মিশেছে এবং মধ্য এশিয়া তাজাকিস্তানে এই পামির মালভূমি অবস্থিত। তো এটাকেই বলা হয় পৃথিবীর ছাদ। ছাদ যেমন উপর থেকে অনেকটা জায়গা দেখা যায়, সেরকম এটাকে বলা হয় পৃথিবীর ছাদ। এর পরের প্রশ্ন যাবে অনেকের কাছে, লোয়েস সমভূমি কোথায় দেখা যায়?
1: হুয়াংহো নদীর অববাহিকা।
0: হ্যাঁ, লোয়েস সমভূমি কি বলতো?
1: লোয়েস সমভূমি হলো কোনো মরুভূমির বালি উড়ে গিয়ে যে সমভূমি নদীর ধারে যে সমভূমি সৃষ্টি করে তাকেই লোয়েস সমভূমি বলে।
0: দেখো, মঙ্গোলিয়া যে গোবি মরুভূমি আছে এখান থেকে বাতাসে করে বালিকে উড়িয়ে নিয়ে এসে হুয়াংহো নদীর যে নিম্ন অববাহিকা রয়েছে সেখানটা পূর্ণ করে দেয় এবং একটা সমতল ভূমি তৈরি করেছে, এটাকে বলা হয় লোয়েস সমভূমি। এবার অভিনিবেশ, তুমি বলবে মহাদেশীয় মালভূমির একটা উদাহরণ দিতে পারবে?
2: মহাদেশীয় মালভূমির একটি উদাহরণ হলো ইউরোপ মহাদেশ।
0: ইউরোপ মহাদেশ নয়। আচ্ছা রোহন তুমি বলো।
3: ব্রাজিল মালভূমি।
0: না, ব্রাজিল মালভূমি নয়। অনেক, তুমি বলতে পারবে মহাদেশীয় মালভূমির উদাহরণ?
1: না।
0: আচ্ছা দেখো, মহাদেশীয় মালভূমিটা কি, পৃথিবী যখন সৃষ্টি হয় সে সময় মূল যে ভূখণ্ডগুলি ছিল, যেমন ধরো কানাডা, আন্টার্কটিকা, আফ্রিকা, আমাদের দাক্ষিণাত্যের ভারত, অস্ট্রেলিয়া, এরা হচ্ছে সিল, মানে খুব শক্ত শিলা দিয়ে গঠিত। এগুলো এক একটা বড় এলাকা, বড় মহাদেশ, এটাই একটা মালভূমির আকার নিয়েছে। এই ধরনের মালভূমিকে বলা হয় মহাদেশীয় মালভূমি। এবার আমাদের প্রশ্ন যাবে রোহনের কাছে। রোহন তুমি বলো তো, যে আমরা জানি যে জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে সবথেকে বড় মহাদেশ হচ্ছে আমাদের এশিয়া। জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম বা বড় মহাদেশ কোনটি?
3: আফ্রিকা।
0: হ্যাঁ, আফ্রিকা, ঠিক উত্তর। এবার অনেক, তুমি বলো তো, যে আফ্রিকা মহাদেশ কোন প্রণালী দ্বারা ইউরোপের থেকে বিচ্ছিন্ন হয়েছে?
1: জিব্রাল্টার প্রণালী দ্বারা।
0: হ্যাঁ, জিব্রাল্টার প্রণালী দ্বারা। তা প্রণালী কাকে বলে জানো?
1: যখন সংকীর্ণ জলভাগের দ্বারা দুটো সাগর বা মহাসাগর বা কোনো জলভাগ যুক্ত হয় তাকে বলা হয় প্রণালী।
0: বড় জলভাগ যেমন সাগর বা মহাসাগর যখন কোনো সংকীর্ণ জলভাগ দ্বারা যুক্ত হয় তখন তাকে প্রণালী বলে। আচ্ছা অভিনিবেশ, তুমি বলো তো, এমন একটা মহাদেশের নাম যেখানে চারটে গুরুত্বপূর্ণ রেখা গেছে, যেমন কর্কটক্রান্তি রেখা গেছে, মকরক্রান্তি রেখা গেছে, নিরক্ষ রেখা গেছে, আবার মূলমধ্য রেখাও গেছে, এরকম একটা মহাদেশের নাম?
2: মহাদেশটি হলো আফ্রিকা মহাদেশ।
0: একদম সঠিক উত্তর দিয়েছ অভিনিবেশ। এবার রোহন বলবে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
3: মাউন্ট কিলিমানজারো।
0: না, মাউন্ট কিলিমানজারো নয়। অনেক, তুমি বলবে।
1: মাউন্ট তৌবগল।
0: মাউন্ট তৌবগল, সঠিক উত্তর। মাউন্ট তৌবকালের উচ্চতা হচ্ছে যে 4,165 মিটার। এটা হচ্ছে আফ্রিকার উত্তর পূর্বে অ্যাটলাস যে পর্বত আছে সেই অ্যাটলাস পর্বতের এটি হচ্ছে যে একটি শৃঙ্গ। মাউন্ট তৌবকাল আফ্রিকা মহাদেশের মধ্যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এবার অভিনিবেশ, তুমি বলবে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?
2: পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি, যেটি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
0: সঠিক উত্তর। এবং আফ্রিকার এই যে সাহারা মরুভূমি এর মধ্যে আফ্রিকার উত্তর দিকে অবস্থিত, পুরো উত্তর ভাগ জুড়ে এই সাহারা মরুভূমি অবস্থিত। এখানে আলজেরিয়া, চাঁদ, মিশর, লিবিয়া, মাল, মরক্কো, সুদান, নাইজেরিয়া, টিউনেশিয়া এরকম দেশ কিন্তু এই এত বিশাল এই মরুভূমির মধ্যে অন্তর্ভুক্ত। রোহন তুমি বলো তো, সাহারা ছাড়া আফ্রিকায় কিন্তু আরও দুটি মরুভূমি আছে, সেই মরুভূমি দুটির নাম কি?
3: কালাহারি আর নাবিব।
0: সঠিক উত্তর। কালাহারি আর নাবিব হচ্ছে।

0: যে আমাদের আফ্রিকা মহাদেশের আরও দুটো মরুভূমির উদাহরণ। এবার অনেক তুমি বলো তো, আমাদের ভারতেও একটি মরুভূমি আছে, সেই মরুভূমিটির নাম কি?
1: থর মরুভূমি।
0: কোন রাজ্যে বলতে পারবে?
1: রাজস্থানে।
0: হ্যাঁ, রাজস্থান রাজ্যের থর মরুভূমি, সেটাও কিন্তু একটা আমাদের দেশের মরুভূমির উদাহরণ। অভিনিবেশ তুমি বলো, পৃথিবীর বিখ্যাত যে ভিক্টোরিয়া জলপ্রপাত, সেই জলপ্রপাত কোন নদীপথে সৃষ্টি হয়েছে?
2: জাম্বেজি নদী।
0: জাম্বেজি নদী আফ্রিকার এটি চতুর্থ দীর্ঘতম নদী। সেই নদীতে এই সুদৃশ্য বিশাল ভিক্টোরিয়া জলপ্রপাত সেটা কিন্তু অবস্থিত। এবার রোহন বলবে, টুয়ারেক কারা?
3: যারা আফ্রিকার যারা সাহারা মরুভূমিতে আসা পর্যটকদের দেখাশোনা করে।
0: না, সঠিক উত্তর হলো না। রোহন তুমি বলতে পারবে?
1: বিদেশি পর্যটক যারা আফ্রিকা মহাদেশে ঘুরতে আসে, তাদেরকে যে সকল পর্যটক যারা ঘোরান তাদেরকে বলা হয় তুষারেক।
0: না, তুষারেক নয়, টুয়ারেক আমি বলতে চেয়েছি। দেখো, আফ্রিকা তো একটা বিশাল মহাদেশ, সেই বিশাল মহাদেশের উত্তর দিকে আছে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, তার ফলে খুব ভালো কৃষিকাজ কিন্তু হয় না। কিন্তু এখানকার যারা আদিম অধিবাসী তারা মূলত যাযাবর, পশুর দল নিয়ে, উট নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মরুদ্যানের সন্ধানে ঘুরে বেড়ায়। তারা মূলত পশুর দুধ, পশুর মাংস এসবগুলো খেয়ে তারা কিন্তু জীবন নির্বাহ করে। এবং যে সমস্ত পর্যটক যারা আফ্রিকার সাহারা মরুভূমিতে ভ্রমণের উদ্দেশ্যে আসেন, তাদেরকে গাইড করার জন্যে এই তুয়ারেকরা সাহায্য করে। কেমন, এরা একটা যাযাবর জাতি। এবার অভিনিবেশের কাছে আসবো। অভিনিবেশ তুমি বলো তো, জল বিভাজিকা কাকে বলে?
2: দুটি নদীর জলপ্রবাহ যে উচ্চ ভূমি দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে বলা হয় জল বিভাজিকা।
0: উদাহরণ দিতে পারবে? দেখো, তুমি নম্বর পাচ্ছ। জল বিভাজিকার উদাহরণ হচ্ছে যে, দেখো আমাদের ভারতে উত্তর দিকের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এই নদীগুলো আছে, দক্ষিণ দিকে আবার গোদাবরী, কাবেরী, কৃষ্ণা নদীগুলো আছে। এই যে দুটো অঞ্চলকে পৃথক করেছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত হচ্ছে যে ভারতের একটা প্রধান জল বিভাজিকা। রোহন তুমি বলবে, দোয়াব কাকে বলে?
3: একটি নদী অববাহিকায় পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। যেমন গঙ্গা এবং যমুনা নদী দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত।
0: একদম, তুমি সঠিক উত্তর দিয়েছ। আচ্ছা অনিক, তুমি বলো, নদীর ক্ষয়কাজের ফলে গঠিত কোনো ভূমিরূপের নাম?
1: নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো গিরিখাত।
0: গিরিখাত ছাড়া আর?
1: ক্যানিয়ন।
0: আর
1: জলপ্রপাত?
0: জলপ্রপাত ক্ষয়কাজের ফলে হয়, এগুলো সব উচ্চ গতিতে হয়। এবার অভিনিবেশ তুমি বলো, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত কোনো ভূমিরূপের নাম?
2: নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ হলো গাঙ্গেয় সমভূমি।
0: না, কোনো ভূমিরূপের নাম বলতে হবে। আচ্ছা রোহন তুমি পারবে বলো?
3: প্লাবনভূমি বদ্বীপ।
0: প্লাবনভূমি
3: বদ্বীপ
0: এবং বদ্বীপ। প্লাবনভূমি কি করে গঠিত হয়?
3: নদী যে কুন্নুরি, কাঁকর এইসব বয়ে আনে, সব নদীর মোহনার কাছে জমা হয়ে প্লাবনভূমি গঠিত করে।
0: না, হলো না। দেখো, নদী যে সমস্ত ক্ষয় করা পদার্থসমূহ তার উপত্যকার মধ্যে সঞ্চয় করে, এবার কোনো সময় যখন প্রবল বৃষ্টি হয় নদী খাত তো ভরাট হয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে যে দুকুল উপচে বন্যার বা প্লাবনের সৃষ্টি হয়। এবার প্লাবনের সৃষ্টি হওয়ার পর জল বাষ্পীভূত হয়ে চলে যায় বা মাটির তলায় চলে যায়, কিন্তু ওই যে নদীর বয়ে আনা যে পদার্থসমূহ, যেগুলো পলি, সেগুলো কিন্তু নদীর দুপাশে সঞ্চিত হয়। সঞ্চিত হয়ে যে অল্প উচ্চ একটা ভূভাগ তৈরি করে তাকে কিন্তু বলে প্লাবনভূমি। আর অনেক তুমি বলো তো, যে বদ্বীপ কিভাবে তৈরি হয়?
1: নদীর নিম্ন প্রবাহে নদীর বয়ে আনা পলি বালি সঞ্চয় হয়ে যে বাংলার মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে যে দ্বীপের সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলা হয়।
0: একদম সঠিক উত্তর বলেছ। বদ্বীপের উদাহরণ তো আমাদের গঙ্গার বদ্বীপ। গঙ্গা মোহনায় যে বদ্বীপ তৈরি হয়েছে সেটা তো পৃথিবীর একদম বৃহত্তম বদ্বীপ। কেমন, আমাদের অভিনিবেশ তুমি এবার যেটা বলবে, নদী তো ক্ষয়কাজ সঞ্চয় কাজ করে আমাদের পৃথিবীষ্টে নানান রকম ভূমিরূপ তৈরি করতে সাহায্য করে, নদী ছাড়া আর কোন কোন প্রাকৃতিক শক্তি এরকমভাবে ক্ষয়কাজ সঞ্চয় কাজ করে ভূমিরূপ তৈরি করে?
2: বায়ু শক্তি।
0: হ্যাঁ, বায়ু। আর বায়ু শক্তি ছাড়াও
3: আলোক শক্তি,
0: হিমবাহ এবং সমুদ্র তরঙ্গ, এদের দ্বারাও কিন্তু নানান রকম ক্ষয় কাজের ফলে এবং সঞ্চয় কাজের ফলে নানান রকম কিন্তু বৈচিত্র্যময় ভূমিরূপ তৈরি হয়। এবার রোহন বলবে, শিলা চক্র বলতে কি বোঝো? অনেক তুমি পারবে, অভিনয় তুমিও পারবে না। দেখো, শিলাচক্র হচ্ছে যে সেটাই পৃথিবীতে প্রথম কোন শিলা তৈরি হয়, প্রথম তৈরি হয় কি? আগ্নেয় শিলা। এবার আগ্নেয় শিলা নানাভাবে

0: ক্ষয় হয়। আগুন শিলা থেকে ক্ষয় হয়ে যে পলি তৈরি হলো সেটা সমুদ্রের তলদেশে বা হ্রদে গিয়ে সেখানে দিনের পর দিন থেকে তাপে এবং চাপে পাললিক শিলায় পরিণত হয়। এই পাললিক শিলা আরও তাপে আরও চাপে রূপান্তরিত শিলায় পরিণত হয় এবং রূপান্তরিত শিলা যদি কোনো সময় আগ্নেয় পদার্থের সংস্পর্শে আসে তখন সেটা আরও শক্ত হয়ে আগ্নেয় শিলাতে আবার পুনরায় ফিরে আসছে। অর্থাৎ আগ্নেয় শিলা থেকে পাললিক, পাললিক থেকে রূপান্তরিত, আবার রূপান্তরিত থেকে পুনরায় আগ্নেয় শিলায় পরিণত হচ্ছে। এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় শিলাচক্র। অভিনিবেশ, তুমি বলো কোন শিলায় স্তরায়ন তল দেখা যায়?
1: পাললিক শিলা।
0: সেই জন্য পাললিক শিলাকে
1: স্তরীভূত
0: শিলাও বলা হয়। রোহন, তুমি বলবে, আমরা ভঙ্গিল পর্বতের কথা শুনেছি, তুপ পর্বতের কথা শুনেছি এবং আগ্নেয় পর্বতের কথা বলেছি। আচ্ছা, এই পর্বতগুলো যখন ক্ষয় হয়ে যায়, ক্ষয় হলে যে অবশিষ্ট অংশ তাদেরকে কি বলে?
2: ক্ষয়জাত পর্বত।
0: হ্যাঁ, এরকম একটা উদাহরণ দিতে
2: পারো?
0: হ্যাঁ, ভারতের আরাবল্লী, এটা হচ্ছে যে একটা অন্যতম ক্ষয়জাত পর্বতের উদাহরণ। কেমন, তুমি বলবে যে ভারতে কোথায় ব্যবচ্ছিন্ন মালভূমি দেখা যায়? মালভূমির যে ভাগগুলো তো তোমরা দেখেছো, শুনেছো, পড়েছো, ব্যবচ্ছিন্ন মালভূমি ভারতের কোথায় দেখা যায়? আচ্ছা, অভিনিবেশ পারবে না। রোহন, তুমি বলো।
2: ছোটনাগপুরে।
0: হ্যাঁ, ছোটনাগপুর মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে যে সেই মালভূমি যে মালভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছে পরস্পর থেকে। এখানে ছোটনাগপুর মালভূমির মধ্যে দামোদর নদী গেছে এবং মহানদী গেছে এবং এই জায়গাটা কি হচ্ছে যে বিচ্ছিন্ন, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে মালভূমির মতো অবস্থান করে। এই ধরনের মালভূমিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। কেমন, তাহলে এবার প্রশ্ন যাবে রোহনের কাছে, আবার প্রশ্ন যাবে আর। তুমি বলো তো ভারতে কোথায় লাভা মালভূমি আছে?
2: দাক্ষিণাত্য মালভূমি।
0: হ্যাঁ, দাক্ষিণাত্যের মালভূমি। বিদার অগ্নুদ্যমের ফলে এখানে লাভা সঞ্চিত হয়ে যে উচ্চভূমি তৈরি হয়েছে, বিশেষ করে মহারাষ্ট্র অঞ্চলে, মধ্যপ্রদেশে আমরা লাভা সঞ্চিত মালভূমি কিন্তু দেখতে পাই আর কি। আচ্ছা, এবার অনেকের কাছে প্রশ্ন যাবে, তুমি বলো তো দক্ষিণ ভারতের সব থেকে বড় নদীর নাম কি?
3: গোদাবরী।
0: হ্যাঁ, গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের
3: সব থেকে
0: বড় নদী। কেমন, এবার বলবে অভিনিবেশ, নদীটা আমাদের খেতে দেয়, আমাদের বাঁচিয়ে রাখে, এই কথাটা মানে কি?
1: নদীর জল আমরা পান করি, তারপর নদী থেকে মাছ সংগ্রহ করে বা মাছ শিকার করে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি।
0: অর্থাৎ নদী, মানুষের জীবনে নদীর একটা খুব বড় ভূমিকা রয়েছে, সেই জন্য আমাদের বলা হয় যে নদীটা আমাদের খেতে দেয়, নদী আমাদের মাছিয়ে রাখে। যাই হোক, তোমরা যে আজকে নদী, ভূমিরূপ, শিলা ও মাটি এবং আফ্রিকা মহাদেশ সপ্তম শ্রেণীর এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নোত্তরে অংশগ্রহণ করলে, প্রত্যেকেই খুব ভালো উত্তর দেবার চেষ্টা করেছো, ভালো করেছো। সবথেকে বেশি নম্বর পেয়েছো অভিনিবেশ, তারপর পেয়েছো রোহন, তারপর অনিক। তাহলে আজকের মতো আমাদের প্রশ্নোত্তরের পড়াশোনা এখানে শেষ করছি।
4: এতক্ষণ শুনলেন সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা। সঙ্গে ছিলেন আমতা বিআরএ ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক কৌশিক চীনা ও তিনজন শিক্ষার্থী। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
5: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
6: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
7: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
9: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
10: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
6: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
7: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
10: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
11: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
12: নমস্কার, আমি ডক্টর পার্থসারথি ভট্টাচার্য, একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ।

0: আপনারা সকলেই জানেন তামাকের বিরূপ প্রতিক্রিয়া, বিশেষত ধূমপানের। শুধু যারা ধূমপান করেন তাদের নয়, যারা ধূমপান করেন না অথচ পরোক্ষভাবে ধূমপান করেন, অর্থাৎ এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, তাদেরও অনেক কুফল হতে পারে। ধূমপানের জন্য গর্ভস্থ শিশুর অসুস্থতা হতে পারে, ধূমপানের জন্য আমাদের ফুসফুসের গ্রোথ বা বড় হওয়া নষ্ট হতে পারে, এবং ধূমপানের জন্য মানুষ চিরতরে দুর্বল হয়ে থাকতে পারেন। ধূমপান একটি সামাজিকভাবে প্রতিরোধযোগ্য ইস্যু, এবং আমাদের আজকের এই দিনে সকলের এই প্রতিজ্ঞাই করা উচিত যে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তামাকের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আকাশ মূলত মেঘলা থাকবে, দুই এক পশলা বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 100%, সর্বনিম্ন 76%। বৃষ্টি হয়নি।

এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সন্ধ্যে 6:38 শুনবেন কৃষি কথার আসর। প্রথমে চিংড়ি চাষ লাভজনক করতে হলে এই বিষয় নিয়ে ডক্টর দেবাশিসদের সাক্ষাৎকার, স্বাগতা মণ্ডল মল্লিক। পরে গবাদি প্রাণী পালনে প্রযুক্তি বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বিষয়ে ডক্টর রানাপ্রতাপ চট্টোপাধ্যায়ের চট্টরাজের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, বলবেন ভাস্কর লেট। 8:00 বাংলা নাটক দুর্গেশ নন্দিনী, কাহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন নৈরিতা তন্ত্রী। 9:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সমীরণ সরকার। 9:40 দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। 10:00 ছায়াছবির গান। 10:30 নজরুলগীতি সুরপিয়াসী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। 10:45 আধুনিক গান, শিল্পী মধুছন্দা ভট্টাচার্য। 11:00 গজল, গুরজিৎ সিং শেঠি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি।

0: সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। বাংলা সাহিত্যের অবিসংবাদী ব্যক্তিত্ব ও ভারতের জাতীয় স্তোত্রের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মজয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তাঁর স্মরণে আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরভবনের সামনে অবস্থিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন পৌরপ্রধান স্বপন কুমার নায়ক সহ পৌরসভার কর্মীরা। উল্লেখ্য, কর্মসূত্রে ব্রিটিশ ভারতে অবিভক্ত মেদিনীপুর জেলার নেগুয়াতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর বিখ্যাত কপালকুণ্ডলা উপন্যাস, কাঁথির রসুলপুর নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলের বালুয়াড়ির পটভূমিতে রচিত। এদিকে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের জন্মভিটা এবং হুগলির চুঁচুড়ায় বঙ্কিম ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের 10 দিন পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হুসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ সারা রাজ্যে শোক মিছিল ও তাজিয়া শোভাযাত্রা বেরিয়েছে। মুর্শিদাবাদ জেলার কান্দি, ডোমকল, জঙ্গিপুর ছাড়াও বহরমপুর ও লালবাগে সকাল থেকেই শোভাযাত্রা বেরিয়েছে। লালবাগের কেল্লা নিজামত চত্বরে 40 দিন ধরে মহরম উদযাপিত হয়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লালবাগ ইমামবাড়াতেও নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেদিকে নজর দিতে আগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যের সব সরকারি, আধা সরকারি দপ্তর ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে নেশামুক্ত পূর্ব বর্ধমান তথা নেশামুক্ত ভারত গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করা হল জেলা সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলাশাসক ও প্রশাসনের আধিকারিকরা সহ উপস্থিত সকলে নেশামুক্ত ভারত গঠনের শপথ নেন। অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মানুষকে সচেতন করে তুলতে পদযাত্রার আয়োজন করা হয়। বর্ধমান টাউন হল থেকে বীরহাটা পর্যন্ত এই পদযাত্রার মাধ্যমে মাদকের অপব্যবহার, পাচারের ভয়াবহ সামাজিক প্রভাব সম্পর্কে বার্তা দেওয়া হয়। চা বাগানের শ্রমিক সন্তানদের সুপ্ত প্রতিভা ও সাহিত্য চেতনার বিকাশে অভিনব উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ারের বকুলবন রঙ্গমঞ্চ। আজ জেলার মধু চা বাগানে সুকুমার রায়ের গল্প অবলম্বনে শিক্ষামূলক নাটক স্কুল ব্যাগ মঞ্চস্থ হয়। পরীক্ষাভীতি ও শিক্ষাক্ষেত্রে নানা সমস্যাকে কেন্দ্র করে তৈরি এই নাটকের সংলাপ ও গান পরিবেশিত হয়েছে সাদরি ভাষায়। উত্তরবঙ্গের উত্তরের হিমালয় সন্নিহিত জেলাগুলির লাগাতার ভারী বৃষ্টির পরে ওই এলাকায় আগামী কয়েকদিনের বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে আগামীকাল থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আগামী দুদিন প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা, এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দুই একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ থাকবে 7 থেকে 20 সেন্টিমিটার। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বৃষ্টির পরিমাণ থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলোর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব আর পশ্চিম মেদিনীপুর,

0: এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে। গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলোতেও ঝোড়ো হাওয়া বইতে পারে, গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
1: Constant sneezing or blocked nose? Are you also using nasal sprays again and again for blocked nose relief? Be careful, it may actually worsen congestion. Come, let's hear expert advice from city's renowned doctor.
2: Ami Dr. Shubhankar Koyal, consultant physician, Rampurhat theke bolchi. Onekei nak bondho hole barbar nasal spray use koren. Shurute eti aramdai mone holeo, ashole eti ulto probhab felte pare. Nak oi nasal spray er upore nirbhorshil hoye pore ebong er probhab kome gele nak aro beshi bondho hoye jay. Onekei eteke allergy barar lokkhon hisebe mone koren, kintu eti ashole rebound congestion.
1: A show in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content. Constant sneezing or blocked nose. Why? Is it because of dust, smoke, perfumes or weather changes? These may be allergy triggers. Let's hear expert advice from city's renowned doctor.
3: Hello, I am Dr. Shamantak Chakraborty, MD Medicine from Kalna. Your allergy may be getting triggered by simple things around you like dust, smoke, strong perfumes, pet hair, pollution or even weather changes. If you notice sneezing or nose blockage happening again and again, try to find out what is causing it and avoid the trigger as much as possible. Keep your surroundings clean and don't ignore repeated allergy symptoms. The right treatment can help you feel better and breathe freely.
1: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
0: Akashvani Kolkata. Shuru hocche Krishi Kothar Ashur.
4: Gram Bangla Srota Bondhuder, onek onek shubhechha o bhalobasha janiye ami apnader bhogini Shaguta Mondol Mollik aaj abar uposthit hoye giyechi আরও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবার জন্য। আমরা বন্ধুরা সাধারণত মাছ ভাত এই খাবারের সঙ্গে বাঙালিরা বিশেষভাবে পরিচিত এবং এটা প্রায় প্রচলিতই আছে যে মাছে ভাতে বাঙালি। কিন্তু তার মধ্যেও যে দুটি মাছের কথা প্রথমেই আমাদের মনে আসে তার মধ্যে হলো একটি ইলিশ মাছ এবং আরেকটি হলো চিংড়ি মাছ। এই দুটো মাছের প্রতি আমাদের কিন্তু একটা অন্য রকমের ভালোবাসা বা প্রীতি রয়েছে। একই রকমভাবে এই চিংড়ি চাষের ক্ষেত্রেও কিন্তু মাছ চাষি ভাইদের একটা অন্য রকমের উৎসাহ রয়েছে। আমাদের এখানকার চিংড়ির বাইরের বাজারে একটা বিশাল চাহিদাও রয়েছে, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো আজকে বন্ধুরা আমরা কথা বলবো চিংড়ি চাষ লাভজনক করতে করণীয়, অর্থাৎ আমরা কী কী করতে পারি এই চিংড়ি চাষকে লাভজনক করার জন্য। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের ক্ষেত্রীয় প্রধান ডক্টর দেবাশিস দে। ডক্টর দেবাশিস দেকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
5: নমস্কার।
4: তো ডক্টর দে, যেরকম আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আমাদের চিংড়ির প্রতি কিন্তু একটা অন্যরকমের ভালোবাসা রয়েছে এবং চিংড়ি চাষের জন্য যে মাছ চাষিরা চিংড়ি চাষ করেন তাদের একটা অন্যরকমের উৎসাহ রয়েছে এবং বিদেশের বাজারে এর একটা বর্ধিত চাহিদা ক্রমশ আসছে। তো এই যে চাহিদা বা এই যে চিংড়ি চাষের যে প্রেক্ষাপট ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেইটা যদি একটু প্রথমেই আপনি বলেন।
5: দেখুন, আজকে আমরা যেই দেখি ভারতবর্ষ কিন্তু মাছ চাষে অনেকটাই এগিয়ে গেছে। ১৯৫০ সালে এই মাছের উৎপাদন ছিল মাত্র ৮ লাখ টন, সেখানে আজকে যদি আমি ২০২২-২৩ সালের ডেটা দেখি সেখানে আমরা পৌঁছে গেছি ১৭৫ লক্ষ টন।
4: আচ্ছা,
5: আপনি বুঝতেই পারছেন এর মধ্যে আমাদের এই যে নোনা জলের মাছ এর টোটাল এটা হচ্ছে ১০ লাখ টন, তার মধ্যে একমাত্র চিংড়ি হচ্ছে ৯ লাখ টন। আপনি বুঝুন যে চিংড়ির একটা বড় অংশ। এর মধ্যে আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের দিকটা, পশ্চিমবঙ্গে কিন্তু এই যে চিংড়ি আগে ছিল আমাদের এটা বাগদা চিংড়ি।
4: হ্যাঁ,
5: তো ৯৪-৯৫ সালে যখন ৯০-এর দশকে একটা রোগের প্রাদুর্ভাব ঘটে, আমরা হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস বলি, সেই রোগের প্রাদুর্ভাবের ফলে যে আমাদের বাগদা চিংড়ি চাষ কিন্তু মুখ থুবড়ে পড়ে। তখন ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেয় যে অপরিকল্পিতভাবে কোনো চিংড়ি চাষ চলবে না, এবং ভারত সরকার 2005 সালে একটা কোস্টাল

0: অ্যাকোয়াকালচার অথরিটি অ্যাক্ট পাস করেন
1: হুম
0: এবং তাতে একটা পরিবেশ বান্ধব চিংড়ি চাষ কিভাবে করা যায় তার একটা গাইডলাইন তৈরি করেন।
1: আচ্ছা,
0: সেই হিসেবে 2006 সালে আমাদের কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি প্রতিষ্ঠা করা হয় এবং আজকের দিনে আমরা যে ভেনামি চিংড়ি দেখছি সেই ভেনামি চিংড়ির চাষ কিন্তু ভারতবর্ষে শুরু হয় ভালোভাবে 2009। এই 2009-10 যে আমাদের তখন প্রোডাকশন ছিল 100,000 টন, আমাদের ভারতবর্ষে ছিল 100,000 টন, সেটা এসে দাঁড়িয়েছে 900,000 টন। তার মধ্যে আজকের দিনে পশ্চিমবঙ্গে যদি দেখেন, পশ্চিমবঙ্গে 22-23 সালে এর প্রোডাকশন সংখ্যা হচ্ছে 62,000।
1: আচ্ছা,
0: আগে কিন্তু এই পশ্চিমবঙ্গে 21-22 সালে কিন্তু বেশি ছিল 88,000, কিন্তু কিছু চাষি আবার কিন্তু বন্ধ করে দিচ্ছে, কিছু কারণবশত তারা বন্ধ করে দিচ্ছে, আমরা আসবো সেই আলোচনায়।
1: অর্থাৎ চিংড়ি চাষ কিন্তু পশ্চিমবঙ্গে এখন একটা বিরাট অংশ জুড়েই রয়েছে, তাই তো? আপনি ভেনামি চাষের কথা বলছিলেন আর এটা দেখা যাচ্ছে যে অধিকাংশ চাষি কিন্তু ভেনামি চাষ করতে আগ্রহী হচ্ছেন এখন, তার কারণটা কি?
0: চাষিরা কিন্তু ভেনামি চিংড়ি চাষে আগ্রহী হন, তার কয়েকটি কারণ আছে। যেমন ভেনামি চিংড়ির জিনগতভাবে উন্নত নির্দিষ্ট প্যাথোজেন মুক্ত চারা পাওয়া সম্ভব, এই চিংড়ির বৃদ্ধির হার বেশি, যেহেতু জিনগতভাবে উন্নত বললাম আমি, এর বৃদ্ধির হার বেশি, এর বেঁচে থাকার হার বেশি এবং এ সহজেই একটা জায়গায় মানিয়ে নিতে পারে এবং এর সহ্য ক্ষমতা, টেম্পারেচার কম হয়ে গেল 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত এ সহ্য করতে পারে।
1: আচ্ছা,
0: তো তার মানে এর সহনশীলতা একটু বেশি এবং এর হচ্ছে পুষ্টির চাহিদা অন্যান্য চিংড়ির থেকে কম। এবং আরেকটি জিনিস আছে যেটা এই চিংড়ি ছোট অবস্থাতেও এর ডিমান্ড আছে, এর একটা বিক্রয় মূল্য পাওয়া যাবে। তো এই সমস্ত কারণের জন্যই চাষিরা কিন্তু এই ভেনামি চিংড়ির দিকে বেশি করে যান।
1: তাহলে এই যে ভেনামি চিংড়ি চাষ, সেই চিংড়ি চাষে যদি একজন চাষি ভাই সাফল্য পেতে চান তাহলে তাকে প্রথমে কি কি করতে হবে?
0: ভেনামি চিংড়ি চাষে সাফল্য পেতে গেলে চাষিদের প্রত্যেকটি স্টেপে সতর্ক থাকতে হবে। প্রথমেই তাকে যথাযথভাবে পুকুর প্রস্তুতি করতে হবে, তারপর তার সঠিকভাবে বীজ নির্বাচন করতে হবে, কোথা থেকে তিনি বীজ নেবেন এবং সেটিকে মজুদ করার সময় নির্দিষ্ট খুব ভালোভাবে তাকে মজুদ করতে হবে এবং ভালো পুষ্টিমানের ফিড আপনাকে চয়ন করতে হবে এবং উপযুক্ত খাদ্য ব্যবস্থাকে ভালো রাখতে হবে, তবেই কিন্তু আপনি সাফল্য পেতে পারবেন। তার সাথে সাথে আপনাকে উপযুক্ত জৈব নিরাপত্তা ব্যবস্থা, যেটাকে আমরা বায়োসিকিউরিটি বলি, সেই বায়োসিকিউরিটি আপনাকে তার ব্যবস্থা রাখতে হবে এবং পুকুরের জলের গুণাগুণ সেই মানগুলো কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার থ্রু আউট দ্য কালচার, তাহলে কিন্তু চাষিরা সাফল্য পেতে পারে।
1: একে একে আসি এই যে যে পর্যায়গুলো আপনি বললেন সেগুলোকে যদি একটু ক্রমান্বয়ে জেনে নেওয়া যায় তাহলে বোধহয় বেশি ভালো হয়। এই যে প্রথমেই আপনি বললেন পুকুর প্রস্তুতির কথা, তাই তো? একজন চাষি ভাই তার পুকুরটাকে কিভাবে যথাযথ প্রস্তুত করতে পারবে?
0: প্রথমেই কিন্তু চাষ করার আগে পুকুরের তলদেশ ভালোভাবে শুকোতে হবে, এমন ভাবে শুকোতে হবে যেন মাটি ফেটে যায়, 1-2 ইঞ্চি মাটিতে ফাটল ধরে। তো এই মাটি ফাটলের পরে সেই উপরিভাগের মাটিটা, তলদেশের যে উপরিভাগের কালো মাটি, বর্জ্য পদার্থ যুক্ত যে মাটি, সেটিকে কিন্তু তুলে ফেলতে হবে, এমন জায়গায় ফেলতে হবে, কাছাকাছি ফেললে হবে না যাতে আবার চলে আসে পুকুরের মধ্যে, সেটা যেন না হয় একটু দূরে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে হলো মাটিগুলোকে তুলে। এরপর তলদেশের মাটির যে পিএইচ, সেই পিএইচটাকে জেনে সেই অনুযায়ী তাকে আমাদের চুনের ব্যবহার করতে হবে। ধরুন তলদেশের মাটির পিএইচ 6.5, মাটির উপযুক্ত পিএইচ হচ্ছে 7-8, তো সেই মাটির পিএইচ ঠিক করতে গেলে আপনাকে পোড়া চুন 230 কেজি পার হেক্টারে দিতে হবে।
1: আচ্ছা,
0: যদি আপনি এগ্রিকালচার লাইম বা আপনার যদি লাইমস্টোন পাউডার যদি ভাবেন সেটা মোটামুটি করে 250 কেজি পার হেক্টারে লাগবে। আর ডলোমাইট যদি আপনি ব্যবহার করেন পিএইচ কারেকশন করতে তাহলে কিন্তু 280 কেজি ডলোমাইট দিতে হবে। এটা জেনে নেওয়া দরকার প্রথমে যে তার পিএইচটা কত, এবং যদি পুকুরে আগের ক্রপে যদি ইএইচপি থাকে, ইএইচপি একটি ডিজিজ, মারাত্মক ডিজিজ,
1: হ্যাঁ,
0: তো এন্ট্রোসাইটোজোয়ান হেপাটোপেনাই বলি, হ্যাঁ, এটা মাইক্রোস্পোরা ডিজিজ, স্পোর হয়, এটা পরজীবী ঘটিত ডিজিজ, তাই যদি হয়ে থাকে আগের ক্রপে,
1: আগের ক্রপে,
0: আগের চাষে, তাহলে কিন্তু এই মাটিকে পিএইচ কে কিন্তু মোটামুটি 12 করতে হবে, তার জন্য 6 টন পার হেক্টারে আপনাকে পোড়া চুন দিতে হবে এবং 7-15 দিন ফেলে রাখতে হবে। তো এইভাবে আপনাকে পুকুরের তলদেশটাই কিন্তু তৈরি করে ফেলতে হবে।
1: আচ্ছা, এবারে তো তাহলে পরের পর্বটা আছে জল প্রবেশ করানো,
0: একদম,
1: সেটা কিভাবে করবে সেটা একটু যদি বলে দেন।
0: পুকুরের মাটি যখন তোলা হয়ে গেল চুন প্রয়োগের পর কিন্তু আমাদের জল নিতে হবে, পাম্প করে বা জোয়ারের জল আমরা নিতে পারি, তো জোয়ারের প্রথম জোয়ারের জল নেব না, জোয়ার মিডলের থেকে নিতে হয় জোয়ারের জল, যাতে নোংরা কম ঢোকে। তো জোয়ারের জল যখন আমরা নেব, আমরা জোয়ারের জলটাকে তিন স্টেপে ছেঁকে নেব। 40, 60 এবং 80 মেশ ব্যবহার করে জলটাকে আমাদের ঢোকাতে হবে, এবং এমন ভাবে ঢোকাতে হবে যাতে কমপক্ষে 1.2 মিটার ডেপটা হয় জলের।

0: জল ঢোকানোর পর কিছু ডিস্টার্ব না করে তিন দিন রেখে দিলেন, তারপরে সেটাকে কিন্তু শোধন করতে হবে। শোধন কি দিয়ে করব? আমরা ব্লিচিং পাউডার বা ক্লোরিন, এমন ব্লিচিং পাউডার দেব মোটামুটি করে 500 কেজি পার হেক্টারে, যাতে করে মোটামুটি করে ওই 20 PPM ক্লোরিন থাকে জলে, সেই রকম ভাবে শোধন করব। শোধন করার পরে যখন ক্লোরিন দিয়ে দিলাম, শোধন হলো, সেই অবস্থায় আমরা 3 দিন রেখে দেবো। 3 দিন পরে জলকে কিন্তু ক্লোরিন মুক্ত করতে হবে। হাওয়া মেশিনের সাহায্যে আমরা ক্লোরিন মুক্ত করব, জলে আমরা হাওয়া মেশিন লাগিয়ে দেবো। ক্লোরিন মুক্ত করার পরে ওই জলে আমরা জৈব রস আমরা প্রয়োগ করব। সেই জৈব রসটা কিভাবে তৈরি করব? যে আমাদের চিটে গুড় আছে, চিটে গুড় 1 টিন মোটামুটি 20 কেজি, এবং 1 বস্তা ধান মানে 60 কেজি ধানের গুঁড়ো, এবং তার সঙ্গে 4 কেজি ইস্ট, এটা যে একটা ড্রামে 200 লিটার জলে ভিজিয়ে দিই এবং 48 ঘন্টার মধ্যে ওটা গেঁজে উঠবে, সেই জলটা ছেঁকে আমরা প্রয়োগ করব। জৈব রস দেওয়া হলো, জৈব রস দেওয়ার পরে একদিন পরে আমরা কিন্তু ওখানে একটু সয়েল অ্যান্ড ওয়াটার প্রোবায়োটিক দেব। ওকে, প্রোবায়োটিক দেব। ওটা দেওয়ার পরে 2 দিন পরে একটু আমাদের ডলোমাইট ইউজ করব 200 কেজি পার হেক্টর প্রতি, এবং তার পরের দিনে একটি আমরা প্ল্যাংটন বুস্টার দেবো। প্ল্যাংটন বুস্টার দিতে হবে, কারণ কি, প্রাথমিক অবস্থায় আমাদের জলে প্ল্যাংটনের দরকার, উদ্ভিদকণা প্রাণীকণার দরকার, মাছগুলো ছাড়ার পরেই যাতে ওরা খাবারটা পায়, সেই জন্য আমরা প্ল্যাংটন বুস্টার দেব। হ্যাঁ, তো এই প্ল্যাংটন বুস্টার আমাদের শিবা আর কি কেন্দ্রীয় নোনা জল জীব পালন অনুসন্ধান সংস্থা একটি প্ল্যাংটন বুস্টার তৈরি করেছে, তার প্ল্যাংটন প্লাস নামে, এবং এটা খুব কার্যকরী, এবং ওটা 120 কেজি পার হেক্টারে ওই সময় দিয়ে দিতে হবে। তার 5 দিন পরে আমরা কিন্তু এটা রেডি হয়ে যাবে যে বীজ মজুত করার জন্য।
1: এবার চলে এলাম পরের পর্যায়ে, এই বীজ মজুত করা বা চারা মজুত করা যাই বলি না কেন, সেই সময়ে কি কি করতে হবে? আমিও ধাপে ধাপে এগোতে চাইছি।
0: হ্যাঁ, একদম। তো যখন জল আপনার তৈরি হয়ে গেল, এবার আমাদের বীজ মজুত করতে হবে। তো বীজ মজুত করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বীজ যেন ভালো হয়। তো বীজটা ভালো করার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের, এই যে আমি একটু আগেই বলছিলাম, প্রথমে কোস্টাল অ্যাকোকালচার অথরিটি, হ্যাঁ, যারা আপনার গাইডলাইন দিয়ে দিয়েছে, তো তারাই কিছু হ্যাচারিকে ওরা সার্টিফিকেট দিয়েছে, সার্টিফাইড হ্যাচারি। তো সেই সমস্ত সার্টিফাইড হ্যাচারি থেকে, রেপুটেড হ্যাচারি থেকে আমাদের কিন্তু বীজটা সংগ্রহ করতে হবে,
1: আচ্ছা,
0: প্রথম কথা। এবং দেখে নিতে হবে ওই হ্যাচারি থেকে যখন আমরা বীজ নিচ্ছি সেটা ডিজিজ ফ্রি সার্টিফিকেট দিচ্ছে কিনা। তারপরে আরেকটা জিনিস দেখতে হবে যে এই বীজের সাইজগুলো যেমন একই হয়, তার মানে এটা ইন্ডিকেট করবে যে এটা একই ব্যাচের সিড, সেটা হতে পারে, ইউনিফর্ম সাইজটা হতে হবে,
1: আচ্ছা।
0: এবং সিডটা মোটামুটি করে 12 দিন ওল্ড হতে হবে, মানে PL 12 মোটামুটি। এবং দেখতে হবে বীজগুলো ইয়ে করার আগে, মজুত করার আগে দেখতে হবে বীজগুলো অ্যাক্টিভ আছে কিনা, কারণ বীজগুলো ধরুন আমাদের দক্ষিণ ভারত থেকে আসে, হ্যাঁ, আমাদের পলিথিন বন্দি হয়ে, এবং তারপরে ছাড়ার পরে ওরা দেখতে হবে ছাড়ার আগে যে ওরা অ্যাক্টিভ আছে কিনা, নাহলে আপনি ছাড়লেন সে বাঁচলো না, সেই জন্য আগেই টেস্ট করে নেওয়া উচিত। সেই জন্য চাষিদের করতে হবে কি, একটি সার্কুলার মানে গোল পাত্রে বীজগুলো জলের মধ্যে ঢেলে দিলাম, তারপরে জলটা ঘুরিয়ে দিলাম, একটা সার্কুলার মোশন, এবং যদি বীজগুলো সব মাঝে চলে আসে তাহলে জানতে হবে যে বীজগুলো কিন্তু অ্যাক্টিভ নয়, ভালো কোয়ালিটির নয়,
1: আচ্ছা,
0: ঠিক আছে। তো সেই জন্য সেইটা আমাদেরকে দেখতে হবে অ্যাক্টিভ কিনা, যদি ওরকম হয় তাহলে কিন্তু আপনাকে জানতে হবে যে বীজ ভালো নয়, তখন আপনাকে সতর্কতা নিতে হবে যে আমি এই বীজ মজুত করব কি করব না।
1: যখন বীজটা সে সংগ্রহ করছে সেই সময় কি কোনোভাবে সে যে বুঝে নিতে পারবে যে বীজটা ভালো বীজ কি ভালো বীজ নয়, তার কি কোনো উপায় আছে?
0: একটাই উপায়, একটা হচ্ছে সার্টিফিকেট, আমি বললাম ডিজিজ ফ্রি সার্টিফিকেট নিতে হবে, দ্বিতীয়ত কয়েকটা আমাদের টেস্ট করে নেবো ছাড়ার আগে,
1: আচ্ছা,
0: হ্যাঁ, 1 নম্বর বললাম আমি সার্কুলার মোশন দিয়ে দেখতে হবে, এবং বোঝা যাবে কিছু স্ট্রেস টেস্ট করা হয়, হ্যাঁ, ফরমালিন দিয়েও টেস্ট করা হয় যে ওগুলো কতটা বাঁচলো, মানে যদি আমাদের 90% বেশি ফরমালিন দেওয়ার পর 90% বেশি বাঁচে তাহলে জানবো বীজটা ভালো,
1: আচ্ছা।
0: তো স্ট্রেস টেস্ট করা হয়, স্যালিনিটি দিয়েও এভাবে টেস্ট করা হয়, একটু নুন স্যালিনিটি বাড়ানো হলো, হ্যাঁ, যেই স্যালিনিটিতে আসতে তার থেকে বেশি স্যালিনিটি বা কম স্যালিনিটি করা হয়, তো করে দেখা হয় যে এর বাঁচনের হার কেমন, তবে বোঝা যায় যে ওই বীজের গুণগত মানটা কেমন,
1: আচ্ছা,
0: ঠিক আছে, বীজগুলো স্ট্রেস সহ্য করতে পারবে কি পারবে না, ভালো কোয়ালিটি কিনা,
1: আচ্ছা আচ্ছা।
0: তো যাই হোক, বীজটা নেওয়ার পরে আপনাকে কিন্তু ওই মজুতের আগে, কিন্তু পুকুরে ছাড়ার আগে আপনাকে সইয়ে নিতে হবে পুকুরের জলের সঙ্গে, হ্যাঁ, যে পরিবেশের সঙ্গে এটাকে সইয়ে নিতে হবে, আস্তে আস্তে আপনাকে তার লবণতা, তার তাপমাত্রা, পুকুরের যে জলের তার সঙ্গে সইয়ে নিয়ে তবে কিন্তু মাছটা ছাড়তে হবে।
1: তো এইবারে চলে আসি খাবারের কথায়, বীজ দেওয়া হলো, সব কিছু হলো, কিন্তু এই যে চিংড়ির বৃদ্ধিটা, তার যে ফলনটা, সেটা কিভাবে ভালো হবে, কি কি খাবার দিতে হবে, কিভাবে তার যত্ন করতে হবে, সেটা একটু যদি বলে দেন।
0: দেখুন, চিংড়ি চাষে খাদ্যের ভূমিকা

0: খুবই গুরুত্বপূর্ণ।
1: হুম,
0: কারণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা হলো 50 থেকে 60% যে খরচ সেটা হচ্ছে খাবার পিছনেই যায়। সেই জন্য চিংড়ির খাবারটা কিন্তু পরিপূরক হতে হবে, খাদ্যটা পরিপূরক না হলে কিন্তু ভালো রেজাল্ট দেবে না। তো ভালো মানের খাদ্যর বৈশিষ্ট্যই হলো এই খাদ্যটা খেয়ে চিংড়ি ভালো বাড়বে এবং তার খাদ্য রূপান্তরের হার কম হবে, যেটাকে আমরা FCR বলি। দেখবেন চাষির FCR বলে, খাদ্য রূপান্তরের হার। ওকে, 1 কেজি চিংড়ি হতে কত কিলো ফিড লাগলো সেটা কম হতে হবে আর কি না। এই খাদ্য ব্যবহারের ফলে যাতে যে জলের যে গুণগত মান বা চিংড়ির স্বাস্থ্যের উপর কোনো প্রভাব না পড়ে, খারাপ প্রভাব না পড়ে, সেটা দেখতে হবে। সেই জন্য আমাদের ভালো খাবারে কি করতে হবে, যে ভালো খাবারের দানার সাইজগুলো একই রকম হবে, কোনো ভাঙা বা গুঁড়ো থাকা চলবে না ওই খাবারের মধ্যে। খাদ্যের মধ্যে একটা তরতাজা ভাব, ফ্রেশলি প্রিপেয়ার্ড ভাব থাকতে হবে, একটা হালকা মেছো গন্ধ থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে খাদ্যে ফাঙ্গাস বা ছত্রাক থাকবে না বা দলা পাকানো থাকবে না খাদ্যটা। এবং খাদ্য দ্বারা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাদ্যদানার জলের স্থায়িত্ব, সেটা মোটামুটি করে 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা থাকতেই হবে জলের স্থায়িত্ব। এবং ওই খাদ্যের, এই ভ্যানামিচিংড়ির জন্য যে খাদ্য, সেটার মোটামুটি করে প্রোটিন 34-35%, 34-35% প্রোটিন এবং 5-6% ফ্যাট থাকতে হবে, তবেই জানবো আমরা খাবারটা ভালো।
1: মানে খাদ্য তালিকা চয়ন করার সময় এগুলোকে দেখে নিতে হবে। ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। এবার এই ধরনের খাদ্য দিতে গেলে একজন চাষির যেটা খরচ হবে এবং যে ধরনের খাদ্যতে তারা গুণমানটাও ঠিক ঠিক করে পাবেন এবং তার সেক্ষেত্রে খরচটাও কিছুটা কম হবে দিনের শেষে আর কি, যাতে আমার কৃষক বন্ধুরা বা চাষি ভাইরা লাভবান হতে পারে, সেইটাও তো আমাদের একটু দেখতে হবে।
0: নিশ্চয়ই,
1: সেইটা কি করে সম্ভব?
0: হ্যাঁ দেখুন, অ্যাকচুয়ালি এখন কিন্তু এই চিংড়ি চাষের খাবারের দাম কিন্তু খুব বেড়ে গেছে।
1: হ্যাঁ, সেই জন্যই এই প্রশ্নটা করছি।
0: এবং বাজারে যে সমস্ত খাবার পাওয়া যায় দেখবেন দাম হচ্ছে মোটামুটি করে 86-92 টাকার মধ্যে আছে এখনকার সমস্ত বাজারে খাবার।
1: এবং চাষি ভাইদের মুখে এই কথা প্রায়শই শোনা যাচ্ছে।
0: একদম। এবং সেই জন্য সেই দিকে তাকিয়ে আমাদের যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের যে আমাদের সংস্থা, কেন্দ্রীয় নোনা জল জীবপালন অনুসন্ধান সংস্থা, আমরা গবেষণা করে একটি ভালো গুণমানের কিন্তু স্বল্প মূল্যে যাতে পাওয়া যায় সে সমস্ত একটি আমরা চিংড়ি খাদ্যের প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি এবং সেই খাদ্যের প্রযুক্তি আমরা একটি স্টার্ট আপকে দিয়েছি। তারা কিছুদিনের মধ্যেই বাজারে কিন্তু সেই চিংড়ির খাদ্য বাজারে নিয়ে আসছে এবং তারা ফ্যাক্টরি টু ফার্ম এই কনসেপ্টে, হ্যাঁ এই কনসেপ্টে তারা কিন্তু চিংড়ির কাছে স্বল্প মূল্যে এই খাবার দেবে।
1: মানে কিছুটা হলেও,
0: কিছুটা হলেও চাষিরা একটু
1: বেশি লাভবান হতে পারবেন বা এই যে একটা চিন্তা খাবারের পেছনেই অনেকটা টাকা চলে যাচ্ছে সেই দুশ্চিন্তা থেকে খানিকটা হলেও তারা মুক্ত হতে পারবে, তাই তো?
0: একদম।
1: যদি সঠিক খাদ্য পরিচালন ব্যবস্থা সম্বন্ধে একটু জানতে চাই, সেই সম্পর্কে যদি একটু পরামর্শ দেন।
0: দেখুন, চিংড়ি চাষে খাদ্য পরিচালন ব্যবস্থা কিন্তু অপরিসীম গুরুত্বদার। খাদ্য পরিচালন ব্যবস্থা ভালো বলতে আমাদের চাষিদের প্রথমে জানতে হবে 3টি জিনিস জানতে হবে। আমি কতটা পরিমাণে খাবার দেব, কতবারে দেব আর কখন দেব,
1: এই 3টি
0: যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। একদম ঠিক। সেই জন্যই প্রথমে খাবার যখন পরিচালন ব্যবস্থার প্রথমে এই 3টি কথা মনে রাখতে হবে। তাহলে খাদ্য কত মানে কতটা পরিমাণ দেব সেটা জানার জন্য তাহলে আমাদের কী করতে হয় না, যে কতটা চিংড়ি পুকুরে আছে তার ভরটা জানতে হবে, বায়োমাস। কারণ আমরা সমস্ত কিছুরই আমরা যখন খাবার দিই তার দৈহিক ওজনের উপর ভিত্তি করে,
1: ঠিক,
0: এবং সেই জন্য আমার জানা উচিত পুকুরে কতটা চিংড়ি আছে, তার দৈহিক ওজন কত, সেই হিসেবে আমি কিন্তু খাবার দেবো। কিন্তু প্রথমের দিকে যদি দেখি, প্রথম 1 মাস তখন চিংড়ির ওজন আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য তখন একটা আন্দাজ মতো খাবার দিতে হয়, যে প্রথমে যখন ছাড়া হলো তখন প্রতি লাখ সিডে 2 কেজি খাবার।
1: আচ্ছা।
0: এবং প্রত্যেক দিন প্রথম 10 দিন 400 গ্রাম করে বাড়িয়ে যাব, তারপরে 10 দিন 500 গ্রাম করে, তারপরে 10 দিন 600 গ্রাম করে, এই করে 30 দিন আমরা পার করব। সেটা মোটামুটি করে আন্দাজ, ওকে, এবং অভিজ্ঞতা। এবং তারপরে 30 দিনের পরে কিন্তু আমরা স্যাম্পলিং করে তার ওজন জেনে যাব, চিংড়ি কতটা হলো, এবং একটা আমরা যে চেকটি পর্যবেক্ষণ করে তার যে বেঁচে থাকার হার এবং জাল ফেলে, চারিদিকে পুকুরে জাল ফেলে তার বেঁচে থাকার বাঁচনের হারটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানতে পারবো পুকুরে কতটা পরিমাণে, হ্যাঁ, আমাদের চিংড়ি আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের খাবার দিতে হবে। প্রথম কথা, ঠিক আছে। এবং এই খাবার যদি আমাদের বেশি হয়, কখনই আমরা কিন্তু খাবার বেশি দেবো না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। খাবার বেশি দিলেই পুকুরের তলদেশ খারাপ।

0: হবে, সেটা তার পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং ডিজিজ আসবে, রোগের প্রাদুর্ভাব ঘটবে।
1: প্রয়োজন মতন খাবারটা,
0: প্রয়োজন মতো খাবার দিতে হবে। এবং মনে রাখতে হবে বৃষ্টির দিন বা যেদিনে খোলস বেশি সংখ্যায় ত্যাগ করবে সেদিনে কিন্তু খাবার অর্ধেক করে দিতে হবে। এবং চিংড়ির সাইজ অনুযায়ী, তার প্যালেটের সাইজটা, আমাদের যে খাদ্যে দানার যে সাইজ সেটা আমাদেরকে নির্ধারিত করতে হবে। এবং আমরা কতবার দেবো যদি জেগে, তাহলে 15 দিনে 2 থেকে 3 বার, এবং তারপর থেকে এটা 4 বার যাব, এবং শেষের দিকে 90 থেকে 120 দিন 5 বার করে খাবার দেব। এবং এগুলো খাবার দেওয়ার মোটামুটি করে সময় ওই 4 ঘন্টা ছাড়া ছাড়া আমরা খাবারটা দিতে পারি।
1: আপনি বলছিলেন ডক্টর দে জৈব নিরাপত্তা ব্যবস্থার কথা, তো সেই জৈব নিরাপত্তা ব্যবস্থা কিভাবে নেওয়া যেতে পারে?
0: দেখুন, চিংড়ি চাষের জন্য জৈব নিরাপত্তা ব্যবস্থা নিতে হলে আমাদেরকে কয়েকটি স্টেপ নিতে হবে, যাতে করে মানে খামারে কোনো রোগ জীবাণু ঢুকতে না পারে। তার জন্য প্রথমে চাষের পুকুরে পাখির প্রবেশ আটকানোর জন্য পুকুরের ওপর একটা জালের আচ্ছাদন দিতে পারি আমরা। পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে দিতে পারি যাতে কোনো প্রাণী প্রবেশ করতে না পারে। এবং খামারে প্রবেশের আগে সেখানে পটাশ জলে পা ডুবিয়ে প্রবেশ করতে হবে, এবং ঢোকার আগে আমাদের আয়োডিনের দ্রবণে হাত ধুতে হবে। এবং প্রত্যেক পুকুরের জন্য, যদি আপনার খামার অনেকগুলো পুকুর থাকে, তাহলে প্রত্যেক পুকুরের জন্য তার খাবার যে বালতি থাকে বা বাকেট থাকে, যে পাত্র থাকে, সেটা আলাদা আলাদা করতে হবে প্রত্যেক পুকুরের জন্য। এইগুলো কথা মনে রাখতে হবে।
1: আর মাটিটা চিংড়ি চাষের জন্য যে জায়গাটা আমরা বেছে নিচ্ছি, সেই জায়গা বা সেই জলাশয়ের যে মাটিটা, সেই মাটিটা কিরকম হওয়া উচিত বা তার কী কী গুণাগুণ থাকা প্রয়োজন?
0: দেখুন, চিংড়ি চাষের জন্য বেলে দোঁয়াশ বা কাদা মাটি উপযুক্ত। এই মাটির পিএইচ মোটামুটি 7 থেকে 8 হতে হবে। সেই মাটিতে জৈব কার্বন 1.5 থেকে 2% থাকতে হবে, এবং যে অ্যাভেলেবেল নাইট্রোজেন বা লভ্য নাইট্রোজেন যেটা, সেটা 50 থেকে 70 মিলিগ্রাম পার 100 গ্রাম মাটিতে, এবং ফসফরাস 4 থেকে 6 মিলিগ্রাম পার 100 গ্রাম মাটিতে। এবং তার যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা বৈদ্যুতিক পরিবাহিতা মোটামুটি 4 ডেসিসিমেনের থেকে বেশি থাকতে হবে।
1: মাটির কথা বললাম যখন, তাহলে একটু জলের কথাটাও জেনে নিই আপনার কাছে। জলের গভীরতা কেমন হওয়া উচিত বা আদর্শ জলের গুণাগুণ কি?
0: দেখুন, চিংড়ি চাষের পুকুরে জলের গভীরতা মোটামুটি আমি আগেই বলছিলাম 1.2 মিটার, 1.2 থেকে 1.5 মিটারের মধ্যে হওয়া উচিত ভালো তাহলে। এবং জলের গুণাগুণের মধ্যে পিএইচ হতে হবে 7.5 থেকে 8.5। হ্যাঁ, উপযুক্ত লবণতা 15 থেকে 25 PPT, এবং তার জলের স্বচ্ছতা থাকতে হবে 30 থেকে 40 সেন্টিমিটার। দ্রবীভূত অক্সিজেন 4 থেকে 7 PPM থাকতে হবে। আমাদের ক্ষারকতা 150 থেকে 300 PPM। এবং সব থেকে যেটা প্রবলেম করে, ফ্রি অ্যামোনিয়া কিন্তু সবসময় দেখতে হবে আমাদের 0.01 PPM এর থেকে কম, এবং নাইট্রাইট 0.2 PPM এর থেকে কম। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে প্রথম কথা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পিএইচ এর যে ভ্যারিয়েশন জলের, সেটা হচ্ছে দিনে 0.5 এর পার্থক্য বেশি হওয়া চলবে না।
1: আচ্ছা
0: আচ্ছা। আর হচ্ছে জলের যে স্বচ্ছতা, সেটা মেনটেন করার জন্য আমাদেরকে উপযুক্ত পরিমাণে প্ল্যাঙ্কটন বজায় রাখতে, মেনটেন করতে হবে। হ্যাঁ, সেই জন্য সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে প্ল্যাঙ্কটন ব্লুম যেন একটা মেনটেন থাকে।
1: আর কি কি মূল সমস্যা চিংড়ি চাষের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে, আর তার সমাধানই বা আমরা কি করে পাবো?
0: দেখুন, চিংড়ি চাষের এখন যদি দেখেন আন্তর্জাতিক বাজারে এর দাম কমে যাচ্ছে। হ্যাঁ, এবং সাথে সাথে এর যে তৈরি করার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, কারণ কি ফিডের দাম বাড়ছে, খনিজ লবণের দাম বাড়ছে, সমস্ত কিছু ইনপুটের দাম বেড়ে যাচ্ছে। এর ফলে চাষিরা কিন্তু এখন একটু বিমুখ হচ্ছে। আপনি 21-22 পর থেকে যে পরের 2 বছর কিন্তু এর প্রোডাকশন কমে গেছে। তো সেই জন্য আমাদেরকে কতগুলি কথা মনে রাখতে হবে যে এই চিংড়ি চাষকে আরো লাভজনক করার জন্য। প্রথম দিকেই আমাদের দেখতে হবে যে পুকুরের যে প্রাইমারি প্রোডাক্টিভিটি, মানে যে ব্লুম বলছিলাম, যাতে উদ্ভিদকণা প্রাণীকণা যাতে ভালো হয় প্রথম 30 দিনে, ওটা কিন্তু খুব ভালো থাকতে হবে। কারণ মাছ যখন চিংড়ি ছাড়লাম, তার প্রধান খাদ্যই হচ্ছে ওই আপনার উদ্ভিদকণ বা প্রাণীকণা, ওইটা যখনই পাবে তার কিন্তু সার্ভাইভাল বা বেঁচে থাকার হার কিন্তু বেড়ে যাবে। এবং আমাদের গুণগতভাবে উৎকৃষ্ট কিন্তু অপেক্ষাকৃত কম দামের ফিড আমি বলছিলাম এখনই, হ্যাঁ, সেটা একটা উপযুক্ত খাদ্য ব্যবস্থা অনুসরণ করে ব্যবহার করতে হবে। প্রয়োজন না হলে আমরা খনিজ লবণ ব্যবহার করব না, এবং মজুতের যে ঘনত্ব আমাদের যে গাইডলাইন আছে 60, তার বেশি করব না, 60 নম্বর প্রতি বর্গ মিটারে, হ্যাঁ, সেটা আমরা করব না। এবং আমরা যদি এই মাছগুলোকে নার্সারি পুকুরে প্রতিপালন করে 1 মাস তারপরে ছাড়ি, তাহলেও কিন্তু ভালো রেজাল্ট দেয়, তাতেও আমাদের গ্রোথটা বাড়ে এবং খরচের হারটা একটু কমে যায়।
1: ডক্টর দে, আগামী দিনে চেষ্টা করব আরও কিছু পরামর্শ আপনার থেকে আমরা নিতে পারি যাতে, কিন্তু আজকে আমাদের এখানেই থামতে হবে, কোনো উপায় নেই। বন্ধুরা, যারা এতক্ষণ

0: ধরে শুনছিলেন আজকের আলোচনা চিংড়ি চাষ লাভজনক করতে কি কি করণীয়। আশা করি আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও কিন্তু আজকে এই আলোচনা থেকে সমৃদ্ধ হলেন বা লাভবান হলেন। আর এই বিষয় নিয়ে এতক্ষণ ধরে আমাদের সাথে স্টুডিওতে কথা বললেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের ক্ষেত্রীয় প্রধান ডক্টর দেবাশিস দে। ডক্টর দেবাশিস দেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ ধরে এই আলোচনায় থাকার জন্য।
1: বন্ধুরা, বর্তমান সময়ে এমন একটি জিনিস আমাদের অতি পরিচিত এবং আপনারা প্রায়শই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা আপনার হাতের মুঠোর মধ্যে যে সেলফোনটি রয়েছে সেখানে তার বিভিন্ন কার্যকারিতা আপনারা দেখতে পাচ্ছেন। সে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সব জায়গায় তারই অবাধ বিচরণ এবং সেটা ছাড়া বলতে গেলে এখনো প্রায়ই অচল। প্রত্যেকে একটু চেষ্টা করছে নিজেকে অন্যরকমভাবে উপস্থাপন করতে। আশা করি আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন আমি কথা বলছি এআই টেকনোলজি নিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যাকে আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা তো গেল আপনাদের সকাল্লাদের ব্যাপার, কিন্তু আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে এআই টেকনোলজি কৃষি ক্ষেত্রেও তার আধিপত্য ফলাতে পারে? বিশেষ করে গবাদি পশুপালন যারা করে আসছেন, বাড়িতে আপনার হয়তো কোনো গরু ছাগল রয়েছে বা মুরগি রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এআই টেকনোলজি কাজ করতে পারে? একদমই তাই। এখন কৃত্রিম বুদ্ধিমত্তাও সেই স্থানটিও দখল করতে চলেছে। সেটা কিভাবে করে সেই ব্যাপারটা নিয়ে আজকের আমরা খুব একটা ইন্টারেস্টিং আলোচনা করব এবং আলোচনার জন্য আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের সামেটির ফ্যাকাল্টি রানা প্রতাপ চট্টরাজ। আমরা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা, ভারতে গবাদি পশুপালনে আধুনিক প্রযুক্তির বিপ্লব। তার আগে রানা প্রতাপ চট্টরাজ, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই। নমস্কার।
2: নমস্কার।
1: যে কথা আমি শুরুতে বললাম, আমরা তো সর্বক্ষেত্রেই এখন বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে এআই টেকনোলজির ব্যবহার মানে হরদম দেখছি, কিন্তু এটা আবার গবাদি পশুপালনের ক্ষেত্রে এটা কিরকম ব্যাপার?
2: এটা বলতে গেলে সুব্রতবাবু, প্রথমেই আমাদের যেটা বলা দরকার যে পশুপালন বর্তমানে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের পশুপালন আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যদি দেখেন তাহলে পশুপালন শুধুমাত্র এখন খাদ্য সুরক্ষায় নয়, এটা গ্রামীণ জনজীবন এমনকি শহরে জনজীবনেরও কিছু যুবক যুবতীদের কর্মসংস্থানের
1: অন্যতম মাধ্যম। একদম
2: মাধ্যম। এবং আমরা সমীক্ষায় দেখেছি প্রায় 70% গ্রামীণ জনজীবন কিন্তু পশুপালনের সঙ্গে যুক্ত। এরপর হয় কি, গ্রামীণ কৃষকরা অনেক ক্ষেত্রেই কিন্তু কম প্রযুক্তি ইউজ করেন। মূলত যারা প্রোগ্রেসিভ ফার্মার আছেন, যারা উদ্যোক্তা ফার্ম করেন, বিভিন্ন গবাদি পশুপালনের ফার্ম, যেমন ডেয়ারি ফার্ম, পোল্ট্রি ফার্ম, গোটারি ফার্ম, পিগারি ফার্ম, বিভিন্ন ধরনের ফার্ম যারা বা খামার বাড়ি যারা স্থাপনা করেন, তারা কম প্রযুক্তির সাহায্য নেন। এর ফলে যেটা হয়, তারা গবাদি পশুকে সঠিক সময়ে প্রজনন করানো, সঠিক সময়ে তার স্বাস্থ্য ব্যবস্থা পর্যবেক্ষণ করা, তার খাদ্য নিয়ন্ত্রণ এবং মার্কেটিং লিঙ্কেজ অর্থাৎ বাজার বিশ্লেষণ, এই জিনিসগুলোর সঠিক ধারণা বা সঠিক ব্যবহার করতে পারেন না। বর্তমানে এবং আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তায় একমাত্র পথ, যদি তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য না নেন, এক সময়ে কিন্তু তারা ফার্মিং করলেও প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন এবং বলা ভালো যে আগামী কয়েক দশকে যদি ফার্ম গড়ে তুলতে হয়, আপনাকে অতি অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমকে ব্যবহার করেই কিন্তু এগিয়ে যেতে হবে।
1: বেশ, মানলাম আপনার কথা, কিন্তু বিগত দিনে যে সমস্ত ফার্মাররা পালন করে আসছিলেন তারা তো একটা নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে এতদিন ধরে তারা সেগুলো করে এলেন, সেগুলো কি তাহলে একেবারেই ফেলিওর?
2: না, সেটা একেবারেই ফেলিওর নয়। আপনি যদি একটা ফার্ম করেন, নিজস্ব বুদ্ধি না থাকলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যও নিতে পারবেন না। কেমন, এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আজকের দিনে আপনাকে আমি যদি 5 এর সঙ্গে 5 যোগ করতে বলি, আপনি 10 বলবেন, 10 এর সঙ্গে 5 যোগ করতে বললে আপনি বলবেন 15। কিন্তু আপনি যদি বলি যে 20 বার 5 এ 5 যোগ করুন, এটা কি আমাদের মস্তিষ্কের পক্ষে করা সম্ভব?
1: অনেক সময় সাপেক্ষ,
2: আমরা ব্যবহার করি মাইক্রোসফট এক্সেল। এইটাকে যদি আমি ব্যবহার করি যে একটা ডাটা, ধরুন একটা চাষি আজকে 39 টাকা দাম পেলেন দুধ কিলো দরে বিক্রি করে, কোন বাজারে উনি বিক্রি করবেন, এই সাজেশনটা কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে পেতে পারি। এমনকি ধরুন ছাগল, ছাগলের যদি মার্কেট আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন বছরের বিশেষ বিশেষ সময়ে দাম সব থেকে বেশি হয়, যেমন কালী পুজো, ঈদ ইত্যাদি ইত্যাদি। এইভাবে প্রত্যেকটি শাকসবজি, ফল ফুল, প্রাণী সম্পদের ক্ষেত্রেও মুরগির দামও কিন্তু প্রতিনিয়ত ওঠানামা করে। আপনারা রেডিও মাধ্যম গণমাধ্যমে এর দাম দেখে থাকবেন। এর সঠিক সময়টা একেবারে নির্বাচন করে ফার্মার

0: কাছ থেকে সারা ওয়েবসাইটের তথ্যকে অ্যানালাইসিস করে একটা সঠিক তথ্য কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারে। এক্ষেত্রে কিন্তু ফার্মাররা আগে যে পদ্ধতি খাটিয়ে চাষ পালন করছেন সেটা তো করবে
1: আরো উন্নত,
0: এইটা ব্যবহার করলে তিনি কিন্তু তার উন্নতির রথের চাকাকে অনেক বেশি আগিয়ে নিয়ে যেতে পারবেন।
1: ঠিক, কেননা আমাদের এই যে যদি আমরা একটু প্রযুক্তির কথা ধরি, একটা সময় যদি আমরা ফিরে তাকাই, যে সময় শুধুমাত্র ফোন করার জন্য মানুষের হাতের মধ্যে একটা ছোট্ট ফোন ছিল, তখনও কিন্তু ভাবতাম না যে আমার হাতের মুঠোর মধ্যে সারা বিশ্ব চলে আসতে পারে। আজকে বিজ্ঞানের অগ্রগতির হাত ধরে যেটা আমরা পেয়েছি, ঠিক এটাও সেই রকম বলতে চাইছেন, তাই তো?
0: একদম।
1: বেশ, এই প্রসঙ্গে আর একটু আমরা বিস্তারিত আলোচনায় যাব, তার আগে যদি একটু বর্তমানে ভারতের যে পশুপালনের তার একটু সামগ্রিক চিত্র যদি একটু বলেন।
0: বর্তমানে ভারতের পশুপালনে ভারতের স্থান কিন্তু অত্যন্ত ভালো, খারাপ কিন্তু নয়। কিন্তু ভারতের জনসংখ্যা এতটাই বেশি, যেমন দুধের ক্ষেত্রে আমরা বলি যে দুগ্ধ উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে সারা বিশ্বে, কিন্তু তা সত্ত্বেও ভারতের পার ক্যাপাসিটা মানে প্রতি মানুষ পিছু দুধের পরিমাণ কিন্তু অত্যন্ত কম। আমাদের এই ভারতে বর্তমানে আমরা জানি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আছে, ফাও।
1: ফাও
0: এর 2000 সালে একটা প্রতিবেদন বেরিয়েছিল এবং তারা বলেছিল ভারতবর্ষে 303 মিলিয়ন ভারতবর্ষে কিন্তু গবাদি পশু রয়েছে। এবং আমরা জানি যে ভারত এমন একটা জায়গায় এসে উপস্থিত, বিশেষত আমার দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চল যেগুলো শহরাঞ্চল যেখানে বেশি আছে, সেখানে ম্যাক্সিমাম এগ্রিকালচারাল ল্যান্ড কিন্তু ইউজড। হোয়ারেস কানাডা, আমাদের ভারতবর্ষে প্রায় 60% এগ্রিকালচারাল ল্যান্ড ইউজড, যদি কানাডার দিকে দেখেন ওদের 6% এগ্রিকালচারাল ল্যান্ড ইউজড। তাই আমাদের ক্ষেত্রে কম জায়গায় বেশি পরিমাণ লাভ যদি করতে হয় আমাদেরকে প্রযুক্তির সাহায্য নিতে হবেই। আপনি একটু আগে একটা খুব সুন্দর কথা বলছিলেন যে প্রযুক্তি একটা এমন জিনিস, প্রযুক্তির রথের চাকা কিন্তু আমরা আটকাতে পারি না। আপনি যদি 10 বছর আগের কথা ভাবেন তাহলে আমাদের মৌসুনি আইল্যান্ড এবং সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল পুরুলিয়ার বাঘমুন্ডির একটা অযোধ্যা পাহাড়ের নিচে একটা গ্রামের একজন চাষি যে স্মার্টফোন ইউজ করতে পারে এটা আমরা যেমন চিন্তা করিনি,
1: ঠিক
0: তেমনি আজ এই স্টুডিওতে কথা বলার পর প্রায় 10 বছর পর যে যদি আমি চিন্তা করি, আমি দেখব ফার্মিং লেভেলে ফার্মাররা অলরেডি এই ডিভাইসগুলো ব্যবহার করছেন এবং অলরেডি করছেন, করছেন না তাও নয়, কিন্তু এর ব্যাপকতা কিন্তু ছাড়িয়ে যাবেই যাবে।
1: একদম, এবং সেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে। বিজ্ঞানের ভালো মন্দ তো রয়েছে, কিন্তু এই যে বা চাষবাসের ক্ষেত্রে যে এরকম একটা উন্নত প্রযুক্তি আসবে এটা বোধহয় কৃষিক্ষেত্রে একটা নতুন সত্যি একটা বিপ্লব নিয়ে আসবে। আর আপনি একটু আগে বললেন যে পশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এআই টেকনোলজিও কাজ করবে, সেটা কীরকমভাবে কাজ করছে?
0: যেমন আপনি যদি পশ্চিমবাংলার পশুপালনের চিত্রটা দেখেন, একজন গ্রামের চাষিই হোক বা গ্রামীণ উদ্যোক্তার সংখ্যাও তো গ্রামে খুব একটা এখন কম নয়। আপনি যদি পোলট্রি ফার্মগুলো দেখেন প্রায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে পশ্চিমবঙ্গে, ডেয়ারি ফার্মও গজিয়ে উঠেছে, ছাগলের ফার্ম। মানুষ এটা বুঝে গেছে একটা কথাই যে পশুপালন এবং কৃষি কিন্তু ভবিষ্যতে আমাদের আর্নিংয়ের উপায় হতে চলেছে, স্বাবলম্বী হবার উপায় হতে চলেছে। আমরা দেখেছি মাইগ্রেন্ট লেবারের কথা কোভিড পিরিয়ডে, সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার ফার্মার কিন্তু বাইরে 10-12 হাজার টাকা ইনকামের জন্য বাইরে আজকে পড়ে আছে, কিন্তু সহজেই তারা এটা ইনকাম আমাদের এখানে থেকে করতে পারে। গ্রামীণ পশুপালনে যেটা মূল সমস্যা হয় ফিল্ড লেভেলে থেকেও আমরা দেখেছি যে গ্রামের চাষিরা একটা গরু অসুস্থ হলে খুব অসহায় হয়ে পড়েন, তাদের হাতের সামনে দপ্তরের লোককে কিন্তু সবসময় পান না কেন তাদের সচেষ্টতার জন্য, এটা মোটেও নয়, সংখ্যা খুবই কম, তাদের পক্ষে সারা ব্লক কভার করা ভীষণ মুশকিল, তাই পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিলে তারা প্রাথমিক কিছু স্তরকে কিন্তু এগিয়ে দিতে পারে। যেমন স্টিল অ্যাপস টেকনোলজিস নামে ভারতের একটি স্টার্ট আপ বর্তমানে তাদের স্মার্ট মো প্ল্যাটফর্ম তৈরি করেছে।
1: স্মার্ট মো
0: এটা কিন্তু একটা এআই বেসড সেন্সর। এটা কি করে, গবাদি পশুর যে স্বাস্থ্য সেটাকে সারাক্ষণ পর্যবেক্ষণ করে, তার অ্যানালাইসিস করে, এবং গরুটির যে তাপমাত্রা, আমরা জানি গরুর নর্মাল তাপমাত্রা 102.5, তার উপরে যখন হয় তখন অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যালার্ট দেয়। যে ফার্মার আছেন বা ডে এন্টারপ্রেনিওর আছেন তার মোবাইলে অ্যালার্ট দেন, এবং খুব বেশি যদি স্বাস্থ্যের অবনতি হয় দ্রুত মালিককে কিন্তু SMS-এর মাধ্যমে সেটি জানিয়ে দেয়, ফলে মালিক কি করতে পারে এর চিকিৎসা করতে পারে সহজেই এবং পশুকে বাঁচিয়ে তুলতে পারে।
1: আচ্ছা, তার ফার্মে যে সমস্ত পশুগুলো রয়েছে সেগুলো এই যে টেকনোলজি সেখানে একটা নথিবদ্ধ হয়ে থাকছে,
0: নথিবদ্ধ হয়ে,
1: এবং সেটা কন্টিনিউ পর্যবেক্ষণ করছে।
0: একদম,
1: এবং যখন কোনো সমস্যা হবে সেটা তার যে ফার্ম মালিক বা যিনি রয়েছেন দেখাশোনা করছেন তাকে জানিয়ে দেবে।
0: জানিয়ে দেবে।
1: বাহ।

0: সেই কারণে যদি এআই টেকনোলজি ব্যবহার করেন তাহলে তার মানে একটা আমূল পরিবর্তন হয়ে যাবে,
1: হ্যাঁ
0: আর রোগ নির্ণয় ওই একইভাবে কাজ করবে।
1: একদম। আমাদের আইসিএআর বা আইভিআরআই রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, তারা একটা সমীক্ষা করে দেখেছে যে এআই ব্যবহার করে প্রায় 25-30% বেশি সঠিকভাবে পশুর সুস্থতা করা সম্ভব হচ্ছে। আগের থেকে কিন্তু অনেকখানি

0: হচ্ছে কৃষক বন্ধুরা যাদের গবাদি পশু রয়েছে, তারা এই যে খাদ্য বন্টন বা একটা খাদ্যের ব্যবহার করা প্রাণীগুলোর মধ্যে, সেটাও কি এআই কাজ করবে?
1: একদম, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা সম্ভব।
0: কিভাবে সেটা?
1: আজকের ডেটে যদি আমরা কোনো খামারে যাই বা কোনো ফার্মে যাই, অর্গানাইজ ফার্মে, তাহলে আপনি দেখবেন একটা অ্যাজ এ গ্রস কিন্তু পশুকে খেতে দেওয়া হয়। সেখানে কিন্তু গবাদি পশুর ক্ষেত্রেই যেমন ধরুন বিচালি, ঘাস, তার দানা জাতীয় খাবার, যে দানা জাতীয় খাবার বিভিন্ন খাবারের সংমিশ্রণে তৈরি, তার প্রপার রেশিও মেনটেন করে দেওয়া সম্ভব হয় না।
0: হ্যাঁ, ম্যানুয়ালি করলে যেটা সমস্যা কম বেশি হবেই।
1: এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গরুর স্বাস্থ্য মনিটরিং করে অটোমেটিক্যালি কিন্তু এই রেশনটা বানিয়ে দেবে, যেটাকে বলছি আমরা TMR, টোটাল মিক্স রেশন বলে একটা কনসেপ্ট এসছে। এই ক্ষেত্রে অটোমেটিক ফিড ম্যানেজার বলে একটা নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম হয়েছে। তারা প্রত্যেকটি গরুর ওজন অনুযায়ী অ্যানালাইসিস করে তার কতটা খাবার দেওয়া উচিত সেই গরুতে, সেটা কিন্তু সহজেই তারা ক্যালকুলেট করে। শুধু ক্যালকুলেট করার জায়গাতেই থেমে থাকে না, তারা প্রত্যেকটা গরুর দৈনিক যে খাবার সেটা কিন্তু নিজেরা তৈরি করে দেয়।
0: আরে বাবা, খাবারটাও তৈরি করবে?
1: তার খাবারও তৈরি করবে,
0: নির্দিষ্ট রেশিও মেনে।
1: নির্দিষ্ট রেশিও মেনে।
0: তার মানে তো এই চাষের ক্ষেত্রে, বিশেষ করে প্রাণী পালনের ক্ষেত্রে, মানে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে
1: নিঃসন্দেহে।
0: আর গবাদি পশু যারা পালন করছেন, সেই জায়গায় তো একটা তার বংশবৃদ্ধি করা বা প্রজনন ব্যবস্থাপনা, সেটাও তো একটা ভাইটাল ব্যাপার। এই ব্যাপারে এআই কিভাবে সাহায্য করবে?
1: একটি ডেয়ারি ফার্ম, একটি গোটারি ফার্মের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো তার প্রজনন। আমরা আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমের পরিচালিত যে ডেয়ারি ফার্মটি রয়েছে, ওখানে সারা রাজ্যের খামারিরাই আসেন, তারা দেখেন আমরা ব্রিডিং সাইকেল মেনটেন করি। অর্থাৎ আমাদের 100-150 গরু আছে, সেই গরুর কোন সময়ে গরুটি বাচ্চা দেবে, কোন সময়ে ওকে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করব, সেইটা সম্পূর্ণভাবে একটি চার্ট দেখে কিন্তু নির্ণয় করি।
0: আচ্ছা।
1: এবং ওই চার্ট দেখলেই আমাদের ফার্মের সারা তথ্য বেরিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, যেসব ফার্মাররা 200-300 বা তারও অধিক প্রজনন করবে, তাদের পক্ষে একেবারেই মনে রাখা সম্ভব নয় যে কোন কোন গরুগুলি কোন সময়ে প্রজনন করাতে হবে, কোন দিনে কোন সময়ে তারা হিটে আসবে, অর্থাৎ গরম হবে। এবং একটা 500 ফার্মে একটা গরু হিটে এলে সেইটাকে নজরে রাখা অত্যন্ত মুশকিল,
0: খুব দুষ্কর ব্যাপার,
1: অত্যন্ত মুশকিল। আমরা আমাদের ক্ষেত্রে কিছু কিছু দেখেছি, আমরা এখন স্মার্ট ওয়াচ পরি, অনেকে স্মার্ট ওয়াচ করি, স্মার্ট ওয়াচ পরে আমরা হাঁটাচলা করি। স্মার্ট ওয়াচ কী করে? আমাদের যখন হার্টবিট বেড়ে যায়, আমাদের যখন অক্সিজেনের মাত্রা শরীরে কমে যায়, আমাদেরকে অ্যালার্ট দেয়।
0: হ্যাঁ,
1: ঠিক এই ধরনেরই ক্যাটেল ওয়াচ বলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এরা গরুর যে হেলথ, শুধু হেলথ নয়, তারা যে প্রজনন ক্যালেন্ডার, অর্থাৎ ব্রিডিং সাইকেল, সেই ব্রিডিং সাইকেলটা কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করে। এবং গরু হিটে এলে তারা কিন্তু ফার্মার বা মালিক তাকে কিন্তু SMS দেয়। অনেক ক্ষেত্রেই গ্রাম বাংলাতে আমরা দেখেছি যে প্রজনন ঘটিত সমস্যায় চাষিরা সব থেকে বেশি সমস্যায় পড়েন। ঠিক সময়ে গরু হিটে আসে না, গরম হয় না, এবং আলটিমেটলি তারা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। সেক্ষেত্রে কিন্তু প্রায় 25-30% ক্ষতি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এড়ানো সম্ভব।
0: আচ্ছা, একটা ভাইটাল পার্ট যেটা প্রজনন প্রাণী পালক বন্ধুদের কাছে, সেটাও এআই টেকনোলজির মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব,
1: কন্ট্রোল করা সম্ভব।
0: আর এবারে যদি একটু এই যে এআই এর মাধ্যমে যে পরিবেশ এবং এই গবাদি প্রাণীদের জীবনযাত্রার মান উন্নয়ন কিভাবে সম্ভব, যেটা আমরা ম্যানুয়ালি যেগুলো তাদেরকে দেখার চেষ্টা করছি, দেখাশোনা করছি, কিন্তু সেখানে এআই কিভাবে কাজ করবে?
1: সেখানেও এআই হচ্ছে একটা খুব ভালোভাবে কাজ করতে পারে। এই জন্যেই এখন বর্তমানে যদি আমরা দেখি যে বাইরের টেম্পারেচার, বাইরের তাপমাত্রা এবং হিউমিডিটি একটা এমন জায়গায় গেছে যে তাপমাত্রা এবং হিউমিডিটি কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না। মূলত আমাদের যে গরুগুলো আমরা অধিক লাভের জন্য পালন করি, সেগুলো সবই বিদেশি প্রজাতির গরু, বা হলস্টেইন বা জার্সি, সেগুলো ঠান্ডার দেশের গরু। এই তাপমাত্রায় এবং এই আর্দ্রতায় সেগুলো কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে পালন চাষিরা ওইগুলোকে মেনটেন করত। বর্তমানে টেরাইনস বলে একটা প্রযুক্তি সংস্থা, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ তৈরি করে, তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, মনিটরিং সিস্টেম তৈরি করেছে, যেটা কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে। এবং এই তাপমাত্রা, হিউমিডিটি এবং টেম্পারেচার নিয়ন্ত্রণ করে বলেই একটা ঘরের মধ্যে যদি পালন করে, তারা টেম্পারেচার এবং আর্দ্রতাকে কিন্তু রেগুলেট করে, কীরকম টেম্পারেচার গরুর লাগবে সেই অনুযায়ী তারা সেই টেম্পারেচারকে মেনটেন করে। আপনি এআই কন্ট্রোলড এসি এখন দেখেছেন, যে এসিগুলো কিনা খুব 16 ডিগ্রি টেম্পারেচারে নেমে যায় না, কমফোর্টেবল,
0: একদম কমফোর্টেবল যে টেম্পারেচার হওয়া

0: উচিত একটা রুমের
1: এক্স্যাক্টলি।
0: সেই রকম তারা দিয়ে দেয় নিজের মতো করে।
1: হ্যাঁ,
0: এক্ষেত্রেও কি সেই রকম মানে গবাদি প্রাণীর ক্ষেত্রে সেই কাজটা করবে?
1: সেই কাজটাই করবে।
0: বাহ, এটা তো গেল মোটামুটি তার পরিবেশগত বা মানোন্নয়ন, জীবনযাত্রার মানোন্নয়নের কথা বলেন। এবং প্রত্যেকটা কৃষক বন্ধুরা যারাই যাই চাষ করি না কেন, শুধুমাত্র গবাদি প্রাণী কেন, আমাদের টার্গেট থাকে একটা তার বাজার ধরা বা তার লাভ কোথা থেকে পাবো। এই ব্যাপারে এআই কিভাবে সাহায্য করবে প্রাণী পালক বন্ধুদেরকে?
1: এ ব্যাপারেও এআই খুব ভালো রকম সাহায্য করতে পারে। কেননা আপনি যদি দেখেন আজকের ডেটে দুধের বাজার, প্রচুর কোম্পানি আছে দুধের মার্কেটে, খুব প্রতিযোগিতাপূর্ণ বাজার। একজন ফার্মার যদি নিজের ডেয়ারি স্থাপন করেন, তাকে কিন্তু ওই বাজারে ওই বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হবে। এই ক্ষেত্রে মো ফার্ম বলে ভারতের একটি স্টার্ট আপ, মো ফার্ম, তারা কি করে, তারা হচ্ছে কৃষকদের জন্য এআই ভিত্তিক বাজার বিশ্লেষণ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা দেখে যে কোন মার্কেটে কোন জিনিসের দাম বেশি, মানুষের মধ্যে ডিমান্ড বেশি। এখন হয় না, শপিং মলেও যদি আমরা প্রবেশ করি, আমাদের চোখের সামনে যে যে জিনিসগুলো রাখা থাকে তার অরিয়েন্টেশনটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্স দিয়ে তৈরি।
0: আচ্ছা,
1: যে কোনো জিনিস চোখের সামনে রাখা থাকে না, আমরা কোন জিনিসটা দেখবো, কোনটা বিজ্ঞাপন দেখবো, মোবাইলে স্ক্রল করতে করতেও আমি যে জিনিসগুলো ভালোবাসি দেখবেন
0: সেগুলোই আসতে থাকে।
1: এবং ফার্মারকে অ্যাডভাইস দেয় যে কোন সময়ে বাজারের প্রবণতা বেশি, দাম বেশি, সেই সময়ে বাজারটি সেল করবার, মানে পণ্যটি তার বিক্রয় করবার উপদেশ দেয়। এবং বর্তমানে বাজার এআই ভিত্তিক খামার বিশ্লেষণে চাষিরা কিন্তু অত্যন্ত লাভজনক অবস্থায় আসছেন, এবং এই প্রযুক্তি কৃষকদের আর্থিক সহায়তাতে অত্যন্ত ভাবে সাহায্য করছে।
0: মানে এমন একটা দিন আসতে চলেছে, একটা সময় যখন আমরা কোনো, আপনি যখন দোকানের কথা বললেন, এরকম দোকানের কথাই যদি ধরা যায় যে আমরা দোকানে গেলাম, কোনো একটা জিনিসের দাম হয়তো কেমন কি আছে, বা দোকান যিনি মালিক রয়েছেন তিনি বুঝতে পারছেন তার স্টকে কত জিনিস রয়েছে, সেটা কবে তুলতে হবে দোকানে। কিন্তু এই যখন বারকোড স্ক্যানার চলে এলো, বারকোড যখন এলো, এবার সেই প্রোডাক্টটা সম্পর্কে যাবতীয় তথ্য তার কম্পিউটারে লোড হয়ে রয়েছে, এবং জাস্ট একটা ক্লিকেই তিনি সবকিছু জেনে যাচ্ছেন
1: সবকিছু।
0: এবং এখানে এই যে প্রাণী পালনের ক্ষেত্রে যে এআই টেকনোলজির কথা আমরা আজকে আলোচনা করছি, সেটা প্রায় সেই রকম দেখতে পাচ্ছি
1: একদম।
0: মানে সেই একটা গরুর যাবতীয় তথ্য তার মধ্যে লোড রয়েছে, এবং তার কখন কি খাদ্য, তার স্বাস্থ্য কি সমস্যা হচ্ছে, সেটা আপনি কখন বিক্রি করবেন, কোন মার্কেটে বিক্রি করবেন, কত দাম চলছে, সেগুলোও সব জানতে পাচ্ছি,
1: সেগুলোও জানতে পাচ্ছি। এছাড়াও আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে, নতুন নতুন কথা সেগুলো বলা প্রয়োজন। একটা হচ্ছে স্মার্ট নেক কলার্স।
0: কিরকম?
1: আমরা যে গরুর গলায় যে দড়ি বাঁধি, তার যেমন দড়ি বাঁধা হয়, ছাগলেও দড়ি বাঁধা হয়, সেরকম একটা গলায় পরানো হচ্ছে নেক কলার। সেই নেক কলার হচ্ছে স্মার্ট নেক কলার। সেটা এমন এক ধরনের কলার, গরু বা গবাদি পশুর গায়ের মধ্যে থাকে এবং তার টেম্পারেচারকে সেন্স করে, তার হিটকে সেন্স করে, এবং তার শারীরিক অসুস্থতাকেও কিন্তু স্মার্ট নেক কলার একটা সেন্স করে, এবং সেই তথ্য কিন্তু চাষিদের পাওয়া যায়। এছাড়াও পোলট্রির ক্ষেত্রেও রোবো ক্যাম আছে। রোবো ক্যাম হচ্ছে সিকিউরিটি ক্যামেরার মতোই, কিন্তু ধরুন 4000-এর ফার্ম, 4000 ফার্মের মধ্যে অ্যাট এ গ্ল্যান্স যদি আপনাকে তাকিয়ে বলা হয় যে কোন মুরগিটা আমার অসুস্থ, এটা কিন্তু চোখে দেখলেও সবসময় বলা সম্ভব নয় বা অসম্ভব এক প্রকার। এরা কি করে, প্রত্যেকটি মুরগির উপর নজর রাখে, এবং যে মুরগিটা অসুস্থ যে তার ইমেজিং সঙ্গে সঙ্গে কিন্তু ফার্মারকে পাঠিয়ে দেয়। ফলে সঠিকভাবে সঠিক সময়ে চিকিৎসা করতে পারলে সেই মুরগিটাকে বাঁচানো সম্ভব। যদি সঠিক সময়ে চোখে না আসে ফার্মারের, সে কিন্তু বাঁচাতে পারবে না। আরও অনেক ধরনের নানাবিধ এআই প্ল্যাটফর্ম এখন লঞ্চ করে গেছে, তার মধ্যে ভার্চুয়াল ফেন্সিং একটা অন্যতম।
0: ভার্চুয়াল ফেন্সিং কিরকম?
1: ভার্চুয়াল ফেন্সিং একটা গরুদের শরীরের মধ্যে এটাকে দেওয়া হয়, কলারের মতোই কিছুটা। গরুরা মনে করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে এটা থাকবে যে ফার্মারের কাছে জিপিএস ট্র্যাকিং থাকবে। আমরা জানি বাঁকুড়া পুরুলিয়া এই জায়গায় গরু চড়াতে যাওয়া হয়, সেখানে গরুরা কিন্তু সবসময় পালের মধ্যেই মুভ করে। একটা কোনো গরুদের মধ্যেই কিন্তু এটা যদি দিয়ে দেওয়া যায়, সে কিন্তু তার মানে কোথায় গেল তার ট্র্যাকিং কিন্তু বসে একজন গোপালক দেখতে পাচ্ছে। এবং আজকের ডেটে এটা অত্যন্ত আধুনিক মনে হলেও, মানে আমি নিশ্চিত যে আগামী দিনে কিন্তু এই প্রযুক্তিগুলোর ব্যবহার অলরেডি হবে।
0: এবং এই প্রযুক্তির হাত ধরে বিশেষ করে প্রাণী পালন তো বটেই, সেই সঙ্গে কৃষিক্ষেত্রে ফার্মিং টেকনোলজি একটা মানে বিপ্লব আনতে চলেছে এই ক্ষেত্রে। তবে আরেকটা জিনিস, যখন আমরা এত কিছু দেখতে পাচ্ছি, এতগুলো সেক্টর এআই টেকনোলজি গ্রহণ নিজের করায়ত্ত করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সমস্ত মানুষজনরা এই গোটারি ফার্মিং হোক বা কৃষিক্ষেত্রে বা গবাদি প্রাণী পালনের ক্ষেত্রে জড়িয়ে রয়েছে, দৈহিক পরিশ্রম করে যারা দেখাশোনা করে, সেখান থেকে একটা মজুরি পান, সেই জায়গা থেকে এই সমস্ত মানুষগুলোর কর্মহারা হবেন না তো?
1: বর্তমানে এটা অত্যন্ত আলোচনার বিষয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর হয়তো মানুষ কর্মহারা

0: হতে পারেন, এটা অনেকেই বলছেন, এর দ্বিমত বহুমত সবই আছে। এর মধ্যে আমি ছোট্ট একটা দুটো আলোচনা গেলেই আপনি বুঝতে পারবেন। প্রথমত আমি হেলথ সেক্টরের কথা ধরি। আগে আমাদের অপারেশন বা যে কোনো ধরনের সার্জিক্যাল অপারেশন ওপেন মেথডে হতো, অর্থাৎ কাটা ছেঁড়া ইত্যাদি। বর্তমানে যদি আপনি কিডনিতে স্টোন অপারেশন করাতে যান, আপনি যদি একজন পেশেন্টকে জিজ্ঞেস করেন যে কোন ধরনের সার্জারি আমি করব, নিশ্চয়ই উত্তর আসবে রোবোটিক সার্জারি। কেউ বলবেন না আমি কাটা ছেঁড়ার মাধ্যমে করব। তার জন্যে তো পশ্চিমবাংলায় ডাক্তারের সংখ্যা কমে যায়নি,
1: ঠিক ঠিক,
0: বরং রোবোটিক সার্জারি যিনি করছেন তার অ্যাসিস্ট্যান্ট, সেটাকে যিনি কন্ট্রোল করছেন তার কন্ট্রোলার, বিভিন্ন ধরনের নতুন ধরনের জব কিন্তু ক্রিয়েট হয়েছে।
1: এবং এই প্রসঙ্গে মনে পড়ছে, যখন কম্পিউটার আস্তে আস্তে আমাদের চাকরির সেক্টরগুলিতে যখন দখল করলো, কম্পিউটার এলো, তখন একটা আমাদের এই স্বাভাবিক যে প্রশ্নটা আমি করলাম, সেই প্রশ্নটাও আমজনতার মধ্যে জেগেছিল যে কম্পিউটার এলো আর বোধহয় কাজ থাকবে না, সব কিছু ওরাই করবে।
0: এই কারণেই কম্পিউটার কিন্তু পশ্চিমবাংলায় কিছুটা সময় পিছিয়েও ছিল এই চিন্তা ভাবনার স্তরেই। তারপর যখন দেখা গেল যে নতুন কোনো প্রযুক্তি যখন কোনো সমাজে আসে, তখন মানুষ চিন্তা করে যে মানুষ কর্মহারা হবে, একেবারেই নয়। মানুষ, যে মানুষ 4,000 পোলট্রি পালন করছিলেন, তিনি 25,000 পোলট্রি পালন করবেন, সেক্ষেত্রে খাবার দেওয়া ইত্যাদি মনিটরিংয়ের জন্য যা লোক দরকার তার থেকে বেশি হবে। অনেক নতুন ধরনের, যেমন কিছু জব চলে যাবে, তেমনি নতুন নতুন প্রচুর জব ক্রিয়েশন করবে। এবং প্রযুক্তি একটা এমন গতি, সেই গতিকে রুদ্ধ করবার ক্ষমতা কারোরই নেই, নতুন করে সেই গতিকে চালু করবার ক্ষমতাও কারো নেই। অটোমেটিক্যালি এমন একটা দিন আমরা দেখব যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই আমাদের সকাল শুরু হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই আমাদের রাত্রি শেষ হবে।
1: বিজ্ঞান যেমন নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে আমাদের উন্নতির জন্য, সেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে কম্পিউটারের হাত ধরে, বা এই স্মার্ট টেকনোলজি যেগুলো আসছে, এবং বর্তমানে তো সর্বত্র AI-এর বাজার রমরমা, সেটাও আমাদের যদি কৃষিক্ষেত্রে আসে, গবাদি প্রাণী পালনের ক্ষেত্রে আসে, একটা বিরাট বিপ্লব ঘটাবে, এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এবং সেখানে ডক্টর চট্টরাজ বললেন যে কর্মহীন তো হবেই না, উল্টে এই টেকনোলজিকে নিজেদের মতো করে আরও বহু কর্মসংস্থান হতে পারে।
0: নিশ্চয়ই,
1: আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের আলোচনা। আমরা আলোচনা করছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা, AI টেকনোলজি, ভারতের গবাদি পশুপালনে আধুনিক প্রযুক্তির বিপ্লব। সব শেষে ডক্টর চট্টরাজ, আপনার কাছে একটু জানতে চাইব, যে সমস্ত প্রাণী পালক বন্ধুরা এখনও পর্যন্ত ব্যাপারটা জানেন না বা এই টেকনোলজি নিয়ে একটা সংশয় রয়েছে, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কী বলবেন?
0: তাদের উদ্দেশ্যে বলবো একটাই, যে প্রযুক্তির ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়, খুব উচিত যেটা যেটা হচ্ছে ওই ট্রেনের মধ্যে সওয়ার হওয়াই ভালো। এজন্যেই যে ভারতে গবাদি পশুপালনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে, এবং আগামী দিনে কোনো মানুষই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য ছাড়া থাকতে পারবেন না। কেননা এইটা পশুর জীবনধারণের মান যেমন উন্নত করবে, তেমনি খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য, এইগুলোকে কিন্তু ত্বরান্বিত করবে এর গতিবে। এবং এক্ষেত্রে খামারিরা যে লাভ করছিলেন তার থেকে অনেক অনেক বেশি লাভ করতে পারবেন। এবং কৃষি এবং পশুপালন যদি সঠিকভাবে আমাদেরকে করতে হয়, যদি আমাদের যে মাইগ্রেন্ট লেবার, আমাদের ছেলেরা যে বাইরে চলে যায় সামান্য কিছু অর্থ উপার্জনের লক্ষ্যে, সেইখান থেকে দূরে এনে যদি গ্রামীণ জনজীবনকে কর্মমুখী করতে হয়, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্যিই পশুপালনে আনবে একটা বৈপ্লবিক পরিবর্তন।
1: বেশ, খুব সুন্দরভাবে বললেন, এবং যদি আমরা এটাকে গ্রহণ করতে পারি, যেহেতু আমাদের কৃষি নির্ভর ভারতবর্ষ এবং প্রায় 70% গ্রামীণ জনসংখ্যার জীবন জীবিকা নির্ভর করছে পশুপালনের উপর, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ করে আমরা একটা বিপ্লব আনতে পারি। আজকের আমাদের সময় প্রায় শেষ। আমরা আলোচনা করলাম কৃত্রিম বুদ্ধিমত্তা, ভারতে গবাদি পশুপালনে আধুনিক প্রযুক্তির বিপ্লব। এ ব্যাপারে বিস্তারিত জানালেন নরেন্দ্রপুরে অবস্থিত সামিটির ফ্যাকাল্টি ডক্টর রানা প্রতাপ চট্টরাজ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। রানাবাবু, আপনাকে আকাশবাণীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: আপনাকেও নমস্কার।
1: আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে ৬,০০০ টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক

0: কাউন্টি পাঠানো হয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম নেশার খাঁচা সর্বনাশা, বলছেন ভাস্কর লেট।
2: শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণের দিকে চলতে শুরু করেছে একটু গভীর রাতের ট্রেন। ভাদ্রের গুমটে দিন ভর সেদ্ধ হয়ে যাত্রীরা ক্লান্ত শ্রান্ত, কেউ কেউ ঢুলছেন। এমন সময় স্মার্ট ইংরেজিতে কে যেন বলে উঠল, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি টু গো ব্যাক হোম, কাইন্ডলি হেল্প মি অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভেনিয়েন্স। বাড়ি ফেরার টাকা নেই আমার, যদি একটু সাহায্য করেন। তাকিয়ে দেখি কলকাতার অভিজাত স্কুলের ইউনিফর্ম পরা একটি ছেলে, বড়জোর 10 কি 11 পড়ে, চোখে বুদ্ধির ছাপ আর অসহায়তা। যাত্রীদের কেউ কেউ সদয় হলেন, কেউ কেউ হলেন না। পরে স্টেশনে ছেলেটি নেমে গেল কিছু টাকা সংগ্রহ করে। এরপর কামরায় শুরু হলো গুঞ্জন, এত রাত্রে কোন স্কুল ছাত্র পথ হারিয়ে ঘুরে বেড়ায়, এও কি তবে টাকা আদায় করার নতুন ফিকির। কেউ কেউ এমন প্রশ্নও তুললেন, ছেলেটি এবার নেশা ভাঙ করবে না তো এই টাকা দিয়ে? এটি নেহাত একটি সম্ভাবনার কথা, কিন্তু বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছিল শুনে। আজ 26 জুন, বিশ্ব মাদক বিরোধী দিবস। এ গল্প মনে পড়ে গেল এই দিনটায়, কারণ মাদক ও যুব সমাজের যোগসাজশের যে চিত্র পরিসংখ্যান তুলে ধরছে তা বেশ উদ্বেগজনক। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স জানাচ্ছে, 10 থেকে 75 বছরের মধ্যে অন্তত 16 কোটি ভারতীয় মদ্যপানে আসক্ত, মোট জনসংখ্যার প্রায় 14.6%। এর মধ্যে 5.2% ভারতীয় অ্যালকোহল ডিপেন্ডেন্ট। 10 থেকে 75 বছরের মধ্যে 3.1 কোটি ভারতীয় গাঁজার নেশায় আসক্ত। দীর্ঘদিন গঞ্জিকা সেবনের ফলে যে যে শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাতে আক্রান্ত অন্তত 72 লক্ষ মানুষ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কার্যকলাপ মন্থর করে দিতে পারে এমন ধরনের প্রশান্তিদায়ক ওষুধ বা সেরেটিভস ব্যবহার করে নেশা করে 1.18 কোটি মানুষ। বলা বাহুল্য, চিকিৎসকের পরামর্শ না নিয়েই এ ধরনের সেরেটিভস কেনা হয়। ভারতে ইনহেলার ব্যবহার করে নেশা করার প্রবণতাও ঊর্ধ্বগামী, শিশু ও কিশোরদের মধ্যে এটি বেশি দেখা যায়। NISD তথ্য অনুযায়ী মোট জনসংখ্যার 1.7% ইনহেলার ব্যবহার করে নেশা করে। তরুণ প্রজন্মের অনেকের কাছে নেশা করার অর্থ নিষেধকেই অমান্য করা। এখনকার প্রজন্মের বহু তরুণ তরুণী মনে করে, বড়রা যেহেতু নেশা করে তাই তারা নেশা করলে তাদেরকেও বড় বলেই সমাজ গণ্য করবে। এটি যে কম বয়সের একটি অপরিণত ভাবনা তা বলে দিতে হয় না, কিন্তু এরকম ছেলেমানুষী চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে নেশার চক্রবুয়ে একবার ঢুকে পড়লে সেখান থেকে বেরোনো দুরূহ। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে অনেকে সিগারেট, মদ্যপান বা অন্যান্য মাদকে আসক্ত হন, এও অদূরদর্শী ভাবনা। মেডিকেল সায়েন্স এ তথ্য সমর্থন করে না। নিয়মিত মাদকদ্রব্য গ্রহণ করলে শরীরের ওপর তার খারাপ প্রভাব পড়বেই। যে সময়ে এখন আমরা বসবাস করছি সেখানে স্ট্রেস একটি মস্ত চ্যালেঞ্জ। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, পরিবারের কাঠামো ভেঙে যাচ্ছে, যুথবদ্ধ জীবন থেকে মানুষ হয়ে পড়ছে আরও একা, আরও নিঃসঙ্গ। এই স্ট্রেসকে বাগমানাতে অনেকে নেশার প্রতি আসক্ত হয়ে পড়ে। তবে মাদক ও নেশার যুগলবন্দী কোনোদিন আমাদের উজ্জ্বল ভোর দেখাতে পারবে না। কর্মক্ষেত্রের প্রতিদ্বন্দ্বিতা বা তা থেকে তৈরি হওয়া হতাশার বিকল্প হতে পারে না মাদকদ্রব্য। পরিবারের সমস্যাকে পারিবারিক আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে, মাদক সেবনের মধ্যে দিয়ে এরও সমাধান পাওয়া যাবে না। সমস্যার সমাধানে কেন্দ্রের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় 2020 সালের 15 আগস্ট থেকে শুরু হয়েছে নেশামুক্ত ভারত অভিযান। প্রথমে 272টি স্পর্শকাতর জেলা নিয়ে শুরু হলেও বর্তমানে তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এই প্রকল্পের সুবিধে পৌঁছে গিয়েছে 11.2 কোটি মানুষের কাছে। হতাশা বেঁচে থাকার অঙ্গ, হতাশার অন্ধকার কাটিয়ে নতুন আলোর দিকে এগিয়ে চলাই জীবনের মন্ত্র। তাই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আসুন সংকল্প করি যে একটি নেশামুক্ত পরিচ্ছন্ন সমাজ ও দেশ আমরা গড়ে তুলবই।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম নেশার খাঁচা সর্বনাশা, বললেন ভাস্কর লেট। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদক দ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আজও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। পুরুষদের FIH প্রো লীগ হকি সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আর জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার বা NCORD-র 10th শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
1: इस लक्ष्य को प्राप्त करने के लिए 26 से 29 का जो रोड मैप है वो चार प्रमुख स्तंभों पर आधारित है। पहला स्तंभ है एनफोर्समेंट, इंटेलिजेंस और ऑपरेशंस। इसका उद्देश्य पूरे नेटवर्क पर लक्षित इंटेलिजेंस लीड कार्रवाई करें और उनके नेटवर्क को नष्ट कर दें। दूसरा है प्रीकर्सर्स एवं सिंथेटिक ड्रग कंट्रोल। उत्पादन स्तर पर ही हमने नशे को रोकने की रणनीति अपनानी पड़ेगी।
0: অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময় মতন আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার ড্রাগ মুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রত্যেক নাগরিককে ড্রাগ মুক্ত বিকশিত ভারত গড়ে তোলার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বোত্তম মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলেছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ড্রাগ রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফের অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। তবে বিশেষ প্রকৃতি এবং জনস্বাস্থ্যের বিষয়গুলি বিবেচনা করে জৈব পণ্য এবং রেডিও ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের সময়সীমা অন্তত 60% থাকার যে বর্তমান নিয়ম রয়েছে তা অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশে সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারিমেনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা

এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্ট এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন। কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরমাণু, মহাকাশ এবং কোয়ান্টাম প্রযুক্তি আগামী দিনে উন্নয়নের রূপরেখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার লক্ষ্য স্থির করতে চলেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের এক সম্মেলনে তিনি আজ এই বক্তব্য রাখেন। শ্রী সিং বলেন, ভারত বর্তমানে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভুটানের শিক্ষামন্ত্রী ইয়াজিং ডি থাপার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সংবাদ মাধ্যমের একটি পোস্টে শ্রী প্রধান জানান, তাদের মধ্যে আলোচনায় শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা এবং ডিজিটাল মাধ্যমে শিক্ষাদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন, চিরাচরিত ওষুধ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীষ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দলের সুপারিশের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দু তিনটি অংশে চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হবার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। SSKM এ চিকিৎসাধীন 18 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদত মুখোপাধ্যায় আজ সেখানে যান। এদিকে এই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি MCC C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, সহায়তার সামগ্রীর মধ্যে রয়েছে 35 টন ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট এবং দুটি ভীষ্ম কিউব। তিনি বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলা সরকার এবং সেদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1,500-এরও বেশি। পুরুষদের FIA প্রো লীগ হকির সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লিভ হ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:20। এই সপ্তাহের শুরুতেই এই দুই দল মুখোমুখি হয়। সেই ম্যাচে ভারত 4-3 ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। গতকাল খেলার পর মাত্র 24 ঘন্টার কম সময়ের মধ্যে আবার মাঠে নামছে ভারত।
এখন বিশ্বকাপ ফুটবল।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন নয়রিতা তন্ত্রী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সমীরণ সরকারের কণ্ঠে। 9:40 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 10:00 ছায়াছবির গান। 10:30 নজরুলগীতি সুরপিয়াসী শিল্পগোষ্ঠীর পরিবেশনায়। 10:45 আধুনিক গান শিল্পী মধুছন্দা ভট্টাচার্য। রাত 11:00 গজল গুরুজিৎ সিং শেঠি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা পণ্ডিত শুভঙ্কর চট্টোপাধ্যায়। আরেকটু পরেই শুনবেন বাংলা নাটক দুর্গেশ নন্দিনী।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, একটু পরেই স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, আজ এই কাজে যোগ দিয়েছে রেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার 6 জুলাই পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সাহিত্য সম্রাট জাতীয় স্তোত্র বন্দে মাতরমের রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি আরও বাড়ার সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছে বিস্তারিত খবরে। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোনোরকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
1: ये पार्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहाँ का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ।
0: তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা রুখতে যাতে আগামী দিনে আর না হয় সেজন্য মুখ্যমন্ত্রী আজ একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ রাখতে হবে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত 6 তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী 1 মাস তা বন্ধ রাখতে হবে, তবে প্ল্যান ঠিক থাকলে কাজ অবিলম্বে শুরু করতে পারবে। এই বিধিনিষেধের মধ্যে বসত বাড়ি পড়বে না। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউটাউন এলাকা, এনকেডিএ, পূজালি, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি, হাওড়া ও বালি পুরসভা অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠেছে সেগুলির ক্ষেত্রেও এই নির্দেশিকা বলবৎ হবে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। আজ সকালে 3 জনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও 1 জন। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। SSKM হাসপাতালে চিকিৎসাধীন 19 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় আজ সেখানে যান। 13টি দেহের পরিচয় মিললেও 2জনের পরিচয় এখনও মেলেনি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, 50 থেকে 60 জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন, তবে সরকারি নথি না থাকায় কতজন উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। এদিকে ওই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালত আজ 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তারাতলায় নির্মীয়মান গোডাউনে শেড ভেঙে পড়ার ঘটনায় রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া, শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল আজ বিকেল 5টা থেকে কাজে যোগ দিয়েছে বলে রেল সূত্রে খবর। রেলের তরফে 10টি অক্সিকাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটকে কাজে লাগানো হয়েছে। এদিকে এই বিপর্যয়ের প্রেক্ষিতে পুরভবনে আজ এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি বৈঠকে বসে। পুর প্রশাসক স্মিতা পাণ্ডে পৌরোহিত্যে পুরসভার সংশ্লিষ্ট সব বিভাগের আধিকারিকরাই বৈঠকে অংশ নেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যের সব সরকারি, আধা সরকারি দপ্তর ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের উদ্যোগে এবারই প্রথম কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবন এবং নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্যিকের জন্মভিটায় সরকারি অনুষ্ঠানে

0: আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আজ কলকাতায় রবীন্দ্র সদনে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী এবং জাতীয় স্তোত্র বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে স্বৈরাচারের কোন স্থান নেই। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার যে অপচেষ্টা হয়েছিল, এবারের বিধানসভা নির্বাচনে তা আটকানো সম্ভব হয়েছে।
1: আমরা প্রথমে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে চেয়েছি, আমরা সীমান্তে প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছি, তুলে দেওয়ার প্রক্রিয়াতে আছি, যাতে জাতীয় সুরক্ষা যা বিপন্ন হচ্ছিল সেখান থেকে আমরা বাঁচাতে পারি আমাদের দেশকে এবং আমাদের এই বঙ্গভূমিকে।
0: এদিকে ঋষি বঙ্কিমচন্দ্রের 188তম জন্মবার্ষিকী সারা রাজ্যে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে সকালে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবনে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার এখানে একটি আধুনিক মানের মিউজিয়াম গড়ে তুলবে। এছাড়া নৈহাটি কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটে বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি প্রতিবেদন।
2: হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন, তিনি আমাদের ঋষি, আমাদের মন্ত্রদ্রষ্টা, সে মন্ত্র বন্দে মাতরম।

0: তাঁর লেখনীতে বাংলা ভাষা হয়েছে সতেজ, সমৃদ্ধ, মর্মস্পর্শী, শ্লেষ, পরাধীন ভারতের বিবেককে নতুন পথ নির্দেশ করেছে। সাহিত্য সম্রাটের জন্মদিন ও তাঁর সৃষ্ট জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ বিধানসভা ভবন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস, রাজ্য মন্ত্রিসভার সদস্য শারদদত্ত মুখার্জি, ইন্দ্রনীল খাঁ সহ অন্য সদস্যগণ। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর স্বরূপপ্রসাদ ঘোষ বঙ্কিম প্রসঙ্গে ঋষি অরবিন্দের কথা উল্লেখ করেন।
1: সনাতন ধর্ম ইজ ন্যাশনালিজম টু মি, যে দেশ সেবায় নামবে তার মধ্যে আমিত্ব বিলীন হবে, এই অসুর নাশ তম নাশ সেটাই বোঝায়।
0: সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের দশম দিনে পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হোসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ সারা রাজ্যের সঙ্গে কলকাতার বিভিন্ন প্রান্তে তাজিয়া নিয়ে শোক মিছিল বেরিয়েছে। আনোয়াশা, টালিগঞ্জ, সূর্যসেন স্ট্রিট, রাজাবাজার, বেলেঘাটা, খিদিরপুর সহ একাধিক এলাকায় তাজিয়াকে কেন্দ্র করে হয়েছে জনসমাগম। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেদিকে নজর দিতে আগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টির পরেও ওই এলাকায় আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধসের সতর্কতাও থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
3: উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন বৃষ্টিপাত বেশি থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোয় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।
2: সুকান্তনগরের কাছে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে চিংড়িঘাটা উড়ালপুল আজ থেকে দু দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় আজ রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টায় এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত এই সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। এসইউসিআই কমিউনিস্ট দলের পলিটব্যুরো প্রবীণ সদস্য এবং ঝাড়খণ্ড রাজ্য কমিটির সম্পাদক রবীন সমাজপতি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 77 বছর। স্মৃতিভ্রংশ, উচ্চ রক্তচাপ ও মস্তিষ্কে তীব্র ক্ষরণজনিত সমস্যায় তাকে গত 24 জুন হাসপাতালে ভর্তি করা হয়। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একসময় তিনি সারা ভারত ডিএসও সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। পশ্চিমবঙ্গে বামপন্থী ছাত্র তথা গণ আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজে তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার 6ই জুলাই পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে।

0: স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন বাংলা নাটক।

আজকের নাটক বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, বেতার নাট্যরূপ কৃষ্ণকুমার চট্টোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক দুর্গেশ নন্দিনী।

0: কি দুর্যোগ! আমার অনুচরের এই ঝড় বৃষ্টির মাঝে কে যে কোথায় হারিয়ে গেল! আমার বিশ্বস্ত ঘোড়াটিও ভয়ে এলোমেলো হয়ে ছুটছে। না না, ওকে ছেড়ে দিই, ওই ব্রডকাস্টের কাছে ও যদি একটু আশ্রয় পায়। কি করি, কোথায় যে আমি একটু আশ্রয় পাই! বিদ্যুতের আলোয় সামনে যেন একটা মন্দির। হ্যাঁ হ্যাঁ, মন্দিরই তো। কে আছো, কে আছো, দরজা খোলো! আমি এক শ্রান্ত পথিক, এই দুর্যোগে পথ হারিয়েছি, আমাকে একটু আশ্রয় দাও। ভেতরে যেই থাকো, আমাকে একটু আশ্রয় দাও, আমার হাতে কোনো ক্ষতি হবে না। অন্ধকারে কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। কে আছো, সাড়া দাও, সাড়া দাও! ভয় নেই, আমি মানুষ, আমি সশস্ত্র রাজপুত। আমার পরিচয় আপনার লাভ।
1: ভুল বুঝবেন না, আমরা দুজন রমণী মাত্র, উদ্বেগে আশঙ্কায় বড় বেশি ভীত হয়ে অসহায় বোধ করছি। আপনি রাজপুত জেনে সাহস ফিরে পাচ্ছি, তাই আপনার পরিচয় জানতে চাওয়া।
0: আমাদের আত্মপরিচয় দেওয়ার বাধা আছে, তবে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন, আমি থাকতে আপনাদের কোনো বিঘ্নের আশঙ্কা নেই।
1: আশ্বস্ত হলাম, আপনাকে ধন্যবাদ। ভদ্র, ঝড় বৃষ্টির প্রকোপ কমেছে, বাইরে যেন জ্যোৎস্নার আলো দেখা যাচ্ছে।
0: দুজনের মধ্যে যিনি কথা বলছেন মনে হয় পরিচারিকা, সঙ্গে ওই যুবতী নির্নিমেষ নয়নে আমাকে লক্ষ্য করছে। জ্যোৎস্নার ম্লান আলোতেও ওকে পরিষ্কার বোঝা যাচ্ছে কি অপরূপা সুন্দরী। কি কোনো মানবী না স্বর্গের দেবী?
1: ভদ্র আত্মবিস্মৃত। ভদ্র, ভদ্র, রাজপুত বীর!
0: কি বলছেন?
1: আরো দুর্যোগের আশঙ্কায় আমরা বরং গৃহের দিকে যাত্রা করি।
0: অনুমানে বোধ হচ্ছে আপনারা সম্মানিতা পুরস্ত্রী, কিন্তু যাবেন কিভাবে? পদব্রজে এই রাত্রে চলুন, আমি আপনাদের পৌঁছে দিই।
1: না না, আমরা নিজেরাই।
0: এ আপনাদের সংকোচ না আমাকে অবিশ্বাস?
1: ছি ছি ছি, ও কথা বলে আমাদের অপরাধী করবেন না। আপনি আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, এ তো আমাদের সৌভাগ্য। কিন্তু
0: দ্বিধা কিসের?
1: আমার এই সহচরীর পিতা যখন জিজ্ঞাসা করবেন কার সঙ্গে এসেছো, তখন এ কি উত্তর দেবে?
0: এই কথা বেশ তো, উত্তর দেবেন যে মহারাজ মানসিংহের পুত্র জগৎ সিংহ সঙ্গে করে নিয়ে এসেছেন।
1: যুবরাজ,
2: যুবরাজ, যুবরাজ, না জেনে হয়তো অপরাধ করেছি, ক্ষমা করবেন।
0: তোমাদের পরিচয় তো পেলাম না। যাক, আমাকে বিস্মৃত হইও না, স্মরণিকা হিসেবে এই সামান্য বস্তুটি তোমার কাছে রাখো, পরে যখন দেখা হবে।
1: এ কি করছেন, উষ্ণীষ থেকে এই অমূল্য রত্নহার খুলে দিলেন!
0: স্মৃতি চিহ্নটুকু না থাকলে যদি বিস্মৃত হও।
1: আবার কবে দেখা হবে?
0: এক পক্ষ পরে রাত্রে এই মন্দিরে আমি আশা করে থাকবো।
1: শৈলেশ্বর আপনাকে সুস্থ রাখুন।

0: পিতা,
1: বল পুত্র, তোমার আনিত সংবাদের ভিত্তিতেই স্থির করতে হবে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি। পাঠান রাজ কতলুখার সৈন্যরা অকারণে অত্যাচার করছে বাংলার সাধারণ নিরীহ মানুষদের, এই ব্যাপারে তোমার অভিজ্ঞতা?
0: পিতা, আমি গোপনে চর লাগিয়ে এবং নিজেও অনুসন্ধান করে জেনেছি, কতলুখা গড় মান্দারণের অদূরে ধরপুর গ্রামের কাছে 50,000 সৈন্য নিয়ে বেশ কয়েকটি প্রাচীন দুর্গ অধিকার করে সপরিবারে এবং সসৈন্যে বাস করছেন, এবং তার সৈন্যরা মাঝে মধ্যে নিরীহ জনসাধারণের উপর হামলা চালিয়ে সবকিছু লুটপাট করে পালাচ্ছে।
1: এত সাহস কতলুখা?
0: সাহস নয় পিতা, এ দস্যুতা। বর্ষার সমাগমে আমরা উৎকল অভিমুখে যুদ্ধযাত্রা স্থগিত রাখাতেই ওরা এই সুযোগ নিয়েছে।
1: পাঠানদের এই দুর্বৃত্তির আশু দমন নিতান্ত প্রয়োজন, কিন্তু তাতেও তো অহেতুক লোকক্ষয়, তবে তো মানাও যায় না।
0: পিতা, আপনার অনুমতি ও আশীর্বাদ পেলে আমি সামান্য 5,000 সৈন্য নিয়ে কতলুখাকে বিতাড়িত করে সুবর্ণরেখার পারে দিয়ে আসতে পারি।
1: 50,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 5,000 সৈন্য নিয়ে? না না না, এবার দুঃসাহসিক কাজ পুত্র।
0: সম্মুখ যুদ্ধে নয় পিতা, কৌশলে ওদের হীনবল করতে হবে, আর আমি তা পারবই বিশ্বাস আমার আছে।
1: জগৎ সিংহ, রাজপুত কুলের যোগ্য প্রতিনিধি তুমি, তোমার কথায় বিশেষ প্রীত হলাম পুত্র। বেশ, তোমার অভিযানের জন্য তৈরি হও।
0: যথা আজ্ঞা পিতা।
1: আচ্ছা, গড় মান্দারানের দুর্গাধিপতি এখন কে?
0: বীরেন্দ্র সিংহ।
1: বীরেন্দ্র সিংহ?
0: হ্যাঁ পিতা, জয়ধর সিংহের উত্তর পুরুষ।
1: ওর পরিবারের এখন কারা কারা আছে তা কি তোমার জানা আছে পুত্র?
0: ওর পিতা এবং প্রথমা পত্নী প্রয়াত, এখন ওর সঙ্গে আছেন দীক্ষাগুরু অভিরাম স্বামী, একমাত্র কন্যা পরিচারিকা বিমলা এবং আরো কয়েকজন।
1: বিমলা? পরিচারিকা? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো।
0: মহারাজ, বিমলা কি আপনার পরিচিতা?
1: হ্যাঁ, না না, যথাসময়ে হয়তো ওর পরিচয় জানতে পারবে। এখন তোমার অভীষ্ট সাধনে মনোসংযোগ করো।
0: অকারণ কৌতূহলের জন্য ক্ষমা করুন পিতা।
1: না পুত্র, যাক, কালই তাহলে তুমি যাত্রা করছ, আমি সব আয়োজন প্রস্তুত রাখছি, ঈশ্বর তোমার সহায় হন।
2: সে রাত্রে শৈলেশ্বরের মন্দিরে কুমার জগৎ সিংহের সঙ্গে আর কেউ ছিল
3: না? স্বামীজি,
2: তোমাদের পরিচয় জেনেছে?
3: পরিচয় গোপন করেছি।
2: এক পক্ষকাল পরে দেখা করবে প্রতিশ্রুতি দিয়েছো?
3: হ্যাঁ, আজ চতুর্দশ দিন, কালই পক্ষ পূর্ণ হবে।
2: নীলোত্তমা যুবতী, সুন্দরী, যৌবনের ধর্ম অস্বীকার করা বড় শক্ত, এখন কি স্থির করেছো?
3: আপনার পরামর্শ চাই বলেই তো সব অকপটে আপনার কাছে নিবেদন করলাম, বলুন কি করব। তিলোত্তমা কিন্তু খুব চঞ্চল হয়ে উঠেছে।
2: কিন্তু এ যে অসম্ভব, আত্ম অহংকারী বীরেন্দ্র কখনোই এ সম্পর্ক মেনে নেবে না।
3: জাতকুলের তো কোনো দোষ নেই, যদুবংশের কোন কুল ঘৃণ্য? জগৎ সিংহের পূর্বপুরুষরাও তো যদুবংশীয়।
2: বিমলা, নিজের অতীত বিস্মৃত হয়েছ? না না না, এ হয় না। তিলোত্তমাকে নিয়ে যেও না, রাজপুতকে বলো তিলোত্তমাকে যেন বিস্মৃত হয়, তিলোত্তমাকে বোঝাতে চেষ্টা করো।
3: বেশ, তাই হবে।
4: বীরেন্দ্র।
5: আসুন গুরুদেব, আজ্ঞা করুন।
2: বসো বীরেন্দ্র, তোমার সঙ্গে বিশেষ কথা আছে।
5: বলুন।
2: বঙ্গদেশ, বিহার, ওড়িশার বর্তমান অবস্থা তোমার অজানা নয়। মোগল পাঠান দুপক্ষই তোমার চেয়ে শতগুণে বলবান, কাজেই এক পক্ষের সাহায্য ছাড়া অপর পক্ষের হাত থেকে তুমি রেহাই পাবে না।
5: কোন পক্ষ অবলম্বন করতে আদেশ করেন?
2: যে পক্ষ অবলম্বন করলে অধর্ম হবে না, তুমি রাজপক্ষ অবলম্বন করো।
5: রাজাকে? দুপক্ষই তো রাজত্বের অভিলাষী।
2: তুমি কর যাকে দিচ্ছ তিনিই তোমার রাজা।
5: আকবর শাহের পক্ষ নেব আমি?
2: অসুবিধা কি?
5: তাহলে মানসিংহের আনুগত্য স্বীকার করতে হবে। না গুরুদেব, জীবন থাকতে আমি পারব না।
2: তবে পাঠানের সহায়তা করবে?
5: ক্ষতি কি?
2: পাঠানদের এই অত্যাচার বন্ধ করতেই দিল্লেশ্বরের নির্দেশে মানসিংহের এই অভিযান, আর তাতে

0: সে সফল হয়েছে। লুটপাট হাঙ্গামা সব এখন বন্ধ।
1: তবু গুরুদেব, মানসিংহের বশ্যত আমি স্বীকার করব না। আমি এক প্রকার স্থির করেই রেখেছি।
0: স্থির করেই ফেলেছ?
1: হ্যাঁ।
0: বীরেন্দ্র, তুমি জানো তোমার চেয়েও তোমার কন্যা তিলোত্তমা আমার বেশি স্নেহের পাত্রী। তার বিপদের কথা ভেবেই।
1: তিলোত্তমার বিপদ? কিভাবে?
0: মোগলের সপক্ষে গেলেই তোমার কন্যার অমঙ্গলের সম্ভাবনা কম। যাক, যার যা ভাগ্য, কার সাধ্য তা থেকে পরিত্রাণ পায়।
1: গুরুদেব, আমি ক্ষমা প্রার্থী, আপনার আজ্ঞায় আমার শিরোধার্য।
0: বাইরে কতলুখার দূতকে অপেক্ষায় রেখে আমি তোমার কাছে এসেছি, তাকে আমি পাঠিয়ে দিচ্ছি।
2: আমার অভিবাদন গ্রহণ করুন দুর্গাধিপতি।
1: বড় দূত, কতলুখার কি অভিপ্রায়?
2: 1000 অশ্বারোহী সেনা আর 5000 স্বর্ণ মুদ্রা 70 পাঠান শিবিরে প্রেরণ করতে হবে। নচেত
1: নচেত
2: কতলুখা 20000 সৈন্য নিয়ে গড় মান্দরণ অধিকার করবেন।
1: যাও দূত, তোমার প্রভুকে গিয়ে বলো বীরেন্দ্র সিংহ কতলুখার রক্তচক্ষুকে তুচ্ছ মনে করে, ক্ষমতা থাকলে সে যেন সেই চেষ্টাই করে। যাও।
3: আমায় ডেকেছ? আসমানি, আজ আমি রাত্রে বেশ কিছুটা দূরে যাব, তুমি তৈরি হয়ে নাও। তা কি এমন প্রয়োজন যে এই রাত্রে? তাছাড়া যাবেই বা কোথায়? আসমানি, তুমি তো আগে কখনো এমন কৌতূহলী ছিলে না।
4: ভুল হয়ে গিয়েছে বাবা, মাপ চাইছি।
3: আচ্ছা আসমানি, পুরনো কোনো লোক, ধরো কুমার জগৎ সিংহ, তোমাকে এখন দেখলে চিনতে পারবেন?
4: যুবরাজ? হ্যাঁ, কেন চিনবেন না?
3: ও, চিনবেন না? তাহলে তোমাকে যেতে হবে না। আচ্ছা, গজপতিকে নিয়ে গেলে হয় না?
4: তুমি আজ বড় চঞ্চল, তোমার কোনো কথাই ঠিক বুঝতেই পারছি না। জগৎ সিংহ কোথায় আসবেন?
3: চুপ, এ নিয়ে কোনো আলোচনা করবে না, তৃতীয় কোনো ব্যক্তি যেন না জানে।
4: বেশ, তাহলে বরং গজপতিকেই নিয়ে যাও। ব্রাহ্মণ একেবারেই বোকা, তবে ওর সঙ্গে অভিনয় করে বোঝাতে হবে।
3: সেই ভালো, তুমি ওকে গিয়ে তৈরি করো, আমি একটু পরেই যাচ্ছি।

0: ঠাকুরের দরজা তো দেখছি বন্ধ, অথচ ভেতরতে আলো জ্বলছে, করছেটা কি? দেখি ডাকি। ঠাকুর, ও ঠাকুর, বলি ও গোসাই। আরে মোলো, মিটলিটা করছে কি, সাড়া দেয় না। বলি ও রসিকরাজ বন্দ্যোপাধ্যায়। বাবা কি উত্তর! দেখি তো দরজা ছিদ্র দিয়ে। ও ঠাকুর অন্নভক্ষণ করছেন, তাই সাড়া দেবেন না, দাঁড়াও দেখাচ্ছি মজা। ওগো ও রসের নাগর, একটু কথা কও। ও মা, ও ঠাকুর, তোমার ঘরে ওই মহিলাটি কে? ও এই জন্য এত নাকামি, আমার সঙ্গে ফষ্টি নষ্টি করবে, আর রাতের বেলায় অন্য মেয়েকে নিয়ে। হায় ভগবান, তুমি আমাকে এভাবে ঠকালে ঠাকুর।
1: কি বলছিস জাতা, ঘরে আবার কাকে দেখলি?
0: তার দরজাটা খোলো না, আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি, লোকে কি বলবে? ও তুমি বুঝি আবার খাচ্ছো, কথা বলে আবার খেতে বসেছো?
1: না রে বাবা না, এই তো দাঁড়া, দরজা খুলেছি, আয়
0: নাও ঠাকুর, ও কটা ভাত খেয়ে নাও।
1: তা হয়, কত কই আবার খাবো?
0: হ্যাঁ খাবে, আবার খাবে, নইলে আমি কিন্তু চলে যাব।
1: যাবে কেন, যাবে কেন?
0: তুমি খাবে না কেন? খেয়ে নাও বলছি, না হলে আমি তোমাকে খাইয়ে দেব। আমি বলে তোমার কাছে আজ অভিশারে এসেছি।
1: তাই বুঝি, হ্যাঁ আমার কি সৌভাগ্য, ওং আয়াহি বড় দে দেবী।
0: এই যে দেখছি সরস কবিতা, আমাকে বললে আহ, এই জন্যই তো তোমাকে আমি রসের নাগর বলি। না খেয়ে না,
1: আমাদের খেতে নেই যে।
0: তবে রে, তুমি আমাকে একটু ভালোবাসো না?
1: সে কি, সে কি, তুমি যা আমার রাধিকে, এসো রাধিকে, আজ আমরা লীলা সাগরে ভেসে যাই।
0: হ্যাঁ মরে যাই, তার রসের নাগর এত হাতটা ধোবে না ওই নিয়ে।

0: তাই তো এই ধুয়ে নিচ্ছে ব্যাস। রাধিকে
1: সর্বনাশ, বিমলা আসছে যে।
2: রসিক প্রভু,
0: এই আমার চন্দ্রাবলী এলেন।
1: রাধিকার সঙ্গে প্রেমালাপে বাধা দিলাম বুঝি, জানি জানি আমার তো আর সে বয়স নেই।
0: বলো কি সুন্দরী, তুমি যে ভাণ্ডস্থ ঘৃত।

0: আমাদের দুজন কি ভালোবাসো তো?
1: তোর বলতে
0: তুমি আমাদের নিয়ে পালিয়ে চলো এই দণ্ডে।
2: হ্যাঁ তাতা করছো কি, যাবে কি না বলো?
1: যাবো যাবো যাবো। তা কবে যেতে হবে?
0: এই মুহূর্তেই। এই দেখো না, আমি সব গয়না পরে এসেছি, সঙ্গেও নিয়েছি, চলো এক্ষুনি পালাবো।
1: সব পড়ে রইলো যে,
0: ওসব আমি কিনে নেবো, এখন চলো।
1: আসমানি
2: যাচ্ছি তো, তোমরা বেরিয়ে পড়ো, আমি তোমার ঘরে চাবি দিয়ে পৌঁছে যাচ্ছি। যাও যাও দুগ্গা দুগ্গা।
0: এই অন্ধকারে পথ চেনাই দায়। এসো ঠাকুর, আমার হাত ধরে একটু পা চালা।
1: এই তো এই তো, চলো চলো। তাই কোথায় যাচ্ছি?
0: দিগ্গজ, তুমি ভূতের ভয় করো, এ পথে কিন্তু ভূতের খুব দৌড়া।
1: রাম রাম রাম রাম রাম রাম বলো, রাম নাম বলো।
0: বলছি বলছি, আমার আচরণটা ছাড়ো ঠাকুর। জানো রসরাজ, সেদিন ও শৈলেশ্বরের মন্দিরে পুজো দিতে এসেছি এই রকমই রাত্রি, তা ওই বটতলাতে দেখি
1: কি কি যাচ্ছে,
0: সে এক বিকট মূর্তি।
1: রাম রাম,
0: এ কি কি, তুমি এত কাঁপছো কেন?
1: রাম রাম,
0: না মন্দিরে কি নিয়ে যাওয়া যাবে না, কি জানি যদি জগৎ সিংহ কি চিনতে পারে।
1: বিমলে
0: কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আরে আঁচল ধরে টানাটানি করছো কেন, আঁচলটা ছাড়ো।
1: কতদূর কতদূর সে?
0: সে কে, কতদূর মানে?
1: মানে ওই বটগাছ।
0: বটগাছ ওই তো সামনে। এই রে
1: কি হলো, কি হলো?
0: ইষ্টনাম ইষ্টনাম করো গজপতি, ইষ্টনাম করো। ওই বৃক্ষমূলে দেখছো কি বিরাট মূর্তি।
1: আগে বাবা গো, আমি চললাম।
0: দাঁড়া ঠাকুর দাঁড়া, আমার করে ছুটে পালিও না, পড়ে যাবে।
1: আমি ফিরে চললাম আর যাবো না।
0: নমস্কার যুবরাজ।
3: তোমাদের কুশল তো, তোমার সাথীকে দেখতে পাচ্ছি না।
0: যুবরাজ একটি অনুরোধ, তিলোত্তমা বলে কেউ ছিল তা আপনাকে ভুলে যেতে হবে।
3: কেন কেন ভুলতে হবে, আজ আর তা সম্ভব নয়। শোনো, এই দেবতা শৈলেশ্বরের শপথ, ওকে ছাড়া আমি আর কাউকে আমার পত্নীত্বে বরণ করতে পারবো
0: না। এই আপনি কি শপথ নিলেন কুমার, এই যে হতে পারে না, এ হয় না।
3: কেন হয় না?
0: অম্বর বংশের বধূ হতে পারবে না, ও ও বীরেন্দ্র সিংহের কন্যা।
3: কি বলে, বীরেন্দ্র সিংহের কন্যা? ও আগে কেন পরিচয় দাওনি, এখন আমি কি করে ভুলি? আজ আমি বড় আশা নিয়ে এসেছিলাম। আচ্ছা একবার কি দেখা করা যায় না? একটিবার, মাত্র একটিবার আমি তাকে দেখতে চাই।
0: কুমার আপনার জন্য আমি বড় কষ্ট পাচ্ছি, জানি না শৈলেশ্বরের কি ইচ্ছা, তবু সত্যি তাকে আপনি একবার।
3: সম্ভব হবে কি একবার?
0: বলতে সংকোচ বোধ করছি, তাহলে আপনাকে যে গড় মান্দারণে যেতে হবে।
3: গড় মান্দারণে? কিন্তু আমি দুর্গে প্রবেশ করব কিভাবে?
0: পশ্চাতের গুপ্ত দরজা দিয়ে আমি আপনাকে নিয়ে যাব।
3: তিলোত্তমার কোনো অমঙ্গল হবে না তো?
0: আপনার সাক্ষাৎ পেলে হতভাগী বাঁচবে।
3: কিন্তু দুর্গাধিপতির বিনা অনুমতিতে দুর্গে প্রবেশ করলে?
0: সে অধিকার আমার আছে কুমার।
3: আমাকে ভুল বুঝো না, পরিচারিকা জ্ঞানে তোমাকে অবজ্ঞা করছি না, কিন্তু কি হিসেবে তোমার এই অধিকার আমি
0: না জানলে আপনি যাবেন না?
3: আমার মনে একটা কৌতূহল আছে, তোমার চাল চলন ব্যবহার মার্জিত রুচি সবই আভিজাত্যের পরিচায়ক, পরিচারিকা হিসেবে মানতে অসুবিধা হয়, তাই বলছি।
0: বেশ তাহলে শুনুন, গোপনে কানে কানে বলি।
3: আমার সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন দুর্গে।
0: চুপ, আমি পরিচারিকা, এই পরিচয় মনে রাখবেন, আমাকে বিমলা বলে ডাকবেন, আমারই স্বার্থের প্রয়োজনে।
3: বেশ তাহলে চলো।
0: দুর্গ পশ্চাতে এই গুপ্ত পথ, এই পথের সন্ধান কেউ জানে না, অপেক্ষা করুন, দুর্গদ্বার খুলি।
3: কি নিশ্চিত্র অন্ধকার, কিছুই যে দেখা যায় না।
0: আমার হাত ধরুন কুমার, আমি সামনে সোপান মূলের চত্বরে আপনাকে রেখে আসি। আস্তে আস্তে,
3: দরজা খোলা রইল যে,
0: আপনাকে ওখানে।

0: রেখি, আমি দরজায় চাবি দিয়ে আসবো, একটু অপেক্ষা করুন।
1: বেশ,
0: চলুন কুমার।
1: বিমলা, তোর সঙ্গে কি কেউ গিয়েছিল?
0: না তো, কেন কুমার?
1: আমার কেমন মনে হচ্ছিল সারা পথ যেন দু তিনজন অনুসরণ করে আসছে। এখানে এই চত্বরে দাঁড়িয়ে আমি যেন কাদের দ্রুত পদশব্দ পেলাম, এই দিকটায় চলে গেল। কি জানি, হয়তো আমারই মনের ভ্রম।
0: তাই সম্ভব, এই পথের সন্ধান কেউ জানে না কুমার। আসুন আমার সঙ্গে, এই ঘরে তিলোত্তমা আছে, আপনি যান, তাড়াতাড়ি বাক্যালাপ শেষ করবেন।
1: আচ্ছা আচ্ছা,
0: ওকে একটু বোঝাবেন, আমি পাশের ঘরে আপনার অপেক্ষায় থাকব, আপনি যান। জানি না ঈশ্বরের কি ইচ্ছা, এই বোধহয় ভাগ্যলিপি। সত্যিকারের প্রেম কিছুই বিচার করে না, একবার মাত্র চোখে দেখার জন্যে রাজপুত কুমার বীরেন্দ্র সিংহের দুর্গে চলে এলো। এ কি, কে কে তুমি?
2: চিৎকার করো না, সুন্দরীর মুখে চিৎকার মানায়
0: না। কে তুমি?
2: ওসমান খান, কতলু খান সেনাপতি।
0: কিন্তু কেন, কিভাবেই বা দুর্গে প্রবেশ করলে?
2: তোমারই অনুকম্পায় দেবী মন্দির থেকে গোপনে অনুসরণ করে কেন দুর্গ অধিকার করবো বলে?
0: তুমি তো একা।
2: এখন একা, কিন্তু মুহূর্তে দুর্গ ভরে যাবে। এখন তোমার ওই ওড়নায় বাঁধা চাবিটা যে চাই সুন্দরী,
0: যদি না দি
2: জোর করে তোমার অঙ্গ স্পর্শ করে নিতে হবে।
0: তাই না?
2: না না না না না, অত সহজে কি ওড়না উড়িয়ে দেওয়া যায়? এই দেখো ওড়না আমার হাতে, চাবিটা নিয়ে গুপ্ত পথের দরজা খুলে দিয়ে আসি। তার আগে যে তোমাকে একটু কষ্ট দেব সুন্দরী।
0: কি কি, আমার হাত এভাবে বাঁচু কেন? কি,
2: হাজার হাজার সালাম সুন্দরী, তোমাকে আমার মনে থাকবে। রহিম শেখ, এই রমণী অত্যন্ত চতুরা এবং সাহসী, যতক্ষণ না সৈন্যরা দুর্গে প্রবেশ করছে তুমি একে পাহারা দিয়ে রাখো, কোন রকম চিৎকার না করে, সাবধান। সালাম সুন্দরী।
0: ছি ছি ছি, আমারই নির্বুদ্ধিতায় আজ এই বিপদকে টেনে আনলাম। কুমারের সন্দেহ আমি মনে স্থানই দিইনি, কিন্তু কিন্তু এখন কি করি কি করি? না, যেভাবে হোক কুমারকে দুর্গের বাইরে পাঠিয়ে দিতে হবে। ছলে বলে কৌশলে আমাকে একটা উপায় বার করতেই হবে। রহিম শেখ যেভাবে আমার রূপসুধা গিলছে, দেখি ওকে কাবু করতে হবে। শেখজি, ও শেখজি, অমন দূরে কেন? আসুন না, আসুন না আমার কাছে বসুন, একটু গল্প করি।
3: তা তো বসলেই হয়।
0: আহা, আরো কাছে আসুন না, এত দূর থেকে কি কথা বলা যায় নাকি? আসুন আরো, আর একটু কাছে আসুন।
3: এই তো, এই তো আমি এসেছি সুন্দরী।
0: হ্যাঁ, ইস, আপনি কি ঘামছেন?
3: কই না তো।
0: হ্যাঁ ঘামছেন তো, দেখুন দেখি না, আমার ইচ্ছে করছে ওড়না দিয়ে একটু হাওয়া করি। এই শেখ সাহেব, আমার হাত দুটো একটু খুলে দিন না, দিন না খুলে।
3: খুলতে তো পারি, তা তুমি পালাবে না তো?
0: পালাবো তোমাকে ছেড়ে? শেখজি, আমার না তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে।
3: তোবা তোবা তোবা, এই নাও সুন্দরী, আমি খুলে দিলাম। কি দিলাম তো?
0: হ্যাঁ, তোমার হাতটা কি নরম শেখজি। আচ্ছা শেখজি, আমাকে তোমার ভালো লাগছে না, ভালোবাসতে ইচ্ছে করছে না?
3: মানে
0: আমার কিন্তু তোমাকে খুব ভালো লেগে গেছে, ইচ্ছে করছে তোমাকে নিয়ে পালাই। এই শেখজি যাবে?
3: সাচ, এই তুমি আমার সঙ্গে যাবে?
0: কেন যাবো না, তোমাকে ভালোবেসেছি আর যাবো না? বিশ্বাস হচ্ছে না বুঝি? বেশ, এই আমার গলার সোনার হার, এই এই তোমার গলায় পরিয়ে দিলাম। ও শেখজি, এই গলায় মালা পরালে কি হয় জানো?
3: আমি জানি জানি, শাদি হয়।
0: ব্যাস, তোমার সঙ্গে আমার শাদি হয়ে গেল।
3: সত্যি তুমি না বড় ভালো আছো।
0: শাদি তো করলাম, কিন্তু তোমাকে কি পাবো?
3: কেন কেন পাবে না কেন?
0: তোমরা তো দুর্গ জয় করতে পারবে না।
3: কেন পারবে না কেন?
0: তোমাকে প্যার করি তাই বলছি, বাইরে আমি।

0: বীরবনি, জগৎসিংহ হাজার হাজার সৈন্য নিয়ে দুর্গ ঘিরে আছে, তোমাদের কাউকে বেঁচে ফিরতে দেবে না।
1: তাহলে কি হবে শেখজি, আমি যে তোমাকে পাবো না?
2: পিয়ারি, তুমি আমাকে বাড়ি যাবার খবর দিয়েছো, আমি যাই, সেনাপতিকে খবর দিয়ে আসি, বহুত বহুত ইনাম মিলবে।
0: আমাকে ভুলে যাবে না তো?
2: কবি নেই সুন্দরী, কবি নেই, খবর দিয়েই আমি চলে আসছি, এখন আমি যাই।
0: মরুকে যাও, তাড়াতাড়ি ফেরো শেখজি।
3: এখানে আপনি কেন এলেন কুমার?
4: একটিবার তোমাকে না দেখে থাকতে পারলাম না তিলোত্তমা।
3: কিন্তু কিন্তু এভাবে এখানে আসা, আপনার যদি কোনো বিপদ হয়?
4: আমি জানি, বিপদে ঝুঁকি নিয়েই আমি এসেছি। ভেবেছিলাম একটিবার দেখেই চলে যাব, কিন্তু তখন বুঝিনি তুমি আমার হৃদয়ে এত ব্যাকুল করে তুলবে। যাক, সে দুঃখ আমি না হয় ভুলব। তিলোত্তমা, তুমি আমাকে ভুলে যাও
3: না। কুমার, না, ও কথা বলবেন না।
4: তোমার
3: এই এক পক্ষ কাল আমি যে শুধু আপনার স্মৃতি নিয়েই
4: শৈলেশ্বরের কাছে শপথ নিয়েছিলাম, আমি তোমাকে ছাড়া আর কাউকে তোমার আমার মিলন বুঝি বিধাতার অভিপ্রেত নয়।
3: কুমার, তোমার জীবনে জগৎ সিংহ ছাড়া আর কেউ কোনো দিন স্থান পাবে না, পেতে পারে না। তিলোত্তমা মরবে তবু।
4: তিলোত্তমা, তিলোত্তমা অস্থির হয়ে না।
0: কুমার, কুমার, পাঠানরা দুর্গ জয় করে নিয়েছে, বীরেন্দ্র সিংহ বন্দি, এদিকটা এখনো ফাঁকা আছে। চলুন কুমার, এখনো হয়তো আপনাকে দুর্গের বাইরে পাঠানো যাবে।
4: কিন্তু তিলোত্তমা, তুমি
0: ও শুনুন, পাঠান সেনাদের জয়োল্লাস। কি করি কুমার, তিলোত্তমাকে বাঁচান কুমার।
4: একা আমি কি করতে পারি, তবু চেষ্টা ত্রুটি হবে না, যদি সম্ভব হয় তোমরা এসো, তোমরা আমার পশ্চাতে এসো। না না, আর হলো না বিমলা, তবু যতক্ষণ এই রেখে প্রাণ থাকবে তোমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। তোমরা এখন এগিয়ে দাঁড়ো, যাও ওইখানে, ওরা ঘরে ঢুকছো।
3: কুমার, কুমার, ওরা অনেকজন, আপনি একা এই দুঃসাহস করবেন না। কুমার,
4: রাজপুত বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে না তিলোত্তমা। দূর থেকে বর্ষা নিয়ে আঘাত হানছো।
0: কুমার সাবধান, তিন চারজন ছুরি নিক্ষেপ করছে।
4: এই তোমাদের বীরত্ব, একজনকে সকলে মিলে এইভাবে আক্রমণ করছো, তাও দূর থেকে। বিরুদ্ধ দল সামনাসামনি যুদ্ধ করতে পারলে না। খবরদার,
5: খবরদার, রাজপুতকে বধ করো না, ওকে বন্দী। একই কুমার, অস্ত্রাঘাতে জর্জরিত, চেতনা প্রায় লুপ্ত, বেওয়াকুফ, তুমি যে দল, নিকালো সব, আমি নিকালো।

0: আমি কোথায়?
1: আপনি উত্তম স্থানেই আছেন, একটু চুপ করে শুয়ে থাকুন, কথা বলবেন না।
0: কেন?
1: আপনি অসুস্থ, কথা বললে ভালো হতে দেরি হবে। কি দেখছেন এমন ভাবে কুমার?
0: তুমি কে? তিলোত্তম?
1: আমি আয়েশা।
0: তিলোত্তম, তিলোত্তম
1: আবার সজ্ঞা হারালো।
2: ওষুধটা ঠিক মতো খাইয়ে যাও, মাঝে মাঝে এরকম হবে।
1: না, আমার ভালো লাগছে না। তুমি ভিষগাচার্যকে খবর দাও।
2: তুমি বড় বেশি অস্থির হচ্ছ নবাবনন্দিনী।
1: ওসমান, তুমি যাবে না আমি অন্য লোক পাঠাবো।
2: আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। নবাবনন্দিনীর হুকুম আমি কি অমান্য করতে পারি? আয়েশা, আজ প্রায় চার দিন হলো তুমি একভাবে বন্দী রাজকুমারের সেবা করে যাচ্ছ। সত্যি তোমার তুলনা নেই। তোমার সেবা দিয়ে তুমি রাজকুমারকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে এলে।
1: তুমিও তো কম করছো না ওসমান। আমি তো রমণী, পীড়িতের সেবাই আমার ধর্ম। কিন্তু তোমার কি, যে তোমার পরম শত্রু তাকে ভালো করে তুলতে কদিন তুমি কি কষ্টই না করছো।
2: আয়েশা, তুমি নিজে সুন্দর, তাই তোমার মন দিয়ে অপরকেও ভালো।

0: মুখে দেখো, আমি যা করছি তা কিন্তু স্বার্থের জন্যে।
1: স্বার্থের জন্যে?
0: সত্যি তাই আয়েশা। কুমারকে বাঁচিয়ে না রাখতে পারলে আমাদের সমূহ ক্ষতি। কুমারের কিছু হলে মানসিংহ আর দিল্লি শাহ রাগবা শাহ সমস্ত শোক নিয়ে আমাদের শেষ করে দেবে। কিন্তু কুমার জীবিত অবস্থায় আমাদের বন্দী থাকলে মানসিংহ পুত্রের জন্য অন্তত সন্ধি করতে আগ্রহী হবেন।
1: ওসমান, সংসারে তোমার মতো কয়েকজন স্বার্থপর থাকলে আমাদের দেশে সত্যি সত্যি হয়তো এত শত্রুতা হানাহানি থাকতো না, থাকতো না ধর্মের গোড়ামি নিয়ে বাড়াবাড়ি, আর তাই নিয়ে অযথা দাঙ্গা হাঙ্গামা, নিরীহ এত লোকের প্রাণ নাশ।
0: আয়েশা, আমি কিন্তু সত্যি স্বার্থ নিয়ে চলি, সেটা বোঝো না?
1: তার মানে?
0: আমি যে আশালতার মূলে এত জলসিঞ্চন করে চলেছি তাতে ফুল কি কোনোদিনও ফুটবে না?
1: ওসমান, সংযত হও। প্রলোভনকে বড় করে সংসারের সৌন্দর্যশালীনতাকে নষ্ট করো না। তুমি বীর, তুমি যোদ্ধা, তোমার হৃদয়কে নিম্নগামী করো না। আমি যে তোমাকে ভাইয়ের মতো ভালোবাসি।
0: এক কথা চিরকাল সে এক কথা। এত সুন্দর তুমি, অথচ তোমার হৃদয় কি পাষাণ! তুমি কি তুমি কি আমার কথা একবারও ভাববে না?
1: তুমিও আমার পিতৃব্য পুত্র, তুমি আমার ভাই। ভাই বোনের মধুর সম্পর্ককে এভাবে কালিমালিপ্ত করো না ওসমান, এ আমার মিনতি, আমার অনুরোধ। অন্যদিকে নবাব নন্দিনী হিসেবে তোমার প্রতি আমার প্রত্যক্ষ সুস্পষ্ট আদেশ। আপনি এখন প্রায় সুস্থ কুমার?
2: আমি কোথায়?
1: কতলুখার দুর্গে।
2: আমি বন্দি? কতলুখার সৈন্যেরা?
1: আপনি আহত হয়েছিলেন, এখন সুস্থ।
2: তুমি কে?
1: আমি আয়েশা, কতলুখার কন্যা।
2: গড় মান্দারণ কি তোমাদের অধিকারে?
1: হ্যাঁ।
2: বীরেন্দ্র সিংহ, তার কি হয়েছে?
1: রাজদ্রোহের অপরাধে তিনি বন্দী।
2: আর তার পরিবারের লোকজন, তারা সব কোথায়? চুপ করে আছো কেন? তারা কেমন আছে বলো।
1: বিশ্বাস করুন, আমি সব কথা জানি না।
2: একি শোনো, তুমি চলে যাচ্ছ কেন?
1: যাইনি কুমার, আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। হ্যাঁ, করুন, এই নিন, জল নিন। একি আমার হাতটা ছাড়ুন, এমন করে ধরে আছেন, কিছু বলবেন?
2: এই কদিন তোমাকে খুব কষ্ট দিয়েছি না?
1: কষ্ট কিসের?
2: একটা কথা বলবে আয়েশা?
1: বলুন।
2: অসুস্থ অবস্থায় আচ্ছন্ন হয়ে যখনই চোখ মেলেছি, দেখেছি একটি স্বর্গীয় দেবকন্যা উদ্বেগাকুল চোখ নিয়ে আমাকে দেখছে, আমার শুশ্রূষা করছে। সে কে? সে কি তুমি? তিলোত্তমা?
1: আপনি আপনি স্বপ্নে তিলোত্তমাকেই দেখেছেন কুমার?
3: বীরেন্দ্র সিংহ, রাজদ্রোহিতার অপরাধে তুমি অভিযুক্ত।
4: রাজদ্রোহী? রাজদ্রোহী তো তুমি, তুমি লুঠেরা দস্যু, রাজা দিল্লীশ্বর আকবর শাহ।
3: সাবধান বীরেন্দ্র সিংহ,
4: তুমি নিজে সাবধান হও কতলু খাঁ।
3: যদি বা তোকে ক্ষমা করতাম, তোর অহংকার তোকে মৃত্যুর পথে টানছে, আমি তোর মৃত্যুদণ্ড দেব।
4: ভীরু পাঠান, তোমার ক্ষমায় আমি পদাঘাত করি। তোমার দয়ায় জীবন থাকার থেকে আমার মৃত্যু অনেক শ্রেয়।
3: তোমার কন্যাকে দেখতে চাও না?
4: যদি তোমার গৃহে জীবিত থাকে তবে না, যদি মৃত হয় তবে তবে একবার।
3: তাহলে আমার কোনো দোষ নেই বীরেন্দ্র সিংহ। জল্লাদ, একে বধ্যভূমিতে নিয়ে যাও, একে বধ করবার আদেশ দিলাম, যাও নিয়ে যাও।
4: যাওয়ার আগে বলে যাই দস্যু, এই সঠতা এই মিথ্যাচারের প্রতিফল তুমি পাবে। জগদীশ্বর আছেন, তিনি তোমায় শাস্তি দেবেন,
3: যাও নিয়ে যাও।
0: না, আমি যতক্ষণ না আসি তোমরা একে বধ করো না, একটু অপেক্ষা করো।
5: যাকে প্রভু।
0: আসুন, ওই দেখুন, দেখুন বদ্ধভূমিতে বীরেন্দ্র সিংহ। কিন্তু ওকে
6: কার কথা বলছি ওসমান?
0: বীরেন্দ্র সিংহ ওই ভিখারির সঙ্গে কথা বলছেন, কে ভিখারি?
6: ওসমান, তুমি আমার অনেক উপকার করেছো, তোমার সাহায্য ছাড়া আমি আজ

0: জীবনের এই সুযোগ পেতাম না। তোমাকে বলতে আপত্তি নেই, ভিখারির ছদ্মবেশে উনি অভিরাম স্বামী।
1: অভিরাম স্বামী?
0: আরো পরিচয় শুনে রাখো, উনি আমার পিতা।
2: গুরুদেব বিদায় দিন, অতীতের সব অপরাধ ক্ষমা করুন। এ জগতে আর তো আমার কেউ রইল না, কার্জন্যে প্রার্থনা করব।
3: বীরেন্দ্র, ওই অবগুণ্ঠনবতীকে চিনতে পারছ? ওসমান ওকে নিয়ে এসেছে, আমার একমাত্র কন্যা বিমলা। শুধু তোমারই জন্যে, তোমার স্ত্রী হয়েও পরিচারিকার পরিচয়ে নিজেকে গোপন রেখে গেল। এখনো কি তোমার বিবেক?
0: স্বামী, প্রভু।
2: বিমলা, ওঠো বিমলা, আমার পা জড়িয়ে আমাকে আর এ সময় কষ্ট দিও না। অনেক অন্যায় তোমার প্রতি করেছি, আমাকে ক্ষমা করো বিমলা।
0: স্বামী, আজ আমাকে মুক্ত কণ্ঠে জানাতে দাও, সবাই জানুক আমি তোমার পরিচারিকা নই, আমি তোমার ধর্মত স্ত্রী, তুমি আমার স্বামী।
2: হ্যাঁ, তুমি আমার ধর্মত স্ত্রী, এ তো অস্বীকার করার নয় বিমলা। কিন্তু আর নয়, এবার তুমি যাও, ওরা আমাকে বধ করবে, তুমি সহ্য করতে পারবে না।
0: না, আমার সামনেই আমার বৈধব্য ঘটুক।
2: বিমলা,
0: তোমার ওই রক্তস্রোতে মনের সংকোচ, ভীরুতা, মমত্ব সব আজ আমি বিসর্জন দেব।
2: বিমলা,
0: এই হস্তে আমি এর প্রতিশোধ নেব, এ তুমি জেনে যাও। তোমার সামনেই আমি সব অলঙ্কার ত্যাগ করলাম, এখন থেকে এই দক্ষিণ হস্তে শানিত লৌহ ভিন্ন আর কিছু ধারণ করব না। এ আমার শপথ, এ আমার শপথ। ওসমান, তোমার সাহায্যের কথা আমি কোনোদিন ভুলব না।
1: ওসব কথা থাক, আপনাকে একটু অনুরোধ করব, আর দুদিন আপনি ধৈর্য ধরে থাকুন। দুদিন পরে কতলু খাঁর জন্মদিনে দুর্গে সবাই আমোদ প্রমোদে মত্ত থাকবে, ওই দিন আমি আপনাকে এখান থেকে উদ্ধার করব। এই অঙ্গুরীয়টি রাখুন, ওই দিন মধ্যরাত্রে অন্তঃপুর দ্বারে আসবেন, একজন প্রহরী থাকবে, তাকে অঙ্গুরীয়টি দেখালে সেও অনুরূপ একটি অঙ্গুরীয় দেখাবে। আপনি নিশ্চিন্তে তার সঙ্গে চলে যাবেন, যেখানে বলবেন সেখানেই সে আপনাকে নিরাপদে পৌঁছে দেবে।
0: তোমার কোনো বিপদ হবে না তো?
1: আমার দায়িত্ব নিয়েই আমি বলছি।
0: ঈশ্বর তোমায় দীর্ঘজীবী করুন।
1: একটা কথা, একজন আসবেন, সঙ্গে কেউ থাকলে বিপদ হতে পারে।
0: একজন? তিলোত্তমা।
1: গবাক্ষ পথে কি দেখছেন কুমার?
4: ওই অদ্ভুত দর্শন ব্যক্তিটিকে?
1: উনি গজপতি বিদ্যাদিগজ, বীরেন্দ্র সিংহ দুর্গেই থাকতেন, গড় মান্দারণে। আলাপ করবেন?
4: অসুবিধা না হলে।
1: বেশ তো, বাইরে ঘরে আসুন, আমি ওকে ডেকে পাঠাচ্ছি।
4: আপনি ব্রাহ্মণ?
5: যাবত মেরৌ সীতা দেবা, যাবত গঙ্গা মহিতলে, অসারে খলু সংসারে সারং, শ্বশুর মন্দিরং, খোদা খা, বাবুজিকে ভালো রাখুন।
4: আমি রাজপুত, আপনি গজপতি বিদ্যাদিগজ?
5: দোহাই শেখজি, আমি আপনার চরণের দাস।
4: আপনি গড় মান্দারণে থাকতেন? কি হলো?
5: দোহাই খাওয়া, ওই মেরো না বাবা, আমি তোমার গোলাম বাবা।
4: বিদ্যাদিগজ মশাই?
5: এখন শেখ দিগজ।
4: আচ্ছা বেশ, তাই হলো। আমাকে গড় মান্দারণের খবর বলুন তো।
5: অভিরাম স্বামী পলাইত, বীরেন্দ্র সিংহকে কতলুখা কচকচা কচ কেটে ফেলেছেন।
4: আর অন্য খবর ব্রাহ্মণ?
5: শেখ দিগজ বাবা
4: ব্যাতুলতা রাখুন, বলুন বিমলা আর তিলোত্তমা কি হয়েছে?
5: ওরা কতলুখার উপপত্নী হিসেবে বেশ।
6: ব্রাহ্মণ! ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে।
1: দিন কুমার, ওকে পীড়ন করে লাভ নেই।
4: না না না, আমি উত্তেজনা বশত, আপনি যান, আপনি যান, আপনি যান ব্রাহ্মণ।
5: খোদা খা আপনার মঙ্গল করুন গো বাবা গো।
4: উসমান?
1: আমি সেনাপতি মাত্র।
4: তুমি পিশাচের সেনাপতি?
0: তিলোত্তমা, ও কেঁদে কেঁদে নিজেকে শেষ করছিস কেন?
7: জীবনের আর কি প্রয়োজন?
0: আজ কতলুখার জন্মদিন, সবাই আমোদ প্রমোদে মত্ত।
7: তোমার কি অসুবিধা? মনমোহিনী সাজে নিজেকে তো তৈরি করেই নিয়েছো।
0: তিলোত্তমা,

0: তুমি যাও মা, তুমি যাও। তোমাকে আমি সহ্য করতে পারছি না, তোমার ওই সাজসজ্জা আমাকে লজ্জা দিচ্ছে।
1: আমাকে ঘৃণা করতে চাস কর, তবে এই কথা জানিস, যতক্ষণ প্রাণ আছে ধর্মের মর্যাদা আমি রাখবই, আজই তার প্রমাণ পাবি। এখন শোন শোন, এই অঙ্গুরীয়টি রাখ, আজ মধ্যরাতে দুর্গদ্বারে উপস্থিত হবি, সেখানে একজন প্রহরী তোকে অনুরূপ অঙ্গুরীয় দেখালে তুই নিশ্চিন্তে তার সঙ্গে বাইরে চলে যাবি, সোজা অভিরাম স্বামীর কুটিরে যাবি।
0: তুমি, তোমার কি হবে?
1: আমার জন্য ভেব না, অঘটন না ঘটলে আমি ঠিক সময় তোমার সঙ্গে মিলিত হব।
0: একটা কথা
1: বলো, কি হলো বলো।
0: সে কোথায়, কেমন আছে?
1: জগৎ সিংহ ভালোই আছেন, এই দুর্গেই আছেন, আর নয় আমি চলি।
2: যুবরাজ, যুবরাজ, এই রমণী আপনার সাক্ষাৎ প্রার্থী।
3: কে, কে ওখানে?
2: আপনি ভেতরে যান, আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি করবেন, নইলে বিপদের আশঙ্কা।
0: কুমার,
3: বীরেন্দ্র সিংহের কন্যা।
0: ঠাকুর, আমি কি এতই অভাগিনী?
3: এখানে কি প্রয়োজন? আমি পূর্ব স্মৃতি বিস্মৃত হতেই চাই।
0: যুবরাজ, যুবরাজ শুনো।
3: যাও যাও, তুমি কতলুখার উপপত্নী, যাও।
0: ও মা গো,
3: একে সংজ্ঞাহীন হয়ে পড়লো, কি করি আমি? প্রহরে, প্রহরে!
2: যুবরাজ, হে কি রমণী
3: জ্ঞান হারিয়েছেন, শুশ্রূষার প্রয়োজন, একবার নবনন্দিনীকে খবর দিতে পারো।
2: এক্ষুনি দিচ্ছি যুবরাজ।
4: হঠাৎ কি প্রয়োজন রাজকুমার?
3: ওই যে ভূতল সাইনী রমণী, সংজ্ঞাহীনা।
4: ইনি কে?
3: বীরেন্দ্র সিংহের কন্যা।
4: আসমানি, গোলাপ নির্যাস সহ জল আর একটু শীতল পানীয়, ভয় নেই, এক্ষুনি জ্ঞান আসবে।
5: এই যে জল।
0: এ কি? আমি, আমি
4: শান্ত হও ভগ্নী, মানসিক ক্লান্তিতে তুমি দুর্বল, অধীর হইও না, আমার কক্ষে চলো, ওখানে বিশ্রাম করো, তারপর তোমার অভিপ্রেত স্থানে আমি পাঠিয়ে দেব।
0: না না, আমি,
4: অবিশ্বাস করো না, আমি তোমার শত্রু কন্যা, কিন্তু নারী, আমা হতে কেউ কিছু জানবে না, যেখানে যেতে চাইবে আসমানির সঙ্গে পাঠিয়ে দেব, তোমার কোনো শঙ্কা নেই। সাংকেতিক অঙ্গুরীয়টি?
0: না না
4: ভগ্নী, আমি সব জানি, তোমার কোনো ভয় নেই, আমি নিজে তোমাকে পাঠিয়ে দেব, কথা দিচ্ছি। অঙ্গুরীয়টি না পেলে প্রহরী বিপদে পড়বে। আসমানি, এটি প্রহরীকে দিয়ে দাও, আর একে নিয়ে আমার কক্ষে যাও, আমি এখনই যাচ্ছি। কুমার, আপনি যেন ভীষণ চিন্তায় আছেন।
3: না, আমার দুঃখ আপনি জানেন না, এই জীবনে আমার আর কোনো স্পৃহা নেই।
4: আমাকে কি নিজের বলে ভাবতে পারো না? এত কুণ্ঠা কেন, এত দুঃখই বা কেন? এই কন্যাই কি তোমার তিলোত্তমা?
3: আর ও কথা কেন, আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেছে। আয়েশা, তোমার চোখে জল?
0: না,
3: আমি, আমি কি তোমাকে কোনো দুঃখ দিলাম আয়েশা?
0: না কুমার, তোমার দুঃখই আমার দুঃখ, তোমার কষ্টই আমার কষ্ট, একদিন তোমার কাছ থেকে আমাকে দূরে সরে যেতে হবে, তা আমি বিস্মৃত হয়েছিলাম। কুমার, তুমি কারাগারে এই যন্ত্রণা ভোগ করবে, এ আমি সইতে পারবো না, তুমি আমার সঙ্গে চলো কুমার, আমি তোমাকে বেগবান অশ্ব দিচ্ছি, তুমি তোমার শিবিরে চলে যাও, এসো কুমার, এসো।
3: তোমার পিতার অজ্ঞাতে, তার অমতে, তোমার পিতা যদি তোমাকে কষ্ট দেন,
0: ক্ষতি কি?
3: আয়েশা,
0: কুমার,
3: তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো, আমার জন্য তুমি কষ্ট পাবে, তা যে আমি,
0: কুমার, কোনো কোনো কষ্ট যে জীবনে আনন্দ এনে দেয়।
3: তুমি কাঁদছো আয়েশা?
0: না কুমার, আমি, আমি আর কাঁদব না।
3: কাঁদবে না বলছো, অথচ আমার হাত ধুটে ধরে তুমি এত কাঁপছো কেন আয়েশা? আয়েশা, তোমার চোখের জলে আমার করতল।

0: মুখটি যে ভরে গেল। আমাকে কি তুমি
1: বলো না কুমার, বলো না, আমার জন্য তুমি মুক্ত জীবন হেলায় ফিরিয়ে দিলে, এ যে আমার জীবনের পরম সম্পদ হয়ে রইল, যতদিন বাঁচবো।
2: বাহ বাহ নবাব নন্দিনী, বাহ, অতি উত্তম।
1: কে উত্তম ওসমান?
2: এই নিষেধে কারাগারে বন্দির সঙ্গে প্রেমালাপ, গোপনে কারাগারে অনিয়ম প্রবেশ।
1: আমার কাজের সমালোচনা করার অধিকার তোমাকে কে দিয়েছে ওসমান?
2: এর উত্তর নবাবের কাছেই শুনো।
1: পিতাকে উত্তর দেওয়ার চিন্তা আমার।
2: আর আমি যদি জিজ্ঞাসা করি?
1: কোন অধিকারে?
2: ভুলে যেও না যে আমি সেনাপতি।
1: তুমিও ভুলো না যে আমি নবাব নন্দিনী। তোমার অধিকারের সীমা লঙ্ঘন করলে তোমাকেও কৈফিয়ত দিতে হবে।
2: দেব, কিন্তু তবু জিজ্ঞাসা করব কি প্রয়োজনে তুমি এই নিশীথে এই কারাগারে?
1: তবে শোনো ওসমান, তোমার প্রশ্নের উত্তর, এই বন্দী আমার প্রাণের
2: স্বর।
1: হ্যাঁ ওসমান, এই বন্দী আমার প্রাণের স্বর, আমার হৃদয়ে আর কারো স্থান নেই। আমার হৃদয় মন্দিরে এর স্থান চিরদিনের চিরকালের।
2: তাই নাকি? আচ্ছা আমি চলি।
1: আয়েশা, আমাকে ক্ষমা করো কুমার।
0: আয়েশা, তুমি
1: ওসমান বিরক্ত না করলে আমার এই তপ্ত হৃদয়ের তাপ কখনো প্রকাশ করতাম না, কখনো না, কখনো না, কখনো না।

0: 아주 슈드 안 온다. 뭐 해? Shut up! Shut up, love!
1: Shut up.
0: 이렇게. 아프니? 아프니 하네, 가노.
1: 럼벗 도쇼? 에이, 나우 비렌도 싱해 스릴 우퍼하!
0: 에이, 에이, 하여도 아만, 좁고 샤스티.
1: 군! 너밖에 쇼프트셨노 군 꺼내지! 깨고다 조식 그러셔! 봐봐, 봐봐, 개도원에 넣어서 골로 봐봐.
0: 손마, 라지쿠마리 저것 싱호게.
1: 라그리, 라지쿠마리 저것 싱호. 봐봐, 라지쿠마리 시진.
0: 이기, 저것 싱호, 구마르, 아마리 이차, 주톤 어이, 에발 샴띠.
2: 꽃루카. 바탕나 빌리셔의 প্রভুত্ব স্বীকার করলে আমি সন্ধির জন্য অবশ্যই চেষ্টা করব।
0: ওড়িশা
2: আমি কথা দিচ্ছি সন্ধি স্থাপনের পর আপনার পুত্রেরা ওড়িশাচ্যুত হবে না আমি কথা দিলাম।
0: আপনি বীর আপনি মুক্ত আজ ফিরে যান।
1: দারান কুমার বাবার আরো কথা আছে। বাবা
0: হ্যাঁ বিমলা দেবী আর তিলোত্তমা আমার অন্তঃপুরে পরিপূর্ণ মর্যাদার সঙ্গে ছিলেন। তিলোত্তমা আমার কন্যার মতোই এখানে।
2: কি কি বললেন? তিলোত্তমা আপনার?
0: আমার কন্যার মতোই পবিত্রা। তাকে তাকে তাকে তুমি বিবাহ করো, এই এই আমার শেষ ইচ্ছা। আমার আশীর্বাদ আয়েশা। আয়েশা
3: আবার এখানে কি উদ্দেশ্যে কুমার? এখন তো বাংলা বিহার উড়িষ্যা সব শান্ত।
2: আমি পাটনায় চলে যাচ্ছি ওসমান খান। আপনার আমার পরম সুহৃদ, তাই দেখা করতে এলাম।
3: আপনার সৌজন্যের জন্য ধন্যবাদ। আমারও একটি গোপন কথা আছে কুমার, এখানে নয়, পথে কিছু দূরে শালবনে। আমি আপনার প্রতীক্ষায় থাকব।
2: আমি অবশ্যই যাব, নবাব নন্দিনীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিশ্চয়ই যাব।
3: আমি চলি কুমার, ওই কথা রইল।
2: আমার অভিবাদন গ্রহণ করুন নবাব নন্দিনী।
1: সৌজন্য
2: না এসা, পাটনায় যাওয়ার আগে

0: একবার দেখা করতে এলাম।
1: ধন্যবাদ কুমার, একটি অনুরোধ।
0: বলো।
1: আমাকে ভুলে যেও।
0: আয়েশা
1: কুমার, তোমার দুঃখে আমি অধীর হয়েছিলাম, তাই এখন সুখী হয়ে আমাকে একবার স্মরণ করো। যদি কোনোদিন মৃত্যু সংবাদ পাও, যেখানে থাকো, একটিবার এসে আমার শিয়রে দাঁড়িও। তোমার ওই শ্রীহস্ত স্পর্শে আমাকে একটু আশীর্বাদ করো।
0: না না আয়েশা, না, কথা বলো না আয়েশা।
1: তিলোত্তম আমাকে বিয়ে করো, সেই সময় যদি সংবাদ দাও আমি একবার যেতে চাই।
0: আয়েশা,
1: নিজে উপস্থিত থেকে তোমাদের বিবাহ সম্পূর্ণ দেখতে চাই। আর আর আমাকে ভুলে যেও, তিলোত্তম আমাকে সুখী করো।
0: আয়েশা, এত কঠোর তুমি হইও না আয়েশা।

0: এই যে রাজকুমার, কি এমন কথা তোমার ওসমান যে এই নির্জন শালবনে অস্ত্র নাও কুমার? আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি।
1: সে কি কেন
0: কুমার? এ পৃথিবীতে আয়েশার প্রণয়াকাঙ্ক্ষী দুই প্রেমিকের স্থান হতে পারে না, একজনকে মরতেই হবে।
2: ওসমান,
0: রাজপুত জাতি কৃতজ্ঞ নয়। রাজপুত সেনাপতি
2: মরুনে এত ভয়?
0: ওসমান খান, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না।
2: যে রাজপুত যুদ্ধে ভয় পায় তাকে আমি এইভাবে পদাঘাত করে যুদ্ধে প্রবৃত্ত করব।
0: ওসমান খান,
2: এত স্পর্ধা তোমার? এত স্পর্ধা?
0: তবে এই নাও, এই নাও তোমার পদাঘাতের প্রত্যুত্তর। পাঠান সেনাপতি, তোমার ঔষধে হস্তচ্যুত। এবার
2: বধ করো, বধ করো কুমার, বধ করো, নচে তোমার শত্রু কিন্তু সদা জাগ্রত থাকবে।
0: থাকুক, শত্রু সদা জাগ্রত থাকুক, রাজপুত তাতে ভয় করে না। ওসমান খাঁ, তোমার জীবন এখন আমার হাতে, কিন্তু না, আমি তোমাকে মারব না। যাও যাও ওসমান খাঁ,
2: যাও।
3: আমার প্রণাম দিন অভিরাম স্বামী। বহু অন্বেষণে আপনার সন্ধান পেয়েছি। বিমলা দেবী তিলোত্তমার সন্ধান আপনি জানেন?
4: সন্ধান চাও তাহলে এসো।
3: এই জীর্ণ অট্টালিকায়, আর উনা
4: আপাতত এখানে লোকচক্ষুর অন্তরালে বাস। তিলোত্তমা মৃত্যুপথ যাত্রিনী।
3: সে কি?
4: মানসিক আঘাতে সে একেবারে ভেঙে পড়েছে, বাঁচবে এমন কোনো সম্ভাবনাই নেই।
3: স্বামীজি,
4: তাকে দেখতে চাও? চলো।
3: তিলোত্তমা
5: কি? ও
3: কেঁদো না, কেঁদো না তিলোত্তমা। যতক্ষণ না তুমি ভালো হয়ে উঠছো আমি সব সময় তোমার কাছে থাকবো। ঠাকুর, সব তো মিটে গেছে, আরে কষ্টের কি প্রয়োজন? এখন গড়মান্দারণে গেলেই তো হয়। দিল্লীশ্বরের নির্দেশে ও দুর্গ এখন বিমলা দেবী আর তার কন্যার অধিকারে। তিলোত্তমায় এখন দুর্গেশ নন্দিনী।
4: তাহলে ওখানে যাওয়া ভালো।
3: আরেকটি নিবেদন।
4: বলো।
3: অম্বর বংশে আপনার দৌহিত্রী সম্প্রদান করে আমাকে কৃতার্থ করুন।
5: ভগ্নী তিলোত্তমা, আজ আমার মনের সাধ পূর্ণ হল। তোমাদের বিবাহে উপস্থিত থাকতে পেরে আমি বিশেষ আনন্দিত। এবার যাব, তার আগে এসো, তোমাকে আশীর্বাদ করি। একি এই যে সব বহুমূল্য রত্নালঙ্কার, এগুলি তুমি অঙ্গে ধারণ করো, আর আমার তোমার সার রত্ন হৃদয় মধ্যে ধারণ করো। দেখা হোক না হোক আমাকে তুমি ভুলো না।

0: তোমাকে ভুলবো? তাহলে যুবরাজ আমাকে।
1: শোনো ভগ্নী, একটি অঙ্গীকার করো, তুমি কখনো আমার কথা যুবরাজের সামনে তুলবে না।
0: দিদি, একবার যুবরাজের সঙ্গে দেখা করে যাও
2: না। তিলোত্তমা, না
0: দিদি, আমিও নারী, আমি বুঝি কি যন্ত্রণা সহ্য করে আমাদের মিলিত করে তুমি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ।
2: পাগল মেয়ে, যদি এ যন্ত্রণাই না সইতে পারবো, তবে নারী হয়ে জন্মেছি কেন?
0: দিদি,
2: এবার চলি কেমন?
3: আয়েশা,
2: কুমার,
3: আর কোনোদিন তুমি আসবে না?
2: না,
3: কোনোদিন কি আমাকে স্মরণ করবে না?
2: না
3: আয়েশা, এ দুঃখ আমি কেমন করে ভুলবো? যাবার আগে শুধু এই কথাটুকু দাও, সাক্ষাৎ নাই পেলাম, তোমার হৃদয়ে আমার জন্য ভালোবাসার একটু স্থান তুমি।
2: না।

0: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দুর্গেশ নন্দিনী নাটকটি এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ কৃষ্ণকুমার চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জগৎ সিংহ, সতীনাথ মুখোপাধ্যায়, ওসমান, শোভনলাল মুখোপাধ্যায়, মান সিংহ, নির্মল ঘোষ, অভিরাম স্বামী, অজিত বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্র সিংহ, অনিল বন্দ্যোপাধ্যায়, গজপতি, ধীমান চক্রবর্তী, দূত, অরুণ রায়, রহিম শেখ, বিমল বন্দ্যোপাধ্যায়, কতলু খাঁ, সুশীল চক্রবর্তী, বিমলা, শিপ্রা মিত্র, আসমানি, ধারা রায়, তিলোত্তমা, শাশ্বতী গুহ ঠাকুরতা ও আয়েশার ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা শোভনলাল মুখোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, রাগ পুরীয় ধানশ্রী, শিল্পী নৈরিতা তন্ত্রী। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে দৈপায়ন রায়। পুরীয় ধানশ্রীর আগে শুনবেন খেয়াল।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পুরীয় ধনশ্রী রাগে খেয়াল শুনলেন নৈরিতা তন্ত্রের কণ্ঠে। শিল্পীকে সহযোগিতা করলেন তবলায় রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে দ্বৈপায়ন রায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে ৬,০০০ টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সমীরণ সরকার।

0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মণ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান, প্রথমে শুনবেন ভ্রান্তি বিলাস ছায়াছবির গান, ধনঞ্জয় ভট্টাচার্য এবং সহশিল্পীদের কণ্ঠে।

ভ্রান্তি বিলাস ছায়াছবির গান ধনঞ্জয় ভট্টাচার্য এবং সহশিল্পীদের কণ্ঠে শুনলেন। পরের গানটি ভ্রান্তি বিলাস ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ভ্রান্তি বিলাস ছায়াছবির গান শ্যামল মিত্রের কণ্ঠে শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ছায়াছবির গান। এখন ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছায়াছবির গান। প্রথম গানটি শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, ছায়াছবির গান শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। পরের গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের একক কণ্ঠে।

0: পথের ধারে কে বলতে পারে।
1: ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছায়াছবির গান শুনছেন শ্যামল মিত্রের পরে। এখন লীনা ঘটক এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে পরের গানটি শুনবেন।

ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছায়াছবির গান শুনলেন লীনা ঘটক এবং শ্যামল মিত্রের কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শেষ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছায়াছবি থেকে।

আমি যদি চলি তবে তার মানে উল্টো বুঝলি রাম রে, তারে গামা পাধানি তানে ধাপা মগার। এই বেশ ভালো, লাল সাদা কালো।

0: জায়গা পামা গারে এই বেশ ভালো লাল সাদা কালো হাসি আর আলো নাড়া দিল এই মনটা এই বেশ খাসা গান খুলে হাসা ঠুং ঠাং ঠুং ঠাং ঠুং ঠাং ভাষা রিক সারই ঘন্টা
1: পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি পরিবেশনায় সুর পিয়াসী শিল্পী গোষ্ঠী।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান, শিল্পী মধুছন্দা ভট্টাচার্য। প্রথম গানটির গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন মধুছন্দা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন গজল, শিল্পী গুরুজিৎ সিং শেঠী।

এতক্ষণ গজল শুনলেন গুরুজিৎ সিং শেঠির কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন তবলা। প্রথমে তাল রূপক, শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র। শুনবেন রূপক তালে তবলা।

0: session in London, the Union Minister said India-UK ties are moving towards a defining milestone with the India-UK Comprehensive Economic and Trade Agreement. Mr. Goyal said it was heartening to interact with leaders from across sectors, united by a shared belief in the immense opportunities that lie ahead. Prime Minister Narendra Modi has congratulated Abelardo de la Espriella on his victory in the Colombian presidential elections. In a social media message, Mr. Modi said India values its close friendship with Colombia, which continues to grow in all areas. He conveyed his best wishes to Mr. de la Espriella for a successful tenure, saying that he looks forward to working together to further deepen bilateral relations. External Affairs Minister Dr. S. Jaishankar met officers of Indian Foreign Service 2010 batch undergoing mid-career training program 2 in Delhi yesterday. In a social media post, Dr. Jaishankar said he underscored the importance of preparing a foreign policy for Viksit Bharat. He further stated that as the IFS officers assume greater responsibilities in service, their experience, capabilities and judgments become all the more important. India has launched Operation Amistad in response to devastating earthquakes in Venezuela that caused extensive loss of life, injuries and widespread destruction. Operation Amistad is a humanitarian assistance and disaster relief mission in a gesture of solidarity with the people of Venezuela. External Affairs Ministry said, as part of the operation, two Indian Air Force C-17 Globemaster aircraft departed from Venezuela this morning, carrying humanitarian relief supplies and a 41-member rescue team to assist the ongoing relief and rescue efforts. The death toll in two powerful earthquakes in Venezuela has risen to 589. Nearly 3,000 people have been injured. In men's cricket, Ireland defeated India by 34 runs in the first T20 international of the two-match series in Belfast. This is Ireland's first victory over India in any format. Chasing 183 for a victory, India were bundled out for 148 with 6 balls to spare. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন 27 জুন 2026 শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকে চাষবাস অনুষ্ঠানে গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ ও তার প্রতিকার বিষয়ে বলবেন ডক্টর ইন্দ্রদীপ সামন্ত। 6:40 আপনার স্বাস্থ্য, ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে, এ বিষয়ে বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। 6:45 প্রাত্যহিকি, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মঞ্জু মিত্রের কণ্ঠে। 8টায় জানা অজানা শুনবেন পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান তৃতীয় পর্ব, বলবেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়। 8:05 তুবড়ি শুনবেন ছকুর ধন, রচনা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। নজরুলগীতি শুনবেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে 8:20। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বলরাম দাস। 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, দার্জিলিং থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। 9:30 গানে গানে অনুষ্ঠানের শেষ অংশ। 10টায় গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন, উপস্থাপনায় দেবার্ঘ সাহা ও সর্বাণী ভট্টাচার্য। দুপুর 12টায় বাংলার মুখ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কচুখালী গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। আধুনিক গান শুনবেন 12:33, বেলা 1টায় রম্যগীতি। 1:45 মহিলা মহল, শুনবেন এক কলমে দুই নারী, উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, 1855 সালের হুল বিদ্রোহের

ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করবেন কানাইলাল হাসদা। এটি লাইভ ফোন ইন অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। ফুটবল বিশ্বকাপের 32 রাউন্ডের পর্যালোচনা। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাস্কর গঙ্গোপাধ্যায়। 5:30 সাঁওতালি নাটক হুলসা সেঙ্গেল। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী চূড়ামণি মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন কিন্দ্রি স্বরচিত ছোট গল্প, বলবেন বাপ্পাদিত্য বেসরা। পরে লোকগীতি শুনবেন সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পীদের কণ্ঠে। 6:38 কৃষক ও তার পরিবার, মানসিক স্বাস্থ্য বিষয়ে সাক্ষাৎকার, ডক্টর দেবাশিস দাসের সাক্ষাৎকার, সঙ্গে থাকবেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর, শুনবেন কৃষি তথ্য পরিষেবা, আলোচনায় গৌতম মণ্ডল, সফিউল হাসমাদ, সঙ্গে রামরঞ্জন দাস রায়। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 নাটক নেফা সুন্দরী নেফা, রচনা ও প্রযোজনা বাসুদেব বসু। 9:30 কবিতার জন্য অংশগ্রহণে পৃথ্বী বসু, দীপান্বিতা সরকার এবং তন্ময় ভট্টাচার্য। 10:00 অখিল ভারতীয় সঙ্গীতের কার্যক্রমে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। 11:00 ভজন শুনবেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। 11:10 আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সারঙ্গী শিল্পী ওস্তাদ সুলতান খান। 6:25 রবীন্দ্রসঙ্গীত মঞ্জু মিত্রের কণ্ঠে। রামচরিত মানস 154 পর্ব 6:35। 6:45 শুনবেন অতুল প্রসাদী শিল্পী শৈবাল মজুমদার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 8:30 শুনবেন ভজন শিল্পী সুস্মিতা গোস্বামী। 8:50 লোকগীতি পরিবেশনায় আশিস গিরি। 9:10 রাসধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝাঁ। অঞ্জুমান 10:15 উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন বলরাম দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:10 পডকাস্ট ধারাবাহিক প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিতেশ স্বামী, শুনবেন সপ্তম পর্ব। 5:30 উর্বশী, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 রাগ প্রধান গান শুনবেন সুস্মিতা গোস্বামীর পরিবেশনায়। দর্পণ 7:30 উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 কাহে কা শাহ, উপস্থাপনায় আফতাব আলম। 9:16 স্পটলাইট, একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পিয়ানো শিল্পী অরুণাভ চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 27 জুন শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, 32.4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম।

তো আর্দ্রতার পরিমাণ ছিল সব থেকে বেশি 100% এবং সব থেকে কম 76%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।